আকাশবাণী মুর্শিদাবাদ, আজ মঙ্গলবার, 22শে বৈশাখ 1948 শকাব্দ, 28শে বৈশাখ 1433 বঙ্গাব্দ, 12ই মে 2026 খ্রিস্টাব্দ। সূর্যোদয় হয়েছে ভোর 5টা বেজে 2 মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল 6টা বেজে 5 মিনিটে। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5টা বেজে 56 মিনিট হয়ে 15 সেকেন্ড। সকল শ্রোতা বন্ধুদের সুপ্রভাত।

অমৃতবাণী। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে এক এক বৎসরে বিশেষ এক একটা গ্রহ রাজার পদ ও মন্ত্রীর পদ লাভ করে। পঞ্জিকার আরম্ভেই পশুপতি ও হৈমবতীর নিভৃত আলাপে তাহার সংবাদ পাওয়া যায়। জীবনের এক এক পর্যায়ে এক একটি ঋতু বিশেষভাবে আধিপত্য গ্রহণ করিয়া থাকে। বর্ষার দিনে কেবল ঘনঘটা এবং বর্ষণ, শরতের দিনে মেঘ রৌদ্রের খেলা আছে, কিন্তু তাহাই আকাশকে আবৃত করিয়া নাই। এদিকে খেতে খেতে ফসল ফলিয়া উঠিতেছে, তেমনি কাব্যলোকে যখন বর্ষার দিন ছিল তখন কেবল ভাবাবেগের বাষ্প এবং বায়ু এবং বর্ষণ, তখন এলোমেলো ছন্দ এবং অস্পষ্ট বাণী। কিন্তু শরৎকালে করিও কোমলে কেবলমাত্র আকাশে মেঘের রং নহে, সেখানে মাটিতে ফসল দেখা দিতেছে। বাস্তব সংসারের সঙ্গে কারবারে ছন্দ ও ভাষা নানা প্রকার রূপ ধরিয়া উঠিবার চেষ্টা করিতেছে। জীবনে এখন ঘরের ও পরের, অন্তরের ও বাহিরের মেলামেলির দিন ক্রমে ঘনিষ্ঠ হইয়া আসিতেছে। এখানে কত ভাঙা গড়া, কত জয় পরাজয়, কত সংঘাত ও সম্মিলন, এই সমস্ত বাধা বিরোধ ও বক্রতার ভিতর দিয়া আনন্দময় নৈপুণ্যের সহিত জীবন দেবতা যে একটি অন্তরতম অভিপ্রায়কে বিকাশের দিকে লইয়া চলিয়াছেন, তাহাকে উদ্ঘাটিত করিয়া দেখিবার শক্তি আমাদের নাই। মূর্তিকে বিশ্লেষণ করিতে গেলে কেবল মাটিকেই পাওয়া যায়, শিল্পীর আনন্দকে পাওয়া যায় না। শুনলেন অমৃতবাণী, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে।

এতক্ষণ ভক্তিগীতির আসরে শিল্পীরা ছিলেন মনোজ মুরলী নায়ার, ফেরদৌস আরা, প্রহ্লাদ ব্রহ্মচারী এবং স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

0: এনডিএ নেতা এন রঙ্গস্বামী আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। পশ্চিমবঙ্গে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে ইডি আজ আদালতে পেশ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার পাঁচ দেশে ছদিনের সফরে রওনা দিচ্ছেন। আইপিএল ক্রিকেটে গতকাল দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এ দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এই সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। গুজরাটের বদোদরায় গতকাল সর্দার ধাম হোস্টেলের উদ্বোধন করে তিনি বলেন, এই সংকটের প্রভাব দেশবাসীর ওপর যাতে ন্যূনতম হয় সরকার তার জন্য নিরন্তর চেষ্টা চালাচ্ছে। বিদেশ থেকে আমদানি করা পণ্যের ব্যবহার কমানো এবং বৈদেশিক মুদ্রা খরচের ওপরে হ্রাস টানার কথাও বলেছেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, এর আগেও যুদ্ধ বা যে কোনো বড় সমস্যার সময় দেশবাসী সরকারের আবেদনের প্রেক্ষিতে যথাযথ দায়িত্ব পালন করেছেন। করোনা অতিমারি যদি এই দশক এই শতকের সবচেয়ে বড় সংকট হয়ে থাকে, তাহলে বর্তমানে পশ্চিম এশিয়ার সংঘাতপূর্ণ আবহ এই দশকের অন্যতম বড় সংকট বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন।
1: পিছলে কুছ বর্ষো মে দুনিয়া লাগাতার অস্থির পরিস্থিতিয়ো সে গুজর রহি হ্যায়। পহলে করোনা কা সংকট, ফির বৈশ্বিক আর্থিক চুনৌতিয়াঁ, আর আব পশ্চিম এশিয়া মে বড়তা তনাব। পশ্চিম এশিয়া মে যুদ্ধ সে বনি পরিস্থিতিয়াঁ ইস দশক কে বড়ে সংকটো মে সে এক হ্যায়। এসে সময় মে দেশ কো জন ভাগিদারি কি শক্তি কি বহুত বড়ি আবশ্যকতা আজ জরুরত হ্যায়। হম সব মিলকর আপনা দায়িত্ব নিভায়, দেশকে সংসাধনো পর পড়নে ওয়ালে বোঝ কো কম করে।
0: সরকার জানিয়েছে যে দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ঘরোয়া রান্নার প্রয়োজনে এলপিজি সরবরাহ নিরবচ্ছিন্নভাবে বজায় রাখা হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী বিষয়ে আন্তমন্ত্রক বৈঠকে বক্তব্য রাখার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান যে কোনো এলপিজি ডিস্ট্রিবিউটারশিপে সিলিন্ডারের মজুদ ফুরিয়ে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। গত তিন দিনে রান্নার কাজে ব্যবহৃত 1,26,00,000 বেশি সিলিন্ডার বুকিংয়ের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। দেশের তেল শোধনাগারগুলিতে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুদও বজায় রাখা হচ্ছে বলে তিনি জানান। রাসায়নিক ও সার মন্ত্রকের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানান যে 2026 সালের খরিফ মরশুমের জন্য দেশের সারের মজুদ 51% বেশি রয়েছে। এই বৈঠকে বক্তব্য রাখার সময় বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের অধিকর্তা উপেশ কুমার শর্মা জানান যে পশ্চিম এশিয়ায় অবস্থানরত ভারতীয় নাবিকেরা নিরাপদে রয়েছেন। গত 24 ঘন্টার মধ্যে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ কিংবা

বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি এখন জীবনদায়ী ব্যবস্থার ওপর টিকে রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর পশ্চিম এশিয়ায় অপরিশোধিত তেল বাজারে তীব্র অস্থিরতা ও কূটনৈতিক উত্তেজনা আরও গভীর হয়েছে এবং এর ফলে স্থায়ী শান্তির সম্ভাবনা নিয়ে গভীর সন্দেহ দেখা দিয়েছে। এর আগে আমেরিকার শান্তি প্রস্তাবের জবাবে তেহরান সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বাতিল করা ইরানি সম্পদের মুক্তি, মার্কিন নৌ অবরোধের সমাপ্তি এবং হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণের স্বীকৃতির দাবি জানালে প্রস্তাবে প্রথমে সমঝোতা স্মারক এবং পরবর্তী 30 দিনের আলোচনার একটি রোডম্যাপ দেওয়া হয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের শর্তগুলি গ্রহণযোগ্য নয় বলে প্রত্যাখ্যান করায় ব্রেন্ট ক্রুডের দাম 4% বেশি বেড়ে ব্যারেল প্রতি $105 উপর উঠে যায়, যদিও পরে সামান্য কমে আসে। সৌদি আরামকো কর্মকর্তারা সতর্ক করেছেন যে এই সংঘাতের ফলে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংক্রান্ত বিপদ তৈরি হয়েছে। তারা বলেছেন হরমুজ প্রণালীর অবরোধ এখনই শেষ না হলে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজার 2027 সালের আগে পুরোপুরি স্থিতিশীল নাও হতে পারে। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আজ নতুন মন্ত্রিসভা শপথ নেবে, এই জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। খানাপাড়ার ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন প্রমুখ উপস্থিত থাকবেন বলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। তিনি গতকাল ওই ময়দানে প্রস্তুতি খতিয়ে দেখেন। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও যোগ দেবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। এদিকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অসম যাচ্ছেন। আজ সকাল 9টায় কলকাতা থেকে রওনা হয়ে তিনি গুয়াহাটি পৌঁছবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আজই তাঁর কলকাতায় ফেরার কথা। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনডিএ নেতা এন রঙ্গস্বামীর শপথ গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলছে। আগামী বুধবার এক বিশেষ অনুষ্ঠানে উপরাজ্যপাল কে কৈলাসনাথন পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন তাকে। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ডক্টর মনসুখ মান্ডাভিয়া, দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, রাজ্যসভাপতি ভিপি রামালিঙ্গম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তামিলনাড়ুতে রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। 30 জন AIDMK বিধায়কের একটি দল পি ভেনুমণিকে তাদের পরিষদীয় দলনেতা এবং সি বিজয় ভাস্করকে সচেতক হিসেবে বেছে নিয়েছে। অধ্যক্ষ প্রতিম কারুর পাইয়ার সঙ্গে দেখা করে তারা গতকাল তাদের সাক্ষ্য সম্বলিত একটি চিঠি তুলে দেন। অন্যদিকে 17 জন বিধায়কের আরেকটি দল এরাপ্পারি পালানিস্বামীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নেতৃত্বে নতুন সরকার ইতোমধ্যেই শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রীকে আগামীকাল বিধানসভায় তাঁর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি। ইডির দপ্তরে গতকাল 10.5 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তরেরই এড়ানো সহ একাধিক অভিযোগে রাত 9টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতে সুজিত বসুর শারীরিক পরীক্ষা করা হয়। আজ তাকে আদালতে পেশ করবে ইডি। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময়ে নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলে অভিযোগ। জমি ও টাকার বিনিময়ে চাকরি দেওয়ার ব্যাপারে তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ। ভোটের আগেও একাধিকবার সুজিত বসুকে তলব করা হয়। এর আগে গত 1 মে ইডির দপ্তরে হাজিরা দেন এই তৃণমূল কংগ্রেস নেতা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15 মে 5 দেশ সফরে রওনা দেবেন। সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালিতে তার এই সফর হবে 6 দিনের। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে, বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানান বিষয়ে মত বিনিময় করবেন। দ্বিপাক্ষিক সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্র এবং মানুষে মানুষের সংযোগের বিষয়টিও স্থান পাবে তাদের আলোচ্যসূচিতে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে। সেখানে তিনি উইলিয়াম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গেও এক বৈঠকে মিলিত হবেন তিনি। নেদারল্যান্ডসে এটি শ্রী মোদীর দ্বিতীয় সফর। এর আগে তিনি 2017 সালে সেখানে যান। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তারা। এর মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন। দুই প্রধানমন্ত্রী শিল্পের জন্য ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। তৃতীয় ভারত নর্ডিক

0: শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়ের প্রথম সফর। ভারত থেকে 43 বছর পরেই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। সফরকালে শ্রী মোদী রাজা হ্যারাল্ড বি ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে, সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিও মেলনের সঙ্গে তিনি বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করবে। পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনে ভারত বর্তমানে বিশ্বে তৃতীয় স্থানে উঠে এসেছে। মর্গান স্ট্যানলির একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে পুনর্নবীকরণযোগ্য শক্তির উন্নয়ন বিদেশি শক্তির ওপর নির্ভরশীলতা কমাতে সাহায্য করবে। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে সৌরশক্তির ক্ষমতা প্রায় দ্বিগুণ হয়েছে, যা 2024 সালের মার্চে 38 গিগাওয়াট থেকে গত বছরে 74 গিগাওয়াটে পৌঁছেছে। দেশে সৌরকোষের ধারণ ক্ষমতা 9 গিগাওয়াট থেকে বেড়ে 25 গিগাওয়াট হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ধর্মশালায় গতকাল আইপিএল ক্রিকেটের ম্যাচে দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। দিল্লি টসে জিতে পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে পাঞ্জাব 5 উইকেটে 210 রান করে। জবাবে ব্যাট করতে নেমে অক্ষর প্যাটেল এবং ডেভিড মিলারের অর্ধশতরানের ওপর ভর করে দিল্লি 19 ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ আইপিএলের ম্যাচে গুজরাত টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এ দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এই সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সরকার জানিয়েছে, দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এলপিজির সরবরাহ নিরবচ্ছিন্ন। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আজ নতুন মন্ত্রিসভা শপথ নিতে চলেছে। পুদুচেরিতে এনডিএ নেতা এন রঙ্গস্বামী আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। খবর শেষ হল, পরবর্তী খবর 7:25।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন FM প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্সে এবং নিউজ অন AIR অ্যাপে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা, আজ সকাল 8টায় লাইভ ফোন ইন শুভ সকালের বিষয়, সেবাই মানবতা সেবাই জীবন। এ বিষয়ে আপনারা কথা এবং বার্তায় আসুন এই দুই নম্বরে 03482259648 এবং 9434921300। ঘোষণাটি শুনলেন, এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী জয়তী চক্রবর্তী।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীতের আসরে শিল্পীরা ছিলেন জয়তী চক্রবর্তী, শাশা ঘোষাল, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং সাগর সেন। আকাশবাণী মুর্শিদাবাদ, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। আজ রাত 10:10 লাইভ ফোন ইন কথা ও গানের বিষয় চলছে রেলের গাড়ি। উপস্থাপনায় থাকবেন দেবী সরকার মুখোপাধ্যায়। এই বিষয়ে আপনারা কথায় ও বার্তায় আসবেন এই দুই নম্বরে 0348225964 এবং 9434921300। শুনলেন অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত নজরুলগীতি। প্রথম গানে ইন্দ্রাণী সেন।

এতক্ষণ নজরুলগীতির আসরে শিল্পীরা ছিলেন ইন্দ্রাণী সেন, পণ্ডিত অজয় চক্রবর্তী, চন্দ্রাবলী রুদ্র দত্ত এবং অমর পাল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ফসল বিষয় বিশেষ কিছু পরামর্শ বলি। ধান, এ বিষয়ে বিশেষ পরামর্শ, ইতিমধ্যে সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখতে হবে। আগামী 2-3 দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখতে হবে। আমের ক্ষেত্রে বজ্র

ঝড় ও বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া ও ক্ষতি এড়াতে পরিপক্ক ফসল দ্রুত সংগ্রহ করতে হবে। ফসল ক্ষতি হতে পারে এর জন্য আবহাওয়ার সতর্কতা অনুযায়ী আপনাদের পরামর্শ দেওয়া হচ্ছে। ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে গাছ যদি হেলে পড়া বা বাঁকানো থাকে, সবজি ও ফল ফসলে ফুল ও কচি ফল ঝরে পড়তে পারে, জমির সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, পাকা ফল কাটার উপযোগী ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে, কৃষি কার্যক্রমে স্প্রে করা বা সার প্রয়োগ ব্যাহত হতে পারে। সবজি এবং লম্বা ফসলের জন্য খুঁটি ও সমর্থন দিন যাতে গাছ না হেলে পড়ে, জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখতে হবে যাতে জলাবদ্ধতা না হয়, পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো ও নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে, ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সময় কীটনাশক সার প্রয়োগ এড়িয়ে চলতে হবে, আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে, নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা ও রোগের আক্রমণ নজরে রাখতে হবে। শুনলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ফসল বিষয়ে বিশেষ কিছু পরামর্শ। এরপরে জানাই আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং পূর্বাভাস। বিজ্ঞপ্তিতে জানানো যাচ্ছে যে আজ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। আগামী 17 মে পর্যন্ত মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে হালকা থেকে মাঝারি এবং বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সতর্ক বার্তায় জানানো যাচ্ছে আজ মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ 13 মে মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে 40 থেকে 50 কিলোমিটার বেগে এবং আগামী পরশু অর্থাৎ 14 মে অর্থাৎ বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং দুদিনই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং পূর্বাভাস। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। এখন লোকগীতি শিল্পী সোমেন বিশ্বাস।

এতক্ষণ শুনলেন সোমেন বিশ্বাসের কণ্ঠে লোকগীতি আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আপনাদের জানিয়ে দেই আজকের সারাদিনের অনুষ্ঠান সূচি। রাত ১১টা পর্যন্ত আমাদের সারাদিনের আজকে কী কী অনুষ্ঠান রয়েছে। সকাল ৭:৪৫ বাংলা ছায়াছবির গান, সকাল ৮টায় লাইভ অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান, শুভ সকাল বিষয় সেবাই মানবতা সেবাই জীবন। সকাল ৯:১০ বিকেল ৩:৩০ রাত ৯:১৫ বিবিধ ভারতীর অনুষ্ঠান। সকাল ১০টা থেকে আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। বেলা ২:২০ নজরুলগীতির অনুরোধের আসর এবং ৩:১০ দিনান্তিকা। এই দুটি অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন দেবী সরকার মুখোপাধ্যায়। বিকেল ৫টায় রবীন্দ্রসঙ্গীত, ৫:১৫ নজরুলগীতি, ৫:৩০ কিষাণবাণী, সন্ধ্যে ৬:০৫ কীর্তন। ৬:৪০ প্রিয় পল্লীগীতি, সন্ধ্যে ৭:১০ আজ সন্ধ্যায়, রাত ৮:২৫ বাংলা আধুনিক গান, রাত ১০:১০ লাইভ ফোন ইন অনুষ্ঠান কথা ও গানে। আজকের বিষয় চলছে রেলের গাড়ি, উপস্থাপনায় দেবী সরকার মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর শুনবেন সকাল ৭:২৫, সন্ধ্যে ৭:৩৫ এবং রাত ১০টায়। কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ শোনা যাবে সকাল ৭:৩৫, সন্ধ্যে ৭:৫০। গ্রামীণ সংবাদ সন্ধ্যে ৬:৩৫। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সকাল ৯টায়, বিকেল ৩টায় এবং সন্ধ্যে ৬টায়। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সকাল ৯:০৫, বিকেল ৩:০৫ এবং রাত ৯টায়। বিজ্ঞাপনী অনুষ্ঠান শুনবেন বেলা ১২:৫৮, সন্ধ্যে ৭:৩০, রাত ৮:১০ এবং রাত ৮:২০। অধিবেশনের সমাপ্তি রাত ১১টায়। শুনলেন আজকের সারাদিনের অনুষ্ঠান সূচি। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর এবং ৭:৩৫ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা স্থানীয় সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, অসমের মুখ্যমন্ত্রী হিসাবে আজ শপথ গ্রহণ করবেন বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর সঙ্গে শপথ নেবেন জোট সঙ্গী আরও চারজন মন্ত্রী। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য, এনডিও শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার আবারও জানিয়েছে দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। এলপিজি ডিস্ট্রিবিউটারশিপে সিলিন্ডারে মজুদ ফুরিয়ে যাওয়ার কোনো খবর নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15 মে পাঁচ দেশ সফরে রওনা দেবেন। আইপিএল ক্রিকেটে গতকাল দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। আজ অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর সঙ্গে শপথ নেবেন আরও চারজন মন্ত্রী। এদের মধ্যে দুজন বিজেপির, বাকি দুজন জোটসঙ্গী দল অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। এটি হবে অসমে এনডিএ তৃতীয় সরকার। সরকারের নেতৃত্বে মুখ্যমন্ত্রী হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করবেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের ইতিহাসে কংগ্রেস বহির্ভূত মুখ্যমন্ত্রী হিসেবে এমন কৃতিত্ব অর্জনকারী তিনি একমাত্র ব্যক্তি। সামাজিক মাধ্যমের এক পোস্টে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে প্রবীণ বিজেপি নেতা রঞ্জিত কুমার দাস রাজ্য বিধানসভার অধ্যক্ষ পদের জন্য এনডিএ প্রার্থী হবেন। আজ শপথ গ্রহণ করবেন রামেশ্বর তেলি, অতুল বোরা, চরণ বোরা এবং অজন্তা নেওগাঁও। অতুল বোরা হলেন অসম গণ পরিষদ অগভর সভাপতি এবং চরণ বোরো বোরোল্যান্ড পিপলস ফ্রন্টের বিধায়ক। তাঁরা উভয়ই পূর্ববর্তী এনডিএ সরকারের মন্ত্রী ছিলেন। অজন্তা নেওগাঁও পূর্ববর্তী সরকারের মন্ত্রী ছিলেন। অন্যদিকে রামেশ্বর তেলি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। 2026 সালে বিধানসভা নির্বাচনের মাধ্যমে রাজ্যের রাজনীতিতে ফিরে এসেছেন। এর আগে গতকাল দিনের শুরুতে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি পর্যালোচনা করার সময় ডক্টর শর্মা জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এনডিএ জোটের বাইরের নেতাদের মধ্যে মিজোরামের মুখ্যমন্ত্রীও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। খানাপাড়া ভেটেরিনারি কলেজের মাঠে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সেখানে হাজার হাজার মানুষের বসার ব্যবস্থা রেখে ব্যাপক আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, 126 সদস্য বিশিষ্ট অসম বিধানসভায় বিজেপি একাই 82 আসনে জয়লাভ করেছে। জোটসঙ্গী দল অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট প্রত্যেকে 10টি করে আসনে জয়ী হয়েছে। তামিলনাড়ুতে রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। 30 জন এআইএডিএমকে বিধায়কের একটি দল পি ভেনমণিকে তাদের পরিষদীয় দলনেতা এবং সি বিজয় ভাস্করকে সচেতক হিসেবে বেছে নিয়েছে। অধ্যক্ষ প্রতিম কারুক পাইয়ারের সঙ্গে দেখা করে তারা গতকাল তাদের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি তুলে দেন। অন্যদিকে 17 জন বিধায়কের আরেকটি দল ইরাপ্পারি পালানের স্বামীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয়ের নেতৃত্বে নতুন সরকার ইতিমধ্যে শপথ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীকে আগামীকালের মধ্যে বিধানসভায় তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনডিএ নেতা এন রঙ্গস্বামীর শপথ গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলছে। আগামীকাল লোকনিবাসে এক বিশেষ অনুষ্ঠানে উপরাজ্যপাল কে কৈলাস নাথন পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি। ইডির দপ্তরে গতকাল 10.5 ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো এবং একাধিক অভিযোগে রাত 9টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই সুজিত বসুর শারীরিক পরীক্ষা করা হয়। আজ তাকে আদালতে পেশ করবে। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলেই অভিযোগ। জমি ও টাকার বিনিময়ে চাকরি দেওয়ার ব্যাপারে তিনি যুক্ত ছিলেন। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষাপটে বিদেশি মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে জ্বালানি সাশ্রয় এবং বিদেশি পণ্যের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় গুজরাটের ভাদোদারায় আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেবার সময় শ্রী মোদী তার পূর্বের সেই আহ্বানেরই পুনরাবৃত্তি করেন, যেখানে কোভিড অতিমারীর সময়ে বিভিন্ন পদ্ধতি যেমন ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস, ভার্চুয়াল বৈঠক, পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার বিষয়গুলি পুনরায় চালু করার কথা বলা হয়েছিল। আমদানি হ্রাস এবং দেশকে সংকট থেকে উত্তরণে সহায়তা করার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদের উপর থেকে বোঝা কমাতে আমাদের সকলের একজোট হওয়া এবং নিজ নিজ দায়িত্ব পালন করা প্রয়োজন।
1: পিছলে কুছ বর্ষো মে দুনিয়া লাগাতার অস্থির পরিস্থিতিয়ো সে গুজর রহি হ্যায়। পহলে করোনা কা সংকট, ফির বৈশ্বিক আর্থিক চুনৌতিয়া, আর আব পশ্চিম এশিয়া মে বড়তা তনাব, পশ্চিম এশিয়া মে যুদ্ধ সে বনি পরিস্থিতিয়া ইস দশক কে বড়ে সংকটো মে সে এক হ্যায়। এসে সময় মে দেশ কো জন ভাগিদারি কি শক্তি কি বহুত বড়ি আবশ্যকতা হ্যায়। আজ জরুরত হ্যায় কি হাম সব মিলকর আপনা দায়িত্ব নিভায়, দেশ কে সংসাধনো পর পড়নে ওয়ালে বোঝ কো কম করে।
0: সরকার জানিয়েছে যে দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং ঘরোয়া রান্নার প্রয়োজনে এলপিজি সরবরাহ নিরবচ্ছিন্নভাবে বজায় রাখা হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলীর বিষয়ে আন্তর্মন্ত্রক বৈঠকে বক্তব্য রাখার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান যে কোনো এলপিজি ডিস্ট্রিবিউটারশিপে সিলিন্ডারে মজুদ ফুরিয়ে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। গত তিন দিনে রান্নার কাজে ব্যবহৃত 1,26,00,000-এরও বেশি সিলিন্ডার বুকিংয়ের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। দেশের তেল শোধনাগারগুলিতে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুদও বজায় রাখা হচ্ছে।

0: তিনি জানান, তবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানোর আহ্বানটি পুনর্ব্যক্ত করেন এবং গণপরিবহন ও কার পুলিং ব্যবহারের পক্ষেও মত দেন।
1: माननीय प्रधानमंत्री जी ने देश के सभी लोगों से आग्रह किया है कि पेट्रोल और डीजल की खपत कम करें, जहां भी संभव हो मेट्रो और सार्वजनिक परिवहन का उपयोग करें, कार पूलिंग का विकल्प चुनें, रेलवे एज अ मोड ऑफ ट्रांसपोर्टेशन फॉर गुड्स को प्रेफर करें और जहां भी संभव हो इलेक्ट्रिक वाहनों का उपयोग बढ़ाएं।
0: রাসায়নিক ও সার মন্ত্রকের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানিয়েছেন যে 2026 সালে খরিফ মরশুমের জন্য দেশে সারের মজুদ 51%-এরও বেশি রয়েছে। তিনি বলেন যে সংকটকালীন এই সময়ের পর থেকে সারের অভ্যন্তরীণ উৎপাদন ও আমদানির হাত দাঁড়িয়েছে 76.78%। বৈঠকে বক্তব্য রাখার সময় বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের অধিকর্তা অফিস কুমার শর্মা জানান যে পশ্চিম এশিয়ায় অবস্থানরত ভারতীয় নাবিকেরা নিরাপদে রয়েছেন। গত 24 ঘণ্টার মধ্যে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ কিংবা বিদেশী পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান যে এই অঞ্চলে ভারতীয় জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিত করতে ভারত ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। 11টি ভারতীয় জাহাজ ইতিমধ্যে নিরাপদে ফিরে এসেছে। অন্যদিকে ভারতের পতাকাবাহী বহনকারী আরও 13টি জাহাজ ওই এলাকায় অবস্থান করছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15 মে 5 দেশ সফরে রওনা দেবেন। সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে তার এই সফর হবে 6 দিনের। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মত বিনিময় করবেন। দ্বিপাক্ষিক সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্র এবং মানুষে মানুষের সংযোগের বিষয়টিও স্থান পাবে তার আলোচ্য সূচিতে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে, সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে এক বৈঠকে তিনি মিলিত হবেন। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবার সুইডেনের কোটিনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সম্পর্কে বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। ধর্মশালায় গতকাল আইপিএল এর ম্যাচে দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। দিল্লি টসে জিতে পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে পাঞ্জাব 5 উইকেটে 210 রান করে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ আইপিএল এর ম্যাচে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো স্থানীয় সংবাদ এরপরই।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি, তাকে আজ আদালতে তোলা হবে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত বিজেপি সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর সহ একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে শীঘ্রই নতুন নিয়োগ হবে বলে নবনিযুক্ত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। রাজ্য সরকার অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার পরেও বিভিন্ন সরকারি দপ্তরে এখনও যারা কর্মরত, অবিলম্বে তাদের মেয়াদ শেষ করার নির্দেশ দিয়েছে। গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্র জল জীবন মিশন প্রকল্পে রাজ্যকে 2,700 কোটি টাকা দেওয়ার সম্মতি দিয়েছে। ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের 5 জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল ও পাঞ্জাব এফসির ম্যাচ অমীমাংসিত। আসি বিস্তারিত খবরে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি। ইডির দপ্তরে গতকাল 10.5 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে

0: অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো সহ একাধিক অভিযোগে রাত 9টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই সুজিত বসুর শারীরিক পরীক্ষা করা হয়। তাকে আজ আদালতে পেশ করবে ইডি। এদিকে সুজিত বসু গ্রেপ্তারের পর জানান তার শ্বাসকষ্ট হচ্ছে। ইডির তরফে তার বাড়ি থেকে অক্সিজেন সিলিন্ডার আনার নির্দেশ দেওয়া হয়। রাতেই তার স্ত্রী ও এক আত্মীয় অক্সিজেন, ওষুধপত্র এবং খাবার দাবার নিয়ে সিজিও কমপ্লেক্সে যান। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলে অভিযোগ। সেখানে বেআইনিভাবে অন্তত 150 লোকের তিনি চাকরির ব্যবস্থা করেন। সেই 150 জনের তালিকাও রয়েছে ইডির হাতে। মোট 17টি পুরসভায় মোট 1000 কর্মীকে আইন বহির্ভূতভাবে চাকরি দেওয়া হয় বলে ইডি সূত্রে জানা গেছে। নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত অয়ন শীলের অফিসে তল্লাশির সময় প্রচুর ওএমআর শিট উদ্ধার হয়। সেখানেই বিভিন্ন পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকার লেনদেনের অভিযোগও সামনে আসে। এই তদন্তের সূত্রেই সুজিত বসু সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতা ও প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসে। এই মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি, কিন্তু তিনি এখনও হাজিরা দেননি। 2009 সালে বিধানসভা উপনির্বাচনে প্রথম তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্বাচিত হন সুজিত বসু। পরে 2011, 16 এবং 2021 বিধানসভা কেন্দ্র থেকে পুনর্নির্বাচিত হন তিনি। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে অবশ্য তিনি বিধাননগর আসনে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। ভোটের আগে একাধিকবার সুজিত বসুকে ইডি তলব করে, কিন্তু তখন তিনি হাজিরা দেননি। এর আগে গত 1 মে ইডির দপ্তরে হাজিরা দেন এই তৃণমূল কংগ্রেস নেতা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তার বাড়ি, অফিস, ছেলের রেস্তোরাঁ সহ একাধিক জায়গায় অভিযান চালায় ইডি। সুজিত বসুর সঙ্গে তার ছেলে সমুদ্র বসুও গতকাল হাজিরা দেন ইডির দপ্তরে। তাকেও দীর্ঘক্ষণ জেরা করা হয়। বিজেপি বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সুজিত বসুর গ্রেপ্তার তারই প্রথম পদক্ষেপ। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় বলেছেন, এই তদন্তের কিনারা হয় কিনা গোটা রাজ্যের মানুষ সেই দিকে তাকিয়ে আছেন। দোষীদের কঠোর শাস্তির দাবি জানানোর পাশাপাশি দুর্নীতির পিছনে আসল মাথাকে তা খুঁজে বের করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। এদিকে সিপিআইএম বলেছে, সুজিত বসুর আরও আগেই গ্রেপ্তার হওয়া দরকার ছিল। দলের উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক পলাশ দাস সাংবাদিকদের বলেছেন, তৃণমূল কংগ্রেসের এই নেতা শুধু নিয়োগ সংক্রান্ত নয়, আরও অনেক রকম দুর্নীতির সঙ্গেই যুক্ত ছিলেন। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত বিজেপি সরকার এক গুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব ও মুখ্য সচিবকে। অনুপ্রবেশকারীদের সুযোগ করে দিতেই তৃণমূল কংগ্রেস সরকার এতদিন জমি দেয়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, দক্ষিণবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত 569 কিলোমিটার অংশের মধ্যে 456 কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমন্ত্রক। এজন্য প্রথম পর্যায়ে 181 কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য কেন্দ্র তৎকালীন রাজ্য সরকারকে প্রয়োজনীয় টাকাও পাঠিয়ে দেয়, কিন্তু রাজ্য সরকার সেই জমি হস্তান্তর করেনি। মুখ্যমন্ত্রী আরও জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গকে গতকাল যুক্ত করা হয়। এরাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ হবে না বলে তিনি আশ্বাস দিয়েছেন।
1: কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না, সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিসিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না।
0: জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকাও গতকালই কার্যকর হয়েছে বলে ঘোষণা করেন নতুন মুখ্যমন্ত্রী। একটি প্রতিবেদন,
2: প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্প সহ কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের সুযোগ এবার পাবেন পশ্চিমবঙ্গবাসী। পাশাপাশি পূর্বতন সরকারের কোনো চালু সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একগুচ্ছ বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তার মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য বিএসএফকে জমি দেওয়া, সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি, ভারতীয় ন্যায় সংহিতা চালু করা ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে। এছাড়া আগামী জুন

0: মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে রাজ্যের মহিলাদের মাসিক 3,000 টাকা করে সহায়তা দেওয়া, তাদের বিনামূল্যে বাস যাত্রার সুযোগ দেওয়ার মতো বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে ইতিমধ্যেই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করবে ডবল ইঞ্জিন সরকার। আগামী সোমবার ফের মন্ত্রিসভার বৈঠক বসবে, সেই বৈঠকে আরজিকর কাণ্ড, নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, রাজ্য সরকারি কর্মীদের বেতন কমিশন, মহার্ঘ ভাতা এবং বকেয়া নিয়েও আলোচনা হবে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে শীঘ্রই নতুন নিয়োগ হবে বলে দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তিনি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পরিদর্শনে যান। সাংবাদিকদের বলেন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন রাজ্য সরকারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দপ্তর, তবে সেখানে দীর্ঘদিন নিয়োগ না হওয়ার ফলে কর্মীর অভাব রয়েছে এবং সঠিকভাবে কাজ হয়নি। নিয়োগের জন্য প্রায় 6,500 প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, শীঘ্রই এই নিয়োগ হবে বলে দিলীপবাবু জানিয়েছেন।
2: সমস্যা, অনেকদিন রিক্রুটমেন্ট হয়নি, এমপ্লয়ি নেই, এমন পঞ্চায়েতে যেখানে কোনো অফিসার নেই কাজ করবে, প্ল্যানিং করার লোক নেই, এডুকেশনের লোক নেই, তারপরে তো ফান্ডের প্রবলেম আছে। তো এটা অলরেডি কথা হয়েছে, আমাদের সিএম বলেছেন, মাননীয় কৃষিমন্ত্রী এসেছিলেন, তার কাছেও কথা হয়েছে, ফান্ড ধীরে ধীরে তারা, যেমন আবাস যোজনার ফান্ড আসবে, জিরামজির ফান্ড আসবে, কথা হয়ে গেছে, আসতে থাকবে। তো সেই অনুযায়ী তার সঙ্গে রিক্রুটমেন্টও করতে হবে, ম্যান পাওয়ার না হলে খরচা করবে কি।
1: এদিকে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল গত সন্ধ্যায় আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ভবনে গিয়ে তাঁর দপ্তর পরিদর্শন করেন। আগে জানানো হয়েছে, 5 মন্ত্রীর গতকাল দপ্তর বণ্টন করা হয়েছে। দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণী সম্পদ উন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের দায়িত্ব পেয়েছেন। ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়নের পাশাপাশি অনগ্রসর শ্রেণী কল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের দায়িত্ব সামলাবেন। অশোক কীর্তনিয়া পেয়েছেন খাদ্য সরবরাহ ও সমবায় দপ্তরের দায়িত্ব। অগ্নিমিত্রা পালকে নারী কল্যাণ ও পুর বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য সরকার অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার পরেও পুনর্নিয়োগ বা মেয়াদ বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরে এখনও যারা কর্মরত, অবিলম্বে তাদের মেয়াদ শেষ করার নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্র দপ্তরের জারি করা নির্দেশিকায় রাজ্যের সমস্ত দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব এবং সচিবদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। 60 বছর বয়সের পর যারা পুনর্নিয়োগ বা বর্ধিত মেয়াদে কাজ করছেন, তাদের সকলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্র জলজীবন মিশন প্রকল্পে রাজ্যকে 2,700 কোটি টাকা দেওয়ার সম্মতি দিয়েছে। মন্ত্রকের সচিব ও আধিকারিকরা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে এক বৈঠক করেন, সেখানেই এই সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, অনিয়মের অভিযোগে গত 2 বছর এই প্রকল্পে টাকা আটকে ছিল। হিমালয়ের পাদদেশ এলাকায় ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের 5 জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে। পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় আজ ঝোড়ো হাওয়া ও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আইএসএল ফুটবলে গতকাল ইস্টবেঙ্গল ও পাঞ্জাব এফসির ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে কোনো দলই গোল করতে পারেনি। মোহনবাগান সুপার জায়ান্ট আজ আইএসএল এ ইন্টার কাশির মুখোমুখি হবে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 9:15।
3: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন FM প্রচার তরঙ্গে 102.2 MHz এবং নিউজ অন AIR অ্যাপে।
4: বিশিষ্ট শল্য চিকিৎসক ডক্টর নির্মল সাহার সঙ্গে।
5: আকাশবাণীর 90 বছর তার জন্মদিন এবং দীর্ঘদিন ধরে সে সবসময় কৈশোরের মতো থেকেছে, কখনোই বৃদ্ধ হয়ে যায়নি, তার যৌবন সবসময় আলোকিত হয়ে রয়েছে। আমার মনে হয় আমার যখন কৈশোর ছিল সেই সময় আমি আকাশবাণীকে যেভাবে দেখেছি, যে রবীন্দ্রসঙ্গীত নাটক শুনেছি, সেগুলো এখনো আমাকে ভালো মানুষ হতে সাহায্য করেছে। সকালবেলায় রবীন্দ্রসঙ্গীত শোনা, প্রত্যেকত্র রবীন্দ্রসঙ্গীত শোনা, খবরের বাড়ির গুরুজনরা খবর শুনতেন, এবং আকাশবাণীর যে ভালো চিন্তা বা যে চিন্তনের যে প্রকাশ, যে ভাবে শ্রুতির মধ্যে দিয়ে শুনেছি আর কল্পনার জগৎ দিয়ে সেটাকে মনে মনে তৈরি করেছি, মানে কখনো যখন নাটক শুনেছি সেই অজিতেশের নাটক, তৃপ্তিমিত্র সৌম্যমিত্রের নাটক, জগন্নাথ বসুদের নাটক, প্রসাদের নাটক হচ্ছে, আর আমরা কিন্তু চোখে দেখতে পেতাম এবং চোখের সামনে যেন নাটকটা ঘটছে, এই যে অদ্ভুত একটা বাক্য বাচন শিল্পীর মধ্যে দিয়ে মানুষের ভিতরে পেনেট্রেট করা, এবং আমার যে কল্পনার জগৎগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু আমার মনে হয় আকাশবাণীর এই রেডিও শুনতে শুনতেই হয়েছে। তারপরে যখন অডিও ভিজুয়াল ব্যাপারটা এলো তখন বোধ হয় কল্পনার জগৎটা একটু ছোটই হয়ে গেল। পড়ায় এবং এই শোনার মধ্যে দিয়ে যে যে শৈলী তৈরি হয়, নিজের মনের মধ্যে যে শৈলী তৈরি হয় সেই শৈলীটা দীর্ঘকালীন এবং অত্যন্ত সুন্দর, এবং সেটা মানুষ গড়ার জন্য অত্যন্ত কাজের। এবং আমার মধ্যে যদি কিছু ভালো কিছু থাকে সেটা আমাদের শিক্ষক আছেন, বিদ্যালয় রয়েছে, কিন্তু আকাশবাণীকেও বোধহয় সঙ্গে রাখতে হবে, কারণ আকাশবাণীর ভূমিকাও বোধহয় আমার বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার ভূমিকাকে আমি অস্বীকার করতে পারি না, কারণ আমাদের বাড়িতে সেই রেডিও ছিল এবং রেডিও খুব, এখনো আমরা রেডিও শুনি, এখনো আমরা রেডিওকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভাবি এবং সেটাকে সম্মান করি। আমি অত্যন্ত শুভকামনা করি আকাশবাণীর, আকাশবাণীতে আরো বৃদ্ধি হোক, আরো সুন্দর সুন্দর দিক খুলে উঠুক এবং আকাশবাণী তার সমৃদ্ধি লাভ করুক।
3: এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছায়াছবির গান। প্রথম গানে শ্রেয়া ঘোষাল এবং ঈশান মিত্র, ছবির নাম এক যে ছিল রাজা।

0: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: এতক্ষণ ছায়াছবির আসরে শিল্পীরা ছিলেন শ্রেয়া ঘোষাল এবং ঈশান মিত্র, একটি ছিল রাজা ছায়াছবি থেকে এবং রূপঙ্কর বাগচি জাতিস্বর ছায়াছবি থেকে।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, একটু পরেই লাইভ ফোন ইন। শুভ সকাল।
1: বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ণ ডক্টর কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে।
2: আকাশবাণী শুধু একটি নাম না, ভারতবর্ষের বেতার প্রচার ব্যবস্থার অন্যতম পথিকৃৎ এই আকাশবাণী। ইংরেজিতে অল ইন্ডিয়া রেডিও বলে যাকে আমরা আজ জানি, সেই আকাশবাণীর নামকরণের সাথে জড়িত রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। আর আকাশবাণীর সেই যে সিগনেচার টিউন, যা 1936 সালে জার্মান কম্পোজার কার্লটন কাপম্যান শিবরঞ্জনী রাগের 40 সেকেন্ডের যে বিশেষ বাজনার মধ্য দিয়ে সকাল 5:55 অনুষ্ঠান শুরু হয়, তারপর থেকে সারাদিন আজও বাঙালির গর্বের বিষয় আকাশবাণী। আকাশবাণীর নানা ধরনের মানুষের নানা রকমের অনুষ্ঠান এবং তার নামকরণ কিন্তু শুধুমাত্র মনোগ্রাহী নয়, এ কিন্তু দৃষ্টি আকর্ষণ করে সেই অংশের মানুষদের, সেই অংশের শ্রোতা বন্ধুদের। শুরু হয় প্রাত্যহিক যে দিনপঞ্জি তা দিয়ে, তারপর এগিয়ে এগিয়ে চলে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আকাশবাণীর তরঙ্গ। কে না যুক্ত ছিলেন এই সংস্থার সাথে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন, বাণী কুমার ছিলেন, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ছিলেন, নলিনীকান্ত সরকার ছিলেন, আরো অনেক বিখ্যাত মানুষের বিভিন্ন রকমের কর্মসূচি, কর্মকাণ্ড এবং অংশগ্রহণে ধন্য হয়েছে আকাশবাণী। যুবকদের জন্য আলাদা অনুষ্ঠান, মহিলাদের জন্য আলাদা অনুষ্ঠান, শিশুদের জন্য অনুষ্ঠান, গানের জন্য অনুষ্ঠান, আধুনিক গানের অনুষ্ঠান, উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান, শ্রমজীবী মানুষের জন্য বিশেষ অনুষ্ঠান, কৃষি কথার আসর, অনুরোধের আসর, সংবাদ প্রবাহ, সংবাদ বিচিত্রা, সংবাদ, স্থানীয় সংবাদ, কত রকমের অনুষ্ঠান। আর যারা পরিবেশন করতেন, সেই সমস্ত কণ্ঠস্বর এখনো ভাসে আমাদের, এখনো আমরা উদ্বেলিত হই সেই আকাশবাণী খবর পড়ছি বলে একটা নাম বলতেন, সেই যে কণ্ঠস্বর আজও আমাদের কানে বাজে, আমরা উদ্বেলিত হই এবং আমাদের ভালো লাগে। আমি ব্যক্তিগতভাবে যেহেতু স্বাস্থ্য এবং জনস্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত, তাই স্বাস্থ্য সংক্রান্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে অনুষ্ঠানগুলি আছে, সেই সমানভাবে আমি মনোযোগ সহকারে সেগুলি শোনার চেষ্টা করি। আর যেহেতু সংস্কৃতি জগতের সাথে আমার অল্প হলেও সংযোগ আজও বর্তমান, তাই সাংস্কৃতিক যে সমস্ত কর্মকাণ্ড, বিশেষ করে আগের সন্ধ্যাবেলার যে যাত্রা গান বা নাটক পরিবেশিত হতো, তা কিন্তু গ্রামাঞ্চলের বহু মানুষেরা আনন্দ উপভোগ করতেন, এবং নানা রকমের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড আকাশবাণী কলকাতার মধ্য দিয়ে বিগত 90 বছরে পরিবেশিত হয়েছে, সরাসরি সম্প্রচার হয়েছে খেলার বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার, রাজ্য মন্ত্রিসভার শপথ গ্রহণের অনুষ্ঠান, বিভিন্ন জায়গা থেকে সরাসরি সম্প্রচার করে মানুষের কাছে একদম ছবির মতন তুলে ধরত আকাশবাণী। এবং যে আকাশবাণী আমার মনে পড়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর দিনে তার শোক মিছিল এবং সেখানে উদাত্ত কণ্ঠে পাঠ করছেন কাজী নজরুল ইসলাম, কবিতা লিখেছেন নিজে, সেই কবিতা নিজে পাঠ করছেন, বাঙালি কিন্তু সেদিন অঝরে কেঁদেছিল নজরুল ইসলামের সেই পাঠ এবং কবিতায়। পরবর্তীকালে এখন অনেক সংকুচিত, অনেক নতুন নতুন আইটেম যোগ হলেও আকাশবাণীর আদি অকৃত্রিম অনুষ্ঠানগুলো আজও কিন্তু গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে সমানভাবে সকলে সমানভাবে শোনেন। শিশু কিশোর তো বটেই, এমনকি বয়স্ক প্রবীণ নাগরিকরাও আকাশবাণীকে তাদের জীবনের সাথী করেছেন। এবং সত্যি কথা বলতে কি, আকাশবাণী নিজেকে প্রমাণ করেছে বহু জন হিতায়চ, বহু জন সুখায়চ। আমি আকাশবাণীর সার্বিক সাফল্য কামনা করছি, আগামী দিনে আরো অনেক মানুষের পাশে বন্ধু হিসেবে, সুহৃদ হিসেবে আকাশবাণী থাকবে, সে আশা ব্যক্ত করছি। নমস্কার।

0: কাছে দূরে সমস্ত শ্রোতা বন্ধুদের আমার এক আকাশ ভালোবাসা জানিয়ে শুরু করি আজকের লাইভ ফোন ইন শুভ সকাল। সঙ্গে আপনাদের বন্ধু অর্চিতা। আজকের বিষয় সেবাই মানবতা, সেবাই জীবন। এ বিষয়ে কথা এবং বার্তায় আসুন এই দুটি ফোন নম্বরে 0348225968 এবং 9434921300। আজ আন্তর্জাতিক নার্স দিবস। সমগ্র বিশ্বে প্রতি বছর 12ই মে পালন করা হয়। 1820 সালের এই তারিখে আধুনিক নার্সিং পরিষেবার পথপ্রদর্শক ফ্লোরেন্স নাইটিংগেলের জন্ম হয়েছিল। আজকের দিনটি পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে যিনি তাঁর কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন নার্সিং একটি পেশা নয়, সেবা। এই দিনটিকে স্মরণে রেখেই আজকের লাইভ ফোন ইন শুভ সকালের বিষয় সেবাই মানবতা, সেবাই জীবন। এই বিষয়ে আপনারা আমার সঙ্গে কথায় এবং বার্তায় থাকবেন এই দুই নম্বরে 0348225968 এবং 9434921300। আন্তর্জাতিক নার্স দিবসের এবছরের প্রতিপাদ্য বিষয় আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ। ক্ষমতায়িত নার্সরাই জীবন বাঁচান। মানুষের জীবনে সবচেয়ে বড় পরিচয় তার মানবতা, আর সেই মানবতার শ্রেষ্ঠ প্রকাশ ঘটে সেবার মধ্য দিয়ে। তাই বলা হয় সেবাই মানবধর্ম, সেবাই জীবন। মানুষের পাশে দাঁড়ানো, দুঃখে সুখে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া, অসহায়কে সাহায্য করা, এগুলোই প্রকৃত মানবধর্মের পরিচয়। পৃথিবীতে মানুষ কখনোই একা বাঁচতে পারে না। সমাজবদ্ধ জীব হিসেবে একে অপরের সহযোগিতা ও সেবার মধ্য দিয়েই মানুষের জীবন সুন্দর এবং অর্থবহ হয়ে ওঠে। সেবা মানে শুধু অর্থ দিয়ে সাহায্য করা নয়, একজন অসুস্থ মানুষের পাশে বসে তার খোঁজ নেওয়া, হতাশ মানুষকে সাহস যোগানো, ক্ষুধার্তকে অন্ন দেওয়া, শিক্ষাহীনকে শিক্ষা দান করা, সবই সেবামূলক কাজ। প্রকৃত সেবা নিঃস্বার্থ হয়, যেখানে কোনো প্রতিদানের আশা থাকে না। বিষয় সেবাই মানবধর্ম, সেবাই জীবন। বার্তায় রয়েছেন আব্দুল হাদি, বেলাইপাড়া, খৈরাটি, সাগরদিঘি, মুর্শিদাবাদ থেকে লিখছেন। নমস্কার নেবেন, আজকের বিষয় দিয়েছেন সেবাই মানবতা, সেবাই জীবন। খুব সুন্দর বিষয়, নার্সিংয়ের এক অমূল্য উপহার। সেবা পরম ধর্ম। মাদার তেরেসা, স্বামী বিবেকানন্দ সহ বহু মহাপুরুষ আমাদের সেবার কথা বলেছেন। অমূল্য বাণী, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছেশ্বর। বর্তমান সমাজে সেবা এবং প্রেম বাড়াবে ভ্রাতৃত্ব, দেখাবে একসাথে চলার পথ। আব্দুল হাদি, বেলাইপাড়া, খৈরাটি, সাগরদিঘি, মুর্শিদাবাদ থেকে লিখছেন। আব্দুল হাদি সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং সত্যি কথাই যে কথাটি আপনি বলেছেন, সেবা আমাদের মধ্যে একসাথে চলার কিন্তু অনুপ্রেরণা যোগায়। চলে যাব ফোনে 0348225968। কোন ফোন করেছেন? হ্যালো,
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
1: আমি মারগ্রাম সিদ্ধলাপাড়া বীরভূম থেকে কৃষক
0: কুমার। হ্যাঁ কৃষক, বলুন, আজকের বিষয় সেবাই মানবতা,
1: সেবাই মানবতা, সেবাই জীবন। দিদি ভাই, সেবা হলো সব থেকে বড় ধর্ম। তার থেকে বড় ধর্ম আর কিছু হয় না। বাড়িতে যে বৃদ্ধ মা বাবা থাকে, তাদেরকে যদি সেবা করা যায়, তার থেকে বড় ধর্ম আর কিছু নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে।

0: কিন্তু তাদেরকে সেবা করছে না, তাদেরকে খেতে দিচ্ছে না, অথচ তার বাড়ির লোক প্রতিদিন হরিনাম করছে দিদি ভাই, তো সেটা কি ধর্ম?
1: একদম সেবা, সেই বাড়ির বাড়ির মানুষকে থেকেই তো সেবাটা শুরু হবে, তারপরে তো আমি পাড়ের পাড়ার লোক আত্মীয় পরিজন সবার কাছে করব, আর বাবা মার সেবা তো কোনো তুলনা নেই।
0: হ্যাঁ দিদি ভাই,
1: একদম একদম, ঠিক আছে, সঙ্গে থাকুন কিশোরদা, খুব ভালো লাগলো। হ্যাঁ সঙ্গে থাকুন। 9434921300 কোন বন্ধু রয়েছেন? হ্যালো, হ্যালো, কি বলছেন, কোথা থেকে?
2: আমি মোহাম্মদ জোরসেজ আলী বন্ধুর বলছি, তালপুকুর থেকে।
1: হ্যাঁ বলুন বলুন।
2: আপনাকে জানাই এবং সকল শ্রোতা বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। ভাই, মানব ধর্মে জীবন, আমরা মানবকুলে জন্ম নিয়েছি সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে। আমাদের প্রথম কর্তব্য হচ্ছে মানুষকে ভালোবাসা। যদি মানুষকে ভালোবাসা না পারি আমাদের জীবনটাই বৃথা। বড় বড় মনীষীগণ আমাদের এই কথা শিখিয়েছেন, মানুষকে ভালোবাসো। রামকৃষ্ণ পরমহংসদেব, বৈষ্ণবদেব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শ্রীকৃষ্ণ মাদার টেরিজা, এদের বাণী আমাদের স্মরণীয় থাকবে।
1: একদম,
2: তুমি ছোটবেলে আর আপনাকে জানাই নতুন সরকারের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা।
1: বেশ, সঙ্গে থাকুন, ভালো থাকুন। যাব বার্তায়। এবারের বার্তা পাঠিয়েছেন মন্টালি দে বিরাটি থেকে। উনি আবার লিখছেন, বয়স্ক শ্রোতা, সে তো বটে, আপনার অনেকটা বয়স। এই বয়সে যে আপনি প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, আপনার আশীর্বাদের হাত আমাদের মাথায় থাকুক। আপনার লেখাটা পড়ি। সুপ্রভাত অর্চিতা দিদি ভাই, অনেক অনেক শুভেচ্ছা, আদর ও ভালোবাসা রইল আপনার জন্য এবং আমার দূরে কাছে সকল শ্রোতা বন্ধুদের নমস্কার। আশা করি খুব ভালো আছেন, আমিও ভালো আছি, কিন্তু বয়সজনিত কখনো কারণে কখনো কখনো একটু খারাপ হয়ে যাচ্ছি। জানেন দিদি ভাই, আমি মনের দিক দিয়ে ভীষণ সুস্থ, এটাই কিন্তু সব থেকে বড় সুস্থতার লক্ষণ। যাই হোক, এবার বিষয়ে আসি। সেবা পরম ধর্ম, সেবা নানান ধরনের, যে যেভাবে পারবেন সেবা করবেন। আমি মানুষ, জীবজন্তু, পশু পাখি সকলের সেবা করে থাকি, ভালো থাকবেন। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের বলি, তোমরা সেবা করবে। আমি মন্টালি দে বিরাটি থেকে বলছি। আমি অ্যাপের মাধ্যমে রেডিও শুনি, কিন্তু আজ একটু গণ্ডগোল করছে, বিষয়টা শুনতে একটু মনে হয় ভুল হলো, মার্জনা করবেন। বিরাটি থেকে বয়স্ক শ্রোতা মন্টালি দে। না, ভুল একটা খুব একটা কিছু হয়নি, সেবাই আছে, কিন্তু ট্যাগলাইনটা একটু অন্যরকম, সেবাই মানব ধর্ম, সেবাই জীবন। আপনি যে এভাবে আমাদের সঙ্গে থাকেন, আমাদের সঙ্গে আছেন, এটা আমাদের অনেকটা অনেকটা পাওয়া। ভালো থাকুন, সঙ্গে থাকুন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যাব পরের বার্তায়। পরের বার্তাটি পাঠিয়েছেন সৌভিক সরকার, কসবা হালতু থেকে। আচ্ছা, আজ আন্তর্জাতিক নার্স দিবস, সেবাই মানবতাই, কথাটির প্রকৃত অর্থ সবচেয়ে সুন্দরভাবে ফুটে ওঠে একজন নার্সের জীবনে। মানুষের কষ্ট, যন্ত্রণা আর অসহায় মুহূর্তে নার্সরাই হয়ে ওঠেন সাহস, ভরসা ও মমতার আরেক নাম। দিন রাত নিরলস পরিশ্রম করে তাঁরা শুধু রোগীর চিকিৎসায় সাহায্য করেন না, মানসিক শক্তিও যোগান। একজন নার্সের হাসি মুখ, স্নেহভরা ব্যবহার এবং নিঃস্বার্থ সেবা অনেক সময় ওষুধের থেকেও বেশি শক্তি দেয়। নিজের ক্লান্তি ভুলে অন্যের জীবন বাঁচানোর এই মহান কাজ সত্যি মানবতার এক উজ্জ্বল উদাহরণ। তাই বলা যায়, সেবা শুধু একটি কাজ নয়, এটি এক মহান মানবিকতা। আজ আন্তর্জাতিক নার্স দিবসে সকল নার্সদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তাদের ত্যাগ, ভালোবাসা ও সেবার মনোভাব আমাদের সমাজকে আরও মানবিক ও সুন্দর করে তুলুক। লিখেছেন সৌভিক সরকার, কসবা হালতু থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সৌভিক, এভাবেই সঙ্গে থাকুন, ভালো থাকুন। 0348225968 কোন বন্ধু রয়েছেন? হ্যালো,
3: এজল নতুন গ্রাম থেকে মোহাম্মদ সাইফ আনসার বলছি দিদি।
1: হ্যাঁ, আপনাকে সুপ্রভাত,

0: ভালো লাগছে, আপনি অনেকদিন পরে এলেন, আপনার সাথে অনেকদিন পর কথা হচ্ছে, বলুন।
1: সুপ্রভাত আপনাকে, সেই সাথে জগতের সকল শ্রোতা বন্ধু সকলকে।
0: হ্যাঁ বলুন, আজকে
1: সেবাই ধর্ম, সেবাই মানবতা দিদি, তাই তো সুন্দর মানব জীবন শ্রেষ্ঠ। এই জন্য জীবের শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। তো সেবাই ধর্ম, দয়াই ধর্ম, প্রবতয় ধর্ম, আর অহংকার ধর্ম বিনাশং। তো এটা সংস্কৃত ভাষা সম্পূর্ণ হয়তো আমি বললাম না। তো কথা হলো দিদি, অহংকারে পতন তো সেবা একরকম নয়। আমি এখানে রণরাম ছোট্টে থাকি, তো দু জল ধরে রাখি, তিন মাথা মূল, কখন কোন সময় কারো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, জল নিয়ে ধরে রাখি দিদি, তা আমার হাতটা শান্তি পায়। যে আমি মানুষের কাছে যাও একটু হলেও মানুষের সরকার লাগি, এই দু ঘটি জল নিয়ে যায়, সেই ঘটি জল চোখে মুখে একটু দিই, এখানে লেগে যায় সেখানে দিই, মানে তিন মাথা মোড় এখানে তো চাষির প্রয়োজন অন্তত দরকার। সেই আমরা বহু সই স্বাক্ষর করেছি, সেই কপিটা তার জমা দেবো। তো এখানে এইরকম দুর্ঘটনাজনিত কারণে অনেক মানুষ এরকম বিপদগ্রস্ত হয়, সেই বিপদগ্রস্তের পাশে বুঝতে হয় না, আমার মনে হয় রং দেখতে হয়, সেই বিপদের সময় ঝাঁপিয়ে যদি পড়তে পারে, আমার মনে হয় তবেই মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম।
0: একদম একদম, এবং মানুষের পাশে থাকাটাই তো বড় সেবা।
1: জীব সেবা পরম ধর্ম, সব ধর্মের মনির ইসলাম বলে ওদের
0: সঙ্গে থাকুন, ভালো থাকুন।
1: হ্যাঁ, জীবকে ভালোবাসে যখন এক কথা ঈশ্বরকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে,
0: ভালো থাকবেন, সঙ্গে থাকুন, ভালো থাকুন।

0: আপনি শুনছেন লাইভ ফোন ইন, শুভ সকাল। আজকের বিষয় সেবাই মানব ধর্ম, সেবাই জীবন। যাব বার্তায়। বার্তাটি পাঠিয়েছেন রেখা মুখার্জি সাটুই মুর্শিদাবাদ থেকে। আজ মহিষী নারী ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিনে ওনাকে জানাই শ্রদ্ধাঞ্জলি। মানবতার সেবা ও সমাজ সেবা হচ্ছে আমাদের পরম ধর্ম। এই ধর্ম আমাদের শেখায় অসুস্থ ব্যক্তির সেবা, যত্ন, খোঁজ খবর, চিকিৎসা ও সেবার মাধ্যমে সুস্থ করে তোলা। সেবার আরও একটি রূপ, দরিদ্র নিঃস্ব মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। মানবতার গণ্ডি বিশাল, সেইখানে মানুষের সঙ্গে পশু পাখি ও প্রকৃতির সেবাও আছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর রামকৃষ্ণদেব বিবেকানন্দকে বলেছিলেন, জীবে দয়া করার তুমি কে, তুমি শিব মনে করো সেবা করো, শিব মনে করে সেবা করো। লিখেছেন রেখা মুখার্জি সাটুই মুর্শিদাবাদ থেকে। রেখাদি, অনেক অনেক ধন্যবাদ এভাবে সঙ্গে থাকার জন্য। 03482259648 কোন বন্ধু রয়েছেন?
1: নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
1: অমিতাভদা
0: বলুন, অনেকদিন পর কথা হচ্ছে।
1: কেমন আছেন দিদি আপনি?
0: ভালো আছি। হ্যাঁ, আজকের বিষয় সেবাই।
1: দেখুন,
0: মানবতা
1: দেখুন, তীর বেঁধা পাখি আর গাইবে না গান। তো সেই তীর বেঁধা পাখিকে আমি যদি মানে সুস্থ করে তুলি, তাহলে সে কিন্তু আবার গান গাইতে শুরু করবে। তাহলে আপনাদের যে বিষয়টা, সেবাই মানবতা আর সেবাই জীবন, তাহলে সেবা করে তাকে যদি আমি পুনর্জন্ম দিই, তাহলে দিদি সেই পাখির গানটা অন্তত আমি শুনতে পাবো।
0: একদম একদম।
1: হ্যাঁ, আর এইভাবেই আমরা যখন আজকে মানে নাচ দিবস পালন করছি, তখন প্রত্যেকেই আমরা কিন্তু একটা মনোভাব নিয়ে এগোই যে অসুস্থ যারা তাদেরকে আমরা সেবা করব। সেটা অসুস্থ
0: অমিতাবদা শুধু অসুস্থ নয়, যে কোনো বিপদে একজন মানুষ, একজন মানুষ যদি দেখুন, আমরা তো অনেক সময়তে অসুস্থ সেটা তো আছেই, কিন্তু এখন একটা বড় অসুখের জায়গা কিন্তু মানুষের একাকিত্ব। এই একাকিত্বের সময় যদি মানুষকে আপনি একটু সঙ্গ দেন, সেটাও কিন্তু একটা বিশাল সেবা। মানুষ কিন্তু এখন খুব কাছের মানুষ, বন্ধু মানুষ পাচ্ছে না, অচেনা হয়ে যাচ্ছে। তো সেজন্য আপনি যদি কোনো বিশ্বাস নিয়ে কারোর পাশে একটু থাকেন, সেটাই বড় সেবা, তাই না? অমিতাভদার সঙ্গে থাকুন, খুব ভালো লাগলো। হ্যাঁ, ভালো থাকুন। যাব বার্তায়। বার্তা পাঠিয়েছেন কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা। নমস্কার, শুভ সকাল। সেবাই মানবতা, সেবাই জীবন, এটি কোনো সাধারণ বাক্য নয়, এটি জীবনের এক মন্ত্র। জীবের প্রতি প্রেম, ভালোবাসা, সহানুভূতি ও সেবার মধ্যেই আছে জীবনের প্রকৃত সার্থকতা। জীবন তো জীবনের জন্য, অন্যের সাথে সুখ দুঃখ আনন্দ ভাগ করে নিয়ে নিজ অন্তর্তৃপ্তির প্রকৃত মাধ্যম সেবা। সেবা যেমন অন্যকে সুখী করে করে, তেমনি নিজের জীবন হয়ে ওঠে অর্থপূর্ণ, জীবনের থেকে পাওয়া হয় তার শ্রেষ্ঠ উপহার। প্রকৃত সেবায় অন্তর বিকশিত হয়, চিন্তায় আসে গভীরতা, প্রকৃতি হয়ে ওঠে ঈশ্বরের আশীর্বাদ, যেখানে আত্মার মুক্তি লাভ ঘটে। যুগে যুগে ঈশ্বরের দূত হয়ে যাঁরা পৃথিবীতে আবির্ভাব হয়েছেন, তাঁদের অমূল্য বাণীর মূল আদর্শ এই সেবা, যা মানবতার পরম ধর্ম। তাই জীবন চলুক জীবনের মতো, প্রকৃত মানবতার সন্ধানে, সেবাই হোক কল্যাণকর জীবনের প্রতিশ্রুতি। ধন্যবাদ চন্দ্রনাথ দা এত সুন্দর কথা পাঠানোর জন্য, এবং খুব সত্য কথা। সেবার মন নিয়ে যদি আমরা চলতে পারি, এ সমাজের চিত্রটাই অন্যরকম হবে, আমরা এক সুস্থ সমাজ কিন্তু পাব, তাই তো? মানব সেবার ইতিহাসে যে কয়েকজন মানুষের নাম চিরকাল শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে, তাঁদের মধ্যে অন্যতম হলেন ফ্লোরেন্স নাইটেঙ্গেল। তিনি শুধু একজন নার্স ছিলেন না, তিনি ছিলেন সেবার প্রতীক, মানবতার আলোকবর্তিকা। তাঁর জীবন আমাদের শেখায় সেবা কোনো পেশা নয়, এটি এক মহান ব্রত। অসুস্থ, অসহায়, ও বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছিলেন যে সত্যিকারের মানবধর্ম হল মানুষের সেবা করা। ফ্লোরেন্স

0: 1820 সালের 12ই মে ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন। তার নামও রাখা হয় সেই শহরের নাম অনুসারে। ধনী ও অভিজাত পরিবারে জন্ম হলেও ছোটবেলা থেকেই তাঁর মন ছিল মানব সেবার প্রতি আকৃষ্ট। সেই সময় সমাজে নার্সিং পেশাকে খুব সম্মানের চোখে দেখা হতো না। উচ্চবিত্ত পরিবারের মেয়ে সাধারণত এই পেশায় আসতেন না, কিন্তু ফ্লোরেন্স সমাজের সব বাধা তাঁর জীবনের সবচেয়ে বড় অধ্যায় শুরু হয় ক্রিমিয়ার যুদ্ধে। যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। হাসপাতালগুলো ছিল অপরিষ্কার, চিকিৎসার ব্যবস্থা ছিল অপ্রতুল, আর রোগ ছড়িয়ে পড়েছিল দ্রুত। সেই সময় ফ্লোরেন্স নাইটিঙ্গেল কয়েকজন নার্সকে নিয়ে সেখানে পৌঁছান। তিনি দিন রাত আহত সৈনিকদের সেবা করতে থাকেন। শুধু ওষুধ বা চিকিৎসা নয়, তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও মানবিক যত্নের ওপর বিশেষ গুরুত্ব দেন। রাতের অন্ধকারে হাতে প্রদীপ নিয়ে তিনি এক শয্যা থেকে অন্য শয্যায় গিয়ে রোগীদের খোঁজ নিতেন। সেই কারণে তাঁকে বলা হতো দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। আহত সৈনিকেরা তাঁর উপস্থিতিতে সাহস ও শান্তি পেতেন। তাঁর আন্তরিক সেবা ও দক্ষ ব্যবস্থাপনায় মৃত্যুর হার অনেক কমে যায়। তিনি প্রমাণ করেন ভালোবাসা যত্নও চিকিৎসার একটি বড় অংশ। কোন বন্ধু রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো 0348225964। কোন বন্ধু রয়েছেন? হ্যাঁ, কে বলছেন?
1: মোহাম্মদ রয়েছি।
0: হ্যাঁ
1: জয়িতাদি, আপনাকে নমস্কার।
0: আমি জয়িতাদি নই, আমি অর্চিতা।
1: তারা কিরকম সেবা করেন আমি একজনের ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। তাকে আমি একটা ছোট্ট একটা হেল্প করেছিলাম, আমি পেশেন্ট হিসাবে, কিন্তু তাকে একটা ছোট্ট একটা হেল্প করেছিলাম। একজনকে একটা চিঠি লিখে দিয়েছিলাম, তার একটা কাজ হয়ে গেছিল। তিনি আমার একটা ওটির সমস্ত ওষুধ দিয়েছিলেন। আপনি বললে বিশ্বাস করতে পারবেন, একটা ওটি তো কত টাকা খরচ হয়, কিন্তু সমস্ত স্যালাইন, ডেক্সট্রোজ, রিঙ্গার, ইভেন আমার নিজের ব্লাড ছিল, ব্লাড দিয়ে ট্রান্সফিউশন এবং আমার তদারক করেছিলেন উনি একটা দিন। সেই জন্য বলি যে আমি এই দিদি দেখে আমি ভুলবো না কখনো। পূর্ণি জানাই, নমস্কার।
0: বেশ, নমস্কার তাকেও, নমস্কার আপনাকেও। সঙ্গে থাকুন, ভালো থাকুন। যাব বার্তায়। বার্তা পাঠিয়েছেন সারগাছি বিনকার মুর্শিদাবাদ থেকে মৃণাল পাল। সেবা করতে গেলে মানবতা দরকার, আবার সেবা করলেও জীবন বাঁচে। একটি নার্স এই দুটি বিষয় নিয়ে গঠন হয় সেবা। সেবা করলে একটি মানুষের প্রাণ বাঁচে। লিখেছেন সারগাছি বিনকার মুর্শিদাবাদ থেকে মৃণাল পাল। মৃণালদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাদের সঙ্গে থাকবার জন্য। লিখছেন রতন ব্যানার্জি রামপুরহাট থেকে। নমস্কার দিদি, সেবা বলতে আমি বুঝি নিঃশর্ত কারোর প্রয়োজনীয়তা পূরণ করা, আর সেটা সামাজিক ক্ষেত্রে বা ব্যক্তিগত ক্ষেত্রে হয়ে থাকে। আমি আর নিজে যখন সক্ষম ছিলাম তখন অর্থ কায়িক শ্রম দিয়ে সেবা করেছি, আর এখন সেভাবে করে উঠতে পারি না। তবে বছরে 2-3 বার রক্তদান আমি করি এবং বরণোত্তর দেহদানের অঙ্গীকারও করেছি। আর সেবা বিষয়ে অনেক বড় প্রবন্ধ লেখা যায় ঠিকই, কিন্তু নিজে না করলে সেটার কোনো সার্থকতা থাকে না। যাই হোক, সকলে ভালো থাকবেন এবং আমরা যেভাবে পারি একে অপরের পাশে থেকে সেই সেবাব্রত পালন করি। ধন্যবাদান্তে রতন ব্যানার্জি রামপুরহাট থেকে। রতনবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং এই বয়সেও যে আপনি রক্তদানের মতো মহান দান, বড় সেবার কাজ করে চলেছেন এবং মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছেন, এর জন্য আমরা সত্যি আপনার কাছে কৃতজ্ঞ। ভালো থাকুন, এভাবেই আমাদের সঙ্গে থাকুন। কাশিমবাজার থেকে মনাদা, শুভ সকাল, সেবাই পরম ধর্ম। আমি এইটুকুই জানি যে নারী রতন সেবা করে চলেছে আকাশবাণীর মুর্শিদাবাদ। সবাই ভালো থেকো, প্রণাম নেবে। তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই। এভাবে আমাদের সঙ্গে থেকো। রজত বিশ্বাস লিখছেন চাঁদপুর থেকে, সেবাই মানব ধর্ম, সেবাই জীবন, মানুষের সেবা হচ্ছে সব থেকে বড় ধর্ম। আমরা সকলে মানুষ, আমাদের শরীরে এক রক্ত বইছে, তাই সব ভেদাভেদ ভুলে সকলকে কাছে ডেকে নেওয়া হলো জীবন। করোনা ভাইরাসের সময় যারা নিরলস মানুষকে সেবা দিয়ে গেছেন তারা সত্যি খুব ভালো কাজ করেছেন। সব ভুলে এরকম আমরা সবাই করলে খুব ভালো হবে এই সমাজ। সত্যি কথা, যে সেবা সেই সময় আমরা পেয়েছি একে অপরের থেকে, তার জন্য আমরা যেমন বহু মানুষকে হারিয়েওছি আবার বহু মানুষকে বাঁচাতেও পেরেছি, তাদের প্রতি কৃতজ্ঞ, আপনার প্রতিও কৃতজ্ঞ। আপনি আমাদের সঙ্গে আছেন এভাবে লিখছেন। তাই যাব পরের বার্তায়, কিন্তু তার আগে চলে যাব ফোনে। 03482259648 কোন বন্ধু রয়েছেন? হ্যালো
2: দিদি ভাই, কেমন আছেন?
0: ভালো আছি পলাশদা, বিষয় কথা বলি।
2: আমি স্কুলে সেবা করে নামলাম ছাদ থেকে, একটা পদ্ম ডাল একজন মহিলা কাছে নিলাম, দিয়ে আমি কাছ থেকে সেবা করবো ভাবলাম, যে ওটা লাগিয়ে দিয়েলাম, দেখি স্থল পদ্ম দেখি না, আমি চেষ্টা করবো ওই স্থল পদ্ম গাছটাকে সেবা করার জন্য,
0: একদম তাদের তাকে লালন পালন করার জন্য।
2: একদম দিদি ভাই,
0: কারণ পলাশদা পলাশদা আজকে কিন্তু উদ্ভিদ পালন দিবসও বটে।
2: একদম, ওই জন্য আপনার কথা বললাম দিদি ভাই। আর মা বাবার মতো পরম ধর্ম সেবা এই পৃথিবীতে হতে পারে না, মানুষ তো আছেই দিদি ভাই, মানুষ তো আছেই, মা বাবাকে তুমি সেবা করো দেখো ভগবান উপর থেকে তোমাকে চলে আসবে, ভগবানকে ডাকতে হবে না।
0: ঠিক,
2: মা বাবা ভগবানের দ্বিতীয় রূপই হচ্ছে মা বাবা।
0: ঠিক, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন পলাশদা, ভালো থাকুন, ভালো থাকুন। 9434921300 কোন বন্ধু রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যালো, কি বলছেন? হ্যালো, কি বলছেন? শুভ সকাল,
3: শুভ সকাল, চন্দ্রমোহন সিং।
0: হ্যাঁ বলুন।
3: সেবাই পরম ধর্ম, মনুষ্যত্বের অপর নাম মানবতা। সেবা অবশ্যই জীবন, কিন্তু খালি পেটে কিছুই হয় না, তাই স্বেচ্ছাশ্রম হারিয়ে গেছে। স্বেচ্ছাসেবীরা এখন ভিখারির সমান, ধর্মীয় ক্ষেত্রে মাধুকরি প্রণামী ভিক্ষা ইত্যাদি প্রচলন রয়েছে, সবকিছুতে বিবর্তন ঘটছে, হিসাব ক্ষেত্রে পরিবর্তন জরুরি হয়ে পড়েছে। তবু সেবায় মানবতা এবং জীবন তার বিকল্প নেই। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
0: ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে এভাবেই থাকুন। যাব পরের বার্তায়। পরের বার্তাটি পাঠিয়েছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। সুমিতাদি বলছেন, শুভ সকাল দিদি ভাই। সত্যি সেবা ধর্ম, নার্স দিদিদের সেবার জন্য শত শত রুগী আমরা সুস্থ সবল সবলভাবে বাড়ি ফিরে আসি, সেই সব নার্সদের প্রণাম জানাই। একদম একদম একদম সত্যি কথা বলেছেন সুমিতাদি, যে আমরা যখন হাসপাতালে থাকি তখন তাদেরকেই বিশ্বাস করতে হয় এবং তারা পরম যত্নে আমাদের পরম আত্মীয়র মতো আমাদের কিন্তু সুস্থ করে আমাদের নিজেদের লোকেদের কাছে ফিরিয়ে দেন, তাই তো? তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং সুমিতাদি আপনার কাছেও কৃতজ্ঞ। এই নার্স দিদিরা আমাদের যে কত বড় এক সমাজ বন্ধু। আজকে যারা এই পেশায় রয়েছেন তাদের প্রত্যেককে প্রণাম জানাই, কারণ তারা নিজেদের পরিবার ত্যাগ করে, নিজের জীবনের আনন্দ সব কিছু ত্যাগ করে নিরলস কিন্তু সেবা করে চলেছেন। তার হয়তো এটা পেশা, কিন্তু সেই মুহূর্তে তিনি যখন পোশাকটি পরে নেন তখন কিন্তু সেটাই তার পেশা থাকে না, সেটি সেবায় রূপান্তরিত হয়। তখন তিনি জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো বয়সের মানুষকে, যে কোনো মানুষকে, যে কোনো রকম রোগকে তার কাছে কিন্তু ছুটে যেতে হয় তাকে, এবং কত মানুষ তার চোখের সামনে চলে যায় সেটাও তাকে ছুঁয়ে যায়, যেমন আবার কত মানুষকে হাসি মুখে তিনি তার আত্মীয়র হাতে ফিরিয়ে দেন, বাড়ির লোকের হাতে ফিরিয়ে দেন, সেটাও যেমন তার প্রাপ্তি। যাব পরের বার্তায়, কিন্তু যাব তার আগে একটা ফোনে। 03482259648 কোন বন্ধু রয়েছেন? হ্যাঁ স্বপনদা বলুন, তপনদা বলুন, বলুন তপনদা, তপনদা বলুন, বলুন।
4: একবার পঞ্চায়েত থেকে ওই যারা অশিক্ষিত ছিল, হ্যাঁ,

0: আচ্ছা, লেখাপড়ার জন্যে কেরোসিন দিত এবং সন্ধ্যাবেলা তাদেরকে পড়াতো। তো তো দিদি ভাই, আমি এই তাদেরকে সাক্ষরতায় পড়িয়েছিলাম একবার। হ্যাঁ, কিন্তু পরম সেবা। হ্যাঁ,
1: একদম একদম, শিক্ষাদান পরম সেবা, অবশ্যই।
0: জানতো না এখন তারা কি বলে জানেন, তপনদা আপনার জন্য শিক্ষিত হয়েছি আর কিছুই দেয় না। হ্যাঁ,
1: বেশ তপনদা ভালো থাকুন, এভাবেই সেবা করে যান। হ্যাঁ, সঙ্গে থাকুন। হ্যাঁ, সঙ্গে থাকুন। যাব বার্তায়। বার্তাটি পাঠিয়েছেন মধুমঙ্গল পাল, ত্রিমোহিনী থেকে। সেবাই মানবতা, সেবাই জীবন, এই কথার প্রকৃত উদাহরণ আমাদের নার্সরা। আন্তর্জাতিক নার্স দিবসে সকল সেবাপরের নার্সদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। রোগীর কষ্টে পাশে দাঁড়িয়ে দিন রাত নিরলস পরিশ্রম করে তাঁরা মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করেন। তাদের মমতা, ধৈর্য, ভালোবাসাই অসুস্থ মানুষের মনে নতুন আশার আলো জ্বালায়। সমাজে তাদের অবদান চিরস্মরণীয়। সকল নার্সদের প্রতি রইল কৃতজ্ঞতা ও সম্মান। লিখেছেন মধুমঙ্গল পাল, ত্রিমোহিনী থেকে। মধুমঙ্গলদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমাদের সঙ্গে থাকবার জন্য।

মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি

আজকের দিনে আমরা কিন্তু এই নার্স পেশার মধ্যে খুঁজে পাই এক মহান মানুষকে। সেরকম একটি বার্তা পাঠিয়েছেন ভাকুড়ি থেকে রিন্টু প্রামাণিক। লিখছেন, হাসপাতালের সাদা করিডোরে যারা নিঃশব্দে হেঁটে বেড়ায়, যাদের হাতে ইঞ্জেকশনে সুচ, মুখে ভরসার হাসি, তারাই নার্স। নার্স মানে রাত দুটোয় জ্বর মাপা যখন গোটা শহর ঘুমিয়ে, নার্স মানে পেশেন্টের ব্যথায় নিজের চোখের জল লুকিয়ে সব ঠিক হয়ে যাবে বলা। আজ ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন। লেডি উইথ আ ল্যাম্প, আলো হাতে ঘুরতেন যুদ্ধক্ষেত্রের হাসপাতালে। এখনো হাজার হাজার নার্স সেই আলো হাতে আমাদের পাহারা দিচ্ছে। তাই আজ বলি, ধন্যবাদ দিদি, ধন্যবাদ দাদা, আপনাদের সাদা অ্যাপ্রনের নিচে যে লাল হৃদয়টা ধুকপুক।

পারে সেটার জন্যই আমরা সুস্থ হয়ে বাড়ি ফিরি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সকল আন্তর্জাতিক নার্স দিবসে সকল নার্সকে কর্ণেশ জানিয়েছেন ভাকুরি থেকে রিন্টু প্রামাণিক। প্রথমত রিন্টুদা, আপনাকে কৃতজ্ঞতা এভাবে তাদের প্রতি কর্ণেশ জানানোর জন্য। আপনি যে ছবিটি তুলে ধরেছেন একদম বাস্তব, একদম সত্যি, যে ওই রাত্রে তারাই তো পরম মমতায় পাশে থাকেন আমাদের, তারাই আমাদের তখন খুব খুব কাছের মানুষ। সমস্ত নার্স পেশায় যারা রয়েছেন, দিদিরা দাদারা প্রত্যেককে আমাদের পক্ষ থেকে আজকের দিনে সবসময়ের জন্যই কর্ণেশ। যাব পরের বার্তায়। পরের বার্তাটি পাঠিয়েছেন রীনা রায় মণ্ডল, বহরমপুর গোড়াবাজার থেকে। বলছি বিষয় সেবাই মানবতা, সেবাই জীবন। সেবা শুধু কর্ম নয়, এটি একটি মহান ব্রত। এই ব্রত পালনে অন্যে যেমন উপকৃত হয়, তেমনি নিজের আত্মসন্তুষ্টি লাভ হয়। সেবা করতে গেলে শুধু নার্স হয়ে অসুস্থ মানুষের সেবা করতে হবে এমন নয়, প্রতিটি মানুষ যে পেশায় আছেন, যে কর্মে আছেন, সেখানে থেকেই সেবা করা যায়। একজন শিক্ষক শিক্ষিকা তার শিক্ষার্থীর মানসিক অবস্থা বোঝা, তাকে সঠিক পথে পরিচালনা করা, তার অভাব অভিযোগ শোনা, এটাও এক ধরনের সেবা। পরিবারের সকলের সঙ্গে সকলে মিলেমিশে থেকে সবাইকে সুস্থ মানসিকতা ও সুস্থ শারীরিক অবস্থা রাখাও এক ধরনের সেবা। ক্ষুধার্ত মানুষ, অসহায় পশু পাখি, তাদের খাদ্য জল যথাসময়ে দান করাও সেবা। বিপদে পাশে দাঁড়ানোই হল প্রকৃত মানবতা ও সেবা, যা মানবিক ও সামাজিক বন্ধন সুদৃঢ় করে, জীবনের সার্থকতা খুঁজে পাওয়া যায়। লিখেছেন বহরমপুর গোড়াবাজার থেকে রীনা রায় মণ্ডল। রীনাদি, আপনাকে পূর্ণ সমর্থন এবং অনেক অনেক কৃতজ্ঞতা। যে সেবা মানে তো সত্যি, সেই পেশায় তো সেবা রয়েছেই, যে যে কাজে। এই যে শিক্ষাদান, অবশ্য একটা মহৎ সেবা, কারণ আমরা জানি শিক্ষকের কাজ কিন্তু শুধু শিক্ষাদান নয়, একটি মানুষকে সুন্দরভাবে তৈরি করা, মানুষ করে তোলার কারিগর তো আমরা বলেই থাকি শিক্ষককে, তাই না? সেটা তো সেবা বটেই। এবং এই যে সংসারে আর একজন যিনি সেবা করে যান, যারা সেবা করে যান, বাবা মা, মুখ বুঝে কোনো বিনিময়ের পরিবর্তে নিঃস্বার্থভাবে সন্তানদের জন্য, পরিবারের সকলের জন্য, সকাল থেকে রাত পর্যন্ত কে কখন কি খাওয়া দাওয়া করবে, কি প্রয়োজন, বাবা চলেছেন বাজারে, বাজার করতে গিয়ে কোন ছেলে কি খাবে, কার কি প্রয়োজন, তারা নীরবে করে চলেছেন। কত দূর সাইকেল চালিয়ে, কত ঘাম ঝরিয়ে তিনি অর্থ উপার্জন করে আনছেন পরিবারের মুখে একটু হাসি ফোটাবেন বলে। আর মা সারাদিন ধরে সংসারের জন্য নিরলস পরিশ্রম করে চলেছেন নীরবে, কোনো প্রতিদানের আশা কিন্তু তাদের নেই। তাদের একটাই পাওয়া, সবার মুখে যেন একটু হাসি ফুটে থাকে, সবাই যেন ভালো থাকে। তো এইটা কি কম বড় সেবা? এই সেবার কোনো মূল্য নেই, কিন্তু এই সেবা প্রতি মুহূর্তে, প্রতিটি সংসারে, প্রতিটি জায়গায়, প্রতিটি ঘরে সবাই করে চলেছে। বার্তায় যাব। শুভ সকাল, আমি সারগাছি বিনকার মুর্শিদাবাদ থেকে মৃণাল পাল। পিসিমণি, আমি অষ্টম শ্রেণীর ছাত্র। আচ্ছা, মৃণাল জানিয়েছে, বেশ, খুব ভালো লিখেছ। যাব পরের বার্তায়। পরের বার্তাটি পাঠিয়েছেন শুভেন্দু সাউ, বিশপুর হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে। লিখছ, সেবা বলতে বোঝায় নিঃস্বার্থভাবে কোনো কিছু দান, সেবাই হলো পরম ধর্ম। আমাদের বাড়িতে একটি নার্সারি আছে, আমি আর আমার বাবা প্রত্যেক বছর গ্রামের বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে থাকি। জানি না এই বৃক্ষরোপণের মাধ্যমে আমরা কতটা সেবা করতে পারি। শুভেন্দু সাউ, বিশপুর হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে। শুভেন্দু, আপনি কতটা বড় সেবা করেন আপনি নিজেও জানেন না। আপনি আমাদের প্রাণ বাঁচিয়ে বাঁচাচ্ছেন। আমরা তো এই বৃক্ষ থেকেই অক্সিজেন পাই। যত বেশি গাছ লাগাবেন, তত বেশি আমাদের পরিবেশ সুন্দর থাকবে, আমরা সুস্থভাবে বাঁচতে পারবো। এই বাঁচার পথটা আপনি যে করে দিচ্ছেন ভাই, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই উদ্যোগের জন্য, আপনার এই সেবার জন্য। পরের বার্তায় যাব। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন, গ্রামের সবুজ নরম আবহাওয়ার মতো এখনকার মানুষের মনটাও নরম। গ্রামে বসবাস করি তাই এ কথা বলতে পারলাম, প্রসঙ্গক্রমে এসে যায় তাই লিখছি। আমাদের ধর্ম বলে ধনী

0: সম্পদের ওপর গরিবের অধিকার আছে, এই বাণীর মধ্যে একটা সেবার কথা লুকিয়েছে। তাই সেবা আমাদের জীবনের সঙ্গে মিশে আছে। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখেছেন, ধন্যবাদ আপনাকে। একটা বড় কথা লিখেছেন যে যদি নিজের কিছু অংশের মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া যায় সেটা অবশ্যই বড় সেবা। অনেকক্ষণ ধরেই আমাদের ফোনে বন্ধুরা অপেক্ষা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলি। 03485 9648 কোন বন্ধু রয়েছেন? হ্যালো,
1: নমস্কার, শুভ সকাল।
0: হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে? হ্যাঁ বঙ্কিমদা, বলুন, আজকের বিষয় সেবাই মানবতা, সেবাই জীবন।
1: দেখুন, আমরা কিন্তু এই সেবাগুলো ঘর থেকে শুরু করতে
0: পারি। একদম।
1: দেখুন, কাল কেউ যদি অসুস্থ হয়তো কোনো কারণবশত সে হয়তো বিছানায় পড়ে আছে, কিন্তু তার যে ওষুধপত্র যে সেগুলো যদি দোকান থেকে এনে দেওয়া বা তার যে পরিষেবা দেখুন দেওয়া, এই সবগুলো করে হয়তো কেউ বাজারে যেতে পারছে না। বয়স্ক হয়তো লোক, কিন্তু সে হয়তো বললো যে বাজার থেকে আমাকে কিছুটা জিনিস এনে দাও, তুমি তো বাজার
0: যাও। ঠিক ঠিক ঠিক।
1: এই যে তার যে অনুরোধটুকু রাখা বা
0: একদম সঙ্গে থাকুন। এই অবসরে জানাই আজ রাত 10:10 লাইভ ফোন ইন কথা ও গানে এই অনুষ্ঠানের বিষয় চলছে রেলের গাড়ি। উপস্থাপনায় থাকবেন দেবী সরকার মুখোপাধ্যায়। যাব একটি ভালো খবরে। ভালো খবর, রাজস্থানের জয়পুরে আমি আর্মি ডে প্যারেড থেকে দেশের সাধারণতন্ত্র দিবসে দিল্লির কর্তব্য পথ মাত্র 21 বছর বয়সী ছাত্রীর দৃপ্ত কণ্ঠস্বর নজর কেড়েছিল সকলের। প্রতিরক্ষা মন্ত্রকের সেরেমোনিয়াল বিভাগের প্যানেলে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ ধারাভাষ্যকার। দুটি অনুষ্ঠানেই দেখিয়েছিলেন অসাধারণ পারফরমেন্স। তারই ফলে স্বয়ং দেশের সেনা প্রধানের হাত থেকে সম্মানিত হলেন বঙ্গকন্যা স্বপ্নীলা আচার্য। স্বপ্নীলা আচার্যকে আমাদের পক্ষ থেকেও অনেক অনেক শুভেচ্ছা। যাব জীবিকার জন্য। ভারতীয় রেলের রিক্রুটমেন্ট বোর্ড 2026 সালের জন্য সহকারী লোকো পাইলট পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। মোট শূন্য পদ 11,127টি। বয়স 18 থেকে 30 বছর। 1 জুলাই 2026 তারিখ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস ও নির্দিষ্ট ট্রেড আইটিআই। বেতন পে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। আবেদনের শেষ তারিখ 14 জুন 2026। আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.rrbapply.gov.in। শুনলেন জীবিকার জন্য। 9434921300 কোন বন্ধু রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো হ্যাঁ, জোরে বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন, সেবাই মানবতা, সেবাই জীবন, বলুন বিষয়।
1: আমাদেরকে ধরে নিয়ে যেতে হয়, মানে গা পা ভিজে যায়, ভালো জিনিস।
0: বেশ, সঙ্গে থাকুন, ভালো থাকুন। কেমন? 03482259648 কোন বন্ধু রয়েছেন? হ্যালো
2: হ্যালো, নমস্কার, অর্চিতা দি।
0: হ্যাঁ, কে বলছেন?
2: আমি বাহিরি বীরভূম থেকে অম্বিকা।
0: অম্বিকা দি, অনেকদিন পর অম্বিকা দি কথা হচ্ছে, বলুন।
2: খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল দিদি, আমি মানে এক মাসের উপর মানে 15 দিন হসপিটালে ভর্তি ছিলাম। তো আমার কলার বোন ভেঙে গিয়েছে, অপারেশন হয়েছে। আর সত্যি দিদি, আমি দেখলাম ওই ছোট ছোট মেয়েগুলো, নার্স মেয়েগুলো কিভাবে মানে মানুষের সেবা করছে। হ্যাঁ, সারা দিনরাত শুধু ওদের সেবা শুধু নয়, তার সঙ্গে যে আয়া দিদিগুলো রয়েছে
0: তারাও যথেষ্ট,
2: গুলো

0: দিদিরা দাদারা রয়েছেন সকলকেই হ্যাঁ অনেক প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা আমি জানাচ্ছি আজকের দিনে।
1: বেশ অম্বিকা দি, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন এভাবেই, কেমন?
0: হ্যাঁ
1: বেশ। জানিয়ে দিই আকাশের খবর কি, অর্থাৎ আমাদের আবহাওয়ার খবর কি বলছে। আজ কিন্তু মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী 17 তারিখ পর্যন্ত একই সম্ভাবনা থাকছে। সতর্কবার্তায় আজ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অংশে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। আগামীকাল এবং আগামী পরশুও 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। কে রয়েছেন ফোনে? 9434921300। হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
2: আমি জয়নাল আবেদিন উদয়পুরা গোয়ালগঞ্জ থেকে বলছি।
1: হ্যাঁ বলুন বলুন।
2: আজকের বিষয় হচ্ছে যে সেবাই ধর্ম, সেবাই জীবন। তো মানুষের সেবা করাটা মানুষের কর্তব্য। আত্ম মানুষের পাশে থেকে আত্মজনের সেবা করাই মানুষের ধর্ম। তো আজকের দিন হচ্ছে বিশ্ব নার্সিং দিবস, অর্থাৎ বিশ্ব সেবা দিবস। তো নাইটিঙ্গেল, ফ্লোরেন্স নাইটিঙ্গেল যেভাবে সেবা করেছিলেন যুদ্ধ বিধ্বস্ত আহতদের, সেই উদাহরণ গোটা পৃথিবীতে নাই। তো নার্স, আমার একটা নাতি নার্সের চাকরি করে। তো সেই নাতনি যে ওই যাই কাজ করছে, রাত নাই দিন নাই চললো, রাত্রি 9টা 7টা 8টা ডিউটি, আবার ভোরবেলায় ডিউটি, এইভাবে মানে অক্লান্ত পরিশ্রম করে সে ডিউটি করে। তো নার্সরা যারা আজকে নার্স দিবস, তো নার্সরা যারা নার্সদের কর্তব্য বা রুগীদের সেবা করা, রুগীদের যত্ন আদি করা, রুগীদের সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলাই।
1: একদম একদম, এইভাবেই ভালো থাকুন, সঙ্গে থাকুন, কেমন? সঙ্গে থাকুন। 03482259648 কোন বন্ধু রয়েছেন? সম্ভবত আজকে আমাদের শেষ ফোন। হ্যাঁ বলুন।
3: খায়রুল বাসার কুনিয়া মুর্শিদাবাদ থেকে দিদি।
1: হ্যাঁ বলুন।
3: আসল কথা হচ্ছে সেবা ধর্ম। আমি যখন কলেজে পড়ি তো আমাদের গ্রামের সনতের মা, উনি খুব ব্যাধিতে ভুগছিলেন। তা উনি আমাকে বললেন যে আমাকে যদি কাজী হসপিটাল থেকে অপারেশনটা করিয়ে দাও। তা আমি ব্যবস্থা করে অপারেশনটা করিয়ে দিয়েছিলাম এবং আমার যে বেড বোর্ডিং এ সেই বেডে আমি রেখে দিয়েছিলাম সুস্থ হওয়ার পরেও। আসল কথা হচ্ছে এইভাবে বিভিন্ন সময়ে, এবং আবার একটা কাজ করেছিলাম, আমার একটা বন্ধুর মা, তার একটা অপারেশনের ব্যাপার ছিল, তো আমি তৎকালীন 5,000 টাকা দিয়েছিলাম, সেটা আমার বিয়ের পণের টাকা থেকে, সেটা কিন্তু বাড়িতে আমি বলিনি, এবং সেই মাকে আমি বাঁচিয়েছিলাম সেই টাকা দিয়ে। আসল কথা হচ্ছে যারা এইভাবে শুশ্রূষা হাত বাড়িয়ে দেন মানব সেবায়, শুধু আমি নয় এইভাবে বহু মানুষ,
1: বহু মানুষ আছেন, ঠিক ঠিক, হ্যাঁ, যারা প্রচারের প্রচারের আলোর বাইরে থাকেন, প্রচারের হ্যাঁ থাক বাইরে থাকেন, তারা এরকম অনেক নীরবে সেবা করে চলেছেন, তাদের জন্য আমাদের প্রত্যেকের কৃতজ্ঞতা, ধন্যবাদ। এভাবেই সঙ্গে থাকুন আপনারা। সেবা মানুষের মনকে মহান করে তোলে। যে মানুষ অন্যের উপকার করে তার হৃদয়ে অহংকার নয়, জন্ম নেয় সহমর্মিতা। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে সেবার মধ্য দিয়ে। আজকের পৃথিবীতে স্বার্থপরতা, হিংসা ও বিভেদের যে অন্ধকার দেখা যায় তা দূর করার অন্যতম পথ হল মানব সেবা। কারণ সেবা মানুষকে মানুষ হতে শেখায়। বর্তমান সময়ে চিকিৎসক, নার্স, শিক্ষক, সমাজকর্মী, স্বেচ্ছাসেবক সকলেই নিজেদের কর্মের মাধ্যমে মানব সেবার মহান আদর্শকে তুলে ধরছেন। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ, মহামারী বা বিপদের সময় আমরা দেখেছি কত মানুষ নিজের

0: ওই দেখো মানুষের চোখে জল, ওই দেখো ওই মানুষটা বড় দুঃখী, মাথায় তার ছাদ নেই, খাবার অন্ন নেই। ওই দেখো ওই মানুষটার হাতে একটা ফাটা ফুটা বাটি, তাতে কিছু খাবার দিতে পারো, তাকে একটু মাথার ছাদ দিতে পারো। ওই দেখো, ওই দেখো ওই মানুষটা কিছু বলতে চায়। তুমি পারবে মানুষটার হাত ধরতে? আসুন আমরা মানুষের পাশে থাকি, মানুষের সেবায় ব্রতী হই। এই ব্রত নিয়ে শেষ করি আজকের শুভ সকাল। ভালো থাকুন, সঙ্গে থাকুন। আছি আমি অর্চিতা, কারিগরি সহায়তায় সুদীপ্ত রায়। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজিতে সংবাদ।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মুকেশ কুমার।

0: न पड़े आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
1: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।
2: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয় তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
3: আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন সতর্ক থাকুন।
5: সদস্য राजेश रेड्डी,
6: वो मेरे पूरे करियर का स्वर्णिम दौर था, उस टीम का जवाब नहीं जिसने मुझे इतने चढ़ से इन चीजों को थमारने और साकार करने का अवसर दिया।
5: कुछ बेमिसाल किस्से,
6: मैंने पढ़ा जाने कितनी उड़ान बाकी, इस परिंदे में जान बाकी, और जगजीत जी म्यूजिक के साथ शुरू हो गए, ये किसी शायर के साथ नहीं हुआ।
5: आज के मेहमान राजेश रेड्डी 13 मई शाम 4 बजे और 14 मई सुबह 10 बजे सिर्फ विविध भारती पर।
6: जाने

বন্ধুর ভূমিকায় অবতীর্ণ। তার সৌজন্যে দেশবাসীর মনে বোধের তারা ফোটে। দেশে দেশে শিক্ষা, বিনোদন, খেলাধুলা, সংবাদ ইত্যাদি যাবতীয় বিষয়ের যথাযথ অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে বেতার মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করে চলেছে। শ্রুতিমধুর সঙ্গীত, শিক্ষামূলক নাটক, যাত্রা ইত্যাদি অনুষ্ঠান মানসিক স্বাস্থ্য গঠনে বিশেষ ভূমিকা রাখে। ছোটবেলা থেকে আজও আকাশবাণীর প্রভাতী অনুষ্ঠান মহালয়া মনে আনন্দ জাগায়। প্রত্যন্ত অঞ্চলের প্রচলিত সংস্কৃতি সে বিশ্বের আঙিনায় তুলে ধরেছে এবং অবহেলিত বিরল প্রতিভাকে প্রচারের আলোয় নিয়ে এসেছে। স্বল্প খরচে সহজলভ্য এই বেতার মাধ্যম তাই এত জনপ্রিয়, জীবনের অবিচ্ছেদ্য বন্ধুর মতো। কোলাহলের হলাহলে জীবন যখন বিপর্যস্ত, তখন আকাশবাণী শ্রুতিসুখকর সঙ্গীত পরিবেশন করে সঙ্গীত থেরাপির মতো আমাদের চিত্তের সুস্থিতি এনে দেয়। আকাশবাণীর কবিতা ও সাহিত্যের অনুষ্ঠান শ্রুতি এবং পত্রসাহিত্যের অনুষ্ঠান আজ সন্ধ্যায় প্রাত্যহিকী প্রত্যুষা আনন্দধারা আমাদের মনের কালিমা কলুষ দূর করে, সাংস্কৃতিক দূষণ প্রতিরোধ করে, মনকে শুদ্ধ পরিশীলিত করে, চেতনা জাগ্রত করে। বেতারের বিভিন্ন মনোরঞ্জনী অনুষ্ঠানের অনুপম প্রভাবে ভাব যমুনায় যে জোয়ার আসে তা ক্রমে অন্তরের অন্দরমহলের বিষয় হয়ে ওঠে। সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনায় সর্ব অবস্থায় বেতার আমাদের পরম বন্ধু। আমরা আশা করব আকাশবাণীর নান্দনিক সান্নিধ্যে হবে সুন্দর সুন্দরতর সবার আগামীকাল।

0: এতক্ষণ শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসছি পডকাস্ট, শুনতে থাকুন, সঙ্গে রাখুন আকাশবাণীকে। নমস্কার।

0: এই কাস্টমার কেয়ার কোথায় গেল?
1: ম্যাডাম
2: বলুন,
0: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
2: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
0: সেটা কিভাবে হবে?
2: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
0: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
2: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
0: ব্যাস
2: ব্যাস,
0: বুঝে গেছি।
2: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
3: আরবিআই একথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন। পুলিশ?
4: মিস সীমা
2: বলুন,
4: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
2: কিন্তু কেন? মানে
4: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
2: ডিজিটাল অ্যারেস্ট?
4: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
2: এতগুলো টাকা?
4: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
2: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
4: আরে,
2: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
5: হ্যালো মাম্মা।
2: হাই।
3: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: হ্যালো
4: রাজেশ বাবু, থানা থেকে কথা বলছি।
0: আবার?
4: আপনি এখন ডিজিটাল অ্যারেস্টে আছেন, এক্ষুনি পাশের ঘরে যান একা। আপনার পার্সেলে ড্রাগস পাওয়া গেছে, টানা জেল হবে।
6: 10,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
0: স্যার অত কোথায় পাবো?
6: একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 2,00,000 পাঠান, বাকিটা পরে।
0: স্যার 2,00,000?
2: কি হয়েছে বাবা?
0: দেখ না মা, বলছে আমার পার্সেলে নাকি ড্রাগস পাওয়া গেছে।
4: আরে,
0: কেটে দিল।
2: প্যানিক করো না বাবা, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয়টাই না, এরা সব ফ্রড।
0: ফ্রড?
2: পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন। যদি বুদ্ধির পরিচয় না দেখান
3: তাহলে হবে টাকার লোকসান। আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
7: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গে সুতপা চট্টোপাধ্যায়।

গত কয়েক সপ্তাহ ধরে। নজরুল গীতির এই গানের ভেলায় গান যেমন শুনছি, তেমনি পাশাপাশি শুনছি তার জীবন কথাও। জীবন কথার যে বাঁকে আমরা এখন উপস্থিত, তা হল কবি জীবনের সওগাত পর্ব। 1930 সালের কথা, আশীন সংখ্যা, নতুন ভাবে শুরু হওয়া সওগাতে কাজী নজরুল ইসলামের যে লেখা প্রথম ছাপা হল তা হল সর্বসহা। কিন্তু এর আগে পর্যন্ত কবি সওগাতের সঙ্গে যুক্ত ছিলেন না, অনুরোধে তিনি লিখলেন ওই সর্বসহা। কিন্তু এই যে সর্বসহা তিনি লিখলেন, এর পরেও যে তিনি লিখে যাবেন সওগাতের জন্য, এরকম কোনো প্রতিশ্রুতি কিন্তু কবির তরফ থেকে ছিল না। কিন্তু ওই যে সওগাত যারা সেই সঙ্গে সওগাতের সঙ্গে যারা খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন, তাদের খুব ইচ্ছে যে কবি তাদের সঙ্গে একেবারে প্রত্যক্ষভাবে যুক্ত হন। তাই আবারও তার কাছে অনুরোধ নিয়ে, দাবি নিয়ে, ভালোবাসার আবদারে তার কাছে উপস্থিত হলেন যে সওগাতে আবারও লেখা দিতে হবে। তো যেদিন গিয়েছেন সেদিন কবি বললেন, না রে আজ হবে না রে, আর একদিন আসি। কিন্তু আর একদিন তো যেতে বলে দিলেন, তাকে কোথায় পাওয়া যায়? তিনি তো আজ এখানে, কাল এমন জায়গায় যে যে একেবারে নাগালের বাইরে। এইরকম বেশ কিছুদিন এ জায়গায় ও জায়গা হাঁটাহাঁটি করার পর একদিন দ্বিধা সংকোচ নিয়ে হ্যারিসন রোডে লাঙ্গুলের অফিসে গিয়ে হাজির হয়েছেন সওগাতের লোকজন। কবি তখন খুব মন দিয়ে কিছু একটা লিখছেন। জিজ্ঞেস করলো যারা উপস্থিত, যারা গিয়েছেন সওগাত থেকে, তারা জিজ্ঞেস করছেন কি লিখছেন। তো ইশারা করে কবি একটু পাশে বসতে বললেন। এবার একটু যেন আড়াল করে খুব দ্রুত কলম চালিয়ে কিছু একটা লিখছেন। প্রায় আধ ঘন্টা এভাবেই চুপচাপ তিনি লিখছেন, আর যারা সওগাত থেকে গিয়েছেন তারাও চুপ করে বসে শুধু দেখছেন। তারপরে আধ ঘন্টা পরে তিনি মুখ তুলে চাইলেন, বললেন যে বারান্দায় দাঁড়িয়েছিলাম তো, তখনই তোদেরকে আমি আসতে দেখলাম। শোন, লিখেছি একটা, ঋতুর ভুলিয়া এলো কি ধরনের সওগাত, নবীন ধানের আঘ্রাণে আজি অঘ্রাণ হলো মাতা, গিন্নি পাগল চালের ভিড়নি তস্তরি ভরে নগুনা গিন্নি, হাসিতে হাসিতে দিতেছে স্বামীরে খুশিতে কাঁপিছে হাত, শিরনি রাধিন বড় বেবি বাড়ি গন্ধে তেলেসমাত, ইত্যাদি। তো শুনে তো যিনি আনতে গেছেন সেই কবিতা একেবারে চিৎকার করে উঠেছেন, যা চমৎকার চমৎকার, যা চেয়েছিলাম ঠিক তেমনটি আপনি লিখেছেন। তখন কবি বললেন, একটু চুপ করে বস, আমি এটাকে কপি করে দিই। কিন্তু সওগাতের তরফ থেকে যাওয়া প্রতিনিধি, তার তো একেবারে তর্ষ হয়েছে না, বলছে আমাকে দিন, আমি এটা কপি করে নি। কবি বলছেন, আতুর ঘরে তুই হাত দিতে চাস, একে ধুয়ে মুছে পরিষ্কার করে তবে আমি তোর হাতে দেব, এর আগে এতে হাত দেবার তোদের কোনো অধিকার নেই। এতে কবির ওপর মানুষের শ্রদ্ধা কমে যায়, বলেছিলেন কাজী নজরুল ইসলাম। তারপর সে লেখা নিয়ে কি হলো সে কথা বলবো, কিন্তু তার আগে আরও একটি গান শুনবো। অনুষ্ঠান শুরু করেছি পণ্ডিত অজয় চক্রবর্তীর গাওয়া গানে। এবারে

স্বগতের প্রতিনিধি বিকেল বেলায় সেই কবিতাটি নিয়ে এলেন মজলিশে, এবং মজলিশে কবিতাটি পড়া হলো। সবার একেবারে চোখে মুখে আনন্দের দীপ্তি, সবাই মন্তব্য করলো যে চমৎকার কবিতা, অতি সুন্দর। এবার অগ্রহায়ণ সংখ্যা সওগাত বার হবার পর পাঠকদের কাছ থেকেও এই কবিতাটি খুব প্রশংসা পেল, এবং এই কবিতার দরুন কবিতা কবিকে কিছু টাকাও পাঠানো হলো, খুবই সামান্য কিছু টাকা। এর কিছুদিন পরই গণবাণী থেকে পাকাপাকিভাবে সওগাতে চলে এলেন কাজী নজরুল ইসলাম। 1926 সাল, এর আগে আমরা 1930 ছিলাম, এবারে 1926 সালের প্রসঙ্গে একটু আসতে হচ্ছে। যে সওগাতের তখন একেবারে জমজমাট সংসার, প্রতিদিন সন্ধ্যায় বসছে সওগাত অফিসে সাহিত্যিকদের আসর, বিভিন্ন কাগজে এই যারা আসছেন তারা দিনের বেলাটা বিভিন্ন কাগজে কাজ করছেন, সারাদিনের কর্মক্লান্তির পর সবাই গিয়ে জড়ো হচ্ছেন সওগাত অফিসে, এবং কি একটা যেন নেশার মতন সবাই সন্ধ্যাবেলায় সওগাত অফিসের দিকে যাচ্ছেন। সেখানে সাহিত্য নিয়ে, নানান ধরনের সাংস্কৃতিক বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা এইসব চলছে। এমনই একদিন বসে বসে সবাই মিলে নানান রকম কথা বলছেন, বলতে বলতে একজন প্রস্তাব করলেন যে বার্ষিক একটা সওগাত বার করা হোক। বলার সঙ্গে সঙ্গে সবাই একেবারে হৈ হৈ করে উঠলো যে দারুণ ব্যাপার, কিন্তু বার্ষিক সওগাত বার করা তো মুখের কথা নয়, খুব ব্যয় সাপেক্ষ, খুব বড় একটা ব্যাপার। যদিও তখন এমন একটা পরিস্থিতিতে এই প্রস্তাবটা এসেছে এবং সবাই হৈ হৈ করে উঠেছে যে তখন যে মাসিক সওগাত সেটাই নিয়ম মতন বার হতে পারছে না টাকার অভাবে, সেখানে বার্ষিক সওগাত। সবার তো যারা ওই গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছেন, ওই গোষ্ঠীতে যারা আছেন তাদের সবার পক্ষেই যে অর্থ সাহায্য করা সম্ভব হবে সওগাত কর্তৃপক্ষকে সেটাও নয়, কিন্তু তা সত্ত্বেও ভাবনাটা এতটা জোরালো ছিল, উৎসাহটা এত বেশি ছিল যে বার্ষিক সওগাতের কাজ একটু একটু করে এগিয়ে চলতে লাগলো। এবং বার্ষিক সওগাতকে সুষ্ঠুভাবে সাজানোর প্রচুর উপাদান সেই সময় ছিল হাতের কাছে মজুদ। কেউ কেউ লেখা সংগ্রহের দায়িত্ব নিলেন, আবার কাউকে দায়িত্ব দেওয়া হলো, একেবারে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হলো যে তার কাজই হচ্ছে কাজী নজরুলের কাছ থেকে লেখা আদায় করা। আবার এই রকম নানান ধরনের বিষয় নিয়ে এটা এগোতে লাগলো বার্ষিক সওগাতের কথা। তারপর কবি কিভাবে বিষয়টার সঙ্গে যুক্ত হয়ে পড়লেন সে কথা পরে বলি, তার আগে আরো একটি গান শুনবো। এবারের গানের শিল্পী ডক্টর অনুপ ঘোষাল।

বার্ষিক সৌগতের জন্য কবির কাছ থেকে তো লেখা পাওয়া গেল, কিন্তু সেই লেখা তো আর খুব সহজে পাওয়া যায়নি। কলকাতা থেকে কৃষ্ণনগর নিয়মিত যাতায়াত করতে হচ্ছে, তাকে সাধ্য সাধনা করে একটা নিরিবিলি জায়গায় বসানো সে একেবারে বিরাট সাধ্য সাধনার ব্যাপার। আজ সভা, কাল সমিতি, পরশু গানের মজলিশ, তারপর দিন হয়তো তিনি দাবা খেলতে বসেছেন, পরের দিন হয়তো কোথাও কোনো এক বন্ধুর বাড়িতে তিনি আড্ডায় বসেছেন, এরকমভাবে হয়তো টানা তিন দিন ধরে আড্ডাই চলছে। এর মধ্যে কিভাবে কিভাবে তার কাছ থেকে কবিতা আদায় করা গেল, বার্ষিক সৌগাত এই নামে তিনি সৌগাত পত্রিকার ওই বার্ষিক সংস্করণের জন্য তিনি লিখলেন। তার প্রথম দুটি লাইন ছিল এরকম, বন্ধু গো সাকি আনিয়াছ নাকি বরফের সৌগাত, দীর্ঘদিনের বিরহের পরে প্রিয় মিলনের রাত। এই লেখা নিয়ে সৌগাত অফিসে তো একেবারে উৎসাহে আবেগে সবাই নেচে উঠল লেখা পড়ে। সান্ধ্য আসরে খুব ঘটা করে কবিতাটি পড়া হয়ে হলো এবং এটা পড়ে সবাই একেবারে বাচ্চাদের মতন আরো বেশি লোভী হয়ে উঠলেন যে এমন সুন্দর কবিতা পেয়েছেন যে আরো আরো কবি আরো কবিতা চাই, কবির কাছ থেকে আরো কবিতা আদায় করে আনতে হবে। যার উপর দায়িত্ব ছিল কবিতা আনবার নজরুলের কাছ থেকে, বিশেষভাবে তার দায়িত্ব ছিল যে নজরুলের কাছ থেকে তাকে কবিতা আদায় করে আনতে হবে, তার উপর ক্রমশ ক্রমশ চাপ বাড়তে লাগলো। স্বগতের সেই প্রতিনিধি আবার একদিন গিয়ে হাজির হলেন কৃষ্ণনগরে। সেখানে তার স্ত্রী এবং নজরুল ইসলামের যিনি শাশুড়ি মা, তিনি সেখানে আপ্যায়ন করলেন তাকে। তারপর দেখলেন সেই প্রতিনিধি যে কবির ঘরে গিয়ে যে কি চেহারা হয়েছে তার, কিছুদিন থেকে কবি ম্যালেরিয়ায় ভুগছেন, চেহারা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। কয়েকদিন আগেও যখন তিনি বার্ষিক সৌগাতের কবিতা নিয়ে গেছেন তখন তো কবিকে এত খারাপ দেখেননি, বা এরকম খারাপই দেখেননি, তখনও কবি একেবারে সুস্থ, একটি বেতের চেয়ারে অবস অলস দেহ একেবারে এলিয়ে চুপ করে বসে আছেন কবি। মানে এই অবস্থায় তাকে কোনো কিছু লেখার কথা বলাই যায় না। অথচ ওই দিনে সন্ধে ট্রেনে কলকাতায় না ফিরলে ফিরতেই হবে, না ফিরলে নানা রকমের অসুবিধে। প্রথমত যে বার্ষিক সৌগাত তার ছাপার আয়োজন সম্পূর্ণ প্রায়, সেই জন্য লেখা পেতে দেরি হলে বার্ষিক সৌগাতে তাকে জায়গা দেওয়া যাবে না, অথচ বার্ষিক সৌগাতের জন্যই আসা। আর বাড়িতে পা দিয়েই কবির আর্থিক অবস্থা অনুমান করতে পেরেছেন, সেই অবস্থায় কবির কাছে এক বেলার বেশি যদি কোনো অতিথি থাকেন সেটাও হচ্ছে গৃহস্থকেই আরো বেশি অসুবিধার মধ্যে ফেলা। যত তাড়াতাড়ি কলকাতায় ফিরে আসা যাবে তত তাড়াতাড়ি কবির জন্য কিছু টাকার ব্যবস্থা করা সম্ভব হবে। এই সব কিছু ভাবনা চিন্তা করে সৌগাতের সেই প্রতিনিধি ভাবছেন যে বলতেও পারছেন না লেখার কথা, আবার ফিরেও চলে আসতে পারছেন না। এবারে কবি তাকে বারবার করে বলছেন কি কারণে এসেছো, কেন এসেছিস, কি বিষয় বারবার করে বলায় তখন ওই কবি খুব আগ্রহ প্রকাশ করছেন বলে সেই সৌগাতের প্রতিনিধি তখন জানালেন যে কেন তিনি কৃষ্ণনগরে এসেছেন। তা কবি খানিকক্ষণ কি যেন একটা ভাবলেন, তারপর কাগজ নিয়ে কলম নিয়ে বসলেন, এক লাইন দু লাইন করে একটু একটু করে তিনি লিখছেন, দশ বারো লাইন পর্যন্ত লিখতে পেরেছিলেন, তারপরে আর কলম এগোচ্ছে না। সেইটায় বসে আছেন কবি, আর একটু পরে দেখছেন যে কবি কাঁপছেন, থর থর থর থর করে তার কাঁপুনি আসছে, ভীষণ প্রবলভাবে একটা জ্বর এলো। পাশের ঘর থেকে কবির পরিবারের লোকজনরা তারাও চলে এলেন, কবিকে বিছানায় শুয়ে দিলেন, একসঙ্গে দুটো লেপ চাপা দিলেন, আর সেই সঙ্গে তো পরিবারের লোক ঘনিষ্ঠ মানুষ সেই হিসেবে করেই থাকে, সব পরিবারের মানুষে যেমন তাই হলো যে এই ভীষণ জ্বর যাচ্ছে প্রতিদিন, তার উপরে লেখার তোমাদের এসব আমরা বুঝি না কেন যেরকম করো। কবি চুপ। এবারে সেই প্রতিনিধি কবিকে চুপ করে চেপে ধরে আছেন, ভাবছেন যে কি করলে যে কবির সেই কষ্ট তিনি লাঘব করতে পারেন, কিন্তু কিছুই তো করে উঠতে পারছেন না। এর মধ্যে আবার কবিকে রেখেও চলে আসতে পারছেন না ওরকম ভাবে। একটু পরে লেপের ভিতর থেকে
কবি মুখটা বার করলেন। ক্ষীণ কণ্ঠে বললেন, ওই কাগজ আর কলমটা নিয়ে আয়। বলছে, কি হবে কাগজ কলম দিয়ে? বলছে, লেখাটা এখনো ভালো হবে। না না, এখন লেখা থাক, জ্বর ছেড়ে যাক, তারপর চেষ্টা করবেন। কিন্তু কবি শুনলেন না, বললেন, না, ওই কাগজ কলমটা নিয়ে আয়, এখনই লেখাটা ভালো হবে। অগত্যা কাগজ আর কলম এনে দিতে হলো, পাশের টেবিলেই রাখা ছিল। কবি কলম ধরতে পারছেন না, হাত কাঁপছে তখনও। নিরুপায় হয়ে সেই সওগাতের প্রতিনিধি তাকেই কলম ধরতে হলো। আসলে কবি নিজেই তার হাতে কলমটা গুঁজে দিলেন, বললেন, লেখো। এবারে সেই প্রতিনিধি খুব ভয় ভয় ভয় ভয় লিখছেন। তার আগে বলছেন, হচ্ছে কি করতে হবে বলুন। বলছে, তুই লেখ, আমি বলে যাচ্ছি। কবির কথা মানে তো কবির হুকুম, তাকে তো তামিল না করে কোনো উপায় নেই। তখন কবি বলে চললেন, আর সেই সওগাতের প্রতিনিধি লিখে চললেন। প্রায় এক ঘন্টার পর জন্ম নিল কবির বিখ্যাত কবিতা খালেদ। এর মধ্যে দু তিনবার পরিবারের লোকজনরা উঁকি দিয়ে এসে দেখে গেছেন, অসন্তুষ্ট হচ্ছেন তার শারীরিক অবস্থার কথা চিন্তা করে, কিন্তু কিছু বলেননি। আসলে লেখার সময় তারা কোনো গোলমাল করেন না, বুঝতে পারেন যে এখন কবির লেখার একটা আবেগ এসেছে, অতএব লিখতে দাও। এর মধ্যে ওই ওই ওইটুকুনি লেখার মধ্যে কবিকে বেশ কয়েকবার একটু একটু করে জলও খাওয়াতে হয়েছে। লেখাটা শেষ করে কবির মধ্যে একটা তৃপ্তির নিঃশ্বাস পড়ল, তারপর লেপের ভিতর ঢুকে চুপ করে শুয়ে রইলেন। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখা গেল কবির গান দিয়ে জ্বর ছেড়ে গেছে, কিন্তু কেমন নির্জীব হয়ে বিছানায় পড়ে আছেন। পাশে রয়েছে তার সেই খালেদ, আর তার দিকে কেমন যেন একটা তৃষিত নয়নে তাকিয়ে আছেন কবি। এর মধ্যে কবির স্ত্রী এলেন, কবির শাশুড়ি মা এলেন। একে তো জ্বর ছেড়ে কবি খানিকটা সুস্থ বোধ করছেন, তার পাশাপাশি এমন একটি কবিতা, সবাই খুশি। এই যে খালেদ, ভাবলে অবাক হতে হয় যে কেমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে অমন একটি সুন্দর কবিতার জন্ম হয়েছিল। বার্ষিক সওগাতে যখন লেখাটা ছাপা হলো, সারা বাংলাদেশে অপূর্ব সাড়া পড়ে গিয়েছিল সেই খালেদ নিয়ে। আরো কথা শুনবো, কিন্তু তার আগে এবারের গানের শিল্পী পুরবী দত্ত।

এই সময়টায় কবি তীব্র আর্থিক সংকটে রয়েছেন এবং তার আর্থিক দুর্গতি এমন একটা চরম সীমায় এসে পৌঁছেছে যে দিন আর চলছেই না। তার পরিবার নিয়ে, স্ত্রীকে নিয়ে তিনি নদিয়ার কৃষ্ণনগরে থাকেন। কোনো কোনো দিন তো সারাদিনই প্রায় উপোসে থাকার মতন অবস্থা। তো সওগাতের আড্ডায় সবাই আলোচনায় বসলেন যে কি করা যায়, এমন এক প্রতিভা, তাকে বাঁচানোর জন্য কিছু তো একটা করা দরকার, কিন্তু কি করা যাবে। সেখানে তখন যারা উপস্থিত হতেন তারাও যে আর্থিকভাবে খুব সবল তা তো নয়, যে খানিকটা ওই নিত্য ভিক্ষা তনুরক্ষা এরকম একটা অবস্থা তাদের। তো অনেক বিচার বিবেচনা করে ঠিক হলো যে অ্যালবার্ট হল বা অন্য কোথাও একটা ভ্যারাইটি এন্টারটেনমেন্টের আয়োজন করে এককালীন কিছু আর্থিক সাহায্য নজরুলকে করা যায় কিনা। অনেক গায়ক বা নৃত্যশিল্পী তারা নজরুলের ভক্ত, তারা হয়তো বিনা পারিশ্রমিকে নজরুলকে আর্থিক সাহায্য করা হবে জেনে অনেকেই সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারেন। তো এরকম একটা প্রস্তাব উঠল, সেই প্রস্তাব সবাই সমর্থন করল, সেইভাবে কাজও এগোতে লাগল। প্রাথমিক যে আয়োজন তার যে খরচ হবে সেই টাকাটা নিজেদের মধ্যে থেকেই তোলা হবে, নিজেদের মধ্যে থেকেই ব্যবস্থা করা হবে। কিন্তু কেবল নানান কারণে দিন পিছিয়ে যাচ্ছে, কেবল পিছিয়ে যাচ্ছে, প্রত্যেকেরই কোনো না কোনো কাজ রয়েছে। আসলে জীবিকার টান তো একটা খুব বড় টান, জীবনের তাগিদ তো সব থেকে বড় তাগিদ। কাজেই সেই তাদের যে জীবিকা, তাদের যে উপার্জনের রাস্তা, সেটাকে তো অনাদর করে অন্য কাজে হাত দেওয়া যাচ্ছে না, যার ফলে কেবল দিন পিছিয়ে যাচ্ছে। এইবারে ভাবা হচ্ছে যে একটা না অনেকটা সময় দিতে পারে, এরকম লোক কোথায় পাওয়া যায়। ঠিক এরকম সময় সওগাতের এক ঘনিষ্ঠ মানুষ খান মোহাম্মদ মঈনুদ্দিন তাকে কাজী নজরুল ইসলাম একটি চিঠি লিখলেন। কি লিখলেন তাতে? খান মোহাম্মদ মঈনুদ্দিন, সত্যাগ্রহী অফিস, তস টিন, মুসলমান পাড়া লেন, কলকাতা। স্নেহভাজন ইস্যু মঈন, বহুদিন তোকে আর পত্র দিতে পারিনি, আবারও জ্বরে পড়েছিলাম, কাল জ্বর শয্যা ছেড়ে উঠেছি, আজও গাজী আহ করিম কবিতাটা শেষ করতে পারিনি জ্বরের জন্য, আজ কিংবা কাল শেষ করব ইচ্ছা আছে, জ্বরে আমার শরীর ও মনের ক্ষতি করলে না শুধু কাব্যেরও বড় ক্ষতি করলে। নাসিরউদ্দিন সাহেব না জানি কি মনে করছেন, তো বুঝিয়ে বলিস তাকে, তাকে আলাদা চিঠি দিলাম না, একেবারে কবিতার সাথে চিঠি দেব বলে অপেক্ষা করছি। তিনি এতদিন বোধহয় বাড়ি হতে ফিরেছেন, ফাল্গুনের সওগাতের কত দূর, এখানে আর সব ভালো। হ্যাঁ, ভ্যারাইটি এন্টারটেনমেন্টের কতদূর করলি জানাবি, যত তাড়াতাড়ি হয় ততই ভালো আমার পক্ষে, কেননা আমার অবস্থা ক্রমেই শোচনীয় হয়ে উঠছে। আর সপ্তাহখানিকের মধ্যে কি পারবি নে? নাসির সাহেবকে জিজ্ঞাসা করে জানাস, আমি সেইরূপভাবে প্রস্তুত হব। আশা করি ভালো আছিস, অন্যান্য খবর দিস স্নেহাশিস নিয়ে। এতে শুভার্থী নজরুল। এই চিঠি পড়ে কি মনে হয় যে অনেক প্রতিভা কি লড়াই করে তাকে এগোতে হয়েছে, দিন যাপন করতে হয়েছে।

এবারে এই চিঠি যখন সবাই সওগাতে দেখলেন, দেখে সবারই মনে খুবই খারাপ লাগলো যে কবিকে এই সময় যদি সাহায্য করতে না পারেন তাহলে সেই সাহায্যের তো কোনো মূল্য থাকে না। তখনই নিজেদের কাজের ক্ষতি করেও সবাই এই উৎসবের আয়োজনে মেতে উঠলেন। হ্যান্ডবিল ছাপানো হলো, পোস্টার ছাপানো হলো, রসিদ বই ছাপানো হলো, অদম্য উৎসাহ নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ল। একেবারে প্রাণ প্রাচুর্যে ভরপুর সবাই। তখন এক একজনকে এরিয়া ভাগ করে দেওয়া হলো এবং এক একজনকে এক একটা রসিদ বই দিয়ে দেওয়া হলো। বলা হলো এর ভেতর যার যা সংগ্রহ হবে সব এনে নাসিরুদ্দিন সাহেবের হাতে দিতে হবে। রসিদ বই আর পরবর্তী সংগ্রহের টাকা উৎসবের দিন বেলা ৫টার আগে অ্যালবার্ট হলে নাসিরুদ্দিন সাহেবের কাছে দাখিল করতে হবে উইদাউট ফেল। হলে প্রচুর লোক, একেবারে লোকে লোকারণ্য তিল ধারণের এক ফোঁটা জায়গা নেই। বন্ধুদের অনেকেই ডায়াসের উপর এবং নজরুল আর অন্যান্য আর্টিস্টরা এসে গেছেন, তাদেরকে ঘিরে বসে আছেন। সবারই চোখে মুখে একটা আনন্দের দীপ্তি। এক এক করে অনুষ্ঠান শুরু হলো, এরপর নজরুলের গানও শুরু হলো। এভাবেই আস্তে আস্তে উৎসব শেষ হলো এবং এই উৎসবে যে টাকা উঠেছিল তা যে খুব বড় অঙ্কের টাকা তা নয়, তা সত্ত্বেও সেটা দিয়েই কিছু সময়ের জন্য কবির আর্থিক যে অসুবিধে তাকে কিছুটা সামাল দেওয়া গিয়েছিল। আজ এখানেই শেষ করি কবির জীবন কথা। আর কানে রাখি শম্পাকুণ্ডুর গাওয়া এ গান শুনতে শুনতেই আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সুতপা চট্টোপাধ্যায়।

0: গানের মেলা আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয় তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: আরবিআই একথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী কলকাতা এখন যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনায় স্বপ্নময় চক্রবর্তী এবং ঋত্বিক শিকদার।

0: মাসের প্রথম মঙ্গলবার আর
1: দ্বিতীয় মঙ্গলবার, বারবার প্রথম মঙ্গলবারে চলে যাও কেন ঋত্বিক?
0: আরে খেলাধুলো মানে মানে উত্তেজিত থাকি তো, যে সবসময় মনে হয় সবকিছু ফার্স্ট,
1: তা বলে ডেট ভুল করবে?
0: আমি
1: স্বপ্নময়, এবং হ্যাঁ যে আমরা কিন্তু আসবো খেলাধুলার আঙিনায়। হ্যাঁ, এবং এখন কিন্তু জানো তো এই যে মাসটা, এই মাসটা কিন্তু পুরোপুরি খেলাধুলার মাস। এখন কিন্তু একদিকে চলছে ইন্ডিয়ান সুপার লিগ, ইন্ডিয়ান উইমেন্স লিগ, এবং তারই সাথে সাথে কিছুদিন আগে ঋত্বিকের একটা হার্ট ব্রেক হয়েছে। আজকে ঋত্বিক কিন্তু রিয়াল মাদ্রিদের জামাটা পরে আসেনি, আজকে ঋত্বিক একটা ইন্ডিয়ার জার্সি পরে আছে,
0: টিমের জার্সিটা পরে আছে, তাও ঠিক আছে, সাদাই তো, দূর থেকে দেখলে সবই রিয়াল মাদ্রিদই লাগে। যাই হোক,
1: ঋত্বিক খুব কষ্টে আছে বোঝা যাচ্ছে।
0: না এইভাবে তুমি বলো না, সবাই মানে খেলাধুলোতে কষ্ট তো থাকবেই, আর কিছুক্ষণ পর সেটা আনন্দও হয়ে যাবে, কিছুদিন পর আনন্দ হয়ে যাবে।
1: জানো ঋত্বিক, আমার একটা বন্ধু আছে বুঝলে তো, আমি যখন দিল্লিতে থাকতাম ওই বন্ধুটা যে দলটাকে সাপোর্ট করতো না সেই দলটাই হেরে যেত, তো ও না তোমার মতো রিয়াল মাদ্রিদ সাপোর্টার, তো তোমারও কি সেই অবস্থা হয়েছে?
0: না আমার, আমি কি বলবো তোমায়,
1: তুমি কোনোভাবে ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করো না তো?
0: সেই সঙ্গে আইপিএল এ রয়েছে আমাদের সবার প্রিয় আরসিবি টেবিল টপ, তারপরে আমাদের বিদেশে যে সমস্ত ফুটবল লিগ চলছে সেই সমস্ত কিছু নিয়ে কথা হবে তোমাদের সঙ্গে আজকের এই একটা ঘন্টায়। তবে কথা হওয়ার সঙ্গে তোমরাও কিন্তু আমাদের সঙ্গে আজকের এই আড্ডায় জুড়তে পারো, আর তার জন্য আমরা তোমাদের জন্য বেশ কিছু ফ্রি হিট দেব আর কিছু ফ্রি কিক দেব, সেইগুলো তোমাদের উত্তর দিতে হবে। আর কীভাবে উত্তর দেবে, আমাদের সরাসরি ফোন কল করে 0332231342 নাম্বার, কিংবা আমাদের ফেসবুক পেজে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমাদের ফেসবুক পেজ তো তোমরা সবাই জানো,
1: হ্যাঁ জিওবাণী কলকাতা ফেসবুক পেজে তোমরা আমাদের যে পোস্টারটা আছে তার নিচে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। এবং যে কথাটা বলছিলাম যে দেখো ঋত্বিকের মন কেন খারাপ, অলরেডি রিয়াল মাদ্রিদ দেখো প্রথমে ইউসিএল থেকে বাইরে গেল, তারপরে কিছুদিন আগে যে এল ক্লাসিকো হলো, কিছুদিন আগে কেন বলছি, পরশু দিনের ব্যাপার, রাত্রিবেলা মানে গতকালেরই ব্যাপার, তো সেখানে আর কি এল ক্লাসিকো বার্সেলোনার সামনে রীতিমতো দুর্মুষ হলো, এবং তারপর থেকে আমার কাছে খবর আছে গোপন সূত্রে যে ঋত্বিক বাড়ির বাইরে বেরোতে পারছে না।
0: না এইভাবে বলো না, যাই হোক তুমি যখন এল ক্লাসিকো নিয়েই বলছো, তো বন্ধুদের জন্য প্রথম একটা ফ্রি কিক রইল যে এই সিজনে লা লিগাতে রিয়াল মাদ্রিদের হয়ে সব থেকে বেশি গোল কোন প্লেয়ার করেছে, এটা আমাদের সরাসরি ফোন কল করে উত্তর দিয়ে দাও 0332231342 নাম্বারে, কিংবা আমাদের ফেসবুক পেজ যেটা কিছুক্ষণ আগেই স্বপ্নময় বললো যুববাণী কলকাতা, যে এই সিজনে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগাতে সবচেয়ে বেশি গোল কে করেছে, এটা তো আমরা তো আমাদের উত্তর দাও। আর যতক্ষণ তোমরা উত্তর দিচ্ছ, আর রেফারি তো বাঁশি বাজিয়েই দিয়েছে আজকের অনুষ্ঠানের আর খেলাধুলার অনুষ্ঠানের, আর সেই সঙ্গে রূপম ইসলামও কিন্তু তার গানে গানে রেফারির বাঁশি গাইছে, তো সেইটা তোমাদের জন্য রইলো।

0: ফিরে এলাম স্টুডিওতে আর রূপম ইসলামের কণ্ঠে রেফারির বাঁশি গানটা শুনে ফিরে এলাম।
1: তো রেফারির বাঁশি, রেফারি কিন্তু এই সিজনের ফুটবল সিজন চালুর বাঁশিও কিন্তু ইতিমধ্যে বাজিয়ে দিয়েছে। এবং যে কথা যেটা নিয়ে আলোচনা হচ্ছিল গানে যাওয়ার আগে, যে রিয়েল মাদ্রিদ এল ক্লাসিকো, তাহলে সেটা দিয়ে আজকের আমাদের অনুষ্ঠানটা শুরু হোক। কেননা অনেক বছর পর বার্সেলোনা তারা আরেকটা জয়, এবং ডেফিনেটলি হঠাৎ করেই বার্সেলোনার যেন আবার আমরা সেই স্বর্ণযুগ,
0: না এটা স্বর্ণযুগ একদমই নয়,
1: চলে গেলাম। কেননা রিয়াল মাদ্রিদকে মানে ডেফিনেটলি ওই ম্যাচটা যদি কেউ দেখে থাকে, বিশেষ করে বার্সেলোনা, তারা কিন্তু মাঝ মাঠে নিরঙ্কুশ আধিক্য নিয়ে খেলেছে, তাদের নিরঙ্কুশ প্রাধান্য ছিল, এবং উইং প্লে ওই ম্যাচে কিন্তু বেশ ভালো হয়েছে, যে কারণে অ্যাকচুয়ালি রিয়াল মাদ্রিদের ডিফেন্ডারদের কিছুটা প্রবলেম হয়েছে।
0: আমার যতদূর মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ খেলাটা যেটুকু দেখেছি, আমি পুরো দেখিনি, সেখানে ওদের প্লেয়ারদের মধ্যে কমিউনিকেশন যেটা ল্যাক ছিল, এটা রিসেন্টলি ওদের মধ্যে দেখা গেছে।
1: দলের মধ্যে এরকম অনেক খবরই সমাজ মাধ্যমে এসেছে, দলের মধ্যে প্লেয়ারদের মধ্যে যে সম্পর্ক সেটাও হয়তো খুব একটা মানে ভালো নেই, মানে যেটা টিম বন্ডিং বলে,
0: আর সেটাই কিন্তু আমরা খেলার মাঠেও দেখতে পারছি। এটা একটা সমস্যার বিষয় রিয়াল মাদ্রিদের জন্য, আশা করি এইটাকে কামব্যাক করে ফেলবে, কারণ রিয়াল মাদ্রিদ বরাবরই কামব্যাক করে ফেলে, কারণ একটা লেগেসি আছে এই টিমের মধ্যে।
1: কিন্তু এবছর কামব্যাক করতে করতে তো একদম দলটা ব্যাকে চলে যাচ্ছে গো।
0: এটা করো না, এখনো পর্যন্ত লাস্ট 10 ইয়ার্সে রিয়াল মাদ্রিদের কাছেই কিন্তু হাইয়েস্ট চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি রয়েছে। তো
1: আমি এবছরের কথা বলছি,
0: ঠিক আছে, একটা বছর ঘাটা গেল না হয়, পরের বছর একেবারে সুদে আসলে রিয়াল মাদ্রিদ সবকিছু হিসেব করে নেবে। একদম লেট সি। আর সেই সঙ্গে আমরা তো এল ক্লাসিকো নিয়ে বলছি, আর তোমাদের জন্য একটা ফ্রি কিক ছিল, যেটা হচ্ছে এই সিজনে রিয়াল মাদ্রিদের হয়ে সব থেকে হাইয়েস্ট গোল কে করেছে, আর সেটার উত্তর কিন্তু এখনো পর্যন্ত ফেসবুকে কমেন্ট বক্সে এসেছে, যেখানে সন্তু বসাক লিখছেন কিলিয়ান এমবাপে 24টা গোল।
1: আর টেলিফোন লাইনেও একজন বন্ধু আছে, শুনে নিই বন্ধু কি বলে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো, এখন বলা যাচ্ছে?
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ, আমি কৃষ্ণনগর থেকে আর্য সিং বলে বলছি।
0: বেশ, উত্তরটা?
2: হ্যাঁ, উত্তরটা হবে এমবাপে।
0: আর গোল কটা করেছে?
2: 26-27টা কথা বলে।
0: বেশ, শুনতে থাকো। বন্ধুর নামটা বলেছে, গোল সংখ্যাও বলেছে, কিন্তু ফেসবুকের গোল সংখ্যার সঙ্গে বন্ধুর ফোনের গোল যেটা বললো গোল সংখ্যা একটু ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, আরো বাকিরা উত্তর দিতে থাকো।
1: হ্যাঁ, মানে সামান্য ডিফারেন্স, ঠিক আছে, মানে সব সময় তো মানে হিসাব রাখা সম্ভব না।
0: একদম একদম একদম, ঠিক আছে, তোমরা কিন্তু আমাদের ফোন কলে উত্তর দিতে থাকো। সেই সঙ্গে আমরা যেই কথাটা বলছিলাম এল ক্লাসিকোতে, আর মানে এল ক্লাসিকো নিয়ে কথা বলতে বলতে লা লিগাতে কিন্তু এই মুহূর্তে পুরো জমজমাট ব্যাপার হয়ে গেছে। আর আমরা যদি লিগ টেবিল দেখি, লালিগার লিগ টেবিলও কিন্তু বেশ মানে একদম ক্লোজ ফাইট চলছে প্রত্যেকটা টিমের মধ্যে।
1: হ্যাঁ, এবং বার্সেলোনা টেবিলের যে টপ পজিশন সেটা কিন্তু মেইনটেইন করছে, মানে
0: 91 পজিশনে 91 পয়েন্ট নিয়ে পজিশন 1 এ রয়েছে। বাট
1: 91 পজিশন, 91টা তো দলই নেই লালিগাতে গো,
0: 91 পয়েন্টে নাম্বার 1 এ রয়েছে। বাট 2 আর 3 এর মধ্যে রিয়াল মাদ্রিদ আর ভিলারিয়াল যেটা রয়েছে, রিয়াল মাদ্রিদ 77 পয়েন্টে সেকেন্ডে রয়েছে, আর ভিলারিয়াল রয়েছে 69 পয়েন্টে।
1: মানে তুমি কখনো ভাবতে পেরেছিলে ভিলারিয়াল রিয়াল মাদ্রিদের সাথে ফাইট করবে?
0: এক্স্যাক্টলি, যেখানে অ্যাথলেটিকো মাদ্রিদ 4 নম্বরে রয়েছে 63 পয়েন্টে।
1: মানে এবছর ভিলারিয়ালের কিন্তু যে পারফরম্যান্সটা, মানে জোকস অ্যাসাইড, কিন্তু বেশ ভালো। এবং সবচেয়ে বড় কথা, ভিলারিয়াল কিন্তু স্প্যানিশ সেরকম কোনো বড় দল নয়, মানে সেভিয়া, অ্যাথলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা, আমরা জেনারেলি এই দলগুলোর নামই শুনে ছোটবেলা থেকে বড় হয়েছে। কিন্তু ওই যে বলে না, ফুটবলের মানে ফুটবলে অ্যাকচুয়ালি যখন কোনো দল মাঠে নামে, সেই মুহূর্তে তুমি অন পেপার কতটা স্ট্রং ওটা ম্যাটার করে না, ম্যাটার করে তুমি 90 মিনিট কিরকম খেলছো। আর জোসে মরিনোর, এবং 90 মিনিট তুমি খারাপ খেলেও ম্যাচটা জিততে পারো, কারণ জোসে মরিনোর একটা ফেমাস কোট আছে যে তুমি কেমন খেলছো সেটা ম্যাটার করে না, ম্যাটার করে তুমি ম্যাচ শেষে 3টে পয়েন্ট নিয়ে ফেরত যেতে পারছো কিনা। ভিলারিয়াল কিন্তু দেখো, যদি ভিলারিয়ালের ম্যাচগুলো যদি তুমি দেখো, ভিলারিয়ালের ম্যাচে কিন্তু তুমি মানে ওরম দৃষ্টিনন্দন ফুটবল সেটা কিন্তু তুমি দেখতে পাবে না, কিন্তু তুমি এফেক্টিভ ফুটবল দেখতে পাবে। আমরা যে বছর লেস্টার সিটি যে বছর চ্যাম্পিয়ন হলো প্রিমিয়ার লিগে, হ্যাঁ, সেই সময় লেস্টার সিটির যদি পারফরম্যান্সগুলো দেখো, জেমি ভার্ডি যে বছর আর কি তাদের উত্থানগুলো হলো সেই বছর, এবং ফেমাস হ্যারি ম্যাগুয়ার সেখান থেকে কিন্তু তারও উত্থান, তো সেই বছর যদি তুমি লেস্টারের পারফরম্যান্সটা দেখো, লেস্টার কিন্তু সে বছর খুব ভালো ফুটবল খেলেছে, একদম অসাধারণ, চোখ জুড়িয়ে গেছে এরকম নয়। কিন্তু লেস্টার সিটি যে কাজটা সেই ইয়ার করেছিল সেটা হচ্ছে তারা কিন্তু একটা এফেক্টিভ ফুটবল খেলেছিল, এবং যেই কারণে কিন্তু তারা সে বছর ট্রফিটা পেয়েছিল। এবং এবছর ভিলারিয়ালের উত্থান ডেফিনেটলি স্প্যানিশ ফুটবলের জন্য কিন্তু একটা খুব ভালো বার্তা নিয়ে আসবে।
0: এইবার আমরা এই এফেক্টিভ ফুটবলের কথা বলছি, আর্সেনালের দিকে যাই, কারণ আর্সেনাল কিন্তু এখনো পর্যন্ত টেবিল টপ করে রয়েছে ইপিএলে, ইংলিশ প্রিমিয়ার লিগে।
1: একদমই তাই, আর্সেনাল মানে আর্সেনালকে আমরা বলতাম যে ফুটবলের সাউথ আফ্রিকা, ফুটবলের আরসিবি, মানে প্রিমিয়ার লিগের আরসিবি ছিল হচ্ছে আর্সেনাল। তো মনে হচ্ছে
0: মাঠে ডমিনেশন থাকতো কিন্তু ক্যাবিনেটে ট্রফি থাকতো।
1: হ্যাঁ, আমার মনে হয় আর্সেনাল এবছর জানো তো ওই আরসিবি ট্রফিটা জেতার পরে না আর্সেনাল সেটাকে যে ইন্সপিরেশন নিয়ে এবছর তারাও ওখানে ভালো কিছু করার চেষ্টা করছে।
0: অ্যাকচুয়ালি আমরা যদি লিগ টেবিল দেখি অলমোস্ট আর্সেনাল জিতে গেছে বললেই চলে, কারণ 36 ম্যাচে আর্সেনাল 79 পয়েন্টসে রয়েছে, আর সেকেন্ডে রয়েছে হচ্ছে ম্যানচেস্টার সিটি যেখানে 35 ম্যাচে 74 পয়েন্ট। হ্যাঁ, ক্লোজ ফাইট রয়েছে, বাট আর্সেনাল
1: দেখো মানে 35 ম্যাচ মানে আর তিনটে মতো ম্যাচই বাকি আছে। তো সেই হিসেবে যদি তুমি দেখো আর মানে এখান থেকে আর্সেনাল খুব খারাপ কিছু না করলে এবছর হয়তো প্রিমিয়ার লিগটা আমরা আর্সেনালের হাতেই দেখতে পাবো, এবং এটা কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট হবে এই দলটার জন্য।
0: আর একটা বড় অ্যাচিভমেন্ট কি জানো, এই বছরে যেটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড নাম্বার 3 তে শেষ করতে চলেছে।
1: হ্যাঁ, ম্যানচেস্টার ইউনাইটেড, দেখো ম্যানচেস্টার ইউনাইটেড একটা সময় ছিল, মানে আমি যখন ছোটবেলায় ফুটবল খেলা দেখা আমি যখন শুরু করেছি সেই সময় ওয়েন রুনির মতো প্লেয়াররা, শুধু ওয়েন রুনি নয়, সেই সময় রবিন ভ্যান পার্সি, ড্যানি ওয়েলব্যাক, সেই মানে দেগিয়া সেই সময় গোলে খেলতো, এবং আরো যা যা নামগুলো ছিল, হ্যাঁ ওই 12-13 সময় আর কি। তো তখন আমি মানে ক্লাস 3-4 পড়তাম, তো তখন থেকে হয়তো মানে ফুটবল খেলা দেখা আমার শুরু, এবং সেই সময় কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের একটা স্বর্ণযুগ চলেছে অ্যালেক্স ফার্গুসনের আমলে, এবং সেই সময় থেকে যে ডাউনফলটা আরম্ভ হয়, অ্যালেক্স ফার্গুসন যাওয়ার পরে ডেভিড মোয়েস অতটা ভালো করতে পারেনি। তবে হ্যাঁ, যেটা আমরা একটা মানে আগের খেলাধুলা আমরা একটা থিওরি বানিয়েছিলাম যে যদি ইন্টারিম কোচের আন্ডারে ভালো করে,
0: পার্মানেন্ট মানে ওটাকে ইন্টারিম কোচ হিসেবেই আমরা রেখে দিই যেন, কারণ ম্যানচেস্টার ইউনাইটেড এর অ্যালেক্স ফার্গুসন বেরিয়ে যাওয়ার পর থেকে একটা কার্স দেখেছি, যতক্ষণ ম্যানেজাররা ইন্টারিম পজিশনে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড খুব ভালোভাবে খেলছে, যখনই সেই ইন্টারিম ম্যানেজার পার্মানেন্ট ম্যানেজার হয়ে যাচ্ছে ডাউনফল শুরু হয়ে যাচ্ছে। সো এখনো পর্যন্ত যখন আমাদের আলমোরিনকে স্যাক করা হলো, তারপরে যে আমাদের কোচ হিসেবে ইন্টারিম ম্যানেজার হিসেবে এলো, তাকে কিন্তু পার্মানেন্ট করা হয়নি, অর্ধেকটা সিজন ধরে তাকে ইন্টারিম হিসেবেই খেলা।
1: না না না, এটা এটা এই ঋত্বিকের এই থিওরিটা এখনো অব্দি কাজ করছে। আমি আমার একটা বন্ধুর কথা বললাম না যে দিল্লিতে থাকে, তো তার ক্ষেত্রেও না এরকম, সে না এরকম অনেক অনেক থিওরি বানায় এবং ওই থিওরিগুলো কাজ করে, মানে
0: খেলাধুলোতে থিওরি তো বানাতেই,
1: এবং এই এই আমি দেখেছি রিয়েল মাদ্রিদ ফ্যানদেরই এই ব্যাপারটা থাকে, এই যে নতুন নতুন থিওরি।
0: এই থিওরির কথা বলছো, ঠিক আছে, দেখা যাক ম্যানচেস্টার ইউনাইটেড এই সিজনে যেইভাবে খেলছে কি পরের বছরে যে চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে সেখানে যেতে পারবে কিনা, আর আশা করি কোনো অঘটন
1: না শেষ করলে তো ডেফিনেটলি চ্যাম্পিয়ন্স লিগেই যাবে,
0: ইউসিএল দেখতে পাচ্ছি। আর সেই সঙ্গে কিন্তু ফ্রি কিক এর উত্তরও বন্ধুদের থেকে আসছে, শুনে নি বন্ধু কি বলছেন।
1: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, না কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
0: ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমরা আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে কমেন্ট করে জানাতে পারো যুবাণী কলকাতা। আর সেইখানে কিন্তু আরো একজন বন্ধু ফোন কলে চলে এসেছে, শুনে নি।
1: হ্যালো,
0: কে বলছেন, কোথা থেকে বলছেন? না, শুধু তো সংখ্যা বললে চলবে না, তোমাদের তো বলতে হবে যে কে সবথেকে বেশি গোল করেছে,
1: নামটা জিজ্ঞেস করা উচিত, কে সবথেকে বেশি গোল করেছে, তো
0: এটা তো তোমাদের বলতে হবে। আর তোমরা যতক্ষণ বলছো ততক্ষণ না হয় একটা গান শুনে ফিরে আসি। তো আমরা নির্মলা রায় এবং সোহন গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে যুদ্ধং দেহি গানটা শুনে আবার ফিরে আসছি।

0: রত্নমালা রায় এবং শোভন গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে যুদ্ধং দেহি গানটা শুনে আবার স্টুডিওতে ফিরে এলাম। আর সত্যি কথা, এখন কিন্তু মাঠে যুদ্ধ চলছে।
1: ছড়িয়ে গেছে, জমে উঠেছে আইএসএল, এবং সেখানে কিন্তু ট্রফির জন্য লড়াই করছে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। অনেকদিন পরে কিন্তু মানে দুটো দলই কিন্তু কলকাতার দুটো দল,
0: একদম।
1: এবং ঋত্বিক যখন ইস্ট বেঙ্গল সাপোর্টার, তখন আমার মানে একটু মনে ভয় হচ্ছে যে ইস্ট বেঙ্গল এবার টুর্নামেন্টে জিততে পারবে কিনা। কেন মানে তুমি মানে ওই ওই যে ওই ব্যাপারটা আছে না রিয়াল মাদ্রিদ সাপোর্টারদের,
0: ঠিক আছে, বাট এত বছর ধরে সাপোর্ট করে এসেছি, যেরকম এত বছর ধরে আমি রিয়াল এই আরসিবি কে সাপোর্ট করার পর, তারপরে আরসিবি চ্যাম্পিয়ন হয়েছিল লাস্ট ইয়ারে, ঠিক এত বছর ধরে আমি ইস্ট বেঙ্গল কে সাপোর্ট করছি। আশা করি এই সিজনে যদি চ্যাম্পিয়ন না হই, টপ টু বা টপ থ্রিতে যেন ফিনিশ
1: না, টপ টু তে ফিনিশ করবেই। মানে এখান থেকে মানে যদিও আমি ইস্ট বেঙ্গলের উপর খুব একটা ভরসা নেই, মানে আমি এই দলটাকে 2010 থেকে দেখছি এবং

0: প্রত্যেক বছর আমরা সিজনটা শুরু যখন করতাম, প্রথম 10-20টা ম্যাচ, মানে তখন তো আই লিগ অনেক লম্বা একটা লিগ হতো, প্রায় 36 ম্যাচের লিগ হতো, এবং সেই সময় প্রথম 10-20টা ম্যাচ আমরা দেখতাম, মোটামুটি ওই ইস্ট বেঙ্গল টপে আছে, এবং তারপরে হঠাৎ করে এমন এমন দলের বিরুদ্ধে হারতে শুরু করতো, মুম্বাই এফসির বিরুদ্ধে হেরে যাচ্ছে, হ্যালের এগেনস্টে হেরে যাচ্ছে, না আমরা আমরা দেখে ভাবতাম এটা কি হচ্ছে হঠাৎ করে, তো ওই কোনো একটা কার্স আছে আর কি ইস্ট বেঙ্গলের ওপর। আর মানে আমি এক্ষেত্রে একটা খুব মানে ইন্টারেস্টিং কথা, যেটা আমি প্রত্যেকটা খেলাধুলাতেই বলি, ওই যে ফুটবলে দুটো এল আছে না, ফুটবলের বানানে ওই একটা এল হচ্ছে লাক, তো হয়তো কখনো কখনো লাকও ফেভার করেনি আমাদের। আমরা মানে ইস্ট বেঙ্গলদের যদি দলটাকে দেখি, অনেক সময় রেফারির ভুল সিদ্ধান্ত, অনেক সময় কন্ডিশন খারাপ, এফসির ম্যাচ খেলার একদিনের মধ্যেও আই লিগের ম্যাচ খেলতে হয়েছে, সেরমও কন্ডিশন হয়েছে, তো সবকিছু মিলিয়ে অনেক ক্ষেত্রেই হয়তো আমরা ট্রফিটা হেরে মানে ট্রফিটা পাইনি সেই সময় ইস্ট বেঙ্গল দল। কিন্তু ডেফিনেটলি মানে যদি দেখো লাস্ট 10 বছরে, মানে তার আগের যে টাইমটা, সেই সময় সবচেয়ে সাকসেসফুল দল কিন্তু ছিল, মানে সবচেয়ে বেশি পয়েন্ট জাতীয় লিগে পাওয়া যে দলটা ছিল সেটা কিন্তু ছিল ইস্ট বেঙ্গল। এবং আবারও অনেক বছর পর টপ থ্রিতে ইস্ট বেঙ্গলকে দেখে কিন্তু বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি যে ডাউনফলটা 19 থেকে আরম্ভ হয়েছিল ইস্ট বেঙ্গলের, তখন আলেহান্দ্রো মেনেন্ডেস তার আমলে বেশ কিছুটা চাপের মধ্যে পড়লো, তারপর ধীরে ধীরে সেখান থেকে মুভ করতে থাকলো 20-তে রবি ফাউলার এরা, এবং তারপরে আস্তে আস্তে ওই 9-10-11 ওই জায়গাটাতে ফিক্স হয়ে গিয়েছিল, এবং সেখান থেকে যে জাম্পটা এবছর আমরা দেখেছি, কার্লোস কোয়াদ্রাদোর হাত ধরে হয়তো একটা সুপার কাপ আসে, কিন্তু অস্কার ব্রুজন ডেফিনেটলি বেশ বড় একজন কোচ।
1: আর অস্কার ব্রুজো কিন্তু এর আগেও যেটা আমি বলেছিলাম, এশিয়ার মাঠে কিন্তু তার রেকর্ড ট্র্যাক রেকর্ড খুব ভালো ছিল, আর ইস্ট বেঙ্গলের যখন কোচ হয়ে আসার আগে কিন্তু সে এফসি টুর্নামেন্টে কিন্তু বেশ ভালো পারফরমেন্স করেছে, বসুন্ধরা টিমসের হয়েছে, এটা বাংলাদেশের হয়েছে, এছাড়াও আমাদের অন্যান্য এশিয়ান টিমসের সঙ্গে কিন্তু সে খুব ভালোভাবে পারফর্ম করেছিল।
0: অস্কার ব্রুজন রেজাল্ট ওরিয়েন্টেড কোচ, আমরা বসুন্ধরা কিংসের হয়ে তাকে যেটা বাংলাদেশ ফেডারেশন কাপ জিততে দেখেছি, বাংলাদেশের যে প্রিমিয়ার লিগ সেটা জিততে দেখেছি, তার আগে নিউ রেডিয়ান্টে ছিলেন মালদ্বীপসে, সেখানেও মালদ্বীপসের যে এফএ কাপ সেটা জিতেছেন, এবং ভারতে তার যখন তিনজন কোচ ছিলেন, তিনি কিন্তু নিকোলাস আনেলকা তার অ্যাসিস্ট্যান্ট ছিলেন মুম্বাই সিটি এফসিতে, এবং তারও আগে উনি কিন্তু স্পোর্টিং ক্লাব দি গোয়ার কোচ ছিলেন। সুতরাং ডেফিনেটলি কোচিং আমি তো বলছি, তার আগে সেল্টা ভিগোরতেও কিন্তু তার এক্সপিরিয়েন্স রয়েছে স্প্যানিশ টিম,
1: মানে বিদেশেও কিন্তু তার যে এক্সপোজারটা রয়েছে, তো
0: এবং সাউথ এশিয়ান স্পেশালিস্ট কোচ অস্কার ব্রুজন, এই আবহাওয়ার সঙ্গে তিনি কিন্তু ওয়েল অ্যাকাস্টম,
1: আর সেটা রেজাল্ট কিন্তু এখন ইস্ট বেঙ্গল দিচ্ছে, আর আশা করি এই রেজাল্টটা আলটিমেটলি একটা গুড রেজাল্টেই পরিণত হবে, সেটা টাইম বলবে।
0: কিন্তু ইস্ট বেঙ্গলের যে পুরনো রোগ সেটা কিন্তু আবার শুরু হয়ে গেছে, গতকালের ম্যাচটা যদি দেখো পাঞ্জাব এফসি ছিল, পাঞ্জাব এফসি বিরুদ্ধে কিন্তু বেশ একটা মানে আমরা যেটা দেখলাম আর কি গতকাল, যে অনেকটা স্ট্রাগল করলো, স্ট্রাগল করার পরে কিন্তু 0-0 ম্যাচটা ড্র হলো, কিন্তু মানে যে মোহনবাগান যে ড্র করার ফলে যে অ্যাডভান্টেজটি ইস্ট বেঙ্গলের ছিল, সেই অ্যাডভান্টেজটা কোথাও যেন তারা হারিয়ে ফেললো, এবং মিগুয়েল যিনি এসছেন বসুন্ধরা কিংস থেকে এবছর ইস্ট বেঙ্গলে বেশ ভালো পারফর্ম করছেন, তিনি কিন্তু গোলের সামনে একাধিক সহজ সুযোগ নষ্ট করলেন, 2-3 বার বলটিকে বাড়ে মারলেন, এবং কলকাতা ময়দানে একটা কিন্তু খুব পুরনো প্রবাদ আছে, যদি তোমার মানে তোমার শট যদি বাড়ে লাগে তাহলে তুমি কিন্তু সেই ম্যাচ জিতে ফেরো না, এবং সেটা কিন্তু কাল আরেকবার আমরা দেখতে পেলাম।
1: তো এটা একটা আনফর্চুনেটলি বিষয়, তবে তোমরা কি এখন সঠিক উত্তর দিতে পারবে আমাদের ওই ফ্রি কিকটা?
0: আরেক বন্ধু আছে, শুনে নেবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: না, কোনোভাবে শোনা যাচ্ছে না, কিন্তু কোনো সমস্যা নেই, আমাদের ফেসবুক পেজ রয়েছে যুববাণী কলকাতা, সেখানে চটপট করে তোমরা উত্তর দিয়ে দাও যে এই সিজনে রিয়াল মাদ্রিদের হয়ে সব থেকে বেশি গোল কে করেছে, আর কটা গোল করেছে এটাও বলতে পারো, এটা একটু বোনাস
0: পয়েন্ট, মানে এটা বোনাস
1: একদম। তো আরো একজন বন্ধু ফোন করে, শুনে নি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? না, কোনোভাবে শোনা যাচ্ছে না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা তো গল্প করতে।
0: একটা অনুরোধ যে আপনারা যখন ফোনটা করবেন একটু রেডিও সেট থেকে দূরে এসে ফোনটা করবেন, তাহলে আপনার আওয়াজটা ক্লিয়ারলি আমাদের কাছে আসবে।
1: এক্স্যাক্টলি। তো তোমরা আমাদের ফেসবুকে উত্তর দিতে থাকো, ততক্ষণ না হয় আমরা লাস্ট ফোন কল নিয়ে নিই। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? না, এতো হ্যালো বলে কেটে দিলে হবে না, আমাদের তো উত্তরটাও দিতে হবে। তো তোমরা আমাদের উত্তর দিতে থাকো, আমাদের ফেসবুক পেজ রয়েছে।

0: সেখানে এখনো পর্যন্ত উত্তর আসছে, অনেকগুলোই উত্তর এসছে কিলিয়ান এমবাপে। এবার এটা সঠিক না বেটিক, এটা কিন্তু লাস্ট ফোন কল নেওয়ার পরেই বুঝতে পারবো লাস্ট ফোন কল কি এটা হবে, দেখে নি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? না, কোনোভাবে শোনা যাচ্ছে না। তো এটা কি সঠিক উত্তর? এটা কি এখন দিয়ে দেব? ওর স্বপ্নময় না, লাস্ট আরেকটা
1: ফোন কলের জন্য আমরা অপেক্ষা করি। বলতে বলতে এসেও গেছে,
0: একদম
1: শুনে নেব কে বলছেন। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার।
2: আমি বস্তুজেবি হল্লা কুলদলির মইপিট থেকে বুদ্ধদেব মাইতি।
0: বেশ, উত্তরটা
2: ইলিয়ান এমবাপ্পে 24টা গোল করেছে।
0: বেশ, শুনতে থাকুন তাহলে স্বপ্নময়, এটা কি সঠিক উত্তর?
1: একদমই তাই। সুতরাং কিলিয়ান এমবাপ্পে,
0: জোরে হাত তালি।
1: এমবাপ্পে, যার কথা আমরা বারবার বলছি, রিয়াল মাদ্রিদের হয়ে বছর অসাধারণ ফর্মে আছে, কিন্তু যেই মানে ব্যাপারটা তার ক্ষেত্রে লাগে যে কিছুটা কিন্তু সেলফিশ, এবং সেই ব্যাপারটা কিন্তু রিয়াল মাদ্রিদকেও কিছুটা ভোগাচ্ছে। তবে যে কথা নাই, বারবার বলছি, যে কোনো স্ট্রাইকার কিন্তু একটু সেলফিশ হয়। মানে তুমি যদি এর আগেও দেখো জ্লাতান ইব্রাহিমোভিচ, কেননা তারও একটা খিদে থাকে গোল করার, এবং সেখানে মানে স্ট্রাইকার একটু সেলফিশ না হলে, যদি গোলের ওপেন নেটের সামনে এসে কোনো স্ট্রাইকার পাস করে, তাহলে সেটা কিন্তু মানে
0: আমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও দেখেছি, সে যদি নিজের জন্য না খেলতো আজ কিন্তু সে নিজের এই লেগাসিটা সেটা তৈরি করতে পারতো না। তো কিলিয়ান এমবাপ্পে আশা করি বোধহয় রোনাল্ডোর রাস্তাটাই ফলো করছে, যে টিমের আগেও আগে যদি তুমি নিজের স্ট্যাটসটার দিকে দেখো, দেখো যে এই কারণে কিন্তু রিয়াল মাদ্রিদ বলছি, ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনার যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল,
1: তোমার মাথা থেকে রিয়াল মাদ্রিদ বেরোচ্ছে না।
0: ঠিক আছে,
1: শোনো, তুমি এল ক্লাসিকো হারার পরে তুমি চোখের সামনে শয়নে স্বপ্নে তুমি রিয়াল মাদ্রিদ দেখছো,
0: আরে তুমি এখন আর্জেন্টিনাকে নিয়ে বলো, কারণ আর্জেন্টিনা যে জিতেছিল সেখানে কিন্তু ফাইনালে ধাওয়া রিয়াল বলছে, কিন্তু যাই হোক কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করেছিল। ভাবো ওই লাস্ট গোলটা যদি মারতে পারতো আমাদের ফ্রান্সের ওই প্লেয়ারটা, ডেম্বেলেই বোধহয় প্রবাবলি শটটা মেরেছিল, মার্টিনেস সেভ করেছিল, তাহলে কিন্তু এমবাপ্পের মাথায় তো মুকুট পড়তোই, সেই সঙ্গে আমরা হয়তো এমবাপ্পেকে আজকে এখন সেলফিশ প্লেয়ারটাও বলতাম না,
1: কিন্তু গ্রেটেস্ট অফ অল টাইম তিনি কিন্তু ট্রফিটা
0: শেষ আশিস তিনি হেসেছেন।
1: এবং মানে সত্যি মানে লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলে মানে বিশ্ব ফুটবলে তো তার মতো ফুটবলার খুব কমই আসেন, তো স্কিলফুল প্লেয়ার, মানে আমরা যে তার চোখ দিয়ে প্রাইমের খেলা দেখো, 2010 বিশ্বকাপ, 2014 বিশ্বকাপ, সেই সময়টা তার প্রাইম ছিল, মানে যে বছর বিশ্বকাপে, এখন তো লিওনেল মেসি ধীরে ধীরে ফেড অ্যাওয়ে করছে, বাট তুমি যদি তার প্রাইমের টাইমটা দেখো, সেই সময় মানে তার ড্রিবলিং স্কিল, একা তিন চারটে প্লেয়ারকে টেনে বেরিয়ে যেতে পারতেন, এবং সেই ক্ষমতাটা ছিল তার মধ্যে, এবং সেই কারণে তিনি এই ট্রফিটা ডিজার্ভ করতেন, যেমন 2011 বিশ্বকাপটা ডিজার্ভ করতো সচিন তেন্ডুলকার।
0: একদম। আর যখন ওয়ার্ল্ড কাপ নিয়েই কথা হচ্ছে, জানোই তো ওয়ার্ল্ড কাপ 11 জুন থেকে শুরু হবে, তো এই ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা ফ্রি কিক থাক তোমাদের জন্য। এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সব থেকে বেশি গোল কোন প্লেয়ার করেছে?
1: খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। এখনো অব্দি ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সব থেকে বেশি গোল কোন প্লেয়ার করেছেন, তোমরা তোমাদের উত্তর জানাতে পারো 0332231342 এই নাম্বারে, অথবা আমাদের ফেসবুক পেজে যে পোস্টারটি আছে তার নিচেও কিন্তু কমেন্ট করে জানাতে পারো।
0: একদম, তোমরা আমাদের উত্তর দাও আর আমাদের ফেসবুক পেজে উত্তর দিতে থাকো, আর সেই সঙ্গে তোমাদের জন্য না হয় এখন রইল জাভেদ আলীর কণ্ঠে জিয়া লাগে না গানটি।

0: একদম ফিরে এলাম স্টুডিওতে, জাভেদ আলীর কণ্ঠে জিয়া লাগে না গানটি শুনে। আর এখন কিন্তু আমরা ফেসবুক লাইভেও রয়েছি, তো তোমরা সরাসরি আমাদের সঙ্গে
1: এবং ফ্রিকিকের যে প্রশ্নের উত্তরগুলো আছে সেই ফ্রিকিকের প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা ফেসবুক লাইভে কমেন্ট করেও জানাতে পারো।
0: একদম। আর আমাদের লাস্ট ফ্রিকিকে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, এখনো পর্যন্ত ফিফা ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সবথেকে বেশি গোল কে করেছে? আর তোমরা আমাদের উত্তর দিতে থাকো ফেসবুকে। এখনো পর্যন্ত একটা উত্তর এসেছে, সন্টু বসাক লিখে আমাদের সঙ্গে ফোনে আবার যোগাযোগ করতেই পারো। আর আমাদের ফেসবুক পেজ তো খোলা রয়েছেই, আর সেই সঙ্গে এখন আমরা অন এয়ার ফেসবুকে
1: লাইভও আছি। মানে আমরা হ্যাঁ, যেটা নিয়ে আলোচনা হচ্ছিল যে সামনেই বিশ্বকাপ আসছে, তবে এরই মধ্যে ব্রাজিল কিন্তু তাদের যে প্রিলিমিনারি স্কোয়াড সেটা কিন্তু অ্যানাউন্স করেছে। এবং সেই প্রিলিমিনারি স্কোয়াডটাকে তুমি যদি দেখো, যদি তুমি ওটাকে অ্যানালাইজ করার চেষ্টা করো, তাহলে তুমি দেখতে পাবে যে সেই স্কোয়াডেই কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ফুটবলারদের কিন্তু ডেকে পাঠিয়েছেন কার্লো আনসেলোত্তি। এবং যেটা সবচেয়ে সুখবর যে নেইমারের ব্রাজিল দলে প্রত্যাবর্তন।
0: তুমি নেইমারের কথা বললে আমার পুরো ফর্মে যদি দেখতে পাই নেইমারের 2013-14 ফর্মটা,
1: মানে সেই সময় নেইমারের যে ফর্মটা ছিল তিনি হয়তো একটা স্বপ্নের ফর্মে ছিলেন। এবং ইতিমধ্যে একজন বন্ধু হয়তো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আছেন, শুনে নেব তিনি কি বলেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: বন্ধুর ফোন কেটে গেল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, বন্ধু আবার আমাদের সঙ্গে ফোন কলে যোগাযোগ করতে পারো। কিন্তু তোমরা আমাদের যে ফ্রিকিকের প্রশ্নটা রয়েছে সেটাও কিন্তু তোমরা আমাদের উত্তর প্রশ্নের উত্তরটা দাও আমাদের ফোন করে, যে এখনো পর্যন্ত ফিফা ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সব থেকে বেশি গোল কে করেছে?
1: আমাদের লাইভেও কিন্তু চলে এসেছে উত্তর, যে মিরোস্লাভ ক্লোজে 16টা গোল।
0: হ্যাঁ, প্রবাল মহাপাত্র লিখছেন মিরোস্লাভ ক্লোজে 16টা গোল। আর সেই সঙ্গে আরো একজন বন্ধু ফোন করে, শুনেনি।
1: হ্যালো, কে বলছেন, কথা বলছেন? কোনো কারণে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে।
0: আর তো এটা সঠিক না বেঠিক আমরা বলবো ঠিকই, তবে একটা লাস্ট ফোন কল নিয়ে নিই, তো ফোন কলের অপেক্ষায় রয়েছি।
1: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো,
0: বন্ধু কি বলে শুনে নি।
1: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: মুর্শিদাবাদের ওয়াকিল আহমেদ বলছি।
0: বেশ, উত্তরটা
2: ব্রাজিলের পেলে।
0: ব্রাজিলের পেলে বন্ধু উত্তর দিলেন, তবে এটা কি সঠিক উত্তর সময়? তবে ফেসবুকে যারা উত্তর দিয়েছো মিরোস্লাভ ক্লোজে তাদের জন্য কিন্তু রইল এখন জোরে হাততালি।
1: মিরোস্লাভ ক্লোজে জার্মান প্লেয়ার ছিলেন এবং 2010 বিশ্বকাপে তিনি কিন্তু তার স্বপ্নের ফর্মে ছিলেন। এবং সেই বছর তার যে পারফরমেন্স ছিল, আমরা ছোটবেলা থেকে ইনফ্যাক্ট মিরোস্লাভ ক্লোজেকে দেখে কিন্তু বড় হয়েছি। এবং থমাস মুলার, মিরোস্লাভ ক্লোজে, এরা কিন্তু মানে অনেক আমাদের যে এজের যারা ছিল, হয়তো আমরা, হ্যাঁ, আমরা মারাদোনাকে দেখিনি, কিন্তু আমরা এই প্লেয়ারগুলোকে দেখে বড় হয়েছি। জ্লাতান ইব্রাহিমোভিচ,
0: বা আমরা জার্মানির কথা যখন বলছি বাস্তিয়ান শোয়েনস্টাইগার,
1: ম্যানুয়েল নুয়ার,
0: তারপর ম্যানুয়েল নুয়ার তো এখনো খেলছেন, তারপরে আমরা যদি,
1: হ্যাঁ, ম্যানুয়েল নুয়ার এখনো খেলছে, কিন্তু ওই জার্মানির মেইন দলটা থেকে কিছুটা মানে সাইড হয়ে গেছেন,
0: বাট স্টিল এখনো মেইন গোলকিপার হয়ে বায়ার্ন মিউনিখের হয়ে খেলছে এই 41 বছর বয়সে। আর ম্যানুয়েল নয়ারের যে গোলকিপিং স্টাইল, সে কিন্তু অ্যাটাকিং গোলকিপিং করে, মানে মাঝে মাঝেও তাকে,
1: ম্যানুয়েল নুয়ের যখন তার কেরিয়ারটা শুরু করেছিলেন শালকের হয়ে, সেই সময় ম্যানুয়েল নুয়ের স্ট্রাইকার হিসেবে খেলতেন, তো পরবর্তীকালে কোন একটি ম্যাচে, কোন একটি প্রদর্শনী ম্যাচে গোলকিপারের অভাব দেখা দেয় দলের মধ্যে, এবং তখন কিন্তু ম্যানুয়েল নুয়ের গোলকিপিং করেন, এবং তারপর থেকে কিন্তু ম্যানুয়েল নুয়েরকে আমরা গোলকিপার হিসেবেই দেখেছি। সুতরাং ম্যানুয়েল নুয়ের ছিলেন একজন অনফিল্ড প্লেয়ার, যিনি কিন্তু পরবর্তীকালে তার পজিশন শিফট করে, এবং একদম শালকের যে যুব দল সেখান থেকে কিন্তু ম্যানুয়েল নুয়ের উত্থান, এবং সেখান থেকে কিন্তু আজকে ম্যানুয়েল নুয়ের হয়ে উঠেছেন। এবং ডেফিনেটলি এটা কিন্তু একটা খুব সুন্দর এক্সাম্পল। এবং তুমি যদি দেখো বিশ্ব ফুটবলে আমরা মানে গোলকিপারদের কিন্তু হিরো হয়ে উঠতে হয়তো আমরা খুব কমই দেখেছি। একটা সময় রেনে হিগুয়েতা, তিনি তার স্কর্পিয়ন কিকের জন্য বিখ্যাত ছিলেন, তারপর দিদা ছিল ব্রাজিলের, এবং পরবর্তীকালে জিয়ানলুকি বুফন, ম্যানুয়েল নুয়ের, অ্যালিসন বেকার এখন ব্রাজিলের গোলরক্ষক,
0: বা বেলজিয়ামের গোলকিপার আমাদের
1: থিবাও কুর্তোয়া, আমি খুব কম দেখেছি। এবং সেই সময় যদি তুমি দেখো দুজন গোলরক্ষক ভালদেস এবং ক্যাসিয়াস, এই দুজন স্প্যানিশ টপ দুজন গোলরক্ষকের মধ্যে মানা হতো, কিন্তু ক্যাসিয়াস যেহেতু স্প্যানিশ টিমে ছিল অলরেডি, তাই ভিক্টর ভালদেস কোনো কারণে কিন্তু তিনি স্প্যানিশ

0: দলে কখনো খেলতে পারেনি সেভাবে, কিন্তু দুজনে কিন্তু সমমানের গোলকিপার ছিল, এবং ভিক্টর ভালদেস বার্সেলোনার মেন কিপার ছিল এবং ইকের ক্যাসিয়াস কিন্তু ছিল রিয়েল মাদ্রিদের মেন কিপার। সুতরাং এদের দুজনের মধ্যে কিন্তু একটা টাসেল সবসময় চলতে থাকতো।
1: যেরকম আমরা ব্রাজিলেও এই মুহূর্তে দেখছি, যেখানে আমরা এডারসন মরেস বা অ্যালিসন বেকারের মধ্যে হয়, যেখানে আমরা বেশিরভাগ সময় আমরা দেখি ব্রাজিলের ইন্টারন্যাশনাল টিমে
0: অ্যালিসন
1: বেকারি কিন্তু বেশি সুযোগ পায়, কিন্তু এডারসন মরেসও কিন্তু খুব ভালো নামি একজন গোলকিপার, কারণ তার আমরা দেখেছি কিন্তু ম্যানচেস্টার সিটিতে কিন্তু সে খুব ভালো গোলকিপিং করে, আর সেই কিন্তু সেখানকার প্রাইম গোলকিপার।
0: একদমই তাই, মানে হ্যাঁ মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো, গোলরক্ষকের যে পজিশনটা সেটা সিঙ্গেল পজিশন, মানে তুমি যদি দেখো ইয়ের ক্ষেত্রে মানে ভারতীয় দলের ক্ষেত্রে একসময় সুব্রত পাল, সন্দীপ নন্দী, অরিন্দম ভট্টাচার্য তিনজন টপ কিপার ছিল ভারতীয় ফুটবলে, কিন্তু সেখানে কিন্তু সুব্রত পালই সুযোগ পেয়েছেন, অরিন্দম ভট্টাচার্য বা সন্দীপ নন্দী তারা কিছুটা কম সুযোগ পেয়েছে, কারণ সেই মুহূর্তে কিন্তু সেই জায়গাটা কিছুটা কম জায়গা ছিল আর কি। মানে তো তুমি সেই ব্যাপারগুলোকেও কিন্তু দেখতে পারো, এবং গোলকিপার আমি যেটা বলছিলাম যে ওয়ান অফ আ পজিশন, এবং তাই সেক্ষেত্রে কিন্তু কিছুটা চাপ হয়ে যায়। চট করে আইডাব্লিউএল এর আপডেটগুলো দিয়ে দিই। আইডাব্লিউএল এ কিন্তু ইস্ট বেঙ্গল এক পয়েন্ট দূরে চ্যাম্পিয়ন হওয়ার থেকে। অ্যান্থনি অ্যান্ড্রুজ এর ছেলেরা কিন্তু মেয়েরা তারা কিন্তু অসাধারণ খেলছে, এবং আগের ম্যাচে সেসা ফুটবল একাডেমির বিরুদ্ধে কিন্তু একটা বেশ বড় জয়, 6 গোল করেছে, এবং সেই ম্যাচটা একটা অসাধারণ 6-0 গোলে তারা ম্যাচটা জিতে নিয়েছে। ফাজিল ইকুয়াপুর পরপর 10টা ম্যাচে গোল করেছে, এবং চীনা ওপরের রেকর্ডটাকে কিন্তু ফাজিল ইকুয়াপুর ছুঁয়ে নিলেন।
1: আর এখানে কিন্তু আমরা তাহলে ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন হতে দেখছি, ঠিক আছে?
0: হ্যাঁ, মানে আজকেও একটা খেলা আছে, আজকেও 7:30 থেকে ম্যাচ আছে ইস্ট বেঙ্গল, এবং আজকের ম্যাচটা যদি ইস্ট বেঙ্গল একটা পয়েন্ট পেতে পারে তাহলে কিন্তু আরো একবার কনসিকিউটিভ সেকেন্ড টাইম ইস্ট বেঙ্গল কিন্তু আইডব্লিউএল চ্যাম্পিয়ন হয়ে যাবে।
1: একদম। তো আমরা এবার আজকের মতো বোধ হয় ফুটবল নিয়ে সমস্ত আপডেট তোমাদের হয়ে গেল,
0: এবার ধীরে ধীরে আমরা আইপিএল এর দিকে
1: এগোয়ের দিকে, যেইটার জন্য সবাই এক্সাইটেড থাকে। আর আইপিএল এর কথায় আমাদের সবার প্রাণের শহর কলকাতা, আর কলকাতা
0: পর চারটে ম্যাচ,
1: এক্স্যাক্টলি
0: পরপর চারটে ম্যাচে কিন্তু জয় তুলে নিয়েছে। আগের ম্যাচে মনে আমরা যে বলছিলাম না যে কলকাতার কিছু সমস্যা, কলকাতার টিম ম্যানেজার মনে আমাদের কথাগুলো শুনে নিয়েছে,
1: এক্স্যাক্টলি আমাদের কথা শুনেছে আর টিমও সাজিয়েছে। আমি বলেছিলাম মানীশ পান্ডেকে টিমে রাখতে, ঠিক আছে, মানীশ পান্ডেকে ব্যাটিং করাচ্ছে না, মানে ব্যাটিং করার সে সুযোগ পায়নি, কারণ ওই চারটে ম্যাচে
0: তোমার কথা মেনেই এখন 10 সাজায়।
1: আমার ভালো লাগছে শুনে যে আমার কথা শুনে দল সাজিয়েছে,
0: এরপর ম্যাচ হারলে তাহলে মনে হয় তোমারই দায়িত্ব থাকবে। মানে যারা শ্রোতা বন্ধুরা আছো তাহলে দেখে নাও কার কথায় কিন্তু কলকাতার দলটা সাজানো হচ্ছে।
1: সেরকম কিছু না, আমরা যদি দেখি কলকাতা এখন 8 পজিশনে রয়েছে, বাট KKR এই 8 পজিশন থেকে কিন্তু পরপর যে 4টে ম্যাচ জিতেছে এইটা একটা গুড সাইন, আর বাকি 3টে ম্যাচ রয়েছে, এই 3টে ম্যাচ যদি জিতে যায় আমরা 3x6 পয়েন্ট পাচ্ছি, আর আগে রয়েছে 9 পয়েন্ট, তো 15 পয়েন্টে যদি আমরা আশা করি আমরা কোয়ালিফাই করতে পারবো, কারণ আমাদের পরের ম্যাচগুলো রয়েছে যেটা হচ্ছে RCB-র সঙ্গে, তারপরে রয়েছে আমাদের বোম্বের সঙ্গে, আর একটা রয়েছে LSG-র সঙ্গে।
0: এই যে তুমি আজকে বলে দিলে কোয়ালিফাই করবে, মানে আমার ডাউট হচ্ছে।
1: আরে এইভাবে বলো না, দেখো এইটাই দেখার বিষয় যে KKR কি করে, পরে 3টে ম্যাচ কিন্তু KKR কে জিততেই হবে।
0: তারপরে সেই দলের না, মানে আমার একটু ভয় হয় আর কি, না সবসময় হয় না এটা, কিন্তু মাঝে মাঝে কিন্তু হয়ে যায়।
1: না এইভাবে বলো না, ঠিক আছে, যখন কমেন্টেটার্স কার্স নিয়ে কথা হচ্ছে আমি একটু ব্যাটার কার্স নিয়ে একটা তোমাদের জন্য একটা ফ্রি হিট দিচ্ছি। এখনো পর্যন্ত IPL এ এই সিজনে সব থেকে বেশি উইকেট কে নিয়েছে, একদম সহজ কথায় কার মাথায় পার্পল ক্যাপ রয়েছে, আমাদের সরাসরি এটা ফোন কল করে উত্তর দিয়ে দাও 0332231342 নাম্বার, কিংবা আমাদের ফেসবুক পেজে আমাদের যুবানী কলকাতা, সেখানে আমরা এখন ফেসবুক লাইভ হয়েছি, বা আমাদের পোস্টারটা রয়েছে সেখানে কমেন্ট করে উত্তর দাও যে এখনো পর্যন্ত এই সিজনে পার্পল ক্যাপ কার মাথায় রয়েছে। আর KKR এর নিয়ে যে কথা হচ্ছে, KKR এর বোলিং কিন্তু ইউনিট লাস্ট 4 ম্যাচে খুব ভালো হয়েছে, যেখানে কার্তিক ত্যাগী 13 উইকেট নিয়েছে, ভ্যাভা বারোরা 11 উইকেট নিয়েছে, সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী দুজনে মিলে 10 উইকেট।
0: বরুণ চক্রবর্তী ফাইনালি তার ফর্মটা খুঁজে পেলেন, এবং যেটা নিয়ে আমরা সিজনের শুরু থেকেই কথা বলছিলাম যে T20 বিশ্বকাপের যখন থেকে নকআউট স্টেজ গুলো শুরু হয়েছে তখন

0: থেকে কোথাও যেন বরুণ চক্রবর্তী তার ফর্মটাকে হারিয়ে ফেলেছিল, কিন্তু সেখান থেকে, হ্যাঁ সেখান থেকে যে কামব্যাকটা করেছে বরুণ চক্রবর্তী সেটা কিন্তু সত্যি ভালো। এবং সুনীল নারিন, আমি মানে সুনীল নারিনকে সেই আমি যবে থেকে ক্রিকেট খেলা দেখা শুরু করেছি, মানে তবে থেকে দেখছি 2014 সাল থেকে, এবং একই পারফরমেন্স দিয়ে যাচ্ছেন, মানে আমি মানে কনসিস্টেন্সির মনে আরেকটা নাম হচ্ছে সুনীল নারিন। প্রত্যেক বছর KKR এর হয়ে খুব ভালো ব্যাটিংও করতে পারেন, বোলিংও করতে পারেন, এবং আমার মনে হয় সুনীল নারিন মানে তিনি মানে KKR দলটা মনে হয় যতদিন থাকবে ততদিন মনে হয় সুনীল নারিন দলটায় খেলে যাবে।
1: এক্স্যাক্টলি, মানে সুনীল নারিন KKR এর জন্য গোট। আর যে জিনিসটা হচ্ছে এইবার KKR যদি
0: গ্রেটেস্ট অফ অল টাইম,
1: এক্স্যাক্টলি, KKR যদি পরপর তিনটে ম্যাচ জিতে আমাদের প্লে অফসে কোয়ালিফাই করে, KKR ও কিন্তু একটা ইতিহাস তৈরি করবে।
0: না দেখো, এর আগে এরকম ইতিহাস একবার চেন্নাই সুপার কিংস এর ছিল, হ্যাঁ মানে ফার্স্ট হাফটা খুব খারাপ খেলার পরে, আমরা যে বছর IPL সম্ভবত আবুধাবিতে হলো সেই বছর ফার্স্ট হাফটা খেলা খারাপ খেলার পরে আমরা কিন্তু দেখেছি সেকেন্ড হাফে পরপর ম্যাচ জিতে কিন্তু সে বছর চেন্নাই সুপার কিংসই কিন্তু যায় রাউন্ডে।
1: এবার দেখার বিষয় যে কলকাতা কি করে। আর সেই সঙ্গে বন্ধু কিন্তু ফোন কলে শুনে নি বন্ধু কি বলছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আনসুল কম্বোজ সব থেকে বেশি উইকেট পেয়েছে।
1: আচ্ছা বেশ, শুনতে থাকো। বন্ধু বলছেন আনসুল কম্বোজ সব থেকে বেশি উইকেট নিয়েছে, ঠিক আছে কোনো সমস্যা নেই।
0: আমাদের লাইভে উত্তর এসেছে, শুভজিৎ বলছে ভুবনেশ্বর কুমার, প্রবাল মহাপাত্র বলছে ভুবনেশ্বর কুমার।
1: আচ্ছা, এরকম অনেক অনেক উত্তর আছে এখানে, আমাদের এখানেও অনেক উত্তর আছে। সায়নদীপ দাস লিখছেন ভুবনেশ্বর কুমার পার্পল ক্যাপ শুড কাম ব্যাক ইন ইন্ডিয়ান টি-20 টিম। একদম ভুবনেশ্বর কুমারকে শুধু ইন্ডিয়ান টি-20 কেন, আমরা ওডিআই যে 2027-এ
0: দেখো, ভুবনেশ্বর কুমার হচ্ছে ভারতীয় ক্রিকেটের সৌরভ গাঙ্গুলির দেওয়া শেষ গিফট, মানে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার ক্যাপ্টেন থাকাকালীন সৌরভ গাঙ্গুলির হাতে কিন্তু একদম তৈরি হয় ভুবনেশ্বর কুমার, এবং তারপর তার মতো সুইং মাস্টার আমরা ভারতীয় ক্রিকেটে খুব কমই দেখেছি। এবং আমি আমার মনে আছে আমি সেই বছরটাতে কিন্তু ভুবনেশ্বর কুমারকে দেখেছিলাম, এবং আমার ফার্স্ট ইয়ারটা, আমি তো অঙ্কন, আমি মনে হয় ক্লাস 5-6 এ পড়ি সে বছর, সৌরভ গাঙ্গুলি পুনে ওয়ারিয়ার্স ইন্ডিয়ার ক্যাপ্টেন, এবং হঠাৎ করেই আন করে ভুবনেশ্বর কুমারকে তিনি কিন্তু তুলে আনেন, এবং তারপর যে পারফরমেন্স করে ভুবনেশ্বর কুমার, এবং সেখান থেকেই তার উত্থান, তারপর ভারতীয় দলে খেলা, চ্যাম্পিয়ন্স ট্রফি দলে সেই পারফরমেন্স, সবকিছু মিলিয়ে ভুবনেশ্বর কুমার কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ, ব্যাটও করতে পারে ভুবনেশ্বর কুমার,
1: সেটা আমরা আগের ম্যাচেই দেখেছি, যেখানে মুম্বাইয়ের সঙ্গে হাড্ডাহাড্ডি ম্যাচ, লাস্ট ওভারে 15 রান বাকি, রোমারিও শেফার্ড কিন্তু সেইভাবে পারফর্ম করতে পারলো না, ভাগ্যি সেখানে রোমারিও শেফার্ড আউট হয়ে গেল। লাস্ট 3 বলে দরকার 9 রান, ভুবনেশ্বর কুমার এলো 6 মেরে দিল। আহা, আর কিছু বলার নেই, চ্যাম্পিয়ন আমরা, মানে ওই ম্যাচটা 2 পয়েন্ট পেয়ে গেছি, কিন্তু ওই
0: ম্যাচ আবার স্বপ্ন দেখা শুরু করেছে।
1: স্বপ্ন তো দেখতেই হবে, কারণ স্বপ্ন না দেখলে কিভাবে আমরা জীবনে,
0: একদম ঘুমিয়ে পড়ো না,
1: না একদম ঘুমানোর দরকার নেই, আমরা জেগে জেগে স্বপ্ন দেখছি।
0: আচ্ছা,
1: আর যে কথাটা হচ্ছে, কিন্তু সেই ম্যাচের প্রেস কনফারেন্সে আমাদের রাজাত পাটিদার যেটা বলেছেন একদম মানে সত্য কথা, এই ম্যাচটা আমাদের জেতা জন্য ছিল না, এই ম্যাচ আমরা ডিজার্ভ করি না জেতা, মানে একটা মানে টিমের ক্যাপ্টেন জেতার পরেও যখন বলছে এই ম্যাচ তারা ডিজার্ভ করে না জেতা, মানে সে কিন্তু তাদের টিমের স্ট্যান্ডার্ড হাই করে দিচ্ছে।
0: একদমই তাই, এবং ভুবনেশ্বর কুমারের মানে এবং প্রত্যেক দলের প্রত্যেকটা প্লেয়ারের সেই বছর কিন্তু বেশ একটা ভালো পারফরমেন্স দেখতে পেরেছিলাম। তবে যে
1: বন্ধু ফোন কলে আছে শুনে নি বন্ধু কি বলছে।
0: কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: মুর্শিদাবাদ থেকে তানভীর।
1: বেশ, উত্তরটা
2: উত্তরটি হবে ভুবনেশ্বর কুমার 21টি উইকেট। বেশ, শুনতে থাকুন।
1: তাহলে যারা যারা ভুবনেশ্বর কুমার বলছো তাদের জন্য জোরে হাততালি, একদম। আর সেই সঙ্গে তোমাদের জন্য পরের ফ্রি হিটটার প্রশ্ন ফ্রি হিট দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে এই সিজনে এখনো পর্যন্ত সবথেকে বেশি 6 কোন প্লেয়ার মেরেছে, একদম সহজ প্রশ্ন উত্তর দিয়ে দাও, সহজ ফ্রি হিট। এই আইপিএল এর সিজনে সবথেকে বেশি ছয় কোন প্লেয়ার মেরেছে? আর আমাদের সরাসরি ফোন কল করে নাও 0332213142 নাম্বারে কিংবা আমাদের ফেসবুকে যুবনী কলকাতা। আর যেটা আমরা বললাম কে কে আর

0: বোল্ট মানে
1: মানে প্রত্যেকে হ্যাঁ মানে ট্রেন্ড ট্রেন্ড বোল্টকে যদি তুমি দেখো সেখানে, মানে সে অত ভালো পারফর্ম করলো নিউজিল্যান্ডের হয়ে, তারপর হয়তো ভারতীয় কন্ডিশনে ক্লিক করতে পারছে না কোনো কারণে আইপিএলে। এবং সবচেয়ে যেটা আমার যেটা আশ্চর্য লাগছে, অ্যাকচুয়ালি ওই একটা প্রবাদ আছে, টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ, আমার মনে হয় একাধিক অধিনায়ক হয়ে যাওয়ার ফলে দলের মধ্যে কোথাও একটা লিডারশিপের অভাব দেখা দিচ্ছে।
0: যেখানে আমরা এই বছর দেখলাম ভুবনেশ্বর কুমারের বোলিংয়ে ছন্ন ছড়া, মানে ভুবনেশ্বর কুমারের বোলিংয়ে আইপিএলে সবাই ছয় চার মারছে, ভুবনেশ্বর কুমার এই ভুবনেশ্বর সরি কি জসপ্রীত বুমরা,
1: তুমি তুমি ভুবনেশ্বর কুমার থেকে বেরো।
0: হ্যাঁ না, ভুবনেশ্বর কুমার এখন স্বাভাবিক আরসিবি ফ্যান, এখন তো আমি ভুবনেশ্বর কুমারই আমার মুখ দিয়ে বেরোবে, কারণ যখনই উইকেটের দরকার ভুবনেশ্বর কুমার চলে আসো উইকেট নিয়ে নাও। তো যাই হোক, হ্যাঁ
1: যেটা তুমি ফোন করে বলো এরকম,
0: আমি ফোন করে বলি না, আমি টেলিপ্যাথি করি মনে মনে বলি। যাই হোক, হ্যাঁ জসপ্রীত বুমরার কন্ডিশন কিন্তু বোলিংয়ে এই আইপিএল সিজনে খুব একটা ভালো না, কারণ উইকেট লেস যাচ্ছে, 11টা ম্যাচে 3টে উইকেট নিয়েছে, তো এইটা একটা কনসার্নিং
1: বিষয়। তবে জসপ্রীত বুমরার ইকোনমিটাও কিন্তু কিছুটা বেটার আছে বাকিদের তুলনায়, কারণ জসপ্রীত বুমরাকে এবছর মানে এখন যে স্ট্র্যাটেজিটা যে কোনো ব্যাটসম্যানরা নিচ্ছে জসপ্রীত বুমরার জন্য সেটা হচ্ছে সেফ খেলা। তুমি যে দেখো ওই 7-8 ওই ওর মধ্যে ইকোনমিটা ঘোরাফেরা করছে জসপ্রীত বুমরা, যেটা টি টোয়েন্টির হিসেবে যথেষ্ট ভালো একটা ইকোনমি, 4টে ওভার তুমি বার করে নাও, 16 ওভারে বাকি রানটা নিয়ে নাও, এবং এটা কিন্তু একটা টেকনিক, আমরা ওয়ার্ল্ড কাপেও কিন্তু শেষের দিকে টেকনিকটা দেখতে পেয়েছিলাম। বলতে বলতে ফোন কলে বন্ধু আছে, শুনে নেব।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ
2: উত্তর দিয়ে বলবা সূর্যবংশী।
0: বেশ শুনতে থাকুন, কেন আমাদের ফেসবুক লাইভেও কিন্তু উত্তর এসছে, মৌসুমী লাহিড়ি লিখছে,
1: তিনি বলেছেন বৈভব সূর্যবংশী 40টা, প্রবাল মহাপাত্র বৈভব সূর্যবংশী বলছেন, শুভজিৎ বলছে সূর্যবংশী,
0: এখানেও অনেকেই বলছেন সূর্যবংশী।
1: আরেকটা ফোন কল
0: শুনে নি, শুনে নি বলছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বেশ উত্তরটা আচ্ছা, বৈরব সূর্যকুমার বললো, মানে দুটো উত্তর আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু যারা যারা সূর্যবংশী বলেছো তাদের জন্য কিন্তু এখন রইল
1: একটা জোরে হাততালি।
0: একটা জিনিস, এই 15 বছরের এই বাচ্চা ছেলেটা মাঠে কিন্তু সবার সঙ্গে খেলাধুলো করছে,
1: একদমই তাই। এবং কালকে একটা কথা হচ্ছিল যে হয়তো রাজস্থান রয়্যালস একটা 15 বছরের বাচ্চার উপর এতটা একটু বেশি ডিপেন্ড করে ফেলছে, কেননা সেই ম্যাচিউরিটি কিন্তু এখনো তার খেলার মধ্যে আসেনি, খুবই তরুণ একজন ক্রিকেটার, ইন ফিউচার হয়তো তিনি বিগ প্লেয়ার হতে পারেন, কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে তার উপর প্রত্যাশার যে চাপ সেটা যেন কখনো তার খেলার যে কেরিয়ার তার পথে যেন কখনো বাধা না হয়ে দাঁড়ায়।
0: এক্স্যাক্টলি, আরআর যেটা আমরা দেখছিলাম এই এত সূর্যবংশীর উপরে এত ডিপেন্ডেন্সি, ওই কারণে প্রথম 4টে ম্যাচ আনবিটেন ছিল, টেবিল টপার ছিল, বাট তারপরে কিন্তু আরআরের যেই ফলটা শুরু হলো, কারণ সবার টার্গেটই হচ্ছে যে সূর্যবংশীকে যে হোক করে আউট করে দেওয়া, কারণ সূর্যবংশী আর জয়সওয়াল আর ধ্রুব জুড়েল এই তিনটে টপ অর্ডারের যে পিলার, এই দুটো যদি আউট হয়ে যায় তাহলে কিন্তু আর সেইভাবে আমরা ডেপ দেখতে পাচ্ছি না, কারণ আমরা ওদের ক্যাপ্টেন রিয়ান পারাককেও কিন্তু সেইভাবে ফর্মে দেখছি না, আর আমরা যদি নিচে দেখি সেখানে ফেরেরা রয়েছে বা আমাদের জাদেজা রয়েছে, কিন্তু তারা সেইভাবে
1: রাজস্থানের উপরের অর্ডারটা একবার মানে যদি ফ্লপ করে যায় তারপরে তাদের পরে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু সেভাবে পরীক্ষিত হচ্ছেন, এবং আমরা দেখছি অনেক ক্ষেত্রেই তারা এসে সেরকম পারফরমেন্স সেটা কিন্তু দিতে পারছে না,
0: সেইটা কিন্তু একদম চিন্তার বিষয়। ওই কারণে রাজস্থান কিন্তু এখন 6 নম্বরে চলে এসেছে 12 পয়েন্টে, সো দেখার বিষয় রাজস্থান রয়্যালস এখন কি করে ওরা, কারণ সিএসকেও কিন্তু এখন 12 পয়েন্টে রয়েছে, আর
1: সুতরাং লিগ কিন্তু খুব ওপেন এখনো, মানে
0: এখন ওপেন,
1: যেখানে যে কোনো দলই কিন্তু টপ 4-এ যেতে পারে, এবং সেই কারণেই হয়তো ঋত্বিক খানিকক্ষণ আগে বলছিল যে কলকাতা নাইট রাইডার্স তাদেরও কিন্তু এখনো একটা সুযোগ আছে টপে যাওয়ার জন্য,
0: কারণ এই যে আমরা সিএসকে এর কথায় আসি, সিএসকেও কিন্তু সিজন শুরু করেছিল একদম বটম অফ দ্য লিগ, প্রথমের সব ম্যাচ হারছিল, আমরা বলছিলাম যে ম্যাচে সঞ্জু স্যামসন স্কোর করছে না সেই ম্যাচ আমাদের সিএসকে পারফর্ম করতে পারছে না, তো সেইখান থেকে কিন্তু সিএসকে এখন 5th পজিশনে রয়েছে, আর আগে লাস্ট যেটা আমরা সিএসকে ম্যাচ দেখি সিএসকে তে সেখানে খুব ভালো খেলেছে এলএসজির সঙ্গে,
1: সেইখানে উইল প্যাটেল
0: প্যাটেল
1: 13 বলে 50, মানে আমরা আমরা জাস্ট ওই ম্যাচটা ভাবছিলাম যে কে বাঁচাবে, এবং সেখানে একটা নতুন তারার আগমন, এবং সিএসকে প্রত্যেক বছরই কিন্তু উইল প্যাটেল তার মতো প্লেয়ারদের কিন্তু তুলে আনে, এবং এটা কিন্তু সত্যি একটা প্রশংসনীয় ব্যাপার
0: এই সিএসকে আর

0: মুম্বাইয়ের যে স্কাউটিং সেটা অনবদ্য স্কাউটিং। এইবারও আমরা দেখলাম উর্ভিল প্যাটেলের মতো প্লেয়ার, বা আমরা সিএসকে কে দেখলাম আয়ুষ মায়াত্রে যে এখন U19 টিমের ক্যাপ্টেন। তো এই যে ইয়াং প্লেয়াররা এই সমস্ত টিম থেকে উঠছে সেটা কিন্তু আমাদের ক্রিকেট টিমের একটা ভালো ফিউচার এনে দিচ্ছে। তো আমরা সিএসকে কেও দেখলাম, আর পাঞ্জাবের কিন্তু অবস্থা খুব একটা ভালো নয়, কারণ পরপর চারটে ম্যাচ হেরে গেছে। তো পাঞ্জাবের এখন খুব কন্ডিশন খারাপ, পরে তিনটে ম্যাচে দুটো জিততে হবে, অর্থাৎ 66.66% উইন রেশিও রাখতে হবে, তাহলেই কিন্তু পাঞ্জাব
1: একদম তাই। হ্যাঁ, মানে পাঞ্জাবকে কিন্তু পরের ম্যাচগুলোকে খুব ভালো করে খেলতে হবে, এবং শ্রেয়াস আইয়ার তার উপর কিন্তু আমাদের পূর্ণ আস্থা আছে। ঘড়ি কাটায় সময় বলছে কিন্তু 11:57 ঋত্বিক
0: দুটো ম্যাচ হেরেছিল, তো সেখানে কিন্তু আরসিবির মিডল অর্ডার কোলাপস করেছিল। তো দেখার বিষয় আরসিবি কিভাবে কামব্যাক করে, সেগুলোকে ঠিক করে, আর এবারও যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি সেই কথাই
1: একদম ঋত্বিক মনে। আবার এখন অলরেডি স্বপ্ন দেখা শুরু করেছে, স্বপ্ন দেখো তুমিও, স্বপ্ন দেখো সবাই। এবং এই বলে আমি আর ঋত্বিক খেলাধুলার অনুষ্ঠান শেষ করব। তবে ঋত্বিক যাওয়ার আগে কি গান
0: যেতে যেতে সবার জন্য রইল রূপম ইসলামের কণ্ঠে আমরা পুলিশ এই গানটি। আবার গল্প হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়, ততক্ষণ টাটা।

শেষ হলো যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন স্বপ্নময় চক্রবর্তী এবং ঋত্বিক শিকদার। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন অতুল প্রসাদের গান, শিল্পী সমিতা মুখোপাধ্যায়।

অতুল প্রসাদের গান শুনলেন সমিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন প্রচলিত লোকগীতি, শিল্পী সুশান্ত দাশ।

0: আকাশবাণী কলকাতা। এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা এবং আজীবিকা মিশন ভিবিজি রামজি আইন 2025 চলতি বছর পয়লা জুলাই থেকে চালু হতে চলেছে। গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের তরফে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। গ্রামোন্নয়ন মন্ত্রক সূত্রে জানা গেছে, দেশের সমস্ত গ্রামীণ এলাকায় এই আইন কার্যকর হবে। এর ফলে গ্রামীণ ভারতের ক্ষমতায়নে প্রতি আর্থিক বছরে 125 দিনের কর্মসংস্থান সুনিশ্চিত হবে। এর মধ্যে পয়লা জুলাই পর্যন্ত মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প মনরেগার সমস্ত নিয়ম কার্যকর থাকবে। অসমাপ্ত প্রকল্পগুলিও সম্পূর্ণ করা হবে মনরেগার আওতাতেই। এই কাজ শুরুর জন্য চলতি আর্থিক বছরে 95,692 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, রাজ্যগুলির সঙ্গে বিস্তারিত আলোচনা করেই এই আইন রূপায়ণের প্রক্রিয়া চলছে। তবে কোনো শ্রমিক যাতে কাজ থেকে বঞ্চিত না হন তা সুনিশ্চিত করার জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি আশ্বাস দেন।
2: विकसित भारत जी राम जी अधिनियम की अधिसूचना जारी कर दी गई है। 1 जुलाई से अब विकसित भारत जी राम जी योजना के अंतर्गत ग्रामीण क्षेत्र में रोजगार चाहने वाले हमारे मजदूर भाइयों को बहनों को अब 100 नहीं साल में 125 दिन का रोजगार दिया जाएगा।
1: শ্রী চৌহান আরও জানান, অধিকাংশ রাজ্যকেই প্রস্তুতির জন্য সর্বাধিক 6 মাস সময় দেওয়া হবে, কিন্তু কোনো রাজ্য পয়লা জুলাইয়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে না পারলে ওই তারিখের পর থেকে কাজের অর্থ বরাদ্দ করা হবে ভিবিজি রামজি প্রকল্পের আওতায়। এই আইন রূপায়িত হলে গ্রামীণ দরিদ্র ও শ্রমজীবী পরিবার, মহিলা, স্বনির্ভর

0: গোষ্ঠী এবং কৃষকদের জীবনে নতুন আশার সঞ্চার হবে বলে কৃষিমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেন। পারিশ্রমিকের টাকা সরাসরি হস্তান্তর প্রক্রিয়ার মাধ্যমে শ্রমিকদের ব্যাংক বা ডাকঘরের অ্যাকাউন্টে পাঠানো হবে। সর্বাধিক 15 দিনের মধ্যে টাকা জমা পড়বে। রাজ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে শীঘ্রই নতুন নিয়োগ হবে বলে দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তিনি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পরিদর্শনে যান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন রাজ্য সরকারের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ দপ্তর, তবে সেখানে দীর্ঘদিন নিয়োগ না হওয়ার ফলে কর্মীর অভাব রয়েছে এবং সঠিকভাবে কাজ হয়নি। তিনি জানান, নিয়োগের জন্য প্রায় 6,500 প্রার্থী উত্তীর্ণ হয়েছে, শীঘ্রই এই নিয়োগ হবে।
1: সমস্যা অনেকদিন রিক্রুটমেন্ট হয়নি, এমপ্লয়ি নেই, এমন পঞ্চায়েতে যেখানে কোনো অফিসার নেই কাজ করবে, প্ল্যানিং করার লোক নেই, রেজিস্ট্রেশনের লোক নেই, তারপরে ফান্ডের প্রবলেম আছে। তো এটা অলরেডি কথা হয়েছে, আমাদের সিএম বলেছেন, মাননীয় কৃষিমন্ত্রী এসেছিলেন, তার কাছেও কথা হয়েছে, ফান্ড ধীরে ধীরে তারা, যেমন আবাস যোজনার ফান্ড আসবে, জিরামজির ফান্ড আসবে, কথা হয়ে গেছে, আসতে থাকবে। তো সেই অনুযায়ী তার সঙ্গে রিক্রুটমেন্টও করতে হবে, ম্যান পাওয়ার নাহলে খরচা করবে কি।
0: এদিকে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল গত সন্ধ্যায় আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ভবনে গিয়ে তার দপ্তর পরিদর্শন করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, শহরে থমকে থাকা মেট্রো রেলের প্রকল্পগুলি দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া দপ্তরে নিয়োগ এবং শহরের উন্নয়নে যাবতীয় বিষয়ে জোর দেওয়া হবে। পাশাপাশি নারী ও শিশু কল্যাণ দপ্তরের অধীনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে মহিলাদের সুরক্ষায়।
2: যা যা প্রতিশ্রুতি আমরা দিয়েছি আমাদের সংকল্পপত্রে, আমরা প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা ইমিডিয়েটলি, এরকম নয় যে চলছে তো চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন 1 জুন থেকে আমাদের আয়ুষ্মান ভারত, সরকারি বাসে বিনামূল্যে মহিলাদের যাতায়াত করার যে কথা আমরা বলেছিলাম, 3,000 টাকার অন্নপূর্ণার ভাণ্ডার, এরকম বহু জিনিস আমরা 1 জুন থেকে, এবং সমস্ত হবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার DBT-র মাধ্যমে।
0: উল্লেখ্য, রাজ্যে 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে। এ সম্পর্কে পুর নগরোন্নয়ন মন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারা সবাই এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন বলে মন্তব্য করেন। অন্যদিকে ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী নিশীথ প্রামাণিক গতকাল দায়িত্বভার গ্রহণের পর বলেছেন, গত কয়েক বছরে বাংলার ক্রীড়া জগতে কোনো কাজ হয়নি। তিনি কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী থাকাকালীন রাজ্যের জন্য গৃহীত একাধিক প্রকল্প বাস্তবায়িত করতে দেয়নি তৎকালীন রাজ্য সরকার। জেলায় জেলায় ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গের জনগণের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার। রাজ্যের মানুষ বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতের অধীনে সর্বোচ্চ মানের এবং কম খরচে স্বাস্থ্য পরিষেবা পাবেন বলে শ্রী মোদী সন্তোষ প্রকাশ করেছেন। শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। এর আগে রাজ্য পুলিশ এই হত্যার ঘটনার তদন্তের জন্য CBI এর নাম সুপারিশ করেছিল। সেই প্রেক্ষিতে আজই CBI তদন্তভার গ্রহণ করছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, পরের খবর বেলা 1:30।
3: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর।

0: এই কাস্টমার কেয়ার কোথায় গেল?
1: ম্যাডাম
2: বলুন,
0: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
2: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
0: সেটা কিভাবে হবে?
2: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসি এর কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
0: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
2: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে।

0: পারেন।
1: বাস
0: বাস
2: বুঝে গেছি।
0: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
3: আরবিআই একথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদিজির সংকল্প।
5: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
4: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
6: উনি জমির দুনো ফসল,
7: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আপনাদের রাম ভাই বলছি। বন্ধুরা, একটু ভেবে দেখা সময় এসেছে। কি ভাববেন বলুন তো, আমাদের পরিবেশ কিন্তু চারপাশে যদি আমরা একটু ভালো করে অনুবীক্ষণ করি তাহলে দেখতে পাব বিপন্ন। কেন? নির্বিচারে ধ্বংস হচ্ছে বন, আর সেই সঙ্গে বন্য প্রাণ, হারিয়ে যাচ্ছে জীব বৈচিত্র্য। অথচ এই সুন্দর পৃথিবীতে সকলেরই তো সমানভাবে বাঁচার অধিকার আছে, বলুন। তাই রক্ষা করতে হবে আমাদের পরিবেশ, আর তার বড় অঙ্গ হচ্ছে বৃক্ষ রোপণ, ছেদনময়। চলুন অনুষ্ঠানে শুনি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা শ্রুতি নাটক আমরা যত বন্য। নিবেদন করছেন আমাদের প্রতিনিধি তুহিন চট্টোপাধ্যায়।
8: বন্ধুরা, আমরা সবাই জানি যে গাছ আমাদের পরম বন্ধু। আমরা বছরের একটি নির্দিষ্ট সময়ে স্কুলে, পাড়ায়, ক্লাবে গাছ লাগিয়ে থাকি। তোমরাও নিশ্চয়ই লাগাও, কারণ আমরা জানি যে গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। তাই আমাদের আজকের অনুষ্ঠান প্রকৃতির এই আদি সৃষ্টিকে নিয়ে। আজ তোমাদের আমরা শোনাবো একটি শ্রুতি নাটক, আমরা যত বন্য। রচনা ভগীরথ মিশ্র, আবহ ও নাট্য নির্দেশনা কালিদাস মিশ্র। শুরু করছি আজকের শ্রুতি নাটক আমরা যত বন্য।

0: মহামহিম মহিমানব রাজাধিরাজ বৃক্ষ গৌরব প্রজাপালক শ্রীযুক্ত বটেশ্বর মহারাজের
1: জয়,
0: মহারাজের
1: জয়,
0: মহারাজের
1: জয়।
0: দরবারে উপবিষ্ট পাত্রমিত্র অমাত্য বৃক্ষ পালগণ, হরিত কি বহরার মতো রাজ বৈদ্যগণ, রাজ্যদিশি সুখ পাখি এবং পশ্চাতে দণ্ডায়মান রাজপ্রহরী বৃন্দ, মহামান্য কপিল নদী এবং মধুবন থেকে আগত বৃক্ষ ও পশু পাখি বৃন্দ, মানুষের লাগাতার অত্যাচার ও জুলুমে অতৃষ্ট হয়ে মধুবনের সমস্ত গাছ এবং পশু পাখি তাদের রাজার কাছে বিচার প্রার্থী হয়ে এসেছে।
2: উপস্থিত বন্য মহোদয়গণের জয় হোক, বক্তব্য পেশ করো।
3: আমরা হলেম গাছ,
4: আমরা হলেম গাছি,
3: তোমার রাজ্যে ডাল দুলিয়ে মনের সুখে নাচি।
5: আমরা যত পাখি তোমার রাজ্যে থাকি, মনের সুখে গান গাই, তোমার গাছের কোলে ঘুম।

0: খাই, তোমার গাছের ফল খাই, তেষ্টা পেলে কপিল নদীর জল খাই।
1: আমরা যত গাছ ও প্রাণী তোমায় রাজা বলেই জানি। ধন্য তুমি ধন্য, তোমার পায়ে প্রণাম জানাই আমরা যত বন্য।
2: কিন্তু সাঞ্জ প্রহরে দল বেঁধে যে কি হয়েছে বল দেখি, মুখগুলো সব শুকনো কেন, চোখের কোণে জল দেখি।
3: আমি শাল রাজা মশাই, তোমার রাজ্যে দিচ্ছে হানা গাছ কাটায় কষাই, তার কুড়ুলে অর্ধেক বন ফর্সা। তুমি মোদের রাজা মশাই, তুমি এখন ভরসা।
0: আমি টিয়া পাখি রাজা মশাই, আমরা গাছের ডালে বাসা, খড় কুটোতে বাঁধি, সেই বাসাটি ভাঙলে পড়ে কার দুয়ারে কাঁদি।
1: একদম ঠিক কথা।
0: আমি বাঘ রাজা মশাই, সেই সৃষ্টির আদি থেকে বনিমদের জন্মভূমি, সেই ভূমিটাই হারিয়ে যাচ্ছে, বিচার করো তুমি।
2: যা শুনছি আর তো চুপ করে বসে থাকা যায় না, কিছু তো একটা করতে হয়।
4: আমরা যে সমূলে বিনষ্ট হয়ে গেলাম রাজা মশাই, রোজ রোজ আমাদের কেটে নিয়ে যাচ্ছে, দেখতে দেখতে আমাদের বস্তিটা ফাঁকা হয়ে এসেছে।
5: আমি বাতাস রাজা মশাই, আগে আমরা জঙ্গলে ঢুকতে পারতুম না, এত ঘন জঙ্গল ছিল, আর এখন আমরা সারা জঙ্গল দৌড়ে বেড়াই।
1: একদম ঠিক কথা।
0: আমি মেঘিদের সর্দার মহারাজ, আগে আমরা একটুখানি ক্লান্ত হলেই নেমে পড়তুম মধুবনে, আর এখন সারা শরীর ক্লান্তিতে ভেঙে পড়লেও নামতে পারি না ওই এলাকায়। উফ, কি গরম, একটুখানি নামলেই গা জ্বলে যায়।
4: আমি কপিল নদী মহারাজ, আমার শরীর একটুখানি ছায়া পায় না আজকাল, আগে মেঘ ভাইরা প্রায় রোজ এসে স্নান করিয়ে যেত, এখন কালে ভদ্রে আসে, কোনো রকমে দু চার ফোঁটা জল ছিটিয়ে পালায়। সারাদিন রোদ্দুরে শুকোতে থাকি আমি, পাখিরা খেলতে আসে না মহারাজ, পশু পাখি পিঠে জল খেতে পায় না, বড় মাছ তো নেই, ছোট মাছগুলো মরে যাচ্ছে।
0: আমি মৌমাছিদের সর্দার মহারাজ, আগে সারা বনে শয়ে শয়ে মৌচাক বানাতুম আমরা, আর এখন গিয়ে দেখুন মহারাজ, মৌচাক বাঁধার মতো মোটা গুড়ি এবং কোটরওয়ালা গাছের সংখ্যাই কমে গিয়েছে ভীষণ, আর শাল পিয়াল পলাশ নিম মহুয়া এই গাছগুলোকে তো রোজই কেটে ফেলছে, এই গাছগুলোই তো হরেক রকমের ফুল ফুটিয়ে মধু জোগাত আমাদের।
6: শুধু ফুলের নয়, ফলের গাছগুলো সব শেষ হয়ে যাচ্ছে, আমরা আর বেশি দিন বাঁচব না মহারাজ।
4: হ্যাঁ, কত ফলের গাছ ছিল মধুবনে, দেখেছি তো, মৌসুমে ফল পেকে থাকতো, জঙ্গলের পশু পাখিরা পেট ভরে খেত, আমরা অনাহারে থাকতে দিইনি কাউকে, না পশু পাখিকে না মানুষকে।
0: কিন্তু মানুষ তো সেই উপকারের কথা মনে রাখে না মহারাজ, তারা আমাদের বনের ফল খেয়ে গায়ের বল বাড়ায়, তারপরে ওই বল খাটিয়ে আমার দেরি কাটে।
2: কে করছে সব, তার নাম কি?
4: তার নাম মহারাজ পবন কসাই। একটা কুড়ি নিয়ে রোজ ঠকে মধুবনে, সারা দিন ইচ্ছে মতো গাছ কাটে, আর দিনের শেষে সেই কাটা গাছগুলোকে নিয়ে ফিরে যায় শহরে।
1: পবন কসাইয়ের শাস্তি না হলে আমরা সবাই মারা পড়বো মহারাজ।
4: পবন কসাইয়ের শাস্তি চাই, শাস্তি চাই,
1: শাস্তি চাই, শাস্তি চাই।
4: ওর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও,
1: ভেঙে দাও, গুড়িয়ে দাও।
4: জঙ্গলে নিয়ম ভাঙছো কেন অত্যাচারী, পবন কসাই জবাব চাই, জবাব দাও,
1: জবাব চাই, জবাব দাও,
4: জবাব চাই, জবাব দাও,
1: জবাব চাই, জবাব দাও।
2: হইচই করলে সব কিছুই পণ্ড হবে, ঠান্ডা মাথায় ঠিক করতে হবে সবকিছু।
0: বাঘমামাকে হুকুম দিলে কেমন হয় মহারাজ? সে পবনের ঘাটটা তো কাশ করে মক্কে খায়। ভালুক দাদা ওকে নখে দাঁতে চিরে ফালা ফালা করে দিল।
4: হাতি মামা ওকে সুরে তুলে আছে মারু।
2: থামো থামো, এসব চলবে না।
0: কেন চলবে না বলুন বৃক্ষরাজ? ওরা রোজ রোজ আমাদের খুন করে, আর আমরা
2: ওরা যা পারে আমাদের তা স্বভাব পায় না। আমরা হলেন গাছ, সৃষ্টির আদি পুরুষ, আমরা বড়। ওদের মতো হীন পন্থা গ্রহণ করতে পারি না। আমরা প্রকৃতির সন্তান, আমরা জন্ম থেকেই সকলকে ভালোবাসতে শিখেছি, সকলের উপকার করাকেই নিজেদের ধর্ম বলে মেনে নিয়েছি। আমরা ধ্বংসের পথ নিতে পারি না।
1: তাহলে পবনের কোনো শাস্তি হবে না মহারাজ?
2: হবে, অবশ্যই শাস্তি পাবে সে, কিন্তু তার জন্য আমরা অন্য পন্থা নেব, যা হবে নীতি নিয়মে বাঁধা। পবনকে সাজা দিতে হলে আমরা স্বধর্মে থেকেই তা করব। এসো সবাই কাছে এসো
1: মহারাজ।
2: হাওয়া তুমি জোরে জোরে আওয়াজ করে বল, আমাদের কথা যেন কেউ শুনতে না পায়।
4: মহামহিম মহিমানব রাজাধিরাজ সর্বগুণান্বিত সুশাসন শ্রীযুক্ত বটেশ্বর মহারাজের
1: জয়,
4: মহারাজের
1: জয়,
4: মহারাজের
1: জয়।
0: আমাদের মহাসভার কথা, মহারাজের আদেশের কথা এর মধ্যে ভুলে গেলি?
3: মনে আছে তো শাল দাদা, যখনই পবন গাছ কাটতে আসবে ওর মাথার উপর থেকে ছায়া ডালগুলোকে একদম সোজা করে দিও, যাতে ওই কষাইটার
1: ছায়া পাবে না।
3: সূর্যি দাদা তোমার রোদের তেজ আরো তীব্র করো,
1: দেখি কষাইটা কি করে বাঁচে।

0: Blue, mozart đau bù chùi mái.
1: Hê hê hê hê hê hê hê hê hê hê hê hê hê hê hê hê hê hê hê hê hê hê hê hê hê
2: আচ্ছা এক বুদ্ধি বেরিয়েছে আমাদের রাজামশাইয়ের মাথা থেকে। শুধু পবন কসাইয়ের মাথার উপর থেকে ছায়াটা সরিয়ে নাও, এক চালে পবন কসাই মা।
3: কপিল নদী, আমার আমার এক আঁচলা জল দাও না, তেষ্টায় আমার ছাতি ফেটে যাচ্ছে।
2: জল নেই দেবো কোত্থেকে,
3: কিন্তু কিন্তু যখন ঢুকলাম বনে তোমার উপর দিয়েই তো গেলাম, তখন তো তীর তীর করে বইছিলে তুমি।
2: তখন ছিল এখন নেই, ফুরিয়ে গেল কথা, অত জেরা কিসের হে।
3: ইস বালিকি তেতে ছেড়ে বাবা, পা রাখা দায়, দাও না গো এক আঁচলা জল।
2: কোত্থেকে দেব, তুমি তো সে পথ মেরে দিয়েছ।
3: আমি
2: নয়তো কে, গাছগুলোকে একে একে কেটে ফেললে জায়গাটা গরম হয়ে গেল, মেঘ ভাইরা এই গরমের নামে, আর ওরা না নামলে বৃষ্টি হয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব তোমরা, পরিবেশের ভারসাম্যটুকু বোঝো না।
3: দোষ করেছি আমি, ভুল করেছি, এবার এবার এক আঁচলা জল দিয়ে আমার প্রাণটা বাঁচাও কপিল নদী।
2: রাজা মশাইয়ের হুকুম, তোমার জল দেওয়া বারণ, কাছেরা তোমায়
0: ছায়া দিবি না,
3: না
2: নদী তোমায় হাওয়ারা তোমার
0: বাতাস দিবি না,
3: না কিন্তু কিন্তু এক ফোঁটা জল না পেলে আমি তো মরে যাব।
2: তুমি এক কাজ করো, বাঁচতে যদি চাও আমাদের রাজার কাছে যাও।
3: তোমাদের তোমাদের রাজার কাছে? উফ কি যে করি, কেমন করে যে মাছি, আকাশ থেকে আগুন বৃষ্টি হচ্ছে।
1: সূর্যি দাদা, রাজামশাইয়ের কথা মনে আছে তো? তোমার রোদ্দুর তীক্ষ্ণ বর্ষার মতো ওর শরীরে বিজিয়ে দাও।
3: এবারের মতন মাফ করে দাও আমায়।
1: আমাদের কাছে প্রাণ ভিক্ষাচে কোনো লাভ নেই, বাঁচতে যদি চাও আমাদের রাজার কাছে যাও, তিনি মাফ করলে তবেই রেহাই পাবে তুমি।
3: তাই যাচ্ছি, আমি আমি এক্ষুনি তোমাদের রাজার কাছে যাব, পায়ে ধরে মাফ চাইব তার কাছে, রাজার কাছে। রাজার কাছে যাওয়ার জন্য তোমরা আমায় একটু সাহায্য করো।
0: আচ্ছা বেশ, রেহাই দিলুম আজকের মতো।
4: সবুজ দেশ
1: চল জোরসে পা চালাই, গেলে মিলবে ক্ষীরার মালাই, ভিজিয়ে দেব কুটুমগুলোর শুকনো বেশ

0: গো,
1: আমরা আমরা মেঘমালা,
0: আমরা চলেছি উঁচু পাহাড়ের দেশে গাছ বন্ধুদের কাছে গো। এখানে একটু নামো না বন্ধু, তেষ্টায় গরমে এখানে থাকা যায় না গো। এখানে
2: শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আবারও আপনারা শুনবেন 1:30 থেকে, একটু পরেই বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান। চট করে জানিয়ে দিই চলতি অধিবেশনের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। 2:20 রয়েছে নজরুল গীতির অনুরোধের আসর, 3:05 হিন্দি এবং ইংরেজি খবর, 3:10 দিনান্তিকা, 3:30 বিবিধ ভারতীর অনুষ্ঠান, 5:00 নজরুল গীতি, 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুল গীতি, 5:30 কিষাণবাণী, 6:00 হিন্দি খবর দিল্লি কেন্দ্র থেকে, 6:05 কীর্তন বিভিন্ন শিল্পীর পরিবেশনায়, কর্মখালীর খবর জীবিকার জন্য 6:30, গ্রামীণ সংবাদ 6:35, 6:40 প্রিয় পল্লী গীতি, 7:10 আজ সন্ধ্যায়, 7:35 এবং 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ, রাত 8:00 এবং 8:05 হিন্দি এবং ইংরেজি খবর, 8:10 8:20 বিজ্ঞাপনদাতার পরপর দুটি অনুষ্ঠান, 8:25 আধুনিক গান নিউজ আট নাইন দিল্লি কেন্দ্র থেকে, 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান, রাত 10:00 বাংলা খবর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে, 10:10 লাইভ ফোন ইন অনুষ্ঠান কথা ও গানে। আজকের বিষয় চলছে রেলের গাড়ি, আবার বলি চলছে রেলের গাড়ি। আপনাদের সঙ্গে থাকবো আমি দেবী সরকার মুখোপাধ্যায়, ও প্রান্তে আপনারা থাকবেন। শুনলেন আমাদের পরবর্তী বিভিন্ন অনুষ্ঠানের কথা আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।

0: আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, অসমে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেন আরও চার মন্ত্রী। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এ দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এ মাসের ১৫ তারিখ থেকে পাঁচ দেশ সফরে রওনা দিচ্ছেন। আন্তর্জাতিক নার্স দিবসে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 15 জন পেশাদার নার্সকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কারে ভূষিত করেছেন। ফ্রেঞ্চ রিভিয়েরায় বার্ষিক কান চলচ্চিত্র উৎসব আজ শুরু হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD উত্তরাখণ্ডের উত্তরকাশী, চামোলি, রুদ্রপ্রয়াগ, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলায় আগামী 36 ঘণ্টার জন্য ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। ICC টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ সরে দাঁড়ানোর বিষয়ে তদন্ত করতে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত খবর, অসমের বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান।
1: মই শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ঈশ্বরৰ নামত শপথ লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম।
0: হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শপথ নেন আরও চার মন্ত্রী। এদের মধ্যে 2 জন বিজেপির, বাকি 2 জন জোটসঙ্গী অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যোগ দেন এই অনুষ্ঠানে। এছাড়াও বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও এই অনুষ্ঠানে ছিলেন। এনডিএ জোটের বাইরের নেতাদের মধ্যে মিজোরামের মুখ্যমন্ত্রীও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। উল্লেখ্য, এই নিয়ে পরপর 3 বার এনডিএ অসমে ক্ষমতা দখল করেছে। হিমন্ত বিশ্ব শর্মাও প্রথম অকংগ্রেসী মুখ্যমন্ত্রী হিসেবে 3য়বার শপথ নেন। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনডিএ নেতা এন রঙ্গস্বামীর শপথ গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলছে। আগামীকাল লোকনিবাসে এক বিশেষ অনুষ্ঠানে উপরাজ্যপাল কে কৈলাসনাথন তাকে পদ ও মন্ত্র

0: মুক্তির শপথ বাক্য পাঠ করাবেন। তামিলনাড়ুতে রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। 30 জন AIDMK বিধায়কের একটি দল পি ভেনুমানিকে তাদের পরিষদীয় দলনেতা এবং সি বিজয় ভাস্কারকে সচেতক হিসেবে বেছে নিয়েছে। অধ্যক্ষ প্রতিম কারুপাইয়ার সঙ্গে দেখা করে তারা গতকাল তাদের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি তুলে দেন। অন্যদিকে 17 জন বিধায়কের আরেকটি দল এরাপ্পাড়ি পালানিস্বামীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নেতৃত্বে নতুন সরকার ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীকে আগামীকালের মধ্যে বিধানসভায় তাঁর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পশ্চিম এশিয়া সংকটের প্রেক্ষিতে বিদেশী মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে জ্বালানি সাশ্রয় এবং বিদেশি পণ্যের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। গত সন্ধ্যায় গুজরাটের ভদোদরায় এক অনুষ্ঠানে শ্রী মোদী তার পূর্বে সেই আহ্বানেরই পুনরাবৃত্তি করেন, যেখানে কোভিড অতিমারীর সময় বিভিন্ন পদ্ধতি যেমন ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস, ভার্চুয়াল বৈঠক এবং পেট্রোল ডিজেলের ব্যবহার কমিয়ে আনার বিষয়গুলি পুনরায় চালু করার কথা বলা হয়েছিল। আমদানি হ্রাস এবং দেশকে এই সংকট থেকে উত্তরণে সহায়তা করার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদের উপর থেকে বোঝা কমাতে আমাদের সকলের একজোট হওয়া এবং নিজ নিজ দায়িত্ব পালন করা প্রয়োজন। সরকার জানিয়েছে, দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ঘরোয়া রান্নার প্রয়োজনে LPG সরবরাহ নিরবচ্ছিন্নভাবে বজায় রাখা হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী বিষয়ে আন্তঃমন্ত্রক বৈঠকে বক্তব্য রাখার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, কোনো LPG ডিস্ট্রিবিউটারশিপে সিলিন্ডারের মজুদ ফুরিয়ে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। রাসায়নিক ও সার মন্ত্রকের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানান, 2026 সালের খরিফ মৌসুমের জন্য দেশে সারের মজুদ 51% বেশি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15 মে 5 দেশ সফরে রওনা দেবেন। সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে, ইতালিতে তাঁর এই সফর হবে 6 দিনের। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়, বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মত বিনিময় করবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে, সেখানে থেকে রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন, সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ গিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালি, সেখানে রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদার করবে। দেশের প্রগতির লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতের যে ডাক দিয়েছিলেন, আজ তার 6 বছর পূর্ণ হল। 2020 সালের আজকের দিন অর্থাৎ 12 মের এর সূচনা হয়েছিল। আর্থিক বিকাশ, আধুনিক পরিকাঠামো ব্যবস্থা ও চাহিদা সহ 5টি স্তম্ভের উপর মূলত দাঁড়িয়ে রয়েছে এই আত্মনির্ভর ভারতের ভাবনা। দেশকে সম্পূর্ণ স্বনির্ভর ও স্বাবলম্বী করার সুদূর প্রসারী এক পরিকল্পনা হল এই আত্মনির্ভর ভারত। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআর নিউজ কলকাতায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে 15 জন পেশাদার নার্সের হাতে জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার তুলে দিয়েছেন। নার্সিং ক্ষেত্রে তাদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা, স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব সহ স্বাস্থ্যমন্ত্রকের একাধিক ঊর্ধ্বতন আধিকারিক। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত হচ্ছে। এবারের মূল ভাবনা, নার্সরা আমাদের ভবিষ্যৎ, নার্সদের ক্ষমতায়ন জীবন রক্ষা করে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে আজ আদালতে পেশ করেছে ইডি। সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে গতকাল 10.5 ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো সহ একাধিক অভিযোগে রাত 9টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরেই সুজিত বসুর শারীরিক পরীক্ষা করা হয়। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলে অভিযোগ। সেখানে বেআইনিভাবে অন্তত 150 লোককে তিনি চাকরির ব্যবস্থা করেন। সেই 150 জনের তালিকাও রয়েছে ইডির হাতে। বিজেপি বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সুজিত বসুর গ্রেপ্তার তারই প্রথম পদক্ষেপ। দলের নেতা রাজ্যের নবনিযুক্ত মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেছেন, এই দুর্নীতিতে জড়িত সকলেই শাস্তি পাবে। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইস রায় বলেছেন, এই তদন্তের কিনারা হয় কিনা গোটা রাজ্যের মানুষ সেদিকে তাকিয়ে রয়েছেন। এদিকে CPIM বলেছে, সুজিত বসুর আরও আগেই গ্রেপ্তার হওয়া দরকার ছিল। ফ্রান্সের ভূমধ্যসাগর সংলগ্ন ফ্রেঞ্চ রিভিয়েরা ইন্দে ফিল্ম বার্ষিক কান চলচ্চিত্র উৎসব আজ শুরু হচ্ছে। রেড কার্পেটে হাঁটবেন হলিউডের তারকা জন ট্রাভোল্টা, অ্যাডাম ড্রাইভার এবং বারবারা স্ট্রাইসেন্ড সহ আরও অনেক তারকা। উল্লেখ্য, কান বিশ্বের সবচেয়ে বড় স্বাধীন চলচ্চিত্র উৎসব। 1939 সালে ইতালির ফ্যাসিস্ট শাসকদের প্রভাবাধীন ভেনিস চলচ্চিত্র উৎসবের বিকল্প হিসেবে কান চলচ্চিত্র উৎসবের পরিকল্পনা করা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বিলম্বিত হয়ে 1946 সালে প্রথম এই উৎসব শুরু হয়। চীনের হুনান প্রদেশে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে 5 জন নিহত, আরও 2 জন আহত হয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD উত্তরাখণ্ডের উত্তরকাশী, চামোলি, রুদ্রপ্রয়াগ, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলায় আগামী 36 ঘণ্টার জন্য বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে এবং বাকি জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ সময় রাজ্যের বিভিন্ন অংশে শিলাবৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সরকার 2026 সালে ICC পুরুষদের টি-20 বিশ্বকাপ থেকে বিতর্কিতভাবে সরে দাঁড়ানোর ঘটনায় তদন্ত করতে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী অতিরিক্ত প্রশাসনিক সচিব ডক্টর AKM ওয়ালি উল্লাহ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। কমিটিকে 15 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একটি প্রতিবেদন,
1: इस साल 7 फरवरी से 8 मार्च तक भारत और श्रीलंका की संयुक्त मेजबानी में हुई टी20 विश्व कप से बांग्लादेश ने अपना नाम वापस ले लिया था। यह फैसला तब लिया गया जब अंतर्राष्ट्रीय क्रिकेट परिषद ICC ने सुरक्षा चिंताओं के कारण बांग्लादेश के मैच भारत से श्रीलंका स्थानांतरित करने की मांग को ठुकरा दी। विवाद तब शुरू हुआ जब भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड BCCI ने कथित तौर पर कट्टरपंथी समूहों से धमकियों के बाद बांग्लादेश के तेज गेंदबाज मुस्ताफिजुर रहमान को IPL से बाहर कर दिया। इसके बाद अमीनुल इस्लाम के नेतृत्व वाले बांग्लादेश क्रिकेट बोर्ड ने भारत जाने वाले खिलाड़ियों, अधिकारियों और पत्रकारों की सुरक्षा को लेकर चिंता जताई। अंतरिम सरकार ने BCB को टूर्नामेंट से हटने का निर्देश दिया। इस फैसले की कई पूर्व क्रिकेटर और खेल विश्लेषकों ने कड़ी आलोचना की। नवलसन परमार, आकाशवाणी समाचार, ढाका।
0: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ IPL ক্রিকেটের ম্যাচে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। অসমে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়া সংঘাতকে এই দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। খবর শেষ হলো, স্থানীয় সংবাদ এখন।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে আজ আদালতে তোলা হয়েছে। মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 বাতিল করা হয়েছে, সিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আরজিকর মামলা থেকে এবার সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি রায়া চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত বিজেপি সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরসহ একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। আইএসএল ফুটবলে আর যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট ইন্টার কাশির বিরুদ্ধে খেলবে, খেলা শুরু সন্ধ্যে 7:30। আসছি বিস্তারিত খবরে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে আজ আদালতে তোলা হয়েছে। ইডির দপ্তরে গতকাল 10.5 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো সহ একাধিক অভিযোগে রাত 9টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই সুজিত বসুর শারীরিক পরীক্ষা হয়। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলে অভিযোগ। সেখানে বেআইনিভাবে অন্তত 150 লোকের তিনি চাকরির ব্যবস্থা করেন। সেই 150 জনের তালিকাও রয়েছে ইডি হাতে। মোট 17টি পুরসভায় 1000 কর্মীকে আইন বহির্ভূতভাবে চাকরি দেওয়া হয় বলেও ইডি সূত্রে জানা গেছে। নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত অয়নশীলের অফিসে তল্লাশির সময় প্রচুর ওএমআর শিট উদ্ধার হয়। সেখানেই বিভিন্ন পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকার লেনদেনের অভিযোগ সামনে আসে। এই তদন্তের সূত্রেই সুজিত বসুসহ একাধিক তৃণমূল নেতা ও প্রভাবশালী ব্যক্তির নামও উঠে আসে। ভোটের আগেও একাধিকবার সুজিত বসুকে তলব করা হয়। এর আগে গত 1 মে ইডির দপ্তরে হাজিরা দেন এই তৃণমূল কংগ্রেস নেতা। বিজেপি বলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে

0: দুর্নীতিমুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সুজিত বসুর গ্রেপ্তার তারই প্রথম পদক্ষেপ। দলের নেতা রাজ্যের নবনিযুক্ত মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেছেন এই দুর্নীতিতে জড়িত সকলেই শাস্তি পাবে।
1: যারা অন্যায় করেছে, যারা সাধারণ মানুষের টাকা লুট করেছে, একজনও ছাড়া পাবে না, একজনও নিষ্কৃতি পাবে না। সুজিত বসু দিয়ে যেটা সূচনা হলো, নিশ্চিতভাবে এই জল অনেক দূর পর্যন্ত গড়াবে। জেলায় জেলায় পর্যন্ত যারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত, কেউ রেহাই পাবে না।
0: মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি বাতিল করা হয়েছে। গত 23 মে এই পরীক্ষা নেওয়া হয়। প্রশ্নপত্র পাঠানোর অভিযোগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ওই ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে ওই পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষার ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছে। ওই পরীক্ষা আবার কবে নেওয়া হবে তা পরে ঘোষণা করা হবে। এর জন্য নতুনভাবে অ্যাডমিট কার্ডও দেওয়া হবে। এনটিএ আরও জানিয়েছে, নতুনভাবে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত আর কোনো ফি জমা দিতে হবে না। এছাড়া ইতিমধ্যেই আগের পরীক্ষার জন্য জমা দেওয়া ফি ফেরত দেওয়া হবে বলে পরীক্ষার্থীদের। নতুন পরীক্ষার জন্য আলাদাভাবে রেজিস্ট্রেশন করারও দরকার হবে না। এনটিএর অফিসিয়াল সামাজিক মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানানো হবে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এর আগে রাজ্য পুলিশ এই হত্যার ঘটনার তদন্তের জন্য সিবিআইয়ের নাম সুপারিশ করেছিল। সেই প্রেক্ষিতেই আজই সিবিআই তদন্তভার গ্রহণ করছে বলে এক বিবৃতিতে জানিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, তারা এই মামলার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে। ডিআইজি পঙ্কজ সিংয়ের নেতৃত্বে 7 সদস্যের দল এই তদন্ত করবে। কলকাতা অঞ্চলের যুগ্ম নির্দেশকের অধীনে এই দল কাজ করবে এবং তদন্তের স্বার্থে প্রয়োজন অনুযায়ী আধিকারিক নিয়োগ করা হবে। আজ রাজ্য পুলিশ সিবিআইকে ঘটনার কেস ডায়েরি হস্তান্তর করতে পারে বলে জানা গেছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। আবেদনকারীর আইনজীবী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় দ্রুত শুনানির আবেদন জানিয়ে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে বলে জানিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। আরজিকর মামলা থেকে এবার সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি রায়া চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আজ এই মামলা ডিভিশন বেঞ্চে উঠলে সিবিআই মুখবন্ধ খামে, তদন্তের অগ্রগতি জানায়। এরপর নির্যাতিতার পরিবারের আইনজীবী অভিযোগ করেন সিবিআই নতুন করে তদন্ত করছে না। এর প্রেক্ষিতে বিচারপতি মান্থার নির্দেশ, অন্যান্য মামলা শুনানির জন্য এই মামলায় পর্যাপ্ত সময় দেওয়া যাবে না, তাই মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। প্রয়োজনে কোনো কমিশন গঠন করা যেতে পারে। তিনিও চান এই মামলা সঠিক বিচার হোক। এর আগে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিল। পশ্চিমবঙ্গে বড় শিল্প আনতে হবে বলে মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য। আজ কলকাতায় বেঙ্গল চেম্বার অব কমার্সের অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, বিগত সরকারের আমলে রাজ্যে কোনো লগ্নি আসেনি।
2: পশ্চিমবঙ্গে বড় শিল্প আনতে হবে, এছাড়া কোনো ভবিষ্যৎ নেই। আমরা যদি পুরনো সরকারের কথা বলি, আমাদের রাজ্যে বর্গ অপারেশন হয়েছিল, আমাদের কটন ল্যান্ড আছে।
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত বিজেপি সরকার একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিকের মুখ্যমন্ত্রী বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব ও মুখ্য সচিবকে। অনুপ্রবেশকারীদের সুযোগ করে দিতেই তৃণমূল কংগ্রেস সরকার এতদিন জমি দেয়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, দক্ষিণবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত 569 কিলোমিটার অংশের মধ্যে 456 কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রক। এজন্য প্রথম পর্যায়ে 181 কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য কেন্দ্র তৎকালীন রাজ্য সরকারকে প্রয়োজনীয় টাকাও পাঠিয়ে দেয়, কিন্তু রাজ্য সরকার সেই জমি হস্তান্তর করেনি। রাজ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে শীঘ্রই নতুন নিয়োগ হবে বলে দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তিনি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পরিদর্শনে যান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন রাজ্য সরকারের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ দপ্তর, তবে সেখানে দীর্ঘদিন নিয়োগ না হওয়ার ফলে কর্মীর অভাব রয়েছে এবং সঠিকভাবে কাজ হয়নি।
3: সমস্যা, অনেকদিন রিক্রুটমেন্ট হয়নি, এমপ্লয়ি নেই, এমন পঞ্চায়েত যেখানে কোনো অফিসার নেই কাজ করবে, প্ল্যানিং করার লোক নেই, এডুকেশনের লোক নেই, তারপরে তো ফান্ডের প্রবলেম আছে। তো এটা অলরেডি কথা হয়েছে, আমাদের সিএম বলেছেন, মাননীয় কৃষিমন্ত্রী এসেছিলেন, তার কাছেও কথা হয়েছে, ফান্ড ধীরে ধীরে তারা, যেমন আবাস যোজনার ফান্ড আসবে, জিরামজির ফান্ড আসবে, কথা হয়ে গেছে, আসতে থাকবে। তো সেই অনুযায়ী তার সঙ্গে রিক্রুটমেন্টও করতে হবে, ম্যান পাওয়ার নাহলে খরচা করবে কি।
0: এদিকে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল গত সন্ধ্যায় আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ভবনে গিয়ে তার দপ্তর পরিদর্শন করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, শহরে থমকে থাকা মেট্রো রেলের প্রকল্পগুলি দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে।
4: আজকে মেট্রো প্রজেক্টগুলো সমস্ত থমকে দাঁড়িয়ে রয়েছে, আগের সরকার করতে দেয়নি, সেই সমস্ত কাজ আমরা আবার শুরু করবো, এবং আজ থেকে আমাদের চিংড়িঘাটা যেটা থমকে দাঁড়িয়েছিল সেটা চালু করে, মানে পারমিশন দিয়ে দেওয়া হয়েছে।
0: এছাড়া দপ্তরে নিয়োগ এবং শহরে উন্নয়নে বিষয়ে জোর দেওয়া হবে, পাশাপাশি নারী ও শিশু কল্যাণ দপ্তরের অধীনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে মহিলাদের সুরক্ষায়। রাজ্যে 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে, এ সম্পর্কে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী জানান, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারা সবাই এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন।
4: আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা প্রত্যেকটি বিধায়ক যা যা প্রতিশ্রুতি আমরা দিয়েছি আমাদের সংকল্পপত্রে, আমরা প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা ইমিডিয়েটলি, এরকম নয় যে চলছে তো চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন 1 জুন থেকে আমাদের আয়ুষ্মান ভারত, সরকারি বাসে বিনামূল্যে মহিলাদের যাতায়াত করার যে কথা আমরা বলেছিলাম, 3,000 টাকার অন্নপূর্ণার ভাণ্ডার, এরকম বহু জিনিস আমরা 1 জুন থেকে, এবং সমস্ত হবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে।
0: আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট আজ ইন্টার কাশির বিরুদ্ধে খেলবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে 7:30। মোহনবাগান 10 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে লীগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে, অন্যদিকে 10 ম্যাচে 11 পয়েন্ট পেয়ে দশম স্থানে রয়েছে ইন্টার কাশি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে আজ আদালতে তোলা হয়েছে। মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 বাতিল করা হয়েছে, সিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। স্থানীয় সংবাদ শেষ হল।
5: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: পুলিশ?
1: মিস সীমা,
0: বলুন।
1: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
0: কিন্তু কেন? মানে
1: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
0: ডিজিটাল অ্যারেস্ট?
1: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
0: এতগুলো টাকা?
1: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
0: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
1: আরে,
0: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
2: হ্যালো মাম্মা।
0: হাই।
3: আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে মাননীয় ইস্যু, উপস্থাপনায় নীলিমা সাঁতরা।

গুরুজনদের প্রণাম জানিয়ে শুরু করছি মাননীয় শো। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আনন্দের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে এই দুদিন আগে আমরা উদযাপন করলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন। আর গুরুদেবের এক একটি জন্মদিন যখন আমরা উদযাপন করি, তখন আনন্দ মজার কিছু স্মৃতি আমাদের জীবনের সঙ্গে যোগ হতে থাকে। এই যেমন ধরুন না, এই গত দুদিন আগেই 25শে বৈশাখের দিন সন্ধ্যের দিকে ঝড় জল বিভিন্ন জায়গায় হয়েছে। আসলে এই যে ঝড়ের মাস, বৈশাখেই রবি ঠাকুরের জন্ম। ওই দিনই উদযাপনের সময় যে দুর্যোগ প্রত্যেক বছরে প্রায় লেগেই থাকে, এটা আমাদের সকলেরই আক্ষেপ থাকে, কি থাকে তো? কিন্তু এই আক্ষেপ থাকলেও 25শে বৈশাখের গুরুদেবের জন্মদিন পালনের জন্য কিন্তু প্রস্তুতি চলতেই থাকে, একদম বৈশাখ মাস পড়লেই। আচ্ছা, এমনটা কি এখনো হয় পাড়ার ছেলেমেয়েরা বা গৃহিণীরা মিলে একটা আয়োজন কি করা হয় 25শে বৈশাখের উদযাপনের জন্য? সারা বছর যারা সেরকম চর্চা করেন না, রবীন্দ্র কবিতা, নাটক বা গান, গানের মহড়া দিয়ে, নাটকের মহড়া দিয়ে ছোট্ট একটা মঞ্চ করে মাঠের এক প্রান্তে বা ঠাকুর দালানের অনুষ্ঠান করার আয়োজন এখনো কি হয়? এবারে কি হয়েছে? সেই অনুষ্ঠানের জন্য মহড়ায় বা অনুষ্ঠানের দিনের কোন মজার স্মৃতি ভাগ করে নিতে চলে আসতে পারেন 2213-1342 এই নাম্বারে। রবি ঠাকুরের কথা দিয়ে শুরু করলাম। রবি ঠাকুর আমাদের চিন্তায়, চেতনায়, প্রেরণায়। এই প্রেরণা আমাদের জীবনে বিভিন্ন মানুষের থেকেই পাই। কোনো লেখা বা কোনো কিছুই আমাদের জীবনে দিকদর্শী হয়ে উঠতে পারে। বলা যেতেই পারে আমাদের জীবনের ধ্রুবতারা কোনো মানুষ, কোনো ঘটনা বা কোনো লেখা। এ মাসের চিঠি লেখার বিষয় ছিল জীবনের ধ্রুবতারা। জীবনে বহু মানুষের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়। তাদের মধ্যে কিছু মানুষ থাকেন যারা আমাদের জীবনের এক অটল ভরসা, অবলম্বন হয়ে থাকেন। যে কোনো সমস্যায়, প্রয়োজনে তাদের কাছে ছুটে যাওয়া যায়। দিকভ্রষ্ট নাবিককে যেমন পথ দেখায় ধ্রুবতারা, তেমনি তারা আমাদের আলো দেখান। লিখুন তাদের কথা মাননীয় শীতে। আজকে লিখেছেন এমনই কিছু গুরুজন মাননীয় শু, তাদের চিঠি তো হাতে রয়েছে। আর যারা লেখেননি তারা চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়: মাননীয় শু, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর যারা আমাদের মেল করবেন, মেল আইডি মাননীয় শু manyeshu@gmail.com। মাননীয় শুর বিষয় জীবনের ধ্রুবতারা।

প্রথম চিঠি বিশ্বনাথ বন্ধু গ্রাম ও ডাকঘর কৈচর জেলা পূর্ব বর্ধমান থেকে লিখেছেন। সাথী মাননীয় সু, সংসারেতে চারিধারে করিয়াছে অন্ধকার, নয়নে তোমার জ্যোতি অধিক।

ফুটেছে তাই। চৌদিকে বিষাদ ঘোরে ঘিরিয়া ফেলেছে মোরে, তোমার আনন্দ মুখ হৃদয়ে দেখিতে পাই। তুমি যে বট বৃক্ষ, তুমি ছায়া তরু, তোমার স্নিগ্ধ ছায়ায় দেহ মন জুড়ায়, সুখে দুঃখে শোকে তুমি যে উজ্জ্বল জ্যোতিষ্ক, তুমি বিশ্বজয়ী, পৃথিবীর বিস্ময়, বিশ্বের গর্ব, বিশ্বকবি রবীন্দ্রনাথ। শোষকের নির্মমতায় যখন দলিত মথিত আমাদের হৃদয়, তখন তোমার কাছ থেকেই তো পাই জাগরণের মন্ত্র, দাসত্বের রজ্জুকে ছিন্ন করার প্রেরণা। তখন চতুর্দিকে অনুরণন তুলি, আমি ভাঙ্গবা পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পারা। তুমি ভেবেছ তাদের কথা, যারা চিরকাল টানে দাঁড়, ধরে থাকে হাল, অধিকারের জন্য লড়তে হবে মাথা উঁচু করে, যেখানে ভয় লেখা নেই, নেই দাসত্বের ধুলি আঁকা কলঙ্ক তিলক। ওগো প্রাণের দেবতা, তুমি অমর, তুমি সর্বত্র বিরাজিত তোমার সৃষ্টির মধ্যে, নিত্য নিঠুর দ্বন্দ্বের মধ্যেও মানুষকে প্রেমের মন্ত্র দিয়ে তুমি আলোর পথ দেখিয়েছ। অনেক দুঃখ পেয়েও তুমি ছিলে অটল, অবিচল। তোমার কাছেই তো শিখেছি সহনশীল হতে, প্রতিবাদী হতে। বিশ্বজুড়ে একদিন উন্মত্ত দানবিকতার তুমি প্রত্যক্ষদর্শী, তুমি দেখিয়েছ উত্তরণের পথ, সেই শান্তির ললিত বাণীর প্রচার। পাশাপাশি তোমার গর্জে ওঠার অন্তহীন প্রয়াস আমাদেরকে ঋদ্ধ করে। তাই গুরুদেব, তোমার সুরে সুর মিলিয়ে বলি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি, অমনি অমুখ হেরি স্মরণে সে হয় সারা, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা।

0: রবি ঠাকুর যেমন আমাদের জীবনের ধ্রুবতারা, তাঁকে ছাড়া যেমন আমাদের চলে না যে কোনো শোক দুঃখ থেকে উত্তরণের পথ খোঁজার চেষ্টা তাঁর সৃষ্টি থেকে, তেমনই বিশ্বে সৃষ্টির আর এক শক্তি বা প্রাণের আধার রবি। প্রখর তাপদহনে কিভাবে একটু সাবধানে থাকা যায় সে কথাই শুনে নেব জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অরিন্দম চক্রবর্তীর থেকে।
1: দারুণ দহন বেলা, মুন্সী প্রেমচন্দ্রের গল্প অবলম্বনে সত্যজিৎ রায় একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেছিলেন যার নাম ছিল সদ্গতি। সেই গল্পে একজন গরিব কাঠুরিয়া প্রবল গরমে একটি বাড়িতে কাঠ কাটতে যায়, তাকে খাবার জল পর্যন্ত দেওয়া হয় না। অবশেষে ওই প্রবল পরিশ্রমের কাজ করতে করতে তার মৃত্যু হয়। চলচ্চিত্রটি দেখে আমাদের মনে হতে পারে এ ঘটনা ঘটা কি সম্ভব। চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান থেকে বলা যায় অবশ্যই সম্ভব। গরমকালে যারা প্রবল কায়িক পরিশ্রম করেন তারা কিছু নিয়মাবলী মেনে না চললে অসুস্থ হয়ে পড়বেন, এমনকি মৃত্যু হওয়াও অসম্ভব নয়। দেখা যাক কী কী ধরনের অসুস্থতা প্রবল গরমে হতে পারে। চিকিৎসা পরিভাষায় এদের বলা হয় হিট এক্সজশন, অর্থাৎ তাপজনিত শারীরিক অক্ষমতা, হিট ক্র্যাম্প, অর্থাৎ মাংসপেশীর তাপজনিত প্রবল সংকোচন, এবং হিট হাইপারপাইরেক্সিয়া অর হিট স্ট্রোক, অর্থাৎ তাপজনিত প্রবল জ্বর বা তাপজনিত হৃদরোগ। এখন আমাদের এখানে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি ঘোরাফেরা করছে, যা আগামী দিনে আরও বাড়তে পারে। এর সাথে রয়েছে আর্দ্রতা, যা শরীর থেকে বেশি পরিমাণে জল ও লবণ বার করে দেয়, ফলে দেখা যায় হিট এক্সজশন। যারা শারীরিক পরিশ্রম বেশি করেন, এমনকি রোদের মধ্যে বা অত্যন্ত গরমে বেশি কাজ করেন, যেমন কৃষক, শ্রমিক ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত মানুষেরা, তাদের ক্ষেত্রে এই ধরনের অসুস্থতার সম্ভাবনা বেশি থাকে। সাধারণত কাজ করতে করতে মাথা ঘোরা, মাথা ধরা, বমি ভাব, মুখ লালচে হওয়া, প্রস্রাবের পরিমাণ অত্যন্ত কমে যাওয়া, চোখে কম দেখা ইত্যাদি উপসর্গ দেখা যায়। পরে মুখ রক্তশূন্য দেখায়, নাড়ির গতি দ্রুত হয়, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়, গা ঠান্ডা ও ভিজে ভিজে হয়ে যায়, অবশেষে সেই মানুষটি জ্ঞান হারান ও পড়ে যান। হিট ক্র্যাম্পের ক্ষেত্রে হাত পায়ের বা পেটের মাংসপেশির প্রবল ব্যথা ও কুঞ্চন লক্ষ্য করা যায়। যারা বয়লার বা ব্লাস্ট ফার্নেস ইত্যাদি গরম জায়গায় কাজ করেন তাদের এই সব লক্ষণ দেখা যায়। তৃতীয় অসুস্থতাটি হল তাপজ্বর বা হিট হাইপারপাইরেক্সিয়া। বহুক্ষণ প্রখর রৌদ্রে থাকার পর হঠাৎ প্রবল জ্বর, আগের লক্ষণগুলি এর সাথে তো থাকেই। জ্বর প্রায় 104 ডিগ্রি ফারেনহাইট অবধি উঠে যেতে পারে, এমনকি 110 বা 115 ডিগ্রি ফারেনহাইট হওয়াও বিচিত্র নয়। রোগী ক্রমশ অজ্ঞান হয়ে পড়ে, এমনকি দুর্বল বা বয়স্ক লোকেদের ক্ষেত্রে মৃত্যু হওয়াও অসম্ভব নয়। তবে এইসব রোগের হাত থেকে পরিত্রাণের কয়েকটি উপায় আছে, তা মেনে চললে এইসব অসুস্থতা হওয়ার সম্ভাবনা কম থাকে। প্রথমত, রোদে বেরোলে টুপি বা ছাতা ব্যবহার করতেই হবে। দ্বিতীয়ত, প্রচুর পরিমাণে জল খেতে হবে। শরীর খারাপ লাগলে ওআরএস বা নুন চিনির সঠিক মিশ্রণ, অর্থাৎ এক গ্লাস

0: গ্লাস জলে চা চামচের আধ চামচ নুন ও এক বা দু চামচ চিনির মিশ্রণ তৈরি করে বারে বারে খেতে হবে। মনে রাখতে হবে শরীর থেকে যতটা জল বেরিয়ে যাচ্ছে সেই পরিমাণ জল শরীরকে আবার ফিরিয়ে দিতে হবে। মাঝে মাঝে ছায়ায় বসে বিশ্রাম নিতে হবে। হালকা বা সুতির পোশাক পরতে হবে যাতে শরীরের মধ্যে বাতাস চলাচল করতে পারে। যে সব খাবারে জলের ভাগ বেশি, যেমন চা, রসালো ফল, যেমন তরমুজ, পাকা পেঁপে, পাকা আম, টক দই ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে হবে। অবশ্য যাদের ডায়াবেটিস আছে তারা চিকিৎসকের পরামর্শ মতো খাদ্য নির্বাচন করবেন। দিনে অন্তত দুবার সকালে ও সন্ধ্যায় স্নান করতে হবে। শরীর খারাপ লাগলে কাজ বন্ধ করে ছায়ায় বসে বিশ্রাম নিতে হবে ও প্রচুর পরিমাণে জল বা শরবত খেতে হবে। যারা ঘরে বসে কাজ করেন এসির ঠান্ডা ঘরে, তারা বারবার রোদ থেকে এসিতে ঢোকা বা এসি থেকে বারবার রোদে বেরোনো এই কাজ করবেন না। মাঝখানে 5 মিনিট অন্য কোনো ঘরে যেখানে এসি নেই অথচ ছায়া, সেরকম জায়গায় বসে তারপরে এসিতে ঢুকবেন বা এসি থেকে রোদে বেরোবেন। এইভাবে চললে আমরা এই দারুণ দহনবেলা অতিক্রম করতে পারব এবং কোনো রকম দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু, অর্থাৎ এই প্রচণ্ড রোদ থেকে, তাপ থেকে মৃত্যু ইত্যাদি ঘটনাও আমরা যাতে না ঘটে সেই বিষয়ে যত্নবান হতে পারব।
1: শুনলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অরিন্দম চক্রবর্তীর কথা, কিভাবে এই প্রচণ্ড গরমের মধ্যে আমরা একটু ভালো থাকতে পারি। এবার ফোনে দিদি শুনে নেব রয়েছেন আমাদের কোন বন্ধু, তার স্মৃতি আমাদের সাথে ভাগ করে নিতে। নমস্কার নমস্কার, হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ হ্যাঁ বলুন, আপনার রবীন্দ্র জয়ন্তী উদযাপনের কি স্মৃতি রয়েছে আমাদের সাথে ভাগ করে নেবেন।
2: হ্যাঁ, রবীন্দ্র জয়ন্তীর বলছি, আমাদের কৈশোর বা সদ্য যুবা সেই বয়সের বেশি মনে আছে। তো তখন আমরা যা কিছু করতাম, মানে অর্থ ব্যয়ের আমাদের তো সংগতি ছিল না, কিন্তু নিজেদের দরকারি জিনিসগুলো, যেমন একটি ফটো গুরুদেবের সংগ্রহ করলাম এবং ফুলমালা, আম্র পল্লব ফুল বিভিন্ন নিজেদের বাড়িতে বা পাড়াতে যেগুলো পাওয়া যায় সেসব সংগ্রহ করে একটু সাজসজ্জা করলাম। তারপরে যারা আগ্রহী তাদের সবাইকে, আগের থেকেই প্রস্তুতি ছিল, 2-3 দিন আগের থেকে প্রস্তুতি চলতে থাকে, সেভাবে কবিতা গান এবং কোনো কোনো বছর নাটকের মহড়া করে ছোটখাটো নাটকও করা হতো, চেনা নাটকগুলি বেশি হতো। আর সেইখানে কখনো সেখানে বৈশাখ মাসের ঝড় ডর হওয়ার একটা ব্যাপার ঘটতো, সেই জন্য আমরা কিন্তু দু একবার ধাক্কা খেয়ে বুঝে গেছিলাম যে ঝড়টা তো বিকেল বা সন্ধ্যের আগেই হয়ে যায় সাধারণত, সেই জন্য আমরা তারপরে অনেক সময়তেই শুরু করতাম। আর হ্যাজাক লাইট জ্বালিয়ে, তখন তো কারেন্ট যায়নি আমাদের এলাকায় তখনো, তো হ্যাজাক লাইট জ্বালিয়ে এসব হতো। আর সভাপতি মশাইকে প্রথমে তিনি বক্তব্য তো রাখলেন, তারপরে যারা গুছিয়ে বলতে পারেন তেমন লোক তো কম ছিল, যার ফলে সভাপতি সাহেব হয়তো ভালো করেই বললেন গুরুদেব সম্বন্ধে অনেক। তারপরে হয়তো তাকে ডাকলাম যে এইবার ইনি কিছু বলবেন, তিনি হয়তো ততটা সবাই ভালোভাবে গুছিয়ে বলতে পারেন না, তিনি সংক্ষেপে এসে দিলেন যে সভাপতি মশায় সবই বলে দিয়েছেন, তাই আমি আর কি বলবো, এরকম ভাবে তিনি শেষ করে দিলেন। তো পরে সেইগুলো নিয়ে আমরা ভাবতাম যে যাই হোক, সব মিলিয়ে আমাদের আন্তরিকতাটা আমাদের ছিল, যেটা এখন আন্তরিকতার একটু অভাব, কিন্তু এখন মানে কি দেখনদারিটা অনেকটাই বেশি। আর এই এখন যে শব্দ দূষণের ব্যাপারটাও আমাদেরকে পীড়া দেয় যে এত জগৎসম্পূর্ণ,
1: অনেক সময় মনে হয় আসলে যুগ বদলের সঙ্গে সঙ্গে আমাদের উদযাপনটা একটু অন্যরকম ভাবে বদলে যায়, কিন্তু সেই আন্তরিকতা প্রজন্মের পর প্রজন্ম কিন্তু চলতেই থাকে, এমন ভাবেই রবি ঠাকুর আমাদের কিন্তু রয়েছেন সাথে। বেশ ভালো থাকবেন, আমাদের সাথে ভাগ করে নিলেন

সেই সুখস্মৃতি, এমনই সুখস্মৃতি রবীন্দ্র জয়ন্তী উদযাপনের আমাদের প্রায় প্রত্যেকের, প্রত্যেক বছর যখন পালন হয় তার সাথে সাথেই কিন্তু আমাদের একটি করে স্মৃতি যোগ হতে থাকে। এবার পরের চিঠিতে যাব, নতুন দিল্লি থেকে লিখেছেন কালীপদ চক্রবর্তী। জীবনের ধ্রুবতারা হলেন সেই মানুষটি যিনি অন্ধকার সময়ে পথ দেখান, ভুলের মধ্যে সত্যের দিশা দেন এবং নীরবে জীবনের ভীত গড়ে দেন। আমার জীবনে সেই ধ্রুবতারা ছিলেন আমার গৃহশিক্ষক অজয়বাবু। তিনি ব্যাংকে উচ্চপদে কর্মরত ছিলেন, কর্মব্যস্ত জীবনের মধ্যেও তিনি নিষ্ঠার সঙ্গে আমাকে পড়াতেন এবং মানুষ হওয়ার শিক্ষা দিতেন। তিনি ছিলেন অত্যন্ত সৎ ও আদর্শবান মানুষ, জীবনে কখনো মিথ্যে কথা বলেননি। অবিবাহিত থেকেও সকলের প্রতি তার ভালোবাসা ছিল গভীর। আমাকে তিনি খুব স্নেহ করতেন, শুধু পড়াশোনা নয়, সততা, শৃঙ্খলা ও মানবিকতার মূল্যও শিখিয়েছেন। আজ আমি এবং আমার ভাই যতটুকু শিক্ষা জীবনে বোধ অর্জন করেছি তার পিছনে তার অবদান অপরিসীম। আজ তিনি আর আমাদের মধ্যে নেই, কিন্তু তার স্মৃতি, তার উপদেশ এবং তার স্নেহ আজও আমার পথ চলার সঙ্গে। তাকেই আমি কখনো ভুলতে পারব না। তিনি আমার জীবন আকাশে চিরজাগ্রত এক ধ্রুবতারা হয়ে থাকবেন। কালীপদ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে আপনি লিখেছেন।

এমনই জীবনের ধ্রুবতারা কিছু মানুষ থাকেন যাদের পথ প্রদর্শনের মাধ্যমে আমাদের জীবনটাই বদলে যায়। বলাগার মন্দিরতলা হুগলি জেলা থেকে লিখেছেন যশোদা নন্দ গোস্বামী। দুপুরের দোসর মাননীয় সু শৈশবে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে দিয়ে রবি ঠাকুরের সঙ্গে পরিচয়। এছাড়া তার সাহিত্য জগতের সঙ্গে পরিচয় হয়েছিল পুঁথিগত শিক্ষাকালে। ভালো লাগত তার কবিতা পাঠ করতে, তার সৃষ্ট গল্প উপন্যাস নাটক ভালো লাগত এই পর্যন্ত। সেইভাবে রাবীন্দ্রিক ভাবনায় নিমজ্জিত হইনি কখনো। প্রথম পিতৃত্বের আস্বাদনে যখন সুখসাগরে ভেসে চলেছি, বিপন্ন হল ব্যক্তিগত জীবন, দিশেহারা অবস্থা নিজের, হাতড়ে বেড়াচ্ছিলাম কোনো খড়কুঠো। দুমাসের মাতৃহারা পুত্রকে কিভাবে প্রতিপালন করব এই দুশ্চিন্তায় দিন কাটছিল না। এমন সময় হাতে এলো কবিগুরুর জীবনী সমৃদ্ধ একটি বই। পড়তে পড়তে জানতে পারলাম শোকের দহনে বারবার দগ্ধ হয়েছেন বাঙালির বড় আদরের কবি। মাতৃহারা হয়েছিলেন শৈশবে, পত্নী বিয়োগ জীবনের মধ্য গগনে। এরপর কন্যা রেণুকা, পিতা দেবেন্দ্রনাথ, পুত্র সমীন্দ্রনাথ, পরপর শোকস্রোতে দগ্ধ হয়েও কবি তার সাহিত্য সৃষ্টির জগতে বিচরণ করেছেন দুঃখ কষ্টকে সঙ্গী করেই। তার সাফল্যের বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি প্রকাশিত হয় 1910। ততদিনে কবি সামলে নিয়েছেন নিজেকে সব জেনে। সেই আমার রবীন্দ্র চেতনায় উদ্বুদ্ধ হওয়া শুরু। কবি যেন আমার দুঃখের সাগরের উদ্ধারকারী হয়ে হাজির হলেন, আমার জীবনের ধ্রুবতারা হয়ে। আমার বিপন্ন দিনে সাহস জুগিয়েছেন যিনি আলোকবর্তিকা হয়ে। দুর্বার গতিতে দহনের ক্ষত নিরাময়ের দায় যিনি তুলে নিয়েছিলেন নিজের কাঁধে, ঘুরে দাঁড়ালাম তাঁরই জীবনকে অনুসরণ করে। তাঁকে ছাড়া আর কাকেই বা জীবনের ধ্রুবতারা মানব বলো বন্ধু। লিখেছেন যশোদানন্দ গোস্বামী, বলাগড় মন্দিরতলা থেকে।

সকলে ভালো থাকুন, সুস্থ সুস্থ থাকুন। সকল মাননীয় ইস্যুকে প্রণাম জানিয়ে আজকের মাননীয় ইস্যু থেকে বিদায় নিচ্ছি আমি নীলিমা সাঁতরা।

শুনলেন মাননীয় সু, শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে 2:20 হয়ে 35 সেকেন্ড। সময় এখন দূরে কাছে সমস্ত বন্ধুদের স্বাগত জানানো আজকের নজরুলগীতির অনুরোধের আসরে। আপনাদের কাছ থেকে অনেক গানের অনুরোধ এসেছে, সেখান থেকে একে একে শোনাবো বন্ধুদের। আজ প্রথম গান ধীরেন বসুর কণ্ঠে, শুনতে চেয়ে অনুরোধ পাঠিয়েছেন ধীরেন বসাক ফুলিয়া ছটকাতলা নদিয়া থেকে।

এবারের গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন ত্রিমোহিনী থেকে মিতা পাল, মধুমঙ্গল পাল, চুমকি, ধনঞ্জয়, সঞ্জয়, শ্রেয়ান পাল। আপনারা শুনতে চেয়েছেন গানটি অনুরাধা পাড়ওয়ালের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা সকলে জানেন আকাশবাণী তার 90 বছর উদযাপন করছে। আকাশবাণী আমাদের এক আবেগের নাম, আমাদের অনেকেরই সেই ছেলেবেলা থেকে বড়বেলা পর্যন্ত প্রতি মুহূর্তে আমাদের অনুপ্রাণিত, উৎসাহ, শিক্ষা, কীভাবে পথ চলা উচিত, চলাচলের পথটা নির্ধারণ করে দিয়েছে আকাশবাণী। সেই আকাশবাণীর 90 বছর উদযাপন উপলক্ষে আগামীকাল বহরমপুর রবীন্দ্র সদনে রয়েছে একটি বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের নাম 90-এর যুবা আকাশবাণী। আপনাদের সাদর আমন্ত্রণ রইল। অনুষ্ঠান জুড়ে আপনারা নানান রকম গান শুনবেন, আকাশবাণীর 90 বছরের পথ চলার কথা শুনবেন, শুনবেন আজকের যুবাদের জন্য অনুপ্রেরণামূলক কিছু কথা। বলে দিই আমাদের অনুষ্ঠান সূচি। আগামীকাল বহরমপুর রবীন্দ্র সদনে বেলা 12টা থেকে 3টে পর্যন্ত 90-এর যুবা আকাশবাণী, আকাশবাণী মুর্শিদাবাদের বিশেষ যুব অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনাদের সকলের আমন্ত্রণ রইল। স্বাগত ভাষণ দেবেন অনুষ্ঠান আধিকারিক রীতা দে, আকাশবাণী মুর্শিদাবাদ। প্রধান অতিথির ভাষণ, আবৃত্তি শুনবেন দুই যুবা বন্ধুর কাছে, স্বাগতা মির্জা এবং দেবলীনা সাহা। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন পাপিয়া ধর। আকাশবাণীর অভিজ্ঞতা আমাদের বেশ অনেক দিনের, আকাশবাণীর সঙ্গে যুক্ত থাকা দীর্ঘকাল জুড়ে বরিষ্ঠ ঘোষক, অবসরপ্রাপ্ত ঘোষক কৌশিক সেন তার অভিজ্ঞতার কথা বলবেন। নজরুলগীতি এবং আধুনিক গান পরিবেশন করবেন অদিত দাস। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত যুবা বন্ধু সৌভিক চট্টোপাধ্যায়, তার কাছে শুনবেন তার পথ চলার গল্প। লোকগীতি পরিবেশন করবেন হৈমন্তী সরকার। আমরা আকাশবাণীর 90 বছর উদযাপন উপলক্ষে পৌঁছে গিয়েছিলাম এই জেলার বেশ কিছু কলেজে। সেখানে কুইজের অনুষ্ঠান, তাৎক্ষণিক বক্তৃতা ইত্যাদি নিয়ে যারা সেদিন আমাদের সঙ্গে জুড়ে ছিলেন, যারা পুরস্কার পেয়েছেন তাদের সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানও থাকবে। বিভিন্ন কলেজের কৃতি ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে যোগ দেবেন। আবারও বলি, আপনারও সাদর আমন্ত্রণ। সময়টা ভুলবেন না, 12টা থেকে 3টে। এবারে আকাশবাণীর এই 90 বছরের পথ চলায় অনেকের জীবন নির্ধারিত হয়েছে। কত কিছু শিখেছেন, কত আবেগ, কত ভালো লাগা, কত অনুষ্ঠানের কথা তাদের মুখ থেকে আমরা শুনেছি। সেরকম বেশ কিছু কৃতি মানুষের মুখোমুখি আকাশবাণী হয়েছে মুর্শিদাবাদ, আকাশবাণী মুর্শিদাবাদ হয়েছিল, তাদের অভিজ্ঞতার কথা শোনাব।
1: বিশিষ্ট শল্য চিকিৎসক ডক্টর নির্মল সাহার সঙ্গে।
2: আকাশবাণীর 90 বছর তার জন্মদিন, এবং দীর্ঘদিন ধরে সে সবসময় কৈশোরের মতো ছেকেছে, কখনোই বৃদ্ধ হয়ে যায়নি। তার যৌবন সবসময় আলোকিত হয়ে রয়েছে। আমার মনে হয় আমার যখন কৈশোর ছিল সেই সময় আমি আকাশবাণীকে যেভাবে দেখেছি, যে রবীন্দ্রসঙ্গীত নাটক শুনেছি, সেগুলো এখনো আমাকে ভালো মানুষ হতে সাহায্য করেছে। সকালবেলায় রবীন্দ্রসঙ্গীত শোনা, পড়তে পড়তে রবীন্দ্রসঙ্গীত শোনা, খবরের বাড়ির গুরুজনরা খবর শুনতেন, এবং আকাশবাণীর যে ভালো চিন্তা বা যে চিন্তনের যে প্রকাশ, যে ভাবে শ্রুতির মধ্যে দিয়ে শুনেছি আর কল্পনার জগৎ দিয়ে সেটাকে মনে মনে তৈরি করেছি। মানে কখনো যখন নাটক শুনেছি, সেই অজিতেশের নাটক, তৃপ্তিমিত্র সৌম্যমিত্রের নাটক, জগন্নাথ বসুদের নাটক, প্রসাদের নাটক হচ্ছে, আর আমরা কিন্তু চোখে দেখতে পেতাম এবং চোখের সামনে যেন নাটকটা ঘটছে, এই যে অদ্ভুত একটা বাক্য বাচন শিল্পীর মধ্যে দিয়ে মানুষের ভিতরে পেনেট্রেট করা, এবং আমার যে কল্পনার জগৎ গুলা তৈরি হয়েছে সেগুলো কিন্তু আমার মনে হয় আকাশবাণীর এই রেডিও শুনতে শুনতেই হয়েছে। তারপরে যখন অডিও ভিজুয়াল ব্যাপারটা এলো, তখন বোধ হয় কল্পনার জগৎটা একটু ছোটই হয়ে গেল। পড়ায় এবং এই শোনার মধ্যে দিয়ে যে শৈলী তৈরি হয়, নিজের মনের মধ্যে যে শৈলী তৈরি হয়, সেই শৈলীটা দীর্ঘকালীন এবং অত্যন্ত সুন্দর, এবং সেটা মানুষ গড়ার জন্য অত্যন্ত কাজের। এবং আমার মধ্যে যদি কিছু ভালো কিছু থাকে, সেটা আমাদের শিক্ষক আছেন, আমার বিদ্যালয় রয়েছে, কিন্তু আকাশবাণীকেও বোধহয় সঙ্গে রাখতে হবে, কারণ আকাশবাণীর ভূমিকাও বোধহয় আমার বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার ভূমিকাকে আমি অস্বীকার করতে পারি না। কারণ আমাদের বাড়িতে সেই রেডিও ছিল এবং রেডিও খুব, এখন আমরা রেডিও শুনি, এখন আমরা রেডিওকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভাবি এবং সেটাকে সম্মান করি। আমি অত্যন্ত শুভকামনা করি আকাশবাণীর, আকাশবাণীতে আরো বৃদ্ধি হোক, আরো সুন্দর সুন্দর দিক খুলে উঠুক এবং আকাশবাণী তার সমৃদ্ধি লাভ করুক।
3: প্রসার ভারতী আকাশবাণী বহুজন হিতায়, বহুজন সুখায়, 90 বছর ব্যাপী মানুষের জীবনে পরম বন্ধুর ভূমিকায় অবতীর্ণ। তার সৌজন্যে দেশবাসীর মনে বোধের তারা ফোটে। দেশে দেশে শিক্ষা, বিনোদন, খেলাধুলা, সংবাদ ইত্যাদি যাবতীয় বিষয়ের যথাযথ অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে বেতার মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করে চলেছে। শ্রুতিমধুর সঙ্গীত, শিক্ষামূলক নাটক, যাত্রা ইত্যাদি অনুষ্ঠান মানসিক স্বাস্থ্য গঠনে বিশেষ ভূমিকা রাখে। ছোটবেলা থেকে আজও আকাশবাণীর প্রভাতী অনুষ্ঠান মহালয়া মনে আনন্দ জাগায়। প্রত্যন্ত অঞ্চলের প্রচলিত সংস্কৃতি সে বিশ্বের আঙিনায় তুলে ধরেছে এবং অবহেলিত বিরল প্রতিভাকে প্রচারের আলোয় নিয়ে এসেছে। স্বল্প খরচে সহজলভ্য এই বেতার মাধ্যম তাই এত জনপ্রিয়, জীবনের অবিচ্ছেদ্য বন্ধুর মতো। কোলাহলের হলাহলে জীবন যখন বিপর্যস্ত, তখন আকাশবাণী শ্রুতিসুখকর সঙ্গীত পরিবেশন করে সঙ্গীত থেরাপির মতো আমাদের চিত্তের সুস্থিতি এনে দেয়। আকাশবাণীর কবিতা ও সাহিত্যের অনুষ্ঠান শ্রুতি এবং পত্রসাহিত্যের অনুষ্ঠান আজ সন্ধ্যায় প্রাত্যহিকী প্রত্যুষা আনন্দধারা আমাদের মনের কালিমা কলুষ দূর করে, সাংস্কৃতিক দূষণ প্রতিরোধ করে, মনকে শুদ্ধ পরিশীলিত করে, চেতনা জাগ্রত করে। বেতারের বিভিন্ন মনোরঞ্জনী অনুষ্ঠানের অনুপম প্রভাবে ভাব যমুনায় যে জোয়ার আসে তা ক্রমে অন্তরের অন্দরমহলের বিষয় হয়ে ওঠে। সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনায় সর্ব অবস্থায় বেতার আমাদের পরম বন্ধু। আমরা আশা করব আকাশবাণীর নান্দনিক সান্নিধ্যে হবে সুন্দর, সুন্দরতর সবার আগামীকাল।
0: আবারও মনে করে দিই, আগামীকাল বহরমপুর রবীন্দ্র সদনে আকাশবাণীর 90 বছর উপলক্ষে রয়েছে বিশেষ অনুষ্ঠান 90-এর যুবা আকাশবাণী। আকাশবাণী মুর্শিদাবাদের এই অনুষ্ঠানে আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। চলে আসি আপনাদের অনুরোধের গানে। এবারের অনুরোধকারী শ্রোতা ইন্দ্রজিৎ মণ্ডল, চন্দনা বর্মন মণ্ডল, কয়াগ্রাম মুর্শিদাবাদ থেকে অনুরোধ করেছেন এই গানটি।

এবারের অনুরোধকারী শ্রোতা নুরজামাল মণ্ডল, নুসরাত জাহান, এসরাত জাহান, মিম আফসানা, আয়রা সুলতানা তালপুকুর হাঁড়িভাঙা মুর্শিদাবাদ থেকে শুনতে চেয়েছেন বনবিহঙ্গ জাউরে উড়ে মেঘনা নদীর পারে। অনুপ ঘোষালের কণ্ঠে শুনুন আপনার অনুরোধের গান।

এবারের গান শুনতে হচ্ছে অনুরোধ করেছেন আপনারা তপতী দাস, সরজিৎ দাস, কান্দি গোপীনাথপুর, মুর্শিদাবাদ থেকে। আপনারা শুনতে চেয়েছেন এই গানটি।

এবারের গান শুনতে চেয়েছেন মৌমিতা ভট্টাচার্য, রবি ভট্টাচার্য, আশিস এবং অদৃতা ভট্টাচার্য, সাটুই মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ, আপনার অনুরোধের গানটি শোনাবো, মেয়ের খুব পছন্দের, সেটাও শুনলাম আমরা। তবে ফেরদৌস আরা নয়, আমি আপনাকে শোনাবো শম্পা কুণ্ডুর কণ্ঠে।

স্টুডিওর ঘড়ি বলছে শেষের গান শোনাবার সময় হয়ে গেছে। তবে বেশ কয়েকদিন ধরেই আমি লক্ষ্য করছি শ্রোতা বন্ধুরা কাজী নজরুল ইসলামের দেশাত্মবোধক গান শুনতে চাইছেন, যে গান আমাদের রক্তে উন্মাদনা জাগায়, যে গান আমাদের অনুপ্রাণিত করে। প্রীতম রূপম তিথি তমালি প্রদীপ পোড়াডাঙ্গা বটতলা অনুরোধ করেছেন তেমন একটি গানের। এই গান শুনতে শুনতেই বিদায় নেব আজ নজরুলগীতির অনুরোধের আসর থেকে। আমি দেবী, দেবী সরকার মুখোপাধ্যায়।

0: নমস্কার বন্ধুরা, দূরে কাছের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাই আজকের দিনান্তিকায়। আজকের শিশুদের বিনোদনের অনেক মাধ্যম, তাদের জন্য কার্টুন আছে, তাদের জন্য টেলিভিশন আছে, মুঠো ফোন আছে, কিন্তু একটা সময় ছিল যখন ছোটদের কল্পনার জগৎ কেবলমাত্র তার মনেই। কিন্তু কল্পনাকে উস্কে দেবেন কী করে? মাথার উপরে অনন্ত নীল আকাশ, রাতের আকাশে কোটি কোটি নক্ষত্র, সেই জগৎকে উন্মুক্ত করলেন যিনি একজন শিশুর কাছে তুলি কলম এবং শব্দ দিয়ে। তিনি আর কেউ নন, তিনি উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
1: আজ তার জন্মদিন,
0: আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাঁকেই। যে গুপি গাইন বাঘা বাইন তার গল্প, তার চলচ্চিত্র রূপ নিয়ে আমাদের উন্মাদনা এতটুকু কমেনি, তখন ভাবতে ভালো লাগে। এমন একটা সময় তিনি লিখতে শুরু করেছিলেন, তখন দেশের ছোটদের জন্য ভালো লেখা, আঁকা, এমনকি ছাপা বইও নেই। এই অভাব দূর করবার জন্যই মনে মনে ভেবেছিলেন একটি মাসিক পত্রিকা তিনি প্রকাশ করবেন, যেমন ভাবা তেমন কাজ। আর সেই পত্রিকার প্রয়োজনেই কলম ধরলেন, তুলি ধরলেন, ছোটদের এক স্বপ্নের জগৎ তৈরি করলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। তার জন্মদিন, কিন্তু তার লেখা, তার ভাবনা, তিনি যে ছোটদের হাত ধরে থাকেন প্রতিনিয়ত, তাই তাকে ভুলি কী করে? তাই জন্মদিন পার করেও আমরা স্মরণ করতে বসলাম, ফিরে দেখতে বসলাম উপেন্দ্রকিশোর রায়চৌধুরীকে। তার পরিচয় দিতে গিয়ে অনেক কথাই বলা যায়, তবে কি প্রত্যেক দিনের মতন একটা গানের পর শুরু করি?

গানের পর ফিরে এলাম দিনান্তিকায়। বাংলা শিশু এবং কিশোর সাহিত্যের অন্যতম রূপকার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তার জন্ম 1863 সালের 12ই মে ময়মনসিংহ জেলার মুসুয়া গ্রামের বিখ্যাত জমিদার বংশে। বাবা ছিলেন নানান শাস্ত্রে পণ্ডিত। এই কারণেই কালীনাথ রায়চৌধুরী মুন্সি শ্যামসুন্দর নামেও পরিচিত হয়েছিলেন। কালীনাথের 5 পুত্র 3 কন্যা। তাদের মধ্যে দ্বিতীয় পুত্র হচ্ছেন কামোদারঞ্জন। এই কামোদারঞ্জনকেই 5 বছর বয়সে দত্তক নিলেন হরিকিশোর রায়চৌধুরী নামে এক আত্মীয়। আর এই কামোদারঞ্জনই দত্তক পুত্র হিসেবে পরিচিত হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নামে। শিক্ষারম্ভের শুরু ময়মনসিংহে। 1880 প্রবেশিকা পরীক্ষা, কলকাতা প্রেসিডেন্সি কলেজে চলে আসা, কলকাতায় এসে এক নতুন ধর্ম আন্দোলনের সঙ্গে পরিচিত হলেন। পরিচিত হলেন মহর্ষি দেবেন্দ্রনাথের সঙ্গে, পরিচিত হলেন দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। আর এই সূত্র ধরেই বন্ধুত্ব গড়ে উঠল দেবেন্দ্রনাথের পুত্র রবীন্দ্রনাথের সঙ্গে। স্বভাবতই উপেন্দ্র কিশোরও ব্রাহ্মধর্মের প্রতি আকৃষ্ট হলেন। আর এই সূত্র ধরেই তাঁর যাতায়াত শুরু হল জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। ছোট থেকেই অদম্য আগ্রহ, নতুন নতুন বিষয় জানতে হবে, প্রবল ঝোঁক নতুন কিছু জানার জন্য। কলকাতায় এসে সুযোগ পেলেন নতুন নতুন বই পড়বার, আর সেই সুযোগ কাজে লাগালেন, ডুব দিলেন কালির জগতে, কলমের জগতে। এই সময় তিনি লক্ষ্য করলেন সেই বিষয়টি, যে দেশের ছোটদের জন্য ভালো লেখা নেই, আঁকা নেই, ছাপা বই নেই। এই নেই থেকে কি করে পূর্ণ করা যাবে ভাবতে শুরু করলেন। একটা মাসিক পত্রিকার চিন্তা তার মাথায় এলো। তারপর শিক্ষা থেমে থাকল না। প্রথমে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেও 1884 তিনি প্রেসিডেন্সি থেকে চলে এলেন মেট্রোপলিটন ইনস্টিটিউটে। সেখান থেকে বিএ পাশ করেন। তার বাড়ি ছিল হিন্দু ধর্মে বিশ্বাসী। হিন্দু ধর্মের রীতিনীতি, মূর্তি পূজা এগুলো প্রচলিত ছিল। কিন্তু মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে বিএ পাশ করার পরেই তিনি ব্রাহ্মধর্মে দীক্ষিত হন। তবে হ্যাঁ, গোড়া হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তার দীক্ষার ব্যাপারটা সকলেই মেনে নিলেন। আর এই বছরেই ব্রাহ্মনেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের কন্যা বিধুমুখী দেবীর সঙ্গে তার বিবাহ। তার লেখা, তার ছবি আঁকা, তা তো আর থেমে থাকবে না। তার পরের কথা বলি একটা গানের পর ফিরে এসে।

0: কেবল পেটে বড় ভুক, না খেলে নাই কোনো সুখ।
1: আইরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠে যাওয়া যাক,
2: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও,
1: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও।
3: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বললেই একের পর এক বই আমাদের চোখের সামনে এসে হাজির হয়, সঙ্গে সঙ্গে হাজির হয় ছবি, এক বিস্তৃত জগৎ। গুপিগাইন, বাঘাবাইন, টুনটুনির বই ইত্যাদি তার অমর সৃষ্টি। মনে আছে সে গল্পটা? ওই যে রাজার ঘরেও যে ধন আছে, আমার ঘরেও সে ধন আছে। টুনটুনি বলার পরে রাজার প্রতিক্রিয়া আমরা সকলেই জানি। তারপর নাককাটা রাজারে দেখ তো কেমন সাজারে। সত্যি তো, ছোটদের সামনে এক আনন্দের জগৎ তুলে দিয়েছিলেন তুলি আর কলমের আঁচড়ে। টুনটুনির গল্প মানেই টুকরো টুকরো ছবি। সেখানে নাককাটা রাজাও আছে, টুনটুনিও আছে, সিপাই পেয়াদা কেউ বাকি নয়। ছোটদের বই সুন্দর করে ছাপিয়ে প্রকাশ করার পরিকল্পনা করেছিলেন উপেন্দ্রকিশোর। নিজে ছবি আঁকতে পারেন, কাজেই সেসব বই সচিত্র হবে, এটাই তো স্বাভাবিক। অথচ ছাপবেন কিসে? খুব অল্প সময়ের মধ্যেই নিজেকে তিনি প্রস্তুত করে নিলেন ছোটদের লেখা, আঁকা এবং ছবি এনগ্রেভিং সম্পর্কে। তারপর তো সেই যুগান্তকারী ঘটনা, বিলেত থেকে নিয়ে আসা হল ছাপার আধুনিক যন্ত্র। 1895 সালে যাত্রা শুরু করল তার নিজস্ব প্রেস। এইভাবেই সূত্রপাত হল এদেশে মুদ্রণ শিল্পের নতুন অধ্যায়। ইতিমধ্যেই সংসারে এসেছে দুই ছেলে, সুকুমার এবং সুবিনয়। উপেন্দ্রকিশোর প্রেসের নাম দিলেন ইউ রাই অ্যান্ড সানস। ছবি আঁকা, ছবি তোলার স্টুডিও হল, আরও নানান উপকরণে সুসজ্জিত হল প্রেস। লেখা এবং ছবি আঁকার পাশাপাশি চলতে লাগল হাফটোন ছবি ছাপার বিষয়ের পরীক্ষা নিরীক্ষা, যা বিস্তারে জানতে হলে আর একবার সন্দেশের পাতা খুলে দেখতে হবে। এ সম্পর্কে

আমার রচিত প্রবন্ধ প্রকাশিত হল বিলেতের ম্যাগাজিন পেনরোজ অ্যানুয়ালে। প্রশংসিত হল সেই সব রচনা, তেল রং বা জল রং এর হাফটন ছবি ছাপার বিষয়টি যখন বিদেশে গবেষণার পর্যায়ে, ততদিন উপেন্দ্রকিশোর এদেশে নতুন পদ্ধতি উদ্ভাবন করে তাঁর প্রেসে ছাপার কাজ শুরু করে দিয়েছেন। তাঁর প্রতিষ্ঠিত ইউরাই অ্যান্ড সানস কোম্পানি থেকেই ভারতবর্ষে প্রসেস শিল্প বিকাশের সূত্রপাত হল। এক নতুন ধারার জন্ম দিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, আর সেই ধারা বহন করে নিয়ে চললেন তার সুযোগ্য উত্তরাধিকারীরা। আমরা ক্রমে ক্রমে পেয়েছি সুকুমার রায়কে, পেয়েছি সত্যজিৎ রায়কে। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর কথা বলছি, বলছি তার ছাপাখানার কথা, তার ছাপা বইয়ের কথা। তবে ইতিহাস বলে 21 বছর বয়সে বিএ পাশ করে ছবি আঁকা শিখতে আরম্ভ করেছিলেন উপেন্দ্রকিশোর। ব্রাহ্ম সমাজের সদস্য হওয়ায় তার অনেক আত্মীয়ের সঙ্গে মনোমালিন্য ঘটলেও বন্ধু খুব কম পাননি। ছাত্রাবস্থায় তিনি ছোটদের জন্য লিখতে আরম্ভ করেন। সেই সময়কার সখা, সাথী, মুকুল, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত বালক নামে মাসিক পত্রিকাগুলিতে তাঁর লেখা প্রকাশ হতে শুরু হয়। প্রথম দিকে প্রকাশিত লেখাগুলি ছিল মূলত জীববিজ্ঞান বিষয়ক প্রবন্ধ, তারপরে অলঙ্করণ যুক্ত গল্প, মানে ছবির সঙ্গে গল্প। যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে তার প্রথম বই ছেলেদের রামায়ণ প্রকাশিত হয়। এই বইটি সমাজে অতি আদরের সঙ্গে সমাদৃত হলেও মুদ্রণ সম্বন্ধে অতৃপ্ত উপেন্দ্রকিশোর তারপরেই বিদেশ থেকে তখনকার দিনের আধুনিকতম মুদ্রণ যন্ত্রাংশ নিজের খরচায় আমদানি করেন এবং 7 নম্বর শিবনারায়ণ দাস লেনে নতুন ভাড়া বাড়ি নিয়ে ইউরাই অ্যান্ড সানস নামে নতুন ছাপাখানা খোলেন। একদিকে আঁকার স্টুডিও, সেখানে হাফটন ব্লক প্রিন্টিং নিয়ে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা, তারপরেই অল্পদিনের চেষ্টায় ইউরাই অ্যান্ড সানস ভারতে বিখ্যাত হয়। 1911 সালে তিনি বড় ছেলে সুকুমারকে বিলেতে পাঠান ফটোগ্রাফি এবং মুদ্রণ সম্বন্ধে উচ্চশিক্ষা লাভ করার জন্য। 1913 সালে ইউরাই অ্যান্ড সানস থেকে প্রকাশ করেন সন্দেশ পত্রিকা, পরবর্তীতে যা সম্পাদনা করেছেন সত্যজিৎ রায়।

0: তোমারে সেলাম।
1: ছোট্ট শিশুদের ভালোবেসেই তার একের পর এক রচনা। তবে হঠাৎ করে নিশ্চয়ই শুরু হয়নি। যেখানেই যেতেন তিনি নাকি পছন্দ করতেন শিশুদের সঙ্গেই বেশি সময় কাটাতে। তাদের নিয়ে খেলতে যেতেন, রাতের আকাশে নক্ষত্রমণ্ডল চিনিয়ে দিতেন, দেশ বিদেশের নানান গল্প বলতেন। তাদের সারল্যের টানেই বোধ করি শিশুদের জন্যই বই লেখায় মন দিয়েছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। ছোটদের জন্য রামায়ণ তিনি প্রথম প্রকাশ করেন। তবে শিশু সাহিত্যের রসদ তারাই বোধহয় যোগাতে শুরু করেছিলেন, উপেন্দ্রকিশোর, সুকুমার এবং সত্যজিৎ রায়। তিন প্রজন্মের এমন উজ্জ্বল উপস্থিতি বঙ্গসমাজে তো বটেই, সারা বিশ্বের নানা ক্ষেত্রে আলোড়ন ফেলেছিল। ছোটদের জন্য গল্প উপন্যাস লেখার ধারা আগের দুই পুরুষের থেকে উত্তরাধিকারে পেয়েছিলেন সত্যজিৎ রায়। শিশু সাহিত্যে অসামান্য অবদান রেখে গিয়েছেন উপেন্দ্রকিশোর, সুকুমার রায়। তারই ফসল বলা যেতে পারে সত্যজিতের ফেলুদা, শঙ্কু। আজ সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, দেশের মুদ্রণের জনক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর জন্মদিবস আমরা পার করে এসেছি গতকাল। পুত্র এবং পৌত্রের নামের সঙ্গেই তাঁর নাম জুড়ে রয়েছে, থাকাটাই স্বাভাবিক। উপেন্দ্রকিশোর, সুকুমার এবং সত্যজিৎ, তিন প্রজন্মের এমন উজ্জ্বল উপস্থিতি বঙ্গসমাজে কেন, সারা বিশ্বে আজও আলোচিত। ছোটদের জন্য গল্প উপন্যাস লেখার ধারা আগের দুই পুরুষের থেকেই পেয়েছেন তাঁর উত্তরাধিকারীরা। উপেন্দ্রকিশোরের নানা লেখায় আছে গাছের পরিচয়। তার ফলে উপেন্দ্রকিশোর সেই বৃক্ষ যেখান থেকে সুকুমার রায় এবং সত্যজিৎ রায়ের মতো বহুমুখী প্রতিভার আবির্ভাব, যার ফল গোটা সমাজ এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে সকলে পেয়ে আসছেন। উপেন্দ্রকিশোর একাধারে লেখক, চিত্রকর, প্রকাশক, শখের জ্যোতির্বিদ, বেহালাবাদক এবং অবশ্যই সুরকার। গুপি গাইন, বাঘাবাইন তাঁর অমর সৃষ্টি, কিন্তু তাকে বিশ্বজনীন করেছেন তার উত্তরাধিকারী সত্যজিৎ রায়। আজ তাঁকে স্মরণ করছি সশ্রদ্ধ চিত্তে। আমাদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে শেষ করি আজকের দিনান্তিকা। ভালো থাকুন সকলে।
2: আপনাদের সঙ্গে দিনান্তিকা এতক্ষণ ছিলাম আমি দেবী সরকার মুখোপাধ্যায়,
3: আকাশবাণী মুর্শিদাবাদ। দিনান্তিকা।

শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। এই অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। অনুষ্ঠান শুনছেন একই সঙ্গে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গের সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। এখন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শ্রীকুমার চট্টোপাধ্যায়ের পর শুনলেন সুশীল মল্লিকের গাওয়া গান আকাশবাণী মুর্শিদাবাদ। এবারের গান মনোজ মুরলী নায়ারের কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আজ শুনলেন শ্রীকুমার চট্টোপাধ্যায়, সুশীল মল্লিক, মনোজ মুরলী নায়ারের গাওয়া গান। আকাশবাণী মুর্শিদাবাদ।

অধ্যায়ের পর ফেরদৌসী রহমানের গাওয়া গান। এবারের গান পূরবী দত্তর কণ্ঠে।

নজরুলগীতি শুনলেন, বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন ইন্দ্রাণী সেন, মানবেন্দ্র মুখোপাধ্যায়, ফেরদৌসী রহমান, সবশেষে পূরবী দত্তর গাওয়া গান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশ বাণী মুর্শিদাবাদ।
1: শুরু হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন, এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী। আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা একজন প্রগতিশীল কৃষক বন্ধুকে পেয়েছি। এসেছেন ভরতপুর এক নম্বর ব্লকের জজান গ্রাম থেকে লোকনাথ মণ্ডল। লোকনাথদা নমস্কার আপনাকে। লোকনাথদার চাষবাসই তো?
1: চাষবাসই আমার
0: নেশা না পেশা,
1: জীবিকা বা
0: জীবিকা সবটাই
1: চাষবাসের ওপরই
0: মানে সংসারটা পুরোপুরি চাষবাসের ওপরই নির্ভর।
1: হ্যাঁ, চাষবাসের ওপরই নির্ভর। আপনার গরু আছে মানে?
0: আচ্ছা,
1: দুধের ব্যবস্থা খাঁটা আছে কিন্তু টোটালটা চাষের উপরে।
0: চাষের উপরে কটা আছে
1: গরু? তিনটে আছে।
0: তিনটে দুধ দিচ্ছে কটাই?
1: না এখন আপনার বর্তমানে দুধ দিচ্ছে এই বৈশাখ মাসে, সে একদম জ্যৈষ্ঠ মাসের 10 তারিখ মানে প্রথমের দিকে একটা বাচ্চা দেবে, একটা আপনার 6 মাস মানে গর্ভবতী বলা যায়, আর একটা বাচ্চা ছোটো আর কি।
0: ছোটো আছে, তার মানে আর দুটো বাচ্চা দিতে পারে?
1: দুটো বাচ্চা দেবে মানে এই মাসেই একটা শেষ করে দেবে, মানে বৈশাখ মাসের শেষ কি জ্যৈষ্ঠ মাসের প্রথম এরকম টাইমে একটা বাচ্চা দিবে। আর আপনার একটা 6 মাস হলো গায়ে ভরা আছে মানে বাচ্চা আছে, আর একটা ওর থেকে ছোটো মানে ওই যেটা আপনার একটা 1 বছর 12 মাস।
0: এখন তো অনেকেই গরু পোষাটা বন্ধ করে দিয়েছে, তো আপনি আবার গরু পুষতে গেলেন কেন?
1: কারণ গরু পোষা হলো গিয়ে চাষবাস থাকলে পরে জমি জায়গা থাকলে আপনার যেটা জৈব সার যেটা, আর গরুটা অতি অবশ্যই দরকার, এবং তো দুধেরও একটা ধরুন প্রফিট আছে, না থাকা যে নাই তা নয়,
0: দুধ খান এবং বিক্রিও তো করে,
1: খাওয়া হয় বিক্রি করাও যায়,
0: এবং গরুর গোবরটা জমিতে ব্যবহার
1: করা,
0: সেই উদ্দেশ্য নিয়েই
1: গরু পোষা।
0: গরু পোষা তাই, তার মানে এটা আমরা বলতে পারি যে আপনি জমিতে জৈব সার ব্যবহার করেন?
1: হ্যাঁ, জৈব সার তো দিতেই হবে, না দিলে আপনার রাসায়নিক সারের কাজ মানে কিছুদিন পরে জমি হয়তো জ্বলে যাবে, মানে
0: নষ্ট হয়ে যাবে,
1: চলছে জমি নষ্ট হয়ে যাবে।
0: তো জৈব সারটা কখন কখন কিভাবে ব্যবহার করেন
1: আপনার? জৈব সারটা ধরুন প্রতিটা ফসলের আগেই দেওয়া হয় জমিতে,
0: চাষের আগে।
1: তার কারণ হলো জৈব সার ধরুন এই যে বর্ষায় যেটা ধান চাষ হবে আপনার, সেটা ধরুন এবারটি এই যে বৃষ্টি টৃষ্টি পড়ছে মানে ট্রাক্টর হয়তো ঠিকঠাক ঢুকছে না বলে তো যাওয়া যায় না, এই যে একটুকু আপনার মানে খরা হয়ে যাবে আর এই যা যা সার আছে আপনার তো প্রতি জমিতে পড়ে যাবে, ট্রাক্টরে করে বই নিয়ে গেছে, যদি নিজের না হয় আবার ঘোষের বাড়িতে অনেক সময় কিনে নিয়েও গোবরটা দেওয়া হয় জমিতে, জৈব সার যেটা মানে গোবর যেটা বলছে ওটা আমার নিজের যদি না সব জমিতে পড়ে।
0: তার মানে প্রত্যেকটা চাষের আগে কিছু না কিছু জৈব সার ব্যবহার করে
1: জমিতে, কিছুটা তো পড়েই আর কি।
0: আর বাড়িতে কি এমনি কোনো সার তৈরি করেন, কম্পোস্ট সার বা
1: এরকম কোনো সার? মানে যেহেতু আমার মানে ধরুন ওই গরুর মানে যেটা লাদ বলছে মানে গোবর বা খড় পচা যেটা খড়টা মানে কাটতে গিয়ে গরুকে খাবার দেওয়ার সময় যেটা আপনার উদ্বৃত্ত হয় বা ছাঁটছুট যেটা বাদ যায় সেটা আপনার ওই ওতেই পড়ে, এবং আমাদের এমনকি মানে রান্নাটাও ঘুঁটে জালে হয়, মানে এটা সবটাই ওই এক জায়গাতে জমায় হয়ে তারপর আপনার ওটা ধরুন যে সারে পরিণত হয়ে যাচ্ছে।
0: সেটা আপনি জমির চাষের আগে বলছেন?
1: হ্যাঁ,
0: জমির চাষের আগে মানে জৈব সারটাকে ব্যবহার করছেন দিয়ে তারপরে ফসলে চলে যান?
1: তারপরে ফসলে।
0: তো জমি কতটা আছে আপনার?
1: জমি আমার ধরুন 8 বিঘে মতো আছে।
0: 8 বিঘে? 8 বিঘে। তো সারা বছর ধরে কী কী চাষ করেন?
1: এখন বর্তমানে ধরুন ভেন্ডি আছে, মুগ কলাই আছে, আপনার আয়ার কাকতি আছে মানে কালো কলাই আছে, কিছুটা বেগুন আছে, কচু আছে, অল্প সামান্য ওল চাষও আছে, মানে সবই আছে,
0: অল্প অল্প করে আছে। আচ্ছা, এগুলো মানে উঠবে কখন
1: আপনার? এগুলা ধরুন কচু ধরুন আমরা মোটামুটি একদম বর্ষা পেরিয়ে ধরুন মানে কার্তিক মাসেও তোলা যেতে পারে কচুটা,

0: মানে ওর লং টাইম, এবং ধরুন আশ্বিন মাসে উঠে যায়। মানে যদি মনে করি, যদি মনে করি আমি পাকিয়ে তুলবো তাহলে কার্তিক মাস, যদি আমি আগাম তুলবো মনে করি ভাদ্র আশ্বিন মাসে, ভাদ্র মাসে কিছুটা উঠবে, আশ্বিন মাসে কিছুটা উঠে যাবে, আর পরে যেটা বিচন টিচন রাখবো পাকাবো সেটা আমরা কার্তিক মাসে তুলবো।
1: আচ্ছা,
0: কিছুটা গেল। এখন ভেন্ডি বর্তমানে ধরুন কিছুটা প্রায় 10 কাঠা মতো জমির ভেন্ডি উঠছে, আবার 5 কাঠা 5 থেকে 7 কাঠা হবে। মানে কেবলে ফুল জ্বালিয়ে দেখা দেবে কি দেখা দিয়ে যদি একটা এরকম আর। এবারে ধরুন ভেন্ডি যদি বাজারটা ভালো হয় তাহলে ধরুন এটাতে ধান চাষ করবো না, আর ডাঙা জমিতে লাগানো আছে। আর যদি ধরুন আপনার বাজার ভালো যাচ্ছে না, একদম রেট নিচের দিকে, তাহলে ধরুন ভেঙে তখন হাইলিং ধান পুঁতে দেওয়া হবে। কলায় উঠছে, মুগ কলায় বা কাঁচা কালো যেটা কাককে বলে আর কি, কালো কলায় এটাও আপনার উঠছে।
1: তো এই যে চাষবাস করছেন, এই চাষবাস করতে তো আপনাকে সার প্রয়োগ করতে হয়, মানে সার মানে প্রথমে আপনি চাষের সময় জৈব সার ব্যবহার করছেন, আর এমনি ফসলের সময় আপনি আপনাকে রাসায়নিক সার ব্যবহার করছে।
0: রাসায়নিক সার ব্যবহারটা আমি
1: তো এই যে সারটা ব্যবহার করছেন, রাসায়নিক সারটা ব্যবহার করছেন, এটা কি জমির মাটি পরীক্ষার মাধ্যমে করছেন না এমনি অভিজ্ঞতা থেকে আপনি করছেন?
0: সত্যি কথা বলতে গেলে কি মানে অভিজ্ঞতা থেকে করা যাচ্ছে, এবং জমি যদি মাটি এখন যতক্ষণ পর্যন্ত লবণাক্ত না হবে ততক্ষণ পর্যন্ত মানে যে জমিতে আমার ফসলটা আসবে না তখন তো আমি মাটি পরীক্ষা করব। কিন্তু যেহেতু এখন ফসল তো ঠিকঠাক হচ্ছে, অতএব যে আমার অনেক সময় কি হয় জমিতে যদি ধরুন মাটি খারাপ হলে পরে কচুতে যেমন পচার ধরে, যেটাকে মানে এমনি বাংলা ভাষাতে বা প্রবাদ বাক্য যেটা চাষিরা বলে যে মানে কি বলে একটা কি বলুন তো লাহাস টাইপের বলে, কিন্তু ওটা তা নয় যেন পচাটি ধরুন। হ্যাঁ, এবারটি এই সেই কুচু টুচু তো গেল, এই যখন জমির ক্ষমতা কমে যায় মানে মাটির কোনো মানে বিষক্রিয়া তৈরি হয় তখন কিন্তু এইসব জিনিসগুলো হয়। যেহেতু এখন কিন্তু আমার জমিতে এইসব কিছু এখন কোনো জমিতে এইরকম পরিস্থিতি আসে, কারণ যেহেতু আমি জৈব সারটা
1: ব্যবহার করি,
0: সামান্য ব্যবহার করছি বলে কিন্তু জমিটা ঠিক আছে। যদি আমি জৈব সার না দিয়ে একদম টোটালটা রাসায়নিক সারই উপরে নির্ভর করতাম তাহলে কিন্তু এইগুলো আপনার শুরু হয়ে যেত। অনেকের আমাদের গ্রামে অনেকের জমিতে কচু টুচু লাগানোর পরে প্রায় 12 আনা ফেল নষ্ট হয়, একদম পাই না, একদম পচার ধরে, এবং তো মানুষজন নেবেই না। তাহলে 12 আনা গত বছরে একজনের প্রায় 15 কাঠা জমিতে আপনার প্রায় ও খুব বেশি হলে পরে মন তিনে কচু হয়েছিল আর বাদ সব ফেলতে হয়েছিল। এটা মাটির দোষ,
1: মাটির দোষ মানে মাটির স্বাস্থ্যটা খারাপ
0: খারাপ হয়ে গেছে।
1: তো জৈব সার ব্যবহার করলে মাটির স্বাস্থ্যটা অনেকটাই ভালো থাকে, ঠিক? আর যে সার ব্যবহার করেন কি কি সার ব্যবহার করেন? রাসায়নিক সার,
0: রাসায়নিক সারের মধ্যে ধরুন মানে আমাদের সাইডে বা আমরা 10-26টা বেশি ব্যবহার করি,
1: 10-26টা বেশি ব্যবহার করেন।
0: আর ধানের ক্ষেত্রে ধরুন পটাশ, ঠিক আছে, বা 10-26 সালফেট, এগুলো সবই অল্প অল্প ব্যবহার করি, কিন্তু বাদ বাকিটা আমরা 10-26টাই বেশি জোর দিই। তো এবছর কিছুটা গম লাগিয়েছিলাম আমরা
1: ডিএপি দিয়ে,
0: কিন্তু এমন কিছু আমি ডেভেলপ বুঝলাম না যে 10-26 থেকে ডিএপি।
1: গম কি কেটে ফেলেছেন নাকি?
0: হ্যাঁ, গম কাটা হয়েছে।
1: কেমন ফলন হলো?
0: গমের ফলন না আমার মানে খুব একটা ভালো হয়নি বলে চলে, কারণ হলো মানে অনেকটা দূরে আর কি জলের ব্যবস্থা ছিল, সেচটা ঠিকঠাকভাবে
1: দেওয়া হয়নি।
0: সেই হিসাবে ধরুন আপনার ওই 7 কাঠা জমি গম ছিল আমার, কারণ গম চাষটা আমাদের সাইডে তো কবছর অফই ছিল, এই গতবার থেকে বা তার আগেবার থেকে শুরু হয়েছে। তো 7 কাঠা জমিতে ছিল আপনার ওই মানে একদম হয়নি বলেই চলে, আপনার ধরুন 2টো সেচ দেওয়া হয়েছিল, কারণ গমের এমনিতে 3 থেকে 4টে সেচ দিতেই হয়, 3টে তো মিনিমাম দিতেই হবে। তো যাই হোক, তার সেইভাবে 2টো হয়েছিল। সেই হিসাবে আপনার গম আপনার ওই খুব বেশি হলে পরে কুইন্টাল 1 কুইন্টালের একটু উপর উপর হয়েছে 7 কাঠাতে, কিন্তু ফলন খুব একটা ভালো হয়নি।
1: তো ওই জলের অভাবের জন্য,
0: জলের জন্য এই গমটা আমি মারছিলাম। এমনি গমের তাতে চারা টারা ঠিক ছিল, মানে প্রচুর দূরে আর কি আপনার এটা ছিল, মানে প্রচুর পাইপ ব্যবহার করতেছিল।
1: আর অন্যান্য ফসল যেমন ওল কচু, যেটা সব থেকে ভালো হয় আপনাদের এলাকায়, কচু এবং কচুটাই সব থেকে বেশি হয়,
0: খুব ভালো হয়,
1: তো কচুতে কি সার ব্যবহার করেন?
0: কচুতে রাসায়নিক সার বলতে ওই তো 10-26 আর আপনার ওই ইউরিয়া, এটা নাইট্রোজেন বলছে,
1: এটা কখন কখন ব্যবহার করে?
0: ধরুন এখন আমি মানে কিছুটা জমিতে যেটা একদম আগাম মানে আমরা শ্রাবণ বা ভাদ্র মাসে যেটা উঠবে এটা ধরুন আপনার 10-26 দিয়ে আপনার মাটি গুঁড়াতে লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, এর জোর দেওয়াটা কমপ্লিট। এখন খালি অনলি আপনার এটা দেওয়া হয়নি, মানে ইউরিয়া যেটা বলে নাইট্রোজেন যেটা বলছে এটা এখন দিইনি, তলা জোর যেটা 10-26 সেটা আপনার দেওয়া হয়েছে এবং জৈব সার দিয়ে প্রচুর পরিমাণে জৈব সার দিয়ে লাগানো হয়েছিল কচুটা, ঠিক আছে। ধরুন আপনারা লাগানো ধরুন এই 2 মাস চলছে আর কি রানিং, গাছ আপনার প্রায় ধরুন 1.5 ফুট করে হাইটই হয়ে গেছে,
1: এখন
0: এখন 1.5 ফুট হাইট হয়ে গেছে। ধরুন গত পরশু দিনকে আপনার মাটি লাগিয়ে দেওয়া হয়েছে, এবারে ধরুন আপনার জল এই যে সেচ, হ্যাঁ সেচ এখন দিতে হবে, তার কারণ এখন ধরুন নয় বৃষ্টি হচ্ছে বলে ঠান্ডা আছে, এবারে ধরুন ওটাই আপনার সপ্তাহে 2 বার জল মানে সেচ দিতে হবে। আর মানে আকাশে যথেষ্ট পরিমাণ যখন বৃষ্টি হবে তখন আপনার ওই ইউরিয়া যেটা বলে সেটা তখন দেওয়া হবে, এখন তো দেওয়া যাবে না ইউরিয়া,
1: এখন আর দেওয়া যাবে না,
0: এখন দেওয়া যাবে
1: আবার সেচ দেবেন বা যখন বৃষ্টি হবে,
0: আপনার যখন প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হবে তখনই আপনার ইউরিয়াটা দেওয়া হবে,
1: ইউরিয়াটা তখন
0: তখনই দেবেন।
1: আচ্ছা,
0: আর এমনিতে তলা জোর 10-26 যা দেওয়ার দেওয়া হয়ে গেছে কচুটাতে, বা ওলটাও ওই
1: একই সিস্টেম, মানে ওল আর কচু প্রায় একই সিস্টেম,
0: একই সিস্টেম।
1: ওলটা কোন জাতের লাগিয়েছেন?
0: ওলটা আপনার এই হাইব্রিড বলছে আর কি, মানে এগুলা বলতে
1: এর আগে কি লাগিয়েছিলেন ওল?
0: না, এর আগে আমি লাগিয়েছিলাম আপনার এই বিচনটা, আমি আপনার এই বহরমপুরের মার্কেট থেকে আবার নিয়ে গেছিলাম ওই 5 কিলো মতো, হ্যাঁ তো লাগিয়েছিলাম, ততটা ডেভেলপ আমি মানে হয়নি আর কি, মানে এই চাষের পদ্ধতিটা আর কি ঠিক আমার জানা ছিল না, তবে শুনে আর কি মানে যার কাছে বিচন নিয়েছিলাম উনি বলেছিলেন যেরকমভাবে, হয়তো আমার ঠিকঠাক হয়নি, তো এবারে মনে হচ্ছে যেন ওটা আমার সাইজের হবে,
1: সাইজের হবে
0: হবে।
1: গাছ কেমন হয়েছে?
0: গাছ খুব মানে উন্নত মানের গাছ হয়েছে।
1: এই ওল চাষে কি জৈব সার ব্যবহার করেন?
0: ওল চাষে জৈব সারটা তো মানে দিলে খুবই ভালো হয়,
1: জৈব সারটাই ভালো,
0: ভালো
1: রাসায়নিক সারের থেকে,
0: রাসায়নিক সারের থেকে জৈব সারে ওলটা বিশেষ করে খুবই ভালো।
1: আর এছাড়া আর কি কি?
0: ভেন্ডি আছে আপনার?
1: ভেন্ডি, ভেন্ডিতেও কি রাসায়নিক সার ব্যবহার করেন?
0: হ্যাঁ, ভেন্ডিতেও রাসায়নিক সার ব্যবহার করতে হয়, কিন্তু কথা হলো তো পরিমাণে অল্প। এটা ধরুন আপনার অনেক সময় কী করি আপনার ওই 10-26 পটাশ বা ওই সালফেট ইউরিয়া এই সব কটাকে পাইল করে অনেক সময় দেওয়া হয়।
1: আচ্ছা,
0: আর এই কটাকে তো অনেক সময় মানে একদম এক জায়গাতে মিক্স করে যদি দিই আর কি, তাহলে হয়তো কোনটার গুণ হলো কোনটার হলো না হয়তো বুঝতে না পারলেও তো জিনিসটা ভালো হয়।
1: আচ্ছা,
0: মানে যেটা মিক্সচার বলছে
1: গুণটা ভালো হয়,
0: ভালো হয়। অনেক সময় তো আমরা 10-26 নিজেরা ধরুন ওই সুপার ফসফেট দিয়ে পটাশ দিয়ে হ্যাঁ সালফেট দিয়ে অনেক সময় হয়তো 10-26 নিই না, সুপার ফসফেটকে নিয়ে পটাশ নিয়ে আর আপনার সালফেট নিয়ে নিজেরাই 10-26 তৈরি করে নিই আনুমানিক আর কি।
1: জৈব সার ব্যবহার করলেও রাসায়নিক সারের একটা ব্যবহার,
0: হালকা একটা ব্যবহার
1: দরকার
0: করতে হয়, এবং ধরুন কীটনাশকও ব্যবহার করতে হয়, কারণ এখন
1: কীটনাশক কী ব্যবহার করেন? জৈব কীটনাশক ব্যবহার করেন না রাসায়নিক কীটনাশক?
0: রাসায়নিক করি, তার কারণ হলো ধরুন আপনার ওই যখন একমাত্র যখন ওই আপনার ওই এটা কী হয় যখন ওই শসা বা ভেন্ডি এইগুলো যখন আপনার বিচন দেওয়া হয় তখনই আপনার ওই যেটা আপনার দানা বলছে দানা বীজ, যেটা
1: দানা বীজ
0: হ্যাঁ ওইটা একটু ব্যবহার করি, আর তাছাড়া তো স্প্রেতে এই লিকুইড
1: দানা বীজটা কখন ব্যবহার করেন?
0: ওই বিচনটা যদি
1: চাষের সময়,
0: চাষের সময় নয় বিচনটা দেওয়ার সময় খুপি কেটে দিতে হয় তো তখনই দেওয়া হয়, কারণ এখন ধরুন আপনার চাষের ক্ষেত্রে সব কিছুতেই পোকা, পোকার আক্রমণটা প্রচুর,
1: খুব বেশি
0: খুব বেশি। এবছর তো লেদা পোকা এখন মানে মানে মাঠ থেকে উঠলোই না, মানে আলু
1: থেকেই যাচ্ছে,
0: থেকে যাচ্ছে, তার কারণ ওয়েদারটা ঠান্ডা হচ্ছে না, আর ঠান্ডা থাকলে পরে আপনার লেদা পোকা যাবে না।
1: আলু কেমন হলো আপনাদের এলাকায়? তো
0: আলু চাষ আমাদের এলাকায় প্রচুর পরিমাণে হয়, কিন্তু আমাদের গ্রামটা আলু চাষ কমই হয়, মানে চাষিরা এমন কিছুভাবে
1: আলু চাষ করে না,
0: না ওই কিছুটা হয়তো ধরুন আপনার ঘরে যেটা লাগে সেটা তার কিছু উদ্বৃত্ত, কিন্তু আমাদের পাশের গ্রামে এক একজন 8 বিঘে 10 বিঘে 6 বিঘে 4 বিঘে যে যা পারে আলু লাগায়।
1: কেমন দাম পেলেন? কেমন সব
0: এবছর তো আলু দামই নেই,
1: দাম নেই, কত করে বিক্রি করলেন?
0: এ যদি আপনার 260 টাকা 300 টাকা হাইস্ট,
1: বাবা
0: তবে এমনি ব্যাপারীরা মানে মানে ফোরে যেটা বলছে ওরা নেই নিয়ে যাবে, কোনো হয়তো ভিন গ্রামের কোনো লোক হয়তো 10 বস্তা খাওয়ার জন্য আনলো তো সে 300 কিনেছে, কিন্তু এমনি ফোরেরা আপনার 200 টাকার উপরে কিনেছে।
1: আচ্ছা 200 টাকার উপরে
0: যদি,
1: আচ্ছা
0: মানে যেটা আর কি চালু যদি, আর যেটা আপনার হাইব্রিড আলুটা তো আপনার

0: 160 টাকা, 150 টাকা, 130 টাকা।
1: এই হাইব্রিড আলুটা বেশি দিন রাখা যায় না মনে হয় নাকি? না,
0: ওটা হাইব্রিড আলুটা রাখা যায় না বলতে আপনার ঘরে বেশি দিন থাকবে। আর সব থেকে আরও এখন তো ধরুন মানে বিজ্ঞানের যুগ, উন্নত মানের যুগ, আলুকে মানে এমন ভিটামিন স্প্রে করছে প্রচুর পরিমাণে মোটা হয়ে যাচ্ছে,
1: বড় হচ্ছে,
0: বড় হয়ে যাচ্ছে,
1: তাতে তো পচনটা বেশি হবে,
0: তার জন্যই পচন
1: বেশি
0: হয়। আর আপনার যারা ধরুন এই হাইবেটি সুপারস্টিক যারা ধরুন এই ভিটামিনটা প্রয়োগ করে না তাদের আলুটা কিছুদিন থাকবে।
1: আচ্ছা, এই যে ভিটামিন ব্যবহার, ভিটামিনের যে ব্যবহার বিভিন্ন ফসলে যে ভিটামিনের ব্যবহার, মানে সেই ফসলটাকে বা সেই সবজিটাকে খুব ভালো সুন্দর করে তোলার জন্য এই ভিটামিনটা তো ব্যবহার করা হয়। তো এই যে ভিটামিনটা আমরা খাচ্ছি এই ফসলের সঙ্গে বা কোনো সবজির সঙ্গে যে আমরা খাচ্ছি, এটা কি মানুষের কোনো ক্ষতি সম্ভাবনা রয়েছে?
0: তো স্যার হবেই, তা না হওয়া হয়,
1: সাইড এফেক্ট আছেই,
0: সাইড এফেক্ট তো হবেই। হয়তো আমরা ডাক্তার নাই, কিন্তু কথা হলো তো একটা আনুমানিক হিসাব যে একটা
1: রাসায়নিক, তো
0: হ্যাঁ রাসায়নিক,
1: এটা তো যেটা জোর করে এটাকে বড় করা,
0: বড় করা হচ্ছে, এবং যেটা আপনার 7 দিন উঠবে সেটা আমার 3 দিনের মাথায়
1: উঠে যাচ্ছে,
0: তোমার 4 দিন অ্যাডভান্স থাকছে, তো এর একটা তো ইফেক্ট আশা করা যায় পড়বে।
1: তো এইগুলো থেকে যতটা বিরত থাকা যায় ততই ভালো, তাই না? তো যাই হোক, আপনার এই চাষবাস নিয়ে আমরা অনেক কথা শুনলাম, এই চাষবাসের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা বলার জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।

0: प्रधानमंत्री किसान मानधन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित
1: और 60 वर्ष की आयु से 3000 रुपए मासिक पेंशन होगी सुनिश्चित
0: 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान
1: इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान
0: सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जनसेवा केंद्र में जाएं
1: और अपना निःशुल्क नामांकन कराएं
0: प्रधानमंत्री किसान मानधन योजना अन्नदाता के परिश्रम को संबल पेंशन से सुरक्षित उनका कर
2: कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी
3: এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান
4: বন্ধুরা এখন আমরা এসে উপস্থিত হয়েছে হরিয়রপাড়া ব্লকের জয়কৃষ্ণপুর গ্রামে আর এই গ্রামে এসে আমরা পেয়েছি একজন প্রান্তিক কৃষক ভাইকে আসুন পরিচয় করি কি নাম আপনার
5: আমার নাম আব্দুল সত্তার
4: আব্দুল সত্তার কি করেন আপনি
5: আমি ছাগল কিছু পালন করি আর তার সঙ্গে একটা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করি
4: মোটামুটি কতগুলো আছে ছাগল
5: আমার ছাগল 8টা আছে এই মুহূর্তে আমি এক বছর থেকে পালন করছি আগে আমি করতাম না
4: তো হঠাৎ করে কি মনে হলো যে ছাগল
5: মানে হঠাৎ করে মনে হলো যে অর্থের একটু হয়তো লাঘব হবে ছাগলটা বুঝলে এবং দেখলাম যে খাসি ছাগলের মাংসের প্রচুর দাম বাজারে আর কিছুদিন আগে আমি একটা ওই ভেটেনারি ট্রেনিং নিয়েছিলাম হরিয়রপাড়ায় আমাদের বিএলডিও সাহেব নিয়েছিলেন তো সেখানে ব্ল্যাক বেঙ্গল গোটের প্রচুর দাম মাংসের এই হ্যাঁ এবং সেখান থেকে আমাকে খুব ভালোবাসতো আমাকে উৎসাহ জমিয়েছিল আমি দেখলাম যে আমার জায়গা একটু পাশে পড়ে আছে একটা ঘিরে কয়েকটা ছাগল দুটো ধাড়ি ছাগল আছে আর একটা খাসি বা আরও মেয়ে ছাগল আছে টোটাল 8টা হয়েছে আমি বড়ো করার চেষ্টা করছি আস্তে আস্তে
4: মানে যাতে আরও বড়ো হয়
5: আমি আলাদাভাবে কিনে বড়ো করছি না ওদের থেকে
4: মোটামুটি হ্যাঁ খাসি কি বিক্রি করেছেন এখন অবধি
5: খাসি বিক্রি বলতে দুটো করেছিলাম একটা কুরবানি দিয়েছি
4: কতদিনের ছাগল ওই খাসি গুলো ছিল
5: ওই তো মোটামুটি 11 মাস হবে হয়তো
4: 11 মাস তাহলে 11 মাসের মধ্যে আপনি মোটামুটি একসঙ্গে কি তো বাচ্চা
5: একসঙ্গে কার বাচ্চা
4: মানে দুটো বিক্রি করে দিয়েছেন
5: আরো তিনটে বাচ্চা আছে
4: ওগুলো
5: আছে ওগুলো মোটামুটি ওই 4000 টাকা দাম হবে এই মুহূর্তে বিক্রি করিনি একটু বড় করে করবো এক বছর হবে তখন হয়তো মাংসটাও ভালো হবে দামটাও ভালো পাবো
4: তো এর থেকে তো বাড়ানোর চেষ্টা করবেন
5: হ্যাঁ বাড়ানোর চেষ্টা করবো এবং আরো বাড়ানোর তো অবশ্যই চেষ্টা করবো এবং ছাগলে বেশ লাভ আছে আমি বুঝতে পারছি
4: তো মোটামুটি বছরে এই ছাগলগুলো মানে বাচ্চা দেয় কতবার
5: বছরে দুবার দেয়
4: না
5: হ্যাঁ এখন যদি দেয় আবার 6 মাস পরে একবার দিবে মানে 5 মাসে 150 দিন তার মাঝে 1 মাস গ্যাপিং থাকে গাভিন হতে তাহলে দুবারই হয়ে যায় তারপরে
4: মোটামুটি
5: টোটালে 3টে হচ্ছে না দুবারই হয়
4: তো এক এক করে কটা করে হয়
5: প্রথম যদি ছাগল প্রথম বিয়ান যদি হয় একটা দুটো হয় আর যদি সেকেন্ড বা থার্ড পর্যায়ে চলে যায় তিন চারটে এর আগে আমার অনেক পূর্বে একটা ধাড়ি ছিল একটা ছাগল পুষতাম আমি 5টা পর্যন্ত বাচ্চা হয়েছিল
4: মানে তখন থেকে কি মানে উৎসাহটা পেয়েছেন যে সত্যি আর এখন তো ছাগলের মানে আমাদের ব্ল্যাক বেঙ্গল যেটা যে কালো ছাগল এটা তো মোটামুটি ভালোই দাম
5: খুব ভালো দাম এটা হ্যাঁ খুব ভালো দাম
4: তো ছাগলকে খাওয়ান কি
5: ছাগলকে খাওয়া বলতে আমার ওই বাড়ির কাছাকাছি একটা জমি আছে ওখানে ঘোড়া জব কিছুটা বুনি ঘোড়া জব মোটামুটি আপনার
4: ঘাস চাষ করে
5: জব
4: সবুজ ঘাস
5: ওটা আমি বলে দিচ্ছি পৌষ মাঘ ফাল্গুন 3 মাস খাবে ওটা থাকতে থাকতে আমি গহমা বুনে দিই হ্যাঁ ওটা মোটামুটি 3-4 মাস খাই খাওয়ার পরে আবার ওই

0: অসুখটা একটু কম তুলনামূলকভাবে, আমি অন্যান্য প্রাণীর তুলনায় দেখেছি একটু কম। মাঝে মধ্যে ঠান্ডা লাগে, সেখানে হয়তো আমি নিজে একটু প্র্যাকটিস করি বহুদিন থেকে, স্টুডেন্ট ল্যাব থেকে আমি করি, তো ওখানে ওষুধ টষুধ দিয়ে দিলাম, ভ্যাকসিন ট্যাকসিনও মাঝে মাঝে করি।
1: আপনি তো একটা ট্রেনিংও নিয়েছেন?
0: হ্যাঁ, ট্রেনিংও ভেটেরিনারি ট্রেনিং আছে। আর আপনার ওই এতে ছাগলের রোগ বলতে অন্য কিছু, ঠান্ডাটা লাগে, আর ওই 6 মাস অন্তর কৃমি ওষুধ খাই দিই, লিভার টনিক খাওয়াই, ক্যালসিয়াম খাওয়াই।
1: এটা কি মানে আগে থেকে একটা মানে
0: সতর্কতা অবলম্বন করি
1: যাতে না হয়?
0: হ্যাঁ, এবং আমি প্রাণীরও অনেক টুকিটাকি অনেকে চিকিৎসা করে দিই আমার কাছে আসলে। হ্যাঁ, প্রাণীর মেডিসিনও কম বেশি রাখি, ট্রেনিংটা আছে, আমার কাছে আসে অনেকেই।
1: কি বুঝছেন ছাগল মানে?
0: ছাগল বুঝে খুব ভালো লাভ আছে মানুষের, এগুলো অবশ্যই পোষার দরকার, কারণ
1: সাইড একটা ভালো পয়সাও চলে আসতে পারে কেউ যদি।
0: হ্যাঁ, পয়সা তো আসবেই, বাড়িতে ধরুন একটা ভালো অনুষ্ঠান বড়, সঙ্গে সঙ্গে একটা ছাগলের মাংস করে সেখান থেকে মানুষকে সেবা করা যায়। আবার অনেকের সময় দেখা যাচ্ছে আমার একটা ছেলে বাইরে পড়ে, একটাই ছেলে আমার, অর্থের অভাব হয়ে গেল, মাসে বেতন দিতে পারলাম না, একটা ছাগল বেঁচে দিলাম। হ্যাঁ, আমি এগুলো দিক দিয়ে
1: অসময়ের
0: একটা কান্ডারি বলা যায় ছাগল।
1: বেশ, আপনার ছাগল পালন সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম, এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু যারা আছেন তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
2: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।

0: এখন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া মুর্শিদাবাদ জেলার আকাশ বাতাসের খবর। গত ২৪ ঘন্টার পর্যবেক্ষণে জানানো হয়েছে, মুর্শিদাবাদ জেলার বেশিরভাগ জায়গায় আবহাওয়া ছিল মূলত শুষ্ক। তাপমাত্রার খুব বড়সড় পরিবর্তন না হলেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু কম ছিল বলেই জানানো হয়েছে। বৃষ্টি তেমন হয়নি। আজ এবং আগামী ৪৮ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে হালকা বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা, তাপমাত্রার পারদ একটু ঊর্ধ্বমুখী। সর্বোচ্চ তাপমাত্রা আগামী ৫ দিন ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্কীকরণ বার্তায় বলা হচ্ছে, আজ মঙ্গলবার ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলার দু একটি জায়গায়। পরবর্তী ৪৮ ঘন্টার জন্য বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া মুর্শিদাবাদ জেলার আকাশ বাতাসের খবর। আর এরই সঙ্গে শেষ হলো আজকের কিষাণবাণী অনুষ্ঠান, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন ১০২.২ মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে হিন্দি খবর।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে লভলিন নিগম। भारत 14 और 15 मई को ब्रिक्स विदेश मंत्रियों की बैठक की मेजबानी करेगा। बैठक की अध्यक्षता विदेश मंत्री सुब्रमण्यम जयशंकर करेंगे। विदेश मंत्रालय के प्रवक्ता रणधीर जायसवाल ने नई दिल्ली में बताया कि ब्रिक्स के सदस्य सहयोगी देशों के विदेश मंत्री और प्रतिनिधि मंडलों के प्रमुख बैठक में शामिल होंगे। वे प्रधानमंत्री नरेंद्र मोदी से मुलाकात करेंगे। बैठक के दौरान ब्रिक्स सदस्य देशों के विदेश मंत्री आपसी हित के वैश्विक और क्षेत्रीय मुद्दों पर विचार विमर्श करेंगे। प्रधानमंत्री नरेंद्र मोदी शुक्रवार को पांच देशों संयुक्त अरब अमीरात, नीदरलैंड

0: কীর্তন শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আরতি ঘোষ দস্তিদারের কণ্ঠে, পরে ছবি বন্দ্যোপাধ্যায়, রামকুমার চট্টোপাধ্যায়, শেষে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গান শুনলেন। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে।
1: অনুষ্ঠান কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, মনমোহিনী শাখা, বহরমপুর, বোলপুর, মালদা, রঘুনাথগঞ্জ।
2: কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, নেতাজি রোড, খাগড়া, বহরমপুর দিচ্ছে পোশাক কেনাকাটার উপর সেল উপলক্ষে up to 50% off।
3: মনমোহিনী আপনাদের জানায় সাদর আমন্ত্রণ।
2: পুরুষ, মহিলা ও বাচ্চাদের ব্র্যান্ডেড ও অন্যান্য লেটেস্ট কালেকশনের রেডিমেড পোশাকের বিপুল সম্ভার থেকে কেনাকাটা করুন আপনার পছন্দের পোশাক।
3: আর পান সেল উপলক্ষে 50% পর্যন্ত বিশেষ ছাড়।
2: কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনীতে পাবেন জিন্স, জিন্স প্যান্ট 799 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি,
3: জেন্টস ফর্মাল শার্ট 499 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি,
2: ক্যাজুয়াল শার্ট 599 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি,
3: লেডিস টপ 199 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি,
2: কুর্তি 499 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।
3: এছাড়াও মনমোহিনীতে পাচ্ছেন সেলে কেনাকাটায় গার্লস টপ, লেডিস জিন্স,
2: লেডিস টপ, লেডিস প্যান্ট ও গার্লস প্যান্টের কেনাকাটার উপর up to 50% off।
3: সেল উপলক্ষে মনমোহিনীতে পাবেন লেটেস্ট ডিজাইনের শাড়ি 399 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি,
2: সুতি ছাপা শাড়িতে পাবেন up to 15% off,
3: বেডশিটে পাবেন 20-40% off।
2: সেলের কেনাকাটায় আসুন মনমোহিনী, পোশাক কেনাকাটা করুন আর পান 50% পর্যন্ত ছাড়।
3: হ্যাঁ, up to 50% off।
2: শুধু তাই নয়, এছাড়াও নিয়ে যান স্প্রিং সামার কালেকশন, লেটেস্ট ফ্যাশন ও আধুনিক পোশাকের সম্ভার থেকে আপনার পছন্দের রেডিমেড পোশাক।

জমজমাট বিয়ে বাড়ি কিংবা আনন্দের উৎসবে সামিল মনমোহিনী, ক্যাজুয়াল কলেজ ক্যান্টিন কিংবা ফর্মাল অফিস ওয়্যার, স্টাইলিশ লুকস মানেই মনমোহিনী। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনীতে পাবেন শুটিং শার্টিং, জিন্স, টি শার্ট, ফর্মাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, প্যান্ট। মনমোহিনীর সম্ভারে রয়েছে চুড়িদার ও চুড়িদার পিস, কোনের শাড়ি, তত্ত্বের শাড়ি, নমস্কারী, বেনারসি, মুর্শিদাবাদ সিল্ক, কাঞ্জিভরম। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী।

মন মোহিনীতে পাচ্ছেন ইক্কাত, বৈঠানি, দক্ষিণ ভারতীয় সিল্ক, জামদানি, জারদৌসি, তাঁত, বালুচরি, স্বর্ণচরি, লেহেঙ্গা, ফ্যান্সি শাড়ি, শিফন। কেনাকাটার বস্ত্র বিপণী মন মোহিনীতে পাচ্ছেন বিয়ের পাঞ্জাবি, শাল। পুরুষ ও বাচ্চাদের নানা ধরনের পোশাকের নজর কাড়া সম্ভার নিয়ে এলো মন মোহিনী। ভালোবাসার মুহূর্তগুলোকে সাজিয়ে তুলুন মন মোহিনীর মন কাড়া সম্ভারে। কেনাকাটার বস্ত্র বিপণী মন মোহিনী। যোগাযোগ মন মোহিনী, বহরমপুর, খাগড়া, মুর্শিদাবাদ, 9733143333। মন মোহিনী শুধু চোখই টানে না, মনও টানে।

0: চিরদিনই প্রিয় যে মন মোহিনী। শুনলেন অনুষ্ঠান কেনাকাটার বস্ত্র বিপণী মন মোহিনী, নিবেদনে দর্শন কমিউনিকেশন, পিঙ্কি পাল সরকার এবং ঈশিতা পাল, সম্পাদনায় শুভময় ব্যানার্জি, স্টুডিও হারমোনি।
1: শুনলেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব চলতি অধিবেশনের পরবর্তী বিভিন্ন অনুষ্ঠানের কথা। একটু পরেই গ্রামীণ সংবাদ 6:35, প্রিয় পল্লীগীতি 6:40, আজ সন্ধ্যার আসর 7:10। 7:30 শুনবেন বিজ্ঞাপনদাতার আরেকটি অনুষ্ঠান। 7:35 এবং 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ।

রাত 8টা এবং 8টা 5এ হিন্দি এবং ইংরেজি খবর দিল্লি কেন্দ্র থেকে, 8টা 10 এবং 8টা 20তে পরপর দুখানি বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 8টা 25এ বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, News@9 দিল্লি কেন্দ্র থেকে 9টা 15এ বিবিধ ভারতীর অনুষ্ঠান, রাত 10টায় আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, 10টা বেজে 10এ লাইভ ফোন ইন অনুষ্ঠান কথাও গানে। আজকের বিষয় চলছে রেলের গাড়ি। শুনলেন চলতি অধিবেশনে পরবর্তী বিভিন্ন অনুষ্ঠানের কথা, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন কর্মখালী সংক্রান্ত ঘোষণা, শুনুন আজকের জীবিকার জন্য। স্টাফ সিলেকশন কমিশন তাদের বিজ্ঞপ্তিতে জানাচ্ছেন, তারা স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি এই গ্রুপ সি এবং ডি পদের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন। 731টি শূন্য পদের জন্য তারা বিজ্ঞপ্তিতে জানাচ্ছেন, স্টেনোগ্রাফার গ্রেড সি, গ্রুপ বি নন গেজেটেড এবং গ্রেড ডি গ্রুপ সি বিভিন্ন মিনিস্ট্রি, বিভিন্ন বিভাগ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ভারত সরকারের বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদ নেবেন। শূন্যপদ পূরণের লক্ষ্যে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং বলা হচ্ছে যে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে গ্রেড সির ক্ষেত্রে, আর গ্রেড ডি এর ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে বয়স, 1-8-2026 অনুযায়ী। প্রার্থীকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, সঙ্গে স্টেনোগ্রাফির জ্ঞান থাকা বাঞ্ছনীয় এবং আবেদন করতে হবে অনলাইনে। এদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে দেখতে পারেন এবং অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে 24 এপ্রিল, চলবে 15 মে পর্যন্ত। আবারও বলি, প্রার্থীর বয়সসীমা হতে হবে গ্রেড সি এর ক্ষেত্রে 18 থেকে 30 বছর, গ্রেড ডি এর ক্ষেত্রে 18 থেকে 27 বছর। অনলাইনে আবেদন করতে হবে। এদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in। আবারও বলি, আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গেছে 24 এপ্রিল থেকে, চলবে 15 মে পর্যন্ত। শেষ দিন, ফি জমা দেওয়ার শেষ দিন হচ্ছে 16 মে 2026। কম্পিউটার বেসড পরীক্ষা হবে, সম্ভবত জুলাই থেকে অগস্টের মধ্যেই হবে পরীক্ষা। শুনলেন কর্মখালী সংক্রান্ত ঘোষণা, শুনলেন জীবিকার জন্য। আপনারা যদি চান তাহলে এমপ্লয়মেন্ট নিউজ 9 থেকে 15 মে প্রকাশিত এমপ্লয়মেন্ট নিউজে একবার চোখ বুলিয়ে নিতে পারেন। শুনলেন কর্মখালীর খবর, শুনলেন আজকে জীবিকার জন্য, আকাশবাণী মুর্শিদাবাদ।

0: এখন গ্রামীণ সংবাদ। আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গের জনগণের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার। রাজ্যের মানুষ এবার বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতের অধীনে সর্বোচ্চ মানের এবং কম খরচে স্বাস্থ্য পরিষেবা পাবেন বলে শ্রী মোদী সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে রাজ্যে 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে, এ সম্পর্কে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী জানান, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারা সবাই এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন। নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান,
1: মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন 1 জুন থেকে আমাদের আয়ুষ্মান ভারত সরকারি বাসে বিনামূল্যে মহিলাদের যাতায়াত করার যে কথা আমরা বলেছিলাম, 3,000 টাকার অন্নপূর্ণার ভাণ্ডার, এরকম বহু জিনিস আমরা 1 জুন থেকে এবং সমস্ত হবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে।
0: রাজ্যের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্যসচিব মনোজ আগরওয়াল আজ একাধিক দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। নবান্নে আয়োজিত এই বৈঠকে প্রকল্পগুলির সঙ্গে যুক্ত সুবিধাভোগীদের বিস্তারিত তথ্য আরও একবার যাচাই করে নির্দেশ দেওয়া হয়েছে। সুবিধাভোগীদের বর্তমান অবস্থা কিরকম তা জানতে প্রয়োজনে ব্লক প্রশাসনের আধিকারিকদের সরাসরি তাদের বাড়ি পৌঁছে বিস্তারিত খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের খাদ্যে কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। খাদ্যভবনে আজ দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, দুর্নীতি এখন অতীত, দল ভরসা করে তাঁর উপরে এই দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, তাঁর সময়কালে খাদ্য দপ্তরে কোনো দুর্নীতি হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিকে আজ নব মহাকরণে ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের দায়িত্ব নিয়ে মন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন, ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে আগামী 1 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সব কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে রাজ্যকে যুক্ত করা হবে। উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনার তদন্তে আজ সিপিআই এর একটি দল ঘটনাস্থলে গেছে। 7 সদস্যের ওই দলের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় ফরেন্সিক বিভাগের বিশেষজ্ঞরা। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি 6ই মে রাতে কিভাবে ওই গাড়ি থামানো হয়েছিল বা কিভাবে গুলি চালানো হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। আগেই জানানো হয়েছে, রাজ্য পুলিশের সুপারিশের ভিত্তিতে সিবিআই আজ তদন্তভার গ্রহণ করে। এক বিবৃতিতে এই কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে, ডিআইজি পঙ্কজ সিং এর নেতৃত্বে তদন্ত চলবে। বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার ভারপ্রাপ্ত আইসি সমর দে এবং সাব ইন্সপেক্টর সুকুমার রুইদাসকে সাসপেন্ড করা হয়েছে। ভোটের ফল প্রকাশের পরের দিন অর্থাৎ গত 5ই মে বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে ওই দুই পুলিশকর্মী শারীরিকভাবে হেনস্থা করে বলে অভিযোগ। মারধরের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই দলের পক্ষ থেকে শুরু হয় তৎপরতা। ওই ঘটনার প্রেক্ষিতেই রাজ্য পুলিশের এই শাস্তিমূলক পদক্ষেপ। আজ আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস নদিয়ায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়। নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে খাদ্য নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় সুস্থ উদ্ভিদের গুরুত্ব নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র জানিয়েছেন, রোগ ও পোকামাকড়ের কারণে প্রতিবছর ব্যাপক ফসলের ক্ষতি হয়, তা থেকে রক্ষা পেতে কি করণীয় তা সচেতনতার কর্মসূচিও মাধ্যমেও জানানো হয়। তিনি বলেন, কৃষকরাও এখন বেশি গুরুত্ব দিচ্ছেন জৈব চাষ ও আধুনিক রোগ প্রতিরোধ পদ্ধতিতে। উপস্থিত কৃষি বিজ্ঞানীদের দাবি, উদ্ভিদ সুস্থ থাকলেই সুরক্ষিত থাকবে মানুষের খাদ্য ও পরিবেশ। মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা এবছরের নিট ইউজি বাতিল করা হয়েছে। গত 3রা মে এই পরীক্ষা নেওয়া হয়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বলে জানা গেছে। ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। নদিয়ার কল্যাণী এইমসে আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। রোগী সেবায় নার্সদের অবদান ও আত্মত্যাগকে সম্মান জানাতে এই বিশেষ দিন পালন করা হয়। এ নিয়ে সচেতনতামূলক কর্মসূচি ও বিশেষ সম্মাননা জানানোর জন্য আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী এইমসের এক্সিকিউটিভ ডাইরেক্টর অরবিন্দ সিনহা, ডিন অজয় মল্লিক, ডক্টর রিতেশ সিং, সঞ্জয় মেমোরিয়াল একাডেমি অব নার্সিং রিসার্চের প্রিন্সিপাল রেখা ভট্টাচার্য প্রমুখ। স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন, এনসিআরটি এবং সিবিএসই যৌথভাবে তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কম্পিউটেশনাল থিংকিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর একটি নতুন পাঠ্যক্রম চালু করেছে। এই উদ্যোগ প্রসঙ্গে শ্রী কুমার জানান, গ্রীষ্মকালীন ছুটির সময় শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে এবং ছুটি শেষে স্কুলগুলো খোলার পরপরই এই বিষয়গুলির পাঠদান শুরু হবে। তিনি আরও জানান যে এনসিআরটি নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার পাঠ্য পুস্তক প্রস্তুত করছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর শুনবেন সন্ধে 7:35।
2: গ্রামীণ সংবাদের পর ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন প্রিয় পল্লী গীতে প্রথম গান নির্মলেন্দু চৌধুরীর গাওয়া।
3: মুসলমানে বলে গো আল্লাহ,

লোকগীতি শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্মলেন্দু চৌধুরী, অভিজিৎ বসু, পূর্ণ দাস বাউলের পর এবারের গান স্বপন বসুর গাওয়া।

মা পয়লা গাভীর দুটি গো মা মানসিক করেছিল, পয়লা গাভীর দুটি তুমি কেমনে খাইলো, আজি মুশকিল আসান কর দয়াল মানিক পীর। মা হেসে বুড়ি পাগল সে যে ঘরে উঠে যায় সহ।

মস্ত পেরি ভাবে মনে মনে ছান্দা ভাড়ে দুটি আমি দুই বকে মনে আজি মুশকিলা সার কর দয়াল মানে কীর মা ভগবানকে শরণ করে।

মাছিন্দ্র ভাড়ে আড়াইশে রে দুটি যে দুহিল, আড়াইশে রে দুটি দুয়ে অভিশাপ দিল, আজি মুশকিল আসান কর দয়াল মানিক পীর। মা গোহালারে বুড়ি গো মাকে মাক হলো ভারী,

0: সবার জন্য সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প।
1: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
0: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।

নমস্কার বন্ধুরা, সকলেরই জানা হয়ে গেছে আমাদের এ মাসের বিষয়। প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তার চরণ পাতা। তিনি আমার প্রাণের ঠাকুর, রবি ঠাকুর। শুধু 25শে বৈশাখ কেন, আমাদের কথায়, আমাদের গানে, গল্পে, আড্ডায়, আমাদের মননে, আমাদের চিন্তনে তিনি যে ঘুরে ফিরে আসেন, তাকে ছাড়া পূজা আমাদের অসম্পূর্ণ। তাই তো বলি, প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তার চরণ পাতা। আবার কবি বলেছেন, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখব প্রণাম। বাংলার আকাশে তিনি চিরকালীন সূর্য, চলে গেছেন মৃত্যুর গহীন পারে, তবু সূর্য হয়ে জ্বলছেন মাথার উপর। আর আপনারা আপনাদের নিজেদের অনুভূতি ব্যক্ত করেছেন আপনাদের চিঠি পাতায়। তেমনই কিছু চিঠি নিয়ে বসে পড়েছি আজকে রাত সন্ধ্যার আসরে। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম এবং ডাকঘর কিয়ামাচা, থানা গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, তোমার চরণ ছুতে দাও গো প্রভু, তোমা বিনা যে নেই কো গতি, তুমি আমার মানবরূপী ঈশ্বর, তোমার চরণ ছায়ায় মাথা রেখে পায় যে সাহস। গতিময় জীবনও কখনো কখনো গতি হারিয়ে অসার জীবন পানে ছুটতে গেছে, ঠিক তখনই তোমার অমোঘ বাণী পথ ঘুরিয়ে দিয়েছে জীবনের পথে। কৃতজ্ঞতা প্রকাশ করি তোমারই কথা দিয়ে, পথ হতে যে ভুলিয়ে আনি, পথ যে কোথায় সেই তা জানি। কোথাও কখনো একা মনে হয়নি, শুধু তুমি আছো বলে। অথচ এই সার বস্তুহীন জীবনে কি আর আছে, কি আর পেয়েছি, তবুও যেন পূর্ণতার ডালি সাজিয়ে হৃদয় ভরে দেয় প্রাপ্তির ক্ষুদ্র কণাগুলিকে। আসল রহস্য যে তুমি, তাই তো তোমাকে তোমার কথা দিয়েই বারবার মনে করি। তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার, তুমি সুখ, তুমি শান্তি, তুমি হে অমৃত পাথার। এভাবেই তোমার আশ্রয় রেখো নাথ, চরণ ছুঁতে দাও গো বারবার। লিখলেন দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম এবং ডাকঘর কিয়ামাচা, থানা গোয়ালতোড়, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে লিখলেন আপনার মনের কথা কটি।

হাতে তুলে নেব পরের বন্ধুর পাঠানো চিঠি। এবার এক চিঠি পড়ব সুব্রত কুমার জানার লেখা। সুব্রতবাবু থাকেন গ্রাম এবং পোস্ট অফিস গণেশনগর, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ চব্বিশ পরগনায়, সুন্দরবনে। লিখছেন আজ সন্ধ্যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের একজন কিংবদন্তী। 165 বছর আগে আবির্ভূত হয়েছিলেন, চলেও গেছেন 65 বছর আগে, কিন্তু তাঁর রেখে যাওয়া সাহিত্য সম্ভার আজও প্রাসঙ্গিক। আমাদের সকাল শুরু হয় রবীন্দ্রনাথের গান দিয়ে, শেষও হয় তাই। বাঙালির এমন কোনো অনুষ্ঠান হয় না যেখানে রবি ঠাকুরের গান বাজে না। তার গান জড়িয়ে আছে আমাদের সারাটা জীবন জুড়ে, সুখে কিংবা দুঃখে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গে মিলে যায় রবি ঠাকুরের কোনো না কোনো গান। তার সুন্দর সাবলীল ছন্দের কবিতাগুলোতে আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও প্রতিটির মধ্যে লুকিয়ে আছে এক অন্তর্নিহিত অর্থ। সোনার তরি, কৃপণ, রবিবার ইত্যাদি কবিতাগুলি ছোটবেলা থেকে আবৃত্তি করার সময় যা মানে বুঝেছি, এখন বুঝছি তার অন্য মানে। হয়তো পরে আরও কিছু অন্তর্নিহিত অর্থ খুঁজে পাব। ছোট গল্প কাবুলিওয়ালা নাড়া দিয়ে যায় প্রতিটি পিতৃ হৃদয়কে। সেও পিতা, আমিও পিতা। চোখের বালি, নৌকাডুবি, গোড়া, ঘরে বাইরে প্রতিটি আলাদা আলাদা ধরনের উপন্যাস। বাংলার সাহিত্যাকাশে প্রায় পুরোটাই জুড়ে আছেন রবীন্দ্রনাথ। যেদিকেই তাকাই সেদিকেই অনুভব করি রবীন্দ্রনাথের অস্তিত্ব। তাই আমি সত্যিই বুঝতে পারি না প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তাঁর চরণ পাতা। লিখলেন সুব্রত কুমার জানা, গ্রাম এবং পোস্ট অফিস গণেশনগর, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখলেন।

এবারে পড়বো রাজু দাস বৈরাগ্যর লেখা চিঠি। করিমপুর বাঁশবাড়িয়া নদিয়া থেকে রাজু লিখছেন। শুরু করি আবারও। প্রিয় রবির কিরণ, আজ সন্ধ্যায় তোমার এপক্ষের বিষয় পক্ষ নয়, গোটা মাস জুড়ে আমরা রয়েছি। খুবই সময় উপযোগী, যার পায়ের পাতা সবখানেতে পাতা, কোথায় রাখব প্রণাম। তিনি যে সর্বঘটে রয়েছেন, যেদিকে তাকায় সেদিকেই শুধু রবি ঠাকুর। সেই ছোটবেলা থেকে আজ অবধি রবি ঠাকুর জীবনের সঙ্গে একেবারে জড়িয়ে গেছেন। সেই কোন ছোটবেলায় মাটির নিকোনো উঠোনে দুলে দুলে পড়তাম, জল পড়ে পাতা নড়ে, কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, কিংবা দিঘি ভরা জল করে টল টল ইত্যাদি। প্রাথমিক স্কুলে বন্ধুদের সাথে গাইতাম আই তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, অথবা মমচিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই। তারপর প্রথম যৌবনে কোনো এক কৃষ্ণকলির কালো হরিণ চোখে চোখ রেখে মন থেকে বলেছিলাম, আমারও পরানো যাহা চাই তুমি তাই গো। কৃষ্ণকলি শুধু মৃদু হেসেছিল। জীবনে মৃত্যু শোক কি জানতাম না। বাবা যেদিন সারা জীবনের মতো পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন, সেদিনও সে রবি ঠাকুরের গান মাথার ওপর সান্ত্বনার পরশ বুলিয়েছে। আছে দুঃখ আছে মৃত্যু, জীবন দহনও লাগে, তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। এখন যখন বিকেলের পড়ন্ত বেলায় কোনো এক টলটলে স্বচ্ছ নদীর ধারে বসে সূর্যাস্ত দেখতে দেখতে নিজের অজান্তেই টুকরো টুকরো নদীর জলে ঢিল ছুঁড়তে ছুঁড়তে কখন যেন নিজের অজান্তেই মনের অন্তরাল থেকে কে যেন গুনগুনিয়ে গেয়ে ওঠে, দূরে কোথায় দূরে দূরে আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে। কোনো এক নাম না জানা একঝাঁক পাখির দল মাথার অনেক উপর দিয়ে কেচিরমেচির করতে করতে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে উড়ে যায়। তখন আমিও যেন মনে মনে ছোট্ট অমল হয়ে জিজ্ঞাসা করতে ইচ্ছে করি, আচ্ছা ও পাখির দল, তোমারও কি ওই পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামরী নদীর ধারে তোমাদের বাসা গো, যেখানে লাল শাড়ি পরা মেয়েরা সব জল নিতে আসে? আবারও মনে মনে মুচকি হেসে বলি, তাই তো, যেদিকে তাকায় সবখানেতেই শুধুই রবি ঠাকুর। তার পায়ের পাতা যে সবখানেতেই পাতা, কোথায় রাখবো প্রণাম। তিনি যে আমাদের আত্মার শান্তি, প্রাণের আরাম, আমার আপনার আমাদের সকলের সবার রবি ঠাকুর। জীবনে দুঃখ আছে, শোক আছে, মৃত্যু আছে, তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে।

আজকে শেষ চিঠি আমার হাতে এসে পৌঁছেছে। আরতি মজুমদার লিখছেন 144-33 BAC রোড, ইন্দ্রপ্রস্থ পোস্ট অফিস, খাগড়া জেলা, মুর্শিদাবাদ থেকে। সবাইকে বৈশাখী শুভেচ্ছা জানিয়ে শুরু করেছেন। লিখছেন, আমি আমার প্রাণের ঠাকুরের কথা বলছি। আমাদের তো 33 কোটি কিংবা তারও বেশি দেবতা। সেই সব মানুষেরা নিজের নিজের ইষ্ট দেবতাকে খুঁজে নিয়ে পুজো করেন, কিন্তু মানুষরূপী ঠাকুর কজন আছেন? একজনই, একজনই আছেন, প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ। হ্যাঁ বন্ধু, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকেই আমরা দেবতা জ্ঞানে মনের কোণে জায়গা দিয়েছি। 25শে বৈশাখ এলেই তাঁর কথা বেশি বেশি করে মনে পড়ে। তিনি আছেন আমার সঙ্গে সকাল, সন্ধে এবং রাতে। চোখে জল এলে তিনি সহায় হন, বিপদে পড়লে তিনি সাহস দেন, আমি ভয় করব না, ভয় করব না। তিনি আছেন আমার সাথে উৎসবে, আনন্দে, সমন্বয়ে, সংকটে। তাই আমার প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথকেই জড়িয়ে আছি আমি, তিনিও আছেন আমার সঙ্গেই, আমার প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ। বিষয় ছিল প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তার চরণ পাতা। আপনার অনুভূতির কথা লিখলেন আপনি, আরতি মজুমদার, 144-33 BAC রোড, ইন্দ্রপ্রস্থর পোস্ট অফিস, খাগড়া জেলা, মুর্শিদাবাদ। আপনার চিঠি পড়লাম আর সেই সঙ্গেই ঝাঁপি বন্ধ করব আজ সন্ধ্যায়।

আজকের রাত সন্ধ্যার আসর এ পর্যন্তই আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের শ্রবণ সঙ্গী আমি দেবী সরকার মুখোপাধ্যায়। ভালো থাকবেন সকলে, নমস্কার।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।
1: শুরু করছি অনুষ্ঠান ভকত আই কেয়ার। নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250।
2: নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন, বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
3: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরো একটি সমস্যা প্রবলভাবে দেখা দিচ্ছে, তা হলো গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কি কি, এর চিকিৎসা কি আছে।
4: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ, এটা এখন ভারতবর্ষের ন্যাশনাল প্রোগ্রামে চলে এসছে। 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কী জিনিস, আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120 বাই 80 আপনার প্রেশার আছে, যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200/100 প্রেশার আছে। এ প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না, যখন রুগী একদম অনেক অ্যাডভান্স স্টেজের গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না। আর মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না, এটা আমরা বলবো না। 40 বছরের পর এমনি আপনাদের চান্সই হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে, আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে, তারা নিজেরাই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তা গ্লুকোমা মানুষ কী করে বুঝবে, গ্লুকোমা হয়েছে হচ্ছে কি না, সেটা মানুষ বুঝবে কী করে? সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে, যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ি থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে দেবে, এরকম ব্যাপার। কারো বাড়ি বাবার গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই মায়াপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসমায়োপিক গ্লাস, মানে 40 বছরের পরে যে চশমাটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পেসমায়োপিক গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রামধনুর রং দেখছে, বা চোখে মাঝে মাঝেই একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমা দুটো ভাগ আছে, একটা করিক সিম্পল গ্লুকোমা, ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা সবসময় মেডিকেলে মানছি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে, অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা কোনো ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে, মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেনিস হোক, যতক্ষণ না ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাবো না, ব্যথা হওয়া ভালো, সেই যে গ্লুকোমা ব্যথা হচ্ছে না, লোকে আমাদের কাছে আসছে না। কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুন, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে পড়বো, মেশিন আছে, যে গ্লুকোমা সামান্য হয়েছে, এখন হয়তো তার 10 বছর বাদে গ্লুকোমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফুলবো গ্লুকোমা আছে, অথবা বলে দেবো আপনার গ্লুকোমা নেই, আপনি মারি যান, নিশ্চিন্তে আপনার জীবনযাপন করুন। গ্লুকোমা থাকলে সেটা কোনো ব্যাপার না, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হাতে একবার ফলো আপ করবো, 6 মাস 9 মাস ছাড়া ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লুকোমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লুকোমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
1: আপনারা শুনলেন ভকত আই কেয়ার, নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার। ঠিকানা 45 কেকে ব্যানার্জি রোড, বোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7797407250। আবারও বলছি, খুব সহজেই যোগাযোগ করুন 7797407250।
0: এখন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে খবর।
5: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, চলতি মাসের 14 ও 15 তারিখে নতুন দিল্লিতে ব্রিক্সভুক্ত দেশগুলির সম্মেলন অনুষ্ঠিত হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল সিআইআই এর বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিয়ে বলেছেন, রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ভারত এবার সর্বকালীন রেকর্ড গড়েছে। চলতি বছরের মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁসের কারণে বাতিল করা হয়েছে। এ ব্যাপারে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রমুখ। দেশের আদালতগুলির আধুনিকীকরণের উদ্দেশ্যে প্রধান বিচারপতি সূর্যকান্ত, সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন। এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মহিলাদের 48 কেজি বিভাগে ভারতের কোমল কাহার ব্রোঞ্জ পদক জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। ভারত চলতি মাসের 14 ও 15 তারিখে ব্রিক্স ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ব্রিক্স সদস্য ও অংশীদার দেশগুলোর বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
6: 14 আর 15 তারিখ কো ব্রিক্স বিদেশ মন্ত্রী কি উনকি বৈঠক হো রহি হ্যায় জিসকি অধ্যক্ষতা হাম লোগ কর রহে হ্যায়। পহলা পড়াও প্রধানমন্ত্রী কা সংযুক্ত আরব আমিরাত কা হোগা। উসকে আলাভে জো 4 অন্য দেশ হ্যায়, নরওয়ে কি যাত্রা হ্যায়, সুইডেন কি যাত্রা হ্যায়, ইটলি কি যাত্রা হ্যায়, নেদারল্যান্ডস কি যাত্রা হ্যায়।
5: নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে শ্রী জয়সওয়াল বলেন, দুদেশের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। তিনি উল্লেখ করেন, দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য উভয় দেশ এখন ঘনিষ্ঠভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযুক্ত আরব আমিরশাহী সফর প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, সেদেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় জ্বালানি নিরাপত্তার বিষয়টি উঠে আসবে, দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগও বৃদ্ধি পাবে। শ্রী মোদীর নরওয়ে, সুইডেন, ইটালি এবং নেদারল্যান্ডস সফর প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, উদ্ভাবন, পরিবেশবান্ধব জ্বালানি সহ নানা বিষয়ে নেতারা কথা বলবেন। অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানকে চীন সমর্থন করেছিল কিনা সে সংক্রান্ত এক রিপোর্ট নিয়ে প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এই রিপোর্ট পূর্বের তথ্যকেই সমর্থন করে। তিনি বলেন, অপারেশন সিন্দুর ছিল পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার জবাবে একটি সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এবং পরিকল্পিত প্রত্যাঘাত, যার উদ্দেশ্য ছিল পাকিস্তান থেকে এবং তার নির্দেশে পরিচালিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করা।
6: অপারেশন সিন্দুর পহলগাম মে হুয়ে আতঙ্কি হামলে কা এক সটিক লক্ষিত ও নপাতুলা জবাব থা। ইসকা উদ্দেশ্য উন আতঙ্কবাদী ঢাঁচো কো নষ্ট করনা থা জো না কেবল পাকিস্তানি রাজ্য দ্বারা প্রায়োজিত হ্যায় বল্কি পাকিস্তান সে অর উনকে ইশারো পর চলতা হ্যায়। অব ইয়া উন রাষ্ট্র কো হি তয় করনা হ্যায়, উন পর হি নির্ভর করতা হ্যায় জো স্বয়ং কো জিম্মেদার মানতে হ্যায় কি ওয়ে ইস বাত পর আত্মচিন্তন করে, আত্মচিন্তন করে কি ক্যা আতঙ্কবাদী ঢাঁচে কো বচানে কে প্রয়াসো কা সমর্থন করনা উনকি প্রতিষ্ঠা ও বৈশ্বিক সাখ কো প্রভাবিত করতা হ্যায়।
5: বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত অর্থনৈতিক, প্রযুক্তিগত কিংবা ভূ রাজনৈতিক যে কোনো বাধার বিরুদ্ধে নিজেকে শক্তিশালী করে তোলার ক্ষমতা রাখে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত সিআইআই বার্ষিক ব্যবসায়িক শিখর সম্মেলন 2026 বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, খণ্ড বিখণ্ড ভূ রাজনৈতিক ও ব্যবসায়িক পরিস্থিতির কারণে বিশ্ব প্রতিদিন নানা সংকটের মুখোমুখি হচ্ছে, কিন্তু ভারত ধারাবাহিকভাবে প্রতিকূলতাকে সুযোগে রূপান্তরিত করে চলেছে। শ্রী গোয়েল জোর দিয়ে বলেন, ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সময় ভারতের অভ্যন্তরীণ শিল্পক্ষেত্রকে শক্তিশালী করতে দেশীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি উল্লেখ করেন, ভারতের মোট রপ্তানির পরিমাণ আনুমানিক $863 বিলিয়ন বলে মনে করা হচ্ছে, যা সর্বকালীন রেকর্ড। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার সাইবার সুরক্ষিত ভারত গড়ার লক্ষ্যে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেন যে সাইবার অপরাধ দমনে অপরাধীদের বেআইনি অর্থ লেনদেনের জন্য ব্যবহৃত অ্যাকাউন্টগুলো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার আজ রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাবের সঙ্গে এ ব্যাপারে একটি সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। এর উদ্দেশ্য হল ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় সাইবার সক্ষম আর্থিক জালিয়াতির মোকাবিলা এবং মিউল অ্যাকাউন্ট বা অপরাধীদের অ্যাকাউন্টগুলি নিয়ন্ত্রণে পারস্পরিক সহযোগিতাকে জোরদার করা। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আগামীকাল ষোড়শ পেনশন আদালতের পৌরোহিত্য করবেন কর্মী জন অভিযোগ ও পেনশন বিষয়ক মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। এই আদালতে 37টি মন্ত্রক ও দপ্তরের সঙ্গে সম্পর্কিত দীর্ঘকাল ধরে অমীমাংসিত 985টি পেনশন সংক্রান্ত অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির জন্য গ্রহণ করা হবে। পেনশন ও পেনশনভোগী কল্যাণ দপ্তর জানিয়েছে, 2017 সালে প্রতিষ্ঠার পর থেকে পেনশন আদালতগুলি দীর্ঘদিনের অমীমাংসিত ও জটিল পেনশন সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির একটি কার্যকর মঞ্চ হিসেবে উঠে এসেছে। এ পর্যন্ত 15টি পেনশন আদালতের মাধ্যমে প্রায় 28,000 অভিযোগ বা মামলার বিষয় ফয়সালা করা হয়েছে। মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি বাতিল করা হয়েছে। গত 3রা মে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে সিবিআই নিট ইউজি 2026 অর্থাৎ চলতি বছরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসের ব্যাপারে একটি এফআইআর দায়ের করেছে। শিক্ষামন্ত্রকের অন্তর্গত উচ্চশিক্ষা দপ্তর থেকে পাওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে এই এফআইআরটি করা হয়। সিবিআই এর এই মামলায় ফৌজদারি চক্রান্ত, চৌর্যবৃত্তি, বিশ্বাসভঙ্গতা ও সাক্ষ্য প্রমাণ নষ্ট করা সংক্রান্ত বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। ইতোমধ্যেই সংস্থাটির বিশেষ টিম বিভিন্ন জায়গায় তদন্ত শুরু করেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে এই পরীক্ষা বাতিল করা হয়েছে। ওই পরীক্ষা আবার কবে নেওয়া হবে তা পরে ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনার তদন্তে আজ সিবিআই এর একটি দল ঘটনাস্থলে গেছে। 7 সদস্যের ওই দলের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় ফরেন্সিক বিভাগের বিশেষজ্ঞরা। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি 6ই মে রাতে কিভাবে ওই গাড়ি থামানো হয়েছিল বা কিভাবে গুলি চালানো হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 5 দেশ সফরে রওনা হবেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি যাবেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। এই নিয়ে কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান।
7: মই শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ঈশ্বৰৰ নামত শপথ লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম।
5: হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শপথ নিয়েছেন আরও 4 মন্ত্রী। এদের মধ্যে 2 জন বিজেপির, বাকি 2 জন জোটসঙ্গী দল অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের আদালতগুলির আধুনিকীকরণ ও এই উদ্দেশ্যে সরকারি বরাদ্দ 40-50 হাজার কোটি টাকা সুনিশ্চিত করার নীল নকশা প্রস্তুত করতে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন। জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার কমিটি আদালতগুলির পরিকাঠামোগত অভাব দূর করতে সরকারের থেকে প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতা পেতে সাহায্য করবে। স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন, এনসিআরটি এবং সিবিএসই যৌথভাবে 3rd থেকে 8th শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কম্পিউটেশনাল থিঙ্কিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর একটি নতুন পাঠ্যক্রম চালু করেছে। এই উদ্যোগ প্রসঙ্গে শ্রী কুমার জানান, গ্রীষ্মকালীন ছুটির সময় শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে এবং ছুটি শেষে স্কুলগুলো খোলার পরপরই এই বিষয়গুলির পাঠদান শুরু হবে। ইসরায়েলের সংসদ কনেসেট 7ই অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত প্যালেস্তিনীয় জঙ্গিদের বিচারের জন্য একটি বিশেষ সেনা ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার আইন পাশ করেছে। এই আইনে ইসরায়েলের সামরিক বিচার ব্যবস্থার অধীনে একটি বিশেষ আদালত গঠনের সংস্থান রয়েছে। সেখানে উল্লিখিত হামলায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়া 300 জন অভিযুক্ত জঙ্গির বিচার করা হবে। নেপালের লুম্বিনী প্রদেশের আর্ঘানসি জেলায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় 4 জন মহিলা ও 1 জন পুরুষ নিহত, আরও 20 জন আহত। পুলিশ সূত্রে খবর, অন্তত 30 জন যাত্রী নিয়ে বাসটি সুপা দেউরালী মন্দিরে তীর্থযাত্রা শেষে পার্বত জেলায় ফিরছিল। পানিনি গ্রামীণ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের দুর্গাফন্দ কুডুলেতে বাসটি রাস্তা থেকে ছিটকে প্রায় 100 মিটার নিচে পড়ে যায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মহিলাদের 48 কেজি বিভাগে ভারতের কোমল কোহার ব্রোঞ্জ পদক জিতেছেন। এটি এবারের প্রতিযোগিতায় দেশের প্রথম পদক। গুজরাটের গান্ধীনগরে 7 দিনের এই প্রতিযোগিতার প্রথম দিনে গতকাল স্ন্যাচে 78 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে 99 কেজি মোট 177 কেজি ওজন তুলে পদক জয় করেন কোমল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। চলতি মাসের 14-15 তারিখে নতুন দিল্লিতে ব্রিক্সভুক্ত দেশগুলির সম্মেলন অনুষ্ঠিত হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল সিআইআই এর বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিয়ে বলেছেন, রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ভারত এবার সর্বকালীন রেকর্ড করেছে। চলতি বছরের মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁসের কারণে বাতিল করা হয়েছে, এ ব্যাপারে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।
8: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ রাত 8টায় আজকের প্রসঙ্গ প্রযোজনা।
0: খবরের পর ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। জানিয়ে দেব আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আপনারা তো জানেন যে প্রতি সকালে আমাদের অনুষ্ঠান শুরু হয় সকাল 5:50। সকাল 6টায় শুনবেন অমৃতবাণী, সঙ্গে ভক্তিমূলক গানের নিবেদন। 6:20 বাংলা খবর, 6:30 রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 6:50 নজরুল গীতি, 7:25 এবং 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ। 7:45 বাংলা ছায়াছবির গান, বিভিন্ন ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 8টায় আমার আপনার শুভ সকাল। আগামীকাল শুভ সকালের বিষয় ভেবেছিলাম আপনাদের জানিয়ে দেব। আগামীকাল শুভ সকালের বিষয় না পারলাম না, পরে নিশ্চয় আরেকবার জানিয়ে দেব। সকাল 9টায় হিন্দি খবর, পরে ইংরেজি খবর দিল্লি কেন্দ্র থেকে। 9:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান। দশটায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, বেলা 1টায় বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান। 1:30 থেকে আবারও শুনবেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। 2:05 লোকগীতির অনুরোধের আসর। 3:05 হিন্দি এবং ইংরেজি খবর। 3:10 রয়েছে দিনান্তিকা। 3:30 বিবিধ ভারতীর অনুষ্ঠান। 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুল গীতি, 5:30 ক্ষেত খামারের কথা, 6:00 হিন্দি খবর, 6:05 কীর্তন, বিভিন্ন শিল্পীর পরিবেশনায়। 6:25 বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, কর্মখালীর খবর জীবিকার জন্য 6:30। 6:35 গ্রামীণ সংবাদ, স্বচ্ছতায় বিষয়ে একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান 6:40। 6:55 অতুলপ্রসাদের গান, 7:10 আজ সন্ধ্যায়। 7:30 বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, 7:50 স্থানীয় সংবাদ। 8:05 হিন্দি এবং ইংরেজি খবর, 8:10 বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, 8:25 আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে নিউজ এট 9 দিল্লি কেন্দ্র থেকে, 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান, রাত 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ। 10:10 জলসাঘর। শুনলেন, আচ্ছা বলে দিই, আগামীকাল জলসাঘরে আপনাদের সঙ্গী সুমন চট্টোপাধ্যায়, বিষয় রাগে অনুরাগে, রাগের আলোই রবীন্দ্রনাথ। শুনলেন অনুষ্ঠান পরিচিতি আগামীকালের আকাশবাণী মুর্শিদাবাদ। এখন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, একটু পরে স্থানীয় সংবাদ।
9: কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণীর স্টুডিওয় এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 7000001। এছাড়াও সরাসরি মেল করা যাবে। আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com educationakashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম মে 2026।
8: এখন সংবাদ।
10: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। আগামীকাল জয়ী বিধায়করা শপথ নেবেন। নারী সুরক্ষায় সরকার এবার জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে বলে নারী ও শিশু বিকাশ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। মেসিকাণ্ডে রাজ্য সরকার তদন্ত করবে। বিজেপি রাজ্যে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ করতে শিল্প সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে 21 মে পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। তিলজলা থানা এলাকার তোপসিয়া একটি বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আজ দুজনের মৃত্যু হয়েছে। মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে কলকাতা পুলিশ, গ্রেপ্তার মোস্ট ওয়ান্টেড মাও নেত্রী। আইএসএল ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্টস ইন্টার কাশির মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। বিকেলে লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি।
11: আমি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অপরিসীম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
10: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং নবনির্বাচিত বিধায়করা। শপথ গ্রহণ পর্ব শেষে তাপস রায় জানান আগামীকাল এবং বৃহস্পতিবার নবনির্বাচিত বিধায়করা বিধানসভায় শপথ নেবেন। আগামী 15 মে শুক্রবার বিধানসভা স্পিকার নির্বাচন হওয়ার কথা। বিধানসভা সূত্রে খবর, তাপস রায়কেই অধ্যক্ষ পদে শাসক দলের তরফে প্রার্থী করা হতে পারে। আগামীকাল প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন। উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরা ওই পর্বে শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন নদিয়া এবং 2 চব্বিশ পরগনার বিধায়করা। বৃহস্পতিবার প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ হবে। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জয়ী বিধায়করা। রাজ্যের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্যসচিব মনোজ আগরওয়াল আজ একাধিক দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। নবান্নে আয়োজিত এই বৈঠকে প্রকল্পগুলির সঙ্গে যুক্ত সুবিধাভোগীদের বিস্তারিত তথ্য আরও একবার যাচাই করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুবিধাভোগীদের বর্তমান অবস্থা কিরকম তা জানতে প্রয়োজনে ব্লক প্রশাসনের আধিকারিকদের সরাসরি তাদের বাড়ি পৌঁছে বিস্তারিত খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খুঁটিয়ে পরীক্ষা করার কথা বলা হয়েছে আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অন্যান্য তথ্য। উল্লেখ্য, রাজ্যে এতদিন চালু থাকা কোন সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ করা হবে না বলে জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল প্রকল্পগুলিকে আরও স্বচ্ছতার সঙ্গে চালানোর নির্দেশ দিয়েছিলেন। এদিকে মুখ্যমন্ত্রী আগামীকাল দুপুর 2টায় নবান্ন সভাঘরে সব দপ্তর নিয়ে বৈঠকে বসবেন। অবসরের পরেও পূর্ববর্তী সরকারের পুনর্নিয়োগ করা 232 জন আধিকারিকের নাম আজ প্রকাশ করা হয়েছে। নতুন সরকারের কর্মীবর্গ প্রশাসনিক দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে এইসব আইএএস, আইপিএস বা ডাব্লিউবিসিএস আধিকারিকদের নামের তালিকা প্রকাশ করে চাকরি থেকে সরানোর কথা বলা হয়েছে। নারী সুরক্ষা, শিশু কল্যাণ এবং দুর্নীতি দমনে সরকার এবার জিরো টলারেন্স বা আপোষহীন নীতি নিয়ে চলবে বলে রাজ্যের নতুন নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর প্রথম সাংবাদিক বৈঠকে নিজের দপ্তরের অগ্রাধিকার এবং আগামী দিনের কর্মপরিকল্পনা স্পষ্ট করে দেন তিনি। মন্ত্রী বলেন, এতদিন রাজ্যে মহিলাদের ওপর যে অত্যাচার ও বঞ্চনা হয়েছে নতুন সরকার তার অবসান ঘটাতে বদ্ধপরিকর। সরকার বদলের দিন থেকেই রাজ্যে আতঙ্কের পরিস্থিতির অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
12: আপনার সন্তান, আপনার কাজ, তারা নির্ভয় করুন, আটটার পর বেরোতে পারবেন না, থানাতে গেলে থানা এফআইআর নেবে না, এই দিন শেষ হয়ে গেছে। 4 তারিখের পর থেকে মাথা উঁচু করে বাংলার মহিলারা বাঁচবেন। যারা যা করেছে তার তো ফাইল খোলা হবেই, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন, সে অভয়াই বলুন, কয়লা চুরি বলুন আর বালি চুরি বলুন আর যে কোনো বিষয় বলুন, দুর্নীতিতে জিরো টলারেন্স।
10: সাধারণ মানুষের খাদ্যে কোন রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। খাদ্যভবনে আজ দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, তাঁর সময়কালে খাদ্য দপ্তরে কোনো দুর্নীতি হবে না, দুর্নীতি এখন অতীত। এদিকে আজ নবমহাকরণে ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের দায়িত্ব নিয়ে মন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে আগামী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সব কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে রাজ্যকে যুক্ত করা হবে। গত বছর 12 ডিসেম্বর লিওনেল মেসির কলকাতা সফরের সময় যুব ভারতীতে যে শৃঙ্খলার ঘটনা ঘটেছিল তারও তদন্ত হবে বলে তিনি জানান।
13: আমরা বোর্ড মিটিং করবো, তারপরে সিদ্ধান্তের বিষয় আছে। যে সংস্থা যারা টিকিট বিক্রি করেছিল বা যে সংস্থার মাধ্যমে করা হয়েছিল, আমরা বিষয়টিকে একদম তদন্ত আমাদের নিশ্চিতভাবে হবে এবং তার পরবর্তীতে এই সিদ্ধান্ত করতে হবে। মেসি কাণ্ডের আমি ফাইল চেয়েছি, ফাইল দেখবো এবং প্রয়োজন হলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এর পরবর্তী সিদ্ধান্ত কি হবে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে জানাবো।
10: বিজেপি রাজ্যে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ করতে শিল্প সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছে। কলকাতায় আজ বণিক সভা বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে বিনিয়োগের আবহকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। একসময় উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা থেকে মানুষ কাজের সন্ধানে এরাজ্যে আসত, বর্তমানে এরাজ্যের মানুষ ভিন রাজ্যে চলে যাচ্ছে। রাজ্যে প্রাকৃতিক সম্পদ, রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা, আন্তর্জাতিক সীমানা সবকিছু থাকা সত্ত্বেও সঠিকভাবে বিনিয়োগ আনা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন তিনি। শ্রী ভট্টাচার্য বলেন, বড় শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নেই এবং জমি নীতির পরিবর্তন না হলে শিল্প আসবে না।
14: পশ্চিমবঙ্গে বড় শিল্প আনতে হবে, এছাড়া কোনো ভবিষ্যৎ নেই। আমরা যদি পুরনো সরকারের কথা বলি, they don't have any comprehensive land policy. আমাদের fertile land আছে, 82% of the land is owned by the small farmers. এখানে যদি কোনো গভর্নমেন্টের ইন্টারভেনশন না থাকে, যদি কোনো ল্যান্ড পলিসি না থাকে, তাহলে কোনোদিন

0: শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। এই অনুষ্ঠান বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। চট করে জানিয়ে রাখি, কথাও গানে ঠিক 10:10 লাইভ ফোন ইন এই অনুষ্ঠানে আপনাদের অপেক্ষায় রয়েছি। আমি দেবী সরকার মুখোপাধ্যায়। আজকের বিষয় চলছে রেলের গাড়ি। এখন খবর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
1: আকাশবাণী কলকাতা খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। মেডিকেলে ভর্তির পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তভার হাতে পেয়ে সিবিআই FIR দায়ের করেছে। এদিকে রাজস্থান পুলিশ এই ঘটনায় 15 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। তামিলনাড়ু রাজনীতিতে আবারও নাটকীয় মোড়, সরকারকে সমর্থনের প্রশ্নে দুভাগ AIADMK। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত দেশের আদালতগুলিকে আধুনিকীকরণের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন। নতুন দিল্লিতে আগামী 14 ও 15 মে ব্রিক্স বিদেশমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। আগামী দুদিন জয়ী বিধায়করা শপথ নেবেন। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টনে চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি জুটি জয় দিয়ে অভিযান শুরু করেছেন। আসছি বিস্তারিত খবরে। নিট ইউজি 2026 বা মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল SOG এ পর্যন্ত সন্দেহভাজন 15 জনকে আটক করেছে। তদন্তে নেমে তারা সামগ্রিক চক্রান্তের মূলে পৌঁছানোর চেষ্টা করছে, সেই সঙ্গে কিভাবে কালো টাকার লেনদেন হতো সেটাও খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। রাজস্থান পুলিশের দাবি অনুযায়ী মূল চক্রী জয়পুরের বাসিন্দা মনীষ, তাকে আটক করা হয়েছে। এর আগে রাজস্থান পুলিশের SOG দেরাদুন থেকে 5 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা হয়েছে রাজস্থানের শিকারের পুর প্রতিনিধি রাকেশ কুমারকেও। উল্লেখ্য, প্রশ্ন ফাঁসের অভিযোগে গত 3 মের মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আগেই ঘোষিত হয়েছিল। ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তদন্তভার হাতে পেয়ে সিবিআই একটি FIR দায়ের করেছে। শিক্ষামন্ত্রকের অন্তর্গত উচ্চশিক্ষা দপ্তর থেকে পাওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে এই FIRটি করা হয়। সিবিআই এই মামলায় ফৌজদারি চক্রান্ত, চৌর্যবৃত্তি, বিশ্বাসভঙ্গতা ও সাক্ষ্য প্রমাণ নষ্ট করা সংক্রান্ত বিভিন্ন ধারা যুক্ত করেছে। এদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। এর জন্য দেওয়া হবে নতুন অ্যাডমিট কার্ড। NTA আরও জানিয়েছে, নতুনভাবে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত আর কোনো ফি দিতে হবে না। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত অর্থনৈতিক, প্রযুক্তিগত কিংবা ভূ রাজনৈতিক ইত্যাদি যে কোনো বাধার বিরুদ্ধে নিজেকে শক্তিশালী করে তোলার ক্ষমতা রাখে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত CII বার্ষিক ব্যবসায়িক শীর্ষ সম্মেলন 2026 বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, খণ্ড বিখণ্ড ভূ রাজনৈতিক ও ব্যবসায়িক পরিস্থিতির কারণে বিশ্ব প্রতিদিন নানা সংকটের মুখোমুখি হচ্ছে, কিন্তু ভারত ধারাবাহিকভাবেই প্রতিকূলতাকে সুযোগে রূপান্তরিত করে চলেছে। শ্রী গোয়েল জোর দিয়ে বলেন যে ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সময় ভারতের অভ্যন্তরীণ শিল্পখাতকে শক্তিশালী করতে দেশীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর মানদণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন,

0: তো মানে দেশের কাছে এতটাই পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা ভাণ্ডার রয়েছে যা দিয়ে প্রায় 11 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। ভারত চলতি মাসের 14-15 তারিখে ব্রিক্স বিদেশ মন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ব্রিক্স সদস্য ও অংশীদার দেশগুলোর বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
1: 14 और 15 तारीख को ब्रिक्स विदेश मंत्री की उनकी बैठक हो रही है, जिसकी अध्यक्षता हम लोग कर रहे हैं। पहला पड़ाव प्रधानमंत्री का संयुक्त अरब अमीरात का होगा। उसके अलावा जो 4 अन्य देश हैं, नॉर्वे की यात्रा है, स्वीडन की यात्रा है, इटली की यात्रा है, नेदरलैंड्स की यात्रा है।
0: অপারেশন সিন্ধু চলাকালীন পাকিস্তানকে চীন সমর্থন করেছিল কিনা সে সংক্রান্ত এক রিপোর্ট নিয়ে প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এই রিপোর্ট পূর্বের তথ্যকে সমর্থন করে। তিনি বলেন, অপারেশন সিন্ধুর ছিল পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার জবাবে একটি সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এবং পরিকল্পিত প্রত্যাঘাত, যার উদ্দেশ্য ছিল পাকিস্তান থেকে এবং তার নির্দেশে পরিচালিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করা। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকারের আস্থা ভোটের আগে রাজ্য রাজনীতিতে আবার নাটকীয় মোড়। সরকারকে সমর্থন দেওয়া নিয়ে এআইএডিএমকে দুটি দলে বিভক্ত হয়ে পড়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক এডাপ্পাড়ি কে পালানিসামির নেতৃত্বাধীন গোষ্ঠী টিভিকে সরকারকে সমর্থন না করার নির্দেশ দিয়েছে। এদিকে 30 জন বিধায়কের সমর্থন দাবি করা অন্য একটি গোষ্ঠী এসপি ভেলুমানিকে বিধানসভায় এআইএডিএমকে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করেছে। প্রাক্তন মন্ত্রী সিভি সানমুগামের বাসভবনে বৈঠকের পর আজ সাংবাদিক সম্মেলনে সানমুগাম বলেন, আস্থা ভোটের সময় তাদের গোষ্ঠী টিভিকে সরকারকে সমর্থন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 5 দেশ সফরে রওনা হবেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি যাবেন। সফরের প্রথম পর্যায়ে তাঁর সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়ে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করার কথা। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে আকাশবাণীর সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের আদালতগুলি আধুনিকীকরণ ও এই উদ্দেশ্যে সরকারি বরাদ্দ 40 থেকে 50 হাজার কোটি টাকা সুনিশ্চিত করার নীল নকশা প্রস্তুত করতে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন। জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার কমিটি আদালতগুলির পরিকাঠামোগত অভাব দূর করতে সরকারের থেকে প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতা পেতে সাহায্য করবে। বিচারপতি কুমার ছাড়াও এই কমিটিতে থাকছেন কলকাতা, পাঞ্জাব, হরিয়ানা ও বম্বে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক, অশ্বিনী কুমার মিশ্র ও সোমাশেখর সুন্দরেশন। ভারত চলতি মাসে 14 ও 15 তারিখে ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। বিকেলে লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং নবনির্বাচিত বিধায়করা। শপথ গ্রহণ পর্ব শেষে তাপস রায় জানান, আগামীকাল এবং বৃহস্পতিবার নবনির্বাচিত বিধায়করা বিধানসভায় শপথ নেবেন। আগামী 15ই মে শুক্রবার বিধানসভা স্পিকার নির্বাচন হওয়ার কথা। আগামীকাল প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা বিধায়ক পদে শপথ গ্রহণ করবেন। উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও ওই পর্বেই শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন নদিয়া এবং 224 পরগনার বিধায়করা। বৃহস্পতিবার প্রথমার্ধে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ। দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জয়ী বিধায়করা শপথ গ্রহণ করবেন। রাজ্যে পরবর্তী সময়ে কি কি উন্নয়নমূলক পরিকল্পনা রয়েছে তা সব দপ্তরকে আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানাতে হবে। আজ অসম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে ফিরে পূর্ত দপ্তরের ময়দান টেন্টে বৈঠকে বসেছিলেন শ্রী অধিকারী। সেখানেই বলা হয় বুধবার মুখ্যমন্ত্রী নবান্ন সভাগরে আগামীকাল একটি পর্যালোচনা বৈঠক করবেন। পশ্চিমবঙ্গে মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে কলকাতা পুলিশ। দীর্ঘদিনের মোস্ট ওয়ান্টেড মাও নেত্রী শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলাকে আজ উত্তর কাশীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ আজ এক সাংবাদিক বৈঠকে একথা

0: জানান।
1: অ্যারেস্ট হয়েছে উত্তর কাশীপুর এরিয়া থেকে, বাট অরিজিনালি সি ইজ ইনহ্যাবিটেন্ট অফ নদিয়া চাকদা। একটা মামলা ছিল 2004-05 সালে, কিন্তু মেইনলি ঝাড়খণ্ডে মামলা আছে, যেখানে সি ওয়াজ পার্ট অফ আর্মড স্কোয়াড অ্যান্ড রিজনাল কমিটি মেম্বার। ঝাড়খণ্ড পুলিশ হ্যাজ অ্যানাউন্সড এ রিওয়ার্ড অফ 15 lakhs ডিপেন্ডিং অন দি র্যাঙ্ক অফ দি মাওয়িস্ট লিডার, দেন উইল ইন্ট্রোগেট হার অ্যান্ড ফাইন্ড আউট আদার ডিটেলস অ্যাবাউট আদার মেম্বার্স অপারেটিং ইন ঝাড়খণ্ড এরিয়া।
0: এদিকে আরেক মাও নেতা মাধাই পাত্র আজ কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা এই মাওবাদী নেতাকে দীর্ঘদিন ধরেই পুলিশ খুঁজছিল। আত্মসমর্পণকারী এই ব্যক্তি কেন্দ্রীয় সরকারের পুনর্বাসন নীতির আওতায় অর্থনৈতিক সহায়তা পাবে। কলকাতার তিলজলা থানা এলাকার তোপশিয়ার একটি বহুতলা আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আজ দুজনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম আরও 5 জন। এদের মধ্যে 3 জনের অবস্থা সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, আজ দুপুরে আবাসনের ভেতরে থাকা ব্যাগ তৈরির ছোট কারখানায় 30 জন কাজ করছিলেন। সরু তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ থাকায় সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। মৃত্যু হয় মোহাম্মদ হাসান ও রাজেশ নামে দুজনের। দমকলের 5টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ ঘটনাস্থলে গিয়ে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেন। ব্যাডমিন্টনে ভারতীয় জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ থাইল্যান্ড ওপেন 2026 জয় দিয়ে তাদের অভিযান শুরু করেছেন। থাইল্যান্ডের ব্যাংককের নিমিবুত্র স্টেডিয়ামে শীর্ষ বাছাই সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ ইন্দোনেশিয়ার জুটিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। মালয়েশিয়ার জুটির মুখোমুখি হবেন তারা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। মেডিকেলে ভর্তির পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তভার হাতে পেয়ে সিবিআই এফআইআর দায়ের করেছে। এদিকে রাজস্থান পুলিশ এই ঘটনায় 15 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। তামিলনাড়ুর রাজনীতিতে আবারও নাটকীয় মোড়, সরকারকে সমর্থনের প্রশ্নে দুভাগ এআইএডিএমকে। খবর পড়া শেষ হল।
2: আকাশবাণী কলকাতা কেন্দ্রের খবরের পর ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। দূরে কাছের সমস্ত বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান কথা ও গানেতে।

আজকের বিষয় আপনাদের সকলের নিশ্চয়ই মনে রয়েছে, বার কয়েক ঘোষণাতেও আপনারা শুনেছেন। আজকের বিষয় কি বলুন তো দেখি, কেমন বলতে পারছেন আপনি?

বন্ধুরা, যে যেখানে রয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয়, চলছে রেলের গাড়ি।

রিল মানে আমাদের এক আবেগ, রিল মানে আমাদের এক ভালো লাগা, রিল মানে আমাদের ছেলেবেলা, রিল মানে দেশ ছোট।

বন্ধুদের অনুরোধ করব 9434921000 অপেক্ষায় রয়েছে। কিন্তু ওই যে বললাম না, আমাদের আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে রেল, আমাদের ছেলেবেলা, আমাদের বড়বেলা। রেলগাড়ির ওই আওয়াজটা শুনলেই, কু ঝিকঝিক শুনলেই মনটা কেমন উড়াল দেয়, মনে হয় এক ছুটতে পারি দিই। এ প্রসঙ্গেই মনে আসছে যে অপু দুর্গার কথা আপনাদেরও নিশ্চয় মনে পড়বে। জীবনে প্রথম রেলগাড়ি দেখবার কি আনন্দ, সেই কাশের বন দিয়ে ছুটে চলেছে দুটি ছোট্ট ছোট্ট বালক বালিকা, দূর থেকে দেখতে পাচ্ছে ধোঁয়া, ধুমায়মান উঠছে ঊর্ধ্বাকাশে। শব্দটা কি কানে পৌঁছেছিল? আমার তো মনে হয় বেশ, আর সেই শব্দের টানেই তাদের ওই রকম তেজ ছুট। আপনাদের কার কার কোন গাড়িতে চড়তে বেশি ভালো লাগে, বাস নাকি ট্রেন, রেলগাড়ির সফর নাকি একেবারে উড়োজাহাজ? আমাদের কত রকম কল্পনার সঙ্গে জড়িয়ে রয়েছে। একটু চোখ মেলে দেখুন বাংলা সিনেমায়, বাংলা চলচ্চিত্রে, হিন্দিতে বহু রেলগাড়ি তাকে কেন্দ্র করে প্রেম, ভালোবাসা, আমাদের উড়াল দেওয়া, পাড়ি দেওয়া, এরকম কত গান হয়তো আপনাদের মনে পড়বে। তবে এই মুহূর্তে পারবো না আপনাদের হিন্দি গান শোনাতে, যদিও খুব মনে পড়ছে কিশোর কুমারের গাওয়া সেই গানটি, তবে তার একটা বাংলা প্রতিরূপও রয়েছে, তাই না? ঠিক এই মুহূর্তে যেমন আরও একটি গানের কয়েকগুলি আপনাদের শোনাতে বড্ড মন চাইছে।

0: নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: বীরভূম থেকে চন্দ্রমোহন সিংহ।
0: বলুন, অনেকদিন পর কথা হচ্ছে।
1: অনেকদিন পরে। রেলের গাড়ি চললেও তার গন্তব্য রয়েছে। এক জায়গা থেকে অন্য জায়গায় গাড়ি যায়, কত যাত্রী ওঠানামা করে, ট্রেন চলতেই থাকে। চলতে চলতে একটা স্টেশনে গিয়ে সেবে থামে, আর যায় না। জীবনের জীবিকার সঙ্গে ট্রেনের একটা অদৃশ্য মিল রয়েছে। এমনই করে অনেক কিছুর সঙ্গে সাদৃশ্য দেখা যায়। এ চলা অন্তহীন, এ শেষ বলে কিছু নেই। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
0: ভালো থাকুন।

0: কে রয়েছেন বন্ধুর সঙ্গে?
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, নিজের সভা প্রসঙ্গের দিদি।
0: হ্যাঁ রেডিও সেটটা দূরে রাখতে হবে।
1: আচ্ছা, আমি আপনার ওই গোঘাটা হালদারপাড়া থেকে নর্থম হালদারপাড়া থেকে নর্দাসনা
0: বলুন।
1: প্রথম রেলগাড়ি যখন আপনার 1980 সাল, তখন আমি আপনার এই নৈহাটি গিয়েছিলাম, বুঝলেন। এবার নৈহাটি তখন এই কৃষ্ণনগর থেকে 1.90 টাকা ভাড়া। সেই মুহূর্তে আপনার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1980। তাই তখন আপনার ওই যে ডিজেল ছিল, ডিজেল গাড়ি ছিল না, কারেন্ট ছিল না, আপনাদের কয়লাতে গাড়ি চলত। তখন ওই কৃষ্ণগর এখান থেকে গেলাম, 1.32 টাকা ভাড়া হয়েছে রাজনগর ঘাট থেকে আপনার কৃষ্ণনগর, আর ওখান থেকে 1.90 টাকা ভাড়া হয়েছে নৈহাটি। তাই সর্বপ্রথমে যখন গিয়েছিলাম 1980 সালে, তখন কি আনন্দ হয়েছিল ওই ট্রেনে চেপে, তা আপনাকে দিল্লি কি বলবো। তা এত সুন্দর লেগেছিল তখন। তা আপনার তো প্রথমে তখন মোটামুটি আমার বয়স তখন ওই 22 বছর হবে, 22 বছর এই টাইমে, তাই এইটুকু মানে দেখেছিলাম। তা তারপর তো আপনার এই রেলগাড়ি এখন মানে হয়ে গেল কারেন্টের, তারপর আগে হয়েছিল ডিজেলের।
0: কত পরিবর্তন! বলছিলাম না যে রেল মানে আমাদের এক আবেগ, ছেলেবেলা হোক, বড়বেলা হোক, বুড়োবেলা হোক, যে বেলাই হোক না কেন, প্রথম রেলে চড়বার স্মৃতি আমাদের প্রত্যেকের মনের মণিকোঠায় একেবারে স্বর্ণাক্ষরে লিখিত। ভাবুন না রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, রেলগাড়িতে চড়বেন, বাবার সঙ্গে হিমালয়ে যাবেন, কত ভয়, কত দ্বিধা, কত সংকোচ, ইস উঠতে পারবেন তো, পাতলা মাত্র রেল চলতে শুরু করবে না তো, বড়রাও তাকে কম ভয় দেখাননি। আমাদের অনেকেরই একটু পেছন দিকে পাতাগুলো হাতরে দেখুন, এরকম অভিজ্ঞতা, অনুভূতি, বুকদুরুদুরু আমাদের সকলেরই হয়েছে। কিন্তু তারপর যখন একবার চড়ে বসতে পারলাম, তখন মনে হলো একেবারে বিশ্ব জয় করে ফেলেছি। মায়েরা কিন্তু সাবধান করতে নেই, জানলার ধারে বসো না। আর সত্যি যখন স্টিম ইঞ্জিন ছিল, যখন কয়লা পোড়ানো হতো, সেই শক্তিতে যখন ট্রেন ছুটত, তখন কিন্তু ওই যে ধোঁয়াটা বেরোতো, উড়তো, যেটা সেটা কিন্তু একেবারে ট্রেন থেকে নামার পর চোখে মুখে কালি অবধারিতভাবে থাকতো। আর যেটা হতো সেটা হচ্ছে ওই কয়লার কুচিগুলো কিন্তু চোখে ঢুকবেই ঢুকবে, তারপর চোখ রোগরে রোগরে একেবারে চোখটাকে লাল করে ফেলা। দু চার ঘাজে মায়ের হাত থেকে মেলে নিই পিঠে, তাও বলবো না, কিন্তু তবু ওই যে মাঠ ঘাট পেরিয়ে কখনো নালার পাশ দিয়ে, কখনো কাশবনের পাশ দিয়ে, কখনো একেবারে ফসলে ভরা সবুজ ধান ক্ষেতের পাশ দিয়ে ট্রেন ছুটে চলেছে, এবং এক এক সময়

0: এক রকম গন্ধ, কখনো ফুলের গন্ধ, কখনো পচা পাঁকের গন্ধ, কখনো বাজারের পাশ দিয়ে মানুষজন হাঁ করে দেখছে। ট্রেন চড়ার অভিজ্ঞতা বা ট্রেন চড়ার আনন্দটা একেবারেই আর সব কিছু হচ্ছে অন্যরকম। চলছে রেলের গাড়ি, নানান পরিবর্তনের মধ্য দিয়ে স্টিম ইঞ্জিন গেল, ডিজেল ইঞ্জিন এলো, তাও চলে গেল, আসছে নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন ইঞ্জিন, গতি বাড়ছে, ট্রেনের ভেতরে চেহারাটা বদলে যাচ্ছে, কাঠের বেঞ্চের বদলে এখন ছোট ছোট সিট, কোথায় উঠে গেল সেসব, তাই না? তো আমরা দেখছি যে এখন ট্রেন চড়া মানে নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় এবং সিট, ট্রেনের গতি, ট্রেনের ভেতরের যে যাত্রার উপকরণ সমস্তটা বদলেই এখন একেবারে ঝাঁ চকচক একটা ব্যাপার। কিন্তু আবেগ ভালোবাসা আমাদের এতটুকু কমেনি। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
0: নমস্কার,
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল বলছি।
0: বলুন প্রবীর বাবু।
1: বলছি যে আমার একটা এই ট্রেন চাপা আপনার মানে স্মৃতি হয়ে আছে, কারণ মামার সাথে মামার বাড়ি যাচ্ছিলাম, সেই সময় আপনার কয়লার ইঞ্জিন ছিল, তো সেই গাড়িতে বসে আমার আঙুলটা আপনার ইয়েতে দরজায় আটকে যায়, আর নিয়ে আমার মাঝখানের একটা আঙুল মানে কড়ি আঙুলের পাশের আঙুলটা কেটে পড়ে যায়। তো এই যে স্মৃতি আমার আজ অব্দি ট্রেনে চাপার এই অভিজ্ঞতাটা আছে দিদি ভাই।
0: মানে সেই অনামিকাটা আপনার, মানে যে আঙুলে আংটি পরে সেই আঙুলটাই নেই আপনার?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: ট্রেন যাত্রা গিয়ে এরকম অবস্থা?
1: হ্যাঁ, ওটা আর কি সেই ট্রেনের ভেতরে আমার বাথরুম আছে, বাথরুমের পাশে একটা সিটে বসছিলাম, আর মা ঢুকেছিল বাথরুমে, আর ভেতর আমি দেখিনি আঙুলটা কখন, আমার তখন বয়স আর কি ওই 5-6 বছর হবে, তো সেই সময় আমার কেটে পড়ে যায়। তো সেই জায়গায় আমার ওই স্মৃতিটা এখনো পর্যন্ত ট্রেনে চাপলেই মনে হয় যে আমার কিছু অভিন আছো, এই স্মৃতিটা আপনার সাথে ভাগ করলাম।
0: মানে সেই ভয়টা এখনো আপনার রয়ে গেছে? আপনিও নিশ্চয়। জীবন স্রোতের পাতায় আমরা দেখেছি রবীন্দ্রনাথ তার প্রথম ট্রেন যাত্রার যে গল্প বলেছেন, আমাদের বন্ধু প্রবীরবাবু এসে শুনিয়ে গেলেন একেবারে ছেলেবেলায় তার ট্রেন যাত্রা এবং সাংঘাতিক বিপদের গল্প। গল্প বলবো না, একেবারে প্রত্যক্ষ সত্য যে একটি হয়তো কিশোর বা একটি হয়তো বালক ট্রেনের আনন্দ, ট্রেনে চড়ার আনন্দ, নতুন স্থানে যাবার আনন্দ, সমস্ত কিছু ছাপিয়ে যে দুর্দশা সেদিন তার হয়েছিল আজও কিন্তু মনের মণিকোঠায় এঁকে রেখেছেন সেই ছবি। আপনাদের কাছেও আছে নাকি? দেখব, শুনব সেই সব কথা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে রয়েছেন? না, কেউ একজন বন্ধু রয়েছেন কিন্তু তার কণ্ঠ আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, কে রয়েছেন?
2: উত্তম ঘোষ, নিমতলা গ্রিনফার্ম, কাশিমবাজার থেকে বলছি।
0: বলুন।
2: যে কথা বলছেন, তার শিশু অবস্থায় অপদুর্গার মতো অত আমাদের জীবনেও ঘটেছে, আর এমন সময় শুনছি যখন বাইরে ঝরঝর করে বৃষ্টি চলছে, বৃষ্টির মধ্যে বনানের দিকে তাকিয়ে আছি এখন অবস্থায়, বাইরে যদি আলো জ্বলছে খুব ভালো লাগছে। আর দিয়েছেন তো জীবনটাও একটা রেলগাড়ির সঙ্গে তুলনা করা যায়, কারণ জীবনে এই রেলগাড়িতে যেতে আমরা বিশ্ব রেলগাড়িতে যেতে চলছি, অপদুর্গার মতো শৈশবে আমাদেরও শব্দ রেলগাড়ি। আর এই রেলগাড়ি নিয়ে একটা ছোট্ট কবিতাও শুনতাম ছোটবেলায়, রেলগাড়ি ঝামঝাম পাক ছিল আলোর দাম। তো যাই হোক,
0: না না, তখন কিন্তু ভয় ছিল যে উঠতে পারবো তো,

0: রেলের সঙ্গে তুলনা করে, আর জীবন রেলেও আমরা চলেছি এগিয়ে, তো গন্তব্যে আমাদের পৌঁছাতে হবে, এই বলেই শেষ করলাম দিদি।
1: ধন্যবাদ, ধন্যবাদ, আপনিও ভালো থাকুন, সঙ্গে থাকুন। তবে এই যে ট্রেনে উঠতে গিয়ে, রেলে চড়তে গিয়ে আজও যে পা পিছলে যাবে না, এই গ্যারান্টি কিন্তু দেওয়া যাবে না। অনেকেই দেখেছি যে খুব তাড়াহুড়ো করে দৌড়ে উঠতে গিয়ে দেখা গেল যে যা জুতোটা পা থেকে খুলে একদম নিচে পড়ে গেল, বা ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ঠিক বিপরীত দিকে নামতে গিয়ে একটা সাংঘাতিক অঘটন ঘটল, ছিটকে পড়ে গেল প্ল্যাটফর্মে। এ দৃশ্য কিন্তু আকছারি দেখি। আমি এমন একজনকে দেখেছিলাম ঠিক ওই তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে একদম ভেতরে ঢুকে যান, ট্রেন তো চলে যায়, তাকে তোলা হয়, দেখা গেল তার জ্ঞান নেই, পকেট হাতরে বাড়ির ঠিকানা পাওয়া গেল, ফোন নাম্বার ছিল, তা থেকেই বাড়ির লোকের কাছে পৌঁছানো, দীর্ঘ চিকিৎসার পর তার একটি হাত কেটে বাদ গেল। আমরা দেখেছি সে শিক্ষক মশাইকে, পড়েছিও তার কাছে। তাড়াহুড়ো এবং ট্রেন যাত্রা, চলছে রেলের গাড়ি, যতই আনন্দ দিক না কেন, যতই তার সঙ্গে আবেগ জড়িয়ে থাকুক না কেন, আজও কিন্তু সে সাবধানতা দাবি করে প্রত্যেকের কাছ থেকে। রবীন্দ্রনাথ লিখছেন, পৈতা উপলক্ষে মাথা মুছাইয়া ভয়ানক ভাবনা হইল, স্কুল যাইব কি করিয়া, অতএব ন্যাড়া মাথার ওপর যদি অন্য কিছু বর্ষণ হয় তবে হাস্যবর্ষণ হইবে, এ নিয়ে কোনো দ্বিধা নেই। বাবা ঠিক করলেন তাকে নিয়ে এবার হিমালয়ে যাবেন। পিতা জিজ্ঞাসা করিলেন, আমি তাহার সঙ্গে হিমালয়ে যাইতে চাই কি না। চাই, এই কথাটা যদি চিৎকার করিয়া আকাশ ফাটাইয়া বলিতে পারিতাম তবে মনের ভাবের উপযুক্ত উত্তর হইত। বাড়ি হইতে যাত্রা করিবার সময় পিতা তাহার চির রীতি অনুসারে বাড়ির সকলকে দালানে লইয়া উপাসনা করিলেন। গুরুজনদিগকে প্রণাম করিয়া পিতার সঙ্গে গাড়িতে চড়িলাম। আমার বয়সেই প্রথম আমার জন্য পোশাক তৈরি হইয়াছে, কি রঙের কি রূপ কাপড় হইবে তাহা পিতা স্বয়ং আদেশ করিয়া দিয়াছিলেন। মাথার জন্য একটি জরির কাজ করা গোল মখমলের টুপি হইয়াছিল, সেটা আমার হাতে ছিল, কারণ ন্যাড়া মাথার উপর টুপি পরিতে আমার মনে মনে আপত্তি ছিল। গাড়িতে উঠিয়াই পিতা বলিলেন, মাথায় পড়ো। পিতার কাছে যথারীতি পরিচ্ছন্নতার ত্রুটি হইবার জো নাই, লজ্জিত মস্তকের উপর টুপিটা পরিতেই হইল। রেলগাড়িতে একটু সুযোগ বুঝিলে এই টুপিটা খুলিয়া রাখিতাম, কিন্তু পিতার দৃষ্টি একবারও এড়াইত না, তখনই সেটাকে সস্থানে তুলিতে হইত। রেলগাড়ি যাত্রা করছেন রবি বাবার সঙ্গে, চলেছে সে হিমালয় পাহাড়ে। আমাদের অনেকেই প্রথম যাত্রাপথ বা প্রথম ট্রেনে চড়া, রেলে চড়া, বাবার সঙ্গে না মামার সঙ্গে না মায়ের সঙ্গে, এ স্মৃতি কিন্তু আজও একেবারে জলজল করছে, তাই না? আপনি কি বলেন? নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার, আমি মানুষ পাল বলছি তামিলনাড়ু থেকে।
1: তামিলনাড়ু থেকে বন্ধু আমাদের রেডিও শুনছেন?
2: খুব ভালো আর কি করেছে।
1: আপনি দূর থেকে আমাদের শুনছেন, আমার যে কি আনন্দ হচ্ছে আপনাকে আমি কি করে বোঝাই তা। আমাদের কোন কোন অনুষ্ঠান আপনার ভালো লাগে?
2: সকাল 8টায় ফোন ইন প্রোগ্রাম হয়, তারপরে রাত্রি যেটা এই প্রোগ্রামটা হয় 10টার পরে।
1: আচ্ছা,
2: সময় পেলে, মানে এখন আমাদের ডিউটিতে আছি, সময় পাই না।
1: আপনি কি করেন? আপনি যে আমাদের মন দিয়ে অনুষ্ঠান শোনেন, আপনি সঙ্গে থাকেন, যদিও দূর দেশে থাকেন আপনি, কিন্তু আমাদের ভালোবাসা ছড়িয়ে দিলাম আপনার জন্য। আপনার একটা নিরাপদ সুন্দর জীবন আমাদের সকলের তরফ থেকে আমরা চাইছি। ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন এইভাবেই।
2: হ্যাঁ নমস্কার। কেমন? হ্যাঁ
1: আপনিও নমস্কার নেবেন, ভালো থাকবেন। তামিলনাড়ুর বন্ধুর নামটাই তো জানা হলো না। ট্রেনের কথা বলতেই ওই যে আরাধনা ছবির সেই গানটা কেন জানি আমার মন আজকে গুনগুন করছে, চলুন শোনাই আপনাদের।

0: হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যাঁ দিদি ভাই, কেমন আছেন?
0: দারুণ আছি।
1: আরে ভালো ভালো, খুব ভালো ভালো।
0: আমি তো সবসময় ভালো থাকি।
1: একদম, ওটাই তো ভালো, ওটাই তো ভালো। কেন কি বলেছে চালি চাতুন কি হয়েছে? আমি বৃষ্টি ভিজি, যাতে চোখ দেখে যে জল পড়ে না বুঝতে না পারে।
0: না আমার চোখ দিয়ে জল পড়ে না, দরকার পড়ে না। বীরভূমে কিন্তু চলতো, আমার বেশ মনে পড়ে। প্ল্যাটফর্ম নেই, ওটাই খুব কষ্টকর।
1: একদম দিদি ভাই, একদম চলে আরাম। আর তাই ভাবলাম যে দিদি ভাইকে বলি যে ব্রডগেজ ট্রেনটা খুব মানে

0: আর একটা আগে বললেন না যে কয়লা দিয়ে একটা হিন্দি বই ছবি দা বার্নিং ট্রেন দিদি ভাই, ট্রেনটা থামছে না থামছে না, আপনি হয়তো নিশ্চয় দেখেছেন,
1: দেখেছি
0: দিদি ভাই আমি। হ্যাঁ দিদি ভাই, ট্রেন দিদি ভাই কি বলবো আপনাকে, লোকাল একটা তেজ লোকাল চলে, একটা ভিমে লোকাল চলে, সেটা থানে থেকে মুম্বাই দিদি ভাই। হ্যাঁ তো দিদি ভাই
1: প্রত্যেকটি বাক্যে যদি চারটে বার করে দিদি ভাই বলতে হয় তাহলে কি ভালো লাগে। আমরা কাজের কথা বলি,
0: আপনার বোম্বেতে প্রত্যেক দিন একটা করে ট্রেনে লোকে কাটা পড়ে, বাদুর জোনার মতো লোক ছিল। আমি বোম্বেতে গেছিলাম দিদি ভাই, ওরে বাবা দিদি ভাই, মানুষ কি করে যাতায়াত করে একমাত্র ঈশ্বরই জানে দিদি ভাই।
1: কেন লোকাল আপনি কলকাতায় গিয়ে দেখুন, হাওড়া স্টেশনে দেখুন, প্রচুর লোকাল মানুষ, তো রুজি প্রয়োজনে তাকে ছুটতে হয়।
0: তার থেকে বেশি মুম্বাই কি বলবো, একটা কোনো একটা
1: কাজেই যারা কর্মস্থলে যাবার জন্য রেলটাকে তাদের ব্যবহার করতেই হয়। কেমন ঠিক
0: ভাই,
1: ভালো থাকবেন ভাই, ভালো থাকুন। একজন শ্রোতা বন্ধু এসে বললেন যে জীবনটা ভাই রেলের গাড়ি, সত্যি তাই জীবনের সঙ্গে এই যে বিভিন্ন স্টেশনে থামতে থামতে কেউ নামছে কেউ উঠছে, আপনার জীবনের সঙ্গে সুখ জড়াচ্ছে কখনো দুঃখকে সঙ্গী করছেন, এইভাবে যেমন ট্রেন এগিয়ে চলে রেলগাড়ি এগিয়ে চলে, আমাদের জীবনও কিন্তু ঠিক একইভাবে এগিয়ে চলে এগিয়ে চলে, তাই না? আমরা ইচ্ছে করলেও তার থেকে খুব দূরে থাকতে পারি না, তাই না? শোনায় চলুন। আচ্ছা শোনাবো, তার আগে একজন বন্ধু মনে হচ্ছে এসেছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ সাইফান ভাই বলুন, কেমন আছেন?
2: বলছি একটা রেলের অভিজ্ঞতা বলছি দিদি। আমি 15 বছর বয়স, আমার প্রতিবেশীর সঙ্গে গেছি, উনি জানে রেলে চাপতে কিন্তু আমি জানিনি, ওই ক্ষেত্রে সর্বপ্রথম আমার রেলে চাপা। তো ওই মানে খাড়াতে চাপবো খাড়ের উপরে, জীবন কিরকম রিস্ক যাচ্ছেন, তরুণ তখন তারুণের ভাব, তো মরবো বাঁচবো এটা স্মরণে নাই। এবার স্বাধীনতা দিবসের প্রাককালে নেপাল যাব, তা হাজার হাজার যাত্রী সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, বুঝলি কি বলবো, তো তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ওই যে দু ঠেলা মারা দুটো কামরার মধ্যেখানে চাপাচাপি করে ঘোরাঘুরি করতে করতে 8-10 জনা পড়ে গেলেন। নতুন জামা, নতুন জামা, তো সেই জামার ওই ঠোকাঠুকি যেটা হয় ওইটাই ঠোকা লাগে, ওইখানে একটা মোবিলের মতো গ্রিজ লেগে আছে, সেইটাতে জামাতে লেগে গেল।
1: আচ্ছা
2: আর নিচে পড়ে গেলাম, ট্রেনটা থামছিল 5-7 মিনিট থেমেছিল, আবার উঠলাম, দিয়ে ছাদের উপরে যাই যাই যাই যেতে যেতে দেখি দূর থেকে ওই উপরে ঘিরা সাঁকো আছে, তখন মনে হয় যে ট্রেন থেকে যতগুলো লোক আছে হাজার হাজার লোক ট্রেনের ছাড়ে আছে, তারপর আমার একদম লেভেল হয়ে আছে সবকে একবারে ফেলে দিবে, ওই ঠিক এইরকম করে একটু জামাপড়ি হইলেই মানে পাশ হয়ে যেতে সাঁকোটা।
1: তাহলে কি হলো, হাজার পড়লেন তখন?
2: আমার প্রতিবেশী নিয়েছিল, দিয়ে আস্তে আস্তে তারও হারিয়ে গেছিল, চুরি হয়ে গেছিল বোধ হয়, কেউ বাড়ি আনতে পারেনি।
1: তার দিদি ভয়ঙ্কর, ট্রেনে চাপার সময় না খুব তাড়াহুড়ো করতে নেই,
2: কেউ
1: করবেও না। যাই হোক, প্রাণে বেঁচেছেন এটাই তো অনেক, ভালো থাকুন।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান শুনলাম, হেমন্ত মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়। উপরান্তে কে রয়েছেন? জীবনটা ভাই রেলের গাড়ি। আপনার জীবনেও কি এইরকম রেল নিয়ে কোনো গল্প আছে, কাহিনী আছে, যে কাহিনী আজও আপনাকে হাসায়, কাঁদায়, ফিরিয়ে নিয়ে যায় ছেলেবেলার দিনে? কে রয়েছেন? নমস্কার।
1: নমস্কার, ঝাউবনে থেকে জয়দেব চক্রবর্তী
0: বলুন।
1: চলছে রেলের গাড়ি, রেল জায়গায় খালি হয়ে গেল, বহরমপুরে ভর্তি হয়ে গেল লোকে, ভগবান গোলায় সব নেমে গেল, লালগোলায় গিয়ে গাড়ি থেমে গেল। তো জীবনে রেলের গাড়ি ভয় লাগতো কেন জানেন তো? ওই যে সামনে, যখন আমরা ছোট তখন সামনে সেই ইঞ্জিনটাকে দেখছি কি দেখছি, সেই গরুর চাকার মতন চাকা, সেই লোহার চাকা, ও দেখে কার না ভয় লাগে তখন। হ্যাঁ, এখন সেই সব দৃশ্যগুলো মনে করছে। হ্যাঁ, যে সত্যি করে ভয় লাগবার মানে ছিল ভয়। তো সেই এখন তো আর ওরকম সিস্টেম না, এখন একদম জাহাজের মতন ট্রেন গাড়িগুলো দেখে মনে হয় কিছুই মনে হয় না এখন।
0: বাইরে থেকেও দেখতে যতখানি সুন্দর, ভেতরেও ঠিক ততখানি সুন্দর। কত রকম আরাম, খালি পকেটে রেস্ট তো থাকলেই হলো, তাই না?
1: এটা ভাগীরথীকে দেখি জানা যেত আগে, এখন ভাগীরথী আমাদের নাই নাই।
0: এখন ভাগীরথীকে ছাড়িয়ে আমরা বলতাম যে শতাব্দী এক্সপ্রেস হচ্ছে দামি ট্রেন সাধারণের জন্য, এখন দেখছি শতাব্দীকে সরিয়ে বন্দে ভারত আরো সুন্দর ট্রেন, তাই না? এরকম নতুন নতুন সব কারিগরি আসছে, নতুন নতুন ট্রেন আসছে, আমাদের জীবনকে আরো সহজ সুন্দর করে দিচ্ছে। ঠিক তাই, দেখুন না, হাজারদুয়ারি আপনার ওই কলকাতা স্টেশন থেকে

0: বহরমপুর পৌঁছতে বোধ হয় 3 ঘন্টা কিছুক্ষণ টাইম লাগে, মানে প্রায় 3.5 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়, তাই না? একটা সময় ভাবা যেত না, একটা সময় ভাবা হতো ওরে বাপ রে কতক্ষণ টাইম লাগবে। আচ্ছা, কেউ কিন্তু বলছেন না, ভালো থাকবেন জয়দেববাবু, কেউ কিন্তু বলছেন না যে ট্রেন যাত্রায় অন্যতম আনন্দের উপকরণ হচ্ছে নানান ধরনের হকার, কত রকম খাবার, এই পেয়ারা এলো সঙ্গে সঙ্গে চলে এলো ঝুড়ি ভাজা, মানে পেয়ারা খাবো না ঝুড়ি ভাজা খাবো ভাবতে ভাবতেই চলে এলো শশা, শশা থাকতে থাকতেই এসে গেল ঘুগনি, এরকম কত রকম খাবার। রেল যাত্রার এটাও কিন্তু একটা দারুণ বিনোদন, আমার তো তাই মনে হয়। আপনি কি আমার সঙ্গে সহমত? নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো।
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যালো,
0: আমি শুনতে পাচ্ছি, বলুন।
1: হ্যালো,
0: শ্রোতা বন্ধুর বোধহয় কোথাও একটা সমস্যা হচ্ছে। তো রেল যাত্রায় খুব আনন্দের উপকরণ হচ্ছে নানান ধরনের খাবার, ঠান্ডা জল, চা, কফি, ডিম টোস্ট, ডিম সেদ্ধ, তারপরে কোন খাবার ছেড়ে কোন খাবারের কথা বলবো, কত রকম খাবার। আমার তো মনে হয় যে নন স্টপ খেয়ে যায়, যতক্ষণ জার্নি ততক্ষণ মুখটাও চলছে, মানে ট্রেনের চাকাও গড়াচ্ছে, কুঝিকঝিক করে এগিয়ে যাচ্ছে, আর আমার মাড়ি দাঁত মুখ সারাক্ষণ কিন্তু ব্যস্ত হয়ে রয়েছে। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো, আমি বহরমপুর মানকুমারী থেকে বাবি বলছি।
0: বলুন, ট্রেনে উঠে কি খেতে ভালো লাগে?
2: হ্যাঁ,
0: ট্রেনে উঠে খেতে ভালো লাগে, কত রকম খাবার না।
2: নিশ্চয়ই নিশ্চয়ই, ওই ট্রেনে উঠে খেতে ভালো লাগে, আপনার ঘুগনি আছে একটা, আর একটা হচ্ছে আপনার ওই সেদ্ধ ছোলা।
0: আচ্ছা আচ্ছা, বেশ, পেঁয়াজ কুচি, শশা কুচি, একটু বাদাম ভাজা ও দু চারটে বেশ দাঁতের নিচে পড়লে বেশ লাগে, তাই না? নন স্টপ খেতে ভালো লাগে, যে এটা ছেড়ে ওটা খাবো।
2: রেলের একটা অভিজ্ঞতা ভালো আছে আমার, একবার রিজার্ভেশনে চলেছি, তো হঠাৎ দেখছি একটা লোক দোয়াতে দোয়াতে এসে, কোনো মতে এসে গাড়িটা ছাড়ার সময় কোনো মতে দোয়াতে দোয়াতে এসে গাড়িটা ধরে উপরে উঠেছে, গাড়িটা রিজার্ভেশনে ঢুকে উঠার সময় গাড়িটা রানিং ছিল, রানিং এ উঠেছে, এবার এক পার চটি ভাই আপনি রিজার্ভেশনে উঠেছেন, আমি নেমে যান, নেমে গিয়ে পাশের কামরায় চলে যান।
0: নইলে আবার ফাইন দিতে হবে। একসঙ্গে কতগুলো গেল বলুন, 1200 টাকা গেল, ফাইনের ভয়ে ট্রেন চলে গেল, তাই না? ট্রেন নিয়ে নানান গল্প, নানান স্মৃতি আমাদের প্রত্যেকের ঝুলিতে আছে, ভালো থাকবে।
2: হ্যাঁ,
0: পরের অভিজ্ঞতা আরেকজনের কাছে শুনি, কেমন? ভালো থাকবেন বাপি।

লালিল বাতি জ্বলে নিবে জুনাকের মতন, লালিল বাতি জ্বলে নিবে জুনাকের মতন, পাত্রির নিচে ডিউটি করে ও বন্ধু, পাত্রির নিচে ডিউটি করে ঠেলা হাতে লইয়া রে, ও গাড়ি রেলের গাড়ি কোলের গাড়ি দৌড়ের গাড়ি হইয়া আমার কথা বন্ধু।

0: से जाइयो तुम्हें कोइया रे जाइयो तुम्हें कोइया अमर कोठा बंधिर का से जाइयो तुम्हें कोइया रे जाइयो
1: পাশাপাশি যখন দুটো ট্রেন একই গতিতে ছুটছে বিপরীত মুখে, সেই শব্দ পেয়ে চমকে ওঠেননি এমন মানুষ আছে বলে তো আমার মনে হয় না। ঠিক যেমন আমার শ্রোতাবন্ধু রতন ব্যানার্জির আত্মা রামপুরহাট থেকে লিখছেন যে খুব অস্পষ্ট হয়ে আছে স্মৃতিটা, ঠাকুমার সঙ্গে গেছিলাম প্রথম ট্রেন যাত্রা আমার, মল্লারপুর থেকে আমোদপুর গেছিলাম ঠাকুমার সাথে ট্রেনে চড়ে, ভয়ঙ্কর ইঞ্জিনের শব্দ দেখে আমি চোখ বুজে ফেলেছিলাম, তাই ট্রেনটি দেখতে কেমন সেটি আর মনে পড়ছে না, এটুকুই শেয়ার করেছেন। আর লিখেছেন আপনি যে মুর্শিদাবাদের অন্যতম গুরুত্বপূর্ণ শহর কাঁদি, যেটা আজও রেল ম্যাপের সাথে যুক্ত হয়নি, এটা দেখে যেতে পারলে খুব খুশি হব। এক্ষুনি করে যাচ্ছেন নাকি আপনি? নিশ্চয়ই দেখে যাবেন, আমরা আশাবাদী, আমরা তাকিয়ে রইলাম সেই সুদিনের দিকে। মন্টালিদি বিরাটি থেকে লিখছেন যে শুভ সন্ধ্যা, লিখছেন যে খুব ভালো লাগছে, আগামী দিন বহরমপুর রবীন্দ্রসদনে যেতে পারি যদি শরীর পারমিট করে। বিষয় দিয়েছেন আজকে রেলগাড়ি, রেলগাড়ির আওয়াজ শুনে মনে হচ্ছে বহরমপুর যাচ্ছি, বেশ ভালো লাগছে, আমার রেলগাড়ি চাপতে বেশ লাগে, অনুষ্ঠান খুব ভালো লাগছে, লিখছেন মন্টালি দে বিরাটি থেকে। আর চন্দ্রনাথবাবু তো এসেই ছিলেন, আপনার মেসেজ আর আমি পড়ছি না কারণ আপনি তো সরাসরি আপনার সঙ্গে কথা হয়েছে। বন্ধুরা অনেক গল্প বাকি রয়ে গেল জানেন, এই যে ট্রেন যাত্রা শুরু করেছিলাম আমরা একসঙ্গে, মাঝপথেই নেমে যেতে হচ্ছে, কী আর করা বলুন। তবে আশায় রইলাম আগামী দিন খুব গতিমান এক্সপ্রেসে চড়ে আমরা আবার এরকম একটা লম্বা পথ পাড়ি দেবো, বন্ধুর বাড়িতে পৌঁছে দেবো সেই সুখবর, কত কত কথা থাকবে। আচ্ছা চট করে আপনাদের জানিয়ে দিই, আগামীকাল শুভ সকালের বিষয় সকাল একটাই মন জানলা খুলে দে না। কোন জানলা খোলাবে সেটা জয়িতাই বলতে পারবে, কেমন? আপনারাও থাকবেন 9434913300-তে, হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারবেন। আর রাত্রি 10:10 লাইভ ফোন ইন অনুষ্ঠান জলসা ঘরে আপনাদের সঙ্গী সুমন চট্টোপাধ্যায়, বিষয় রাগের আলোই রবীন্দ্রনাথ, রাগ রাগিনীর আলোই রবীন্দ্রনাথ। এছাড়াও আমাদের নিয়মিত অনুষ্ঠান রয়েছে, সে কথা বলতে গিয়ে বলি, আজ সন্ধ্যার বিষয় তো সকলেরই জানা, প্রণাম আমার রাখবো কোথায় সবখানে তার চরণ পাতা, একেবারে মাসের প্রায় মাঝামাঝির দিকে আমরা এগোচ্ছি। আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখি, আকাশবাণী মুর্শিদাবাদ আকাশবাণীর অন্যান্য কেন্দ্রের সঙ্গেও পালন করছে আকাশবাণীর 90 বছর, সেই উদযাপন আগামীকাল বহরমপুর রবীন্দ্রসদনে বেলা 12টা থেকে 3টে পর্যন্ত। আগ্রহী শ্রোতা বন্ধুরা আপনাদের আমন্ত্রণ রইল, আসবেন কিন্তু। 90-এর যুবা আকাশবাণী, তার সঙ্গে গান আছে, কবিতা আছে, স্মৃতিচারণ আছে, সমস্ত নিয়ে একটা জমজমাট দুপুর কাটাবো আমরা একসঙ্গে, কেমন? তাহলে

আমার ট্রেন তার নির্দিষ্ট গন্তব্যে এসে গেছে। আমি তো নামলামই, একই সঙ্গে আজকের যাত্রাও কিন্তু এই পর্যন্তই। এই সঙ্গেই সকলকে অনেক অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে শেষ করি কথাও গানে। আপনাদের সঙ্গে রয়েছে।

আশেপাশে। বৃষ্টির খবর সেরকমভাবে না থাকলেও আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়েছে হালকা বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কোনো কোনো অঞ্চলে কিন্তু ছেঁটেফোঁটা বৃষ্টি হচ্ছে, তবে খুব সাংঘাতিক কিছু হচ্ছে না, তাতে যদি একটু গরম কমে। তাহলে বন্ধুরা, বৃষ্টি বেরোবেন, ছাতা সঙ্গে রাখুন, গরম থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা করণীয় সেগুলো নিশ্চয়ই করবেন। আকাশ বাতাসের খবর আপনাদের জানিয়ে দিলাম যে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু অংশে, তবে বলা হচ্ছে আবহাওয়া কিন্তু মূলত শুষ্ক। শুনলেন আকাশ বাতাসের খবর। আগামীকাল আমাদের অধিবেশন শুরু সকাল 5:50। শুরুতে তো জানেনই অমৃতবাণী ভক্তিগীতি, পরে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি, 7:45 বাংলা ছায়াছবির গান, আর আবারও বলি সকাল 8:00 শুভ সকালে বিষয় হচ্ছে মন জানলা খুলে দে না, আর রাত্রি 10:10 জলসাঘরে রাগের আলোয় রবীন্দ্রনাথ। জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠানের কথা। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন রাত 11:18। সকলকে বলি শুভরাত্রি, একই সঙ্গে জয় হিন্দ।